রথের রক্ষক হলেন স্বয়ং গরুড় বা নৃসিংহ। এর সারথির নাম হচ্ছে দারুক। রথের প্রধান অস্ত্র হল শঙ্খ এবং চক্র, এবং চারটি সাদা ঘোড়া এই রথটাকে টেনে নিয়ে যায়। তাদের নাম হচ্ছে শঙ্খ, বলা হক, শ্বেত এবং হরিদর্শ। আর সাধারণ মানুষ রথ টানার জন্য যে রশিতে টান দেন, সেই রশিটি বা দড়িটির নাম হচ্ছে শঙ্খচূড়া। আর তালধ্বজের কথা তুই যেটা বললি, দাদা বলভদ্র, তিনি বীরত্বের প্রতীক, তার রথটি কিন্তু কালো ঘোড়ায় থাকে। সেই কালো ঘোড়া তার রথের যে সারথি তার নাম হচ্ছে মাতালি। আর চারটি যে ঘোড়া থাকে, চার জোড়া ঘোড়া, তাদের নাম হচ্ছে তীব্র, দীর্ঘর্ষমা এবং স্বর্ণনাভ। এবং রথের যে দড়ি থাকে তার নাম হচ্ছে বাসুকী নাগ। আসলে আমাদের এই দড়ির সঙ্গে যেহেতু সাপের মতো দেখতে, সেই জন্যে বিভিন্ন রকম সাপের নামে শঙ্খচূড়ার যেহেতু নাম হচ্ছে জগন্নাথের রথের দড়ির নাম, তেমনি বাসুকী নাগ হচ্ছে বলভদ্রের দড়ির নাম। তেমনি বোন সুভদ্রার যে দড়ি তার নাম হচ্ছে স্বর্ণচূড়া, সেটাও একটি সাপের নাম। এবং সেখানে কিন্তু যে চারটি ঘোড়া আছে তারা হচ্ছে লাল রঙের ঘোড়া। তাহলে দাদার জন্য কালো রঙের ঘোড়া, ভাইয়ের জন্য জগন্নাথ তার জন্য সাদা রঙের ঘোড়া, আর বোনের জন্য লাল রঙের ঘোড়া, চারটি করে ঘোড়া। এইভাবেই কিন্তু এই তিনটি রথ ধীরে ধীরে এগিয়ে যায় পুরী থেকে মাসির বাড়ির দিকে। তো এইভাবে যে মানুষের জীবনের কিন্তু একটা গভীর দর্শন, আমাদের এই যে চাকার যে ঘূর্ণন, জানিস তো জীবনের কথা বলে যে জীবন পরিবর্তনশীল, সুখানি চ দুখানি চ চক্রবাত পরিবর্তন্তে, এই কথা তো আমাদের সবসময় বলা হয়। তো এইভাবে আমাদের সবসময় বিভিন্ন মানুষ তার জীবনের সুখ এবং দুঃখকে বিভিন্নভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায়। এইভাবে আমাদের যখন জীবনের কথা, দর্শনের কথা এই রথযাত্রার মধ্যে থেকে উঠে আসে, তখন কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা আমাদের মনের মধ্যে তৈরি হয়। তবে সব থেকে ভালো লাগে, উজ্জ্বল তখন বলল, পাঁপড় ভাজা আর জিলিপি। তো এই পাঁপড় ভাজা আর জিলিপির সঙ্গেও কিন্তু রথের একটা অদ্ভুত মিল রয়েছে, জানিস। জিলিপি হচ্ছে যেমন মিষ্টি, পাঁপড় ভাজা হচ্ছে নোনতা। আসলে অনেক সময় মনে করা হয় যে বিভিন্ন বাড়িতে যখন রথের উৎসব উৎসব হতো, তখন সেখানে তো প্রচুর লোকজন আসে। এবারে মিষ্টির দামটাম স্বাভাবিকভাবেই খুব বেশি, গরিব মানুষ, সাধারণ মানুষ যারা, তারা তো মিষ্টি কোত্থেকে পাবে? সেজন্যে জিলিপি তখন তৈরি করা হতো রথের সময়, আর পাঁপড় ভাজা সেটা তো রয়েছেই। তো এইভাবে রথের গল্প কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলল উজ্জয়ন, তিতলি আর দাদুর মধ্যে। কিন্তু আমার সময় হয়ে গেছিল, আমি চলে এসেছিলাম, জানি না তারপর তাদের আর কি গল্প হয়েছিল। তবে আপনাদের গল্প, আপনাদের কথা 9903653992 তে, সেটা কিন্তু আমরা শুনবো, আপনাদের বার্তা পাঠানো বার্তা। তবে এই মুহূর্তে কি গান কিছু শুনবো নাকি সরাসরি না বার্তাতে চলে যাই? প্রথমে একটু বার্তা পড়ে দিই, তারপরে কিন্তু অন্যান্য গল্প ফিরে আসা যাবে, কারণ আপনারা অনেকেই দেখছি প্রচুর বার্তা পাঠিয়েছেন অলরেডি।

আচ্ছা, পাঠিয়েছেন কে একটু দেখা যাক। সুপ্রভাত। চিরন্তনীর গল্প শুনতে বসলাম, সাথে অসাধারণ গান তো আছেই। গল্পগুলো সত্যি আমাদের শেখার শক্তি দেয়। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সৌভিক আপনাকে। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুপ্রভাত দাদা, জয় জগন্নাথ। বেশ ভালো লাগছে, তিতলি এবং উজ্জয়িনীর সঙ্গে কানে কানে ঘুরে এলাম। মহেশের রথ থে এবং ইতিহাসটাও জানলাম।

অনেক ধন্যবাদ। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, রথযাত্রার শুভেচ্ছা। এরকমভাবে ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথের ঠাকুরে শুনতে চাই। নিশ্চয়ই অবনীন্দ্রনাথের একটা গল্প আমি একবার ছোট্ট একটা পোষণ পড়েছিলাম, কুঁকড়ো বলে, আলোর ফুল, কিসেরাও দুর্দান্ত রাজকাহিনী তো পড়েছি, নিশ্চয়ই শোনাবো, চেষ্টা করব। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সে যেতে বিবেকনগর তেমাথানি সবং পশ্চিমে।

হরেক কথন, সমাজের চালচিত্র, ভক্ত প্রেমে দয়ালুর দয়া, যুগে যুগে সত্য, রথ সপ্তাহে রথের গল্প, তত্ত্ব তত্ত্বে ঠাসা, শ্রীক্ষেত্রের বাজুবন্ধক ভবানন্দতে ভাষা, জীবন মানে ওঠা পড়া, প্রভুর শক্তি মানি, জগন্নাথের সবই ইচ্ছা সত্য বলেই জানি, গল্পের চরিত্র চিত্রণ অসাধারণ, উচ্চারণ পঠনগুণে ঘরছ তুমি সকল শ্রোতার মন, দেহরথে আত্মা প্রভু, মন বুদ্ধি তার সারথি, বিবেক তার লাগামতেই কাটে দুর্গতি, পঞ্চেন্দ্রীয় রথের ঘোড়া টকবকিয়ে চলে, আসর জুড়ে হরেক রথের কথাই দাদু বলে, পুরীর রথে নাইকো পেরেক, নিম কাঠেতে গড়া আজকের তথ্য বহুল নিবেদনে সত্যি হৃদয় কারা, রাধারা আছে রুক্মিণীরা কোথায় যেন হারিয়ে, অনুপ্রেরণা এমন দিশা রাখে জীবনকে ভরিয়ে, অতীত তথ্য অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি মতের ভরো, আধার পথে সহায়তা ছিল আছে থাকবে, জগন্নাথের যথার্থ কৃপায় জগৎ সদাই ভরবে, এসো সবাই এই আসরে এসো তরা করি, বেঁধে বেঁধে থাকি সবে প্রীতির হাতটি ধরি, অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন প্রতিদিনের মতোই। এরপরে লিখছেন শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, সততার পায় সে সবাই অন্তরের প্রশান্তি, গল্প গানে একথাই মনে করায় প্রিয় চিরন্তনী, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। ধন্যবাদ আপনাকে। ভবানী শঙ্কর রায় শ্রীধাম ঠাকুর নগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা আকাশবাণীর চিরন্তনী, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অনেক বিষয় জানতে পারলাম, আমাদের শ্রীধাম ঠাকুরনগরের হরিমন্দিরের রথের মেলা বসেছে, সকল শ্রোতা বন্ধুদের জানাই আমন্ত্রণ, খুব সুন্দর সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, পারলে চলে যাবেন। শুক্রবারের রিমঝিম বৃষ্টিতে মন যখন উতলা, সেই মহেন্দ্রক্ষণে উজ্জ্বল দাদাভাইয়ের চিরন্তনীর গান গল্প উপস্থাপনা উড়িয়ে নিয়ে যায় কোন অতীতে, মনে ভাসে শৈশবের রথ দেখার সেই উচ্ছ্বাস উন্মাদনা, চলুক রথের গল্প, আমি গাঁথি স্মৃতির মালা, অভিনন্দন সহ বিমল কুমার প্রধান বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মঠ চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত এবং রথের শুভেচ্ছা জানাই আজ আবার আমাদের পরমপ্রিয় উজ্জ্বল ভট্টাচার্য, চিরন্তনীর আসরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের রাধারানীর পরবর্তী অংশ পাঠ করবেন বলে তা শোনার প্রত্যাশা নিয়ে বসে আছি, তবে আজকে সত্যি সত্যি সেটা করা হলো না, কারণ যেহেতু তিতলিদের গল্পটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রথের মেলা নিয়ে আমার নিবেদন, আমাদের গায়ের শেষ প্রান্ত নিয়ে তিতলি ও দাদুর গল্পে রথের বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারলাম, প্রত্যাশার চেয়ে বেশি পেলাম। এরপরে তিনি ছোট্ট করে লিখেছেন তাদের রথের মেলা নিয়ে একটি নিবেদন, আমার গায়ের শেষ প্রান্ত দিয়ে টাঙ্গন নদী বইছে বারো মাস, নদীর তীরে বিশাল বড় মাঠ, বাঁধানো ঘাট জগন্নাথের বাস, নদী এখন বেজায় খুশি তাই বুক জেতার ভরেই গেছে জলে, এখন আকাশ বহুরূপীর মতো হাওয়ায় হাওয়ায় বৃষ্টি খেলা করে, ওখানেই আজ রথের মেলা হবে, রথ আসবে মাসির বাড়ির মাঠ, ভক্তজনের আনন্দ উল্লাস কদিন ধরে চলবে পূজা পাঠ, দোকানিরা নানান পশরা নিয়ে ফেলছে তাঁবু নানান রং বাহারি, মেলায় মেলায় তাদের দোকানদারি, মেলাই তাদের ঘর সংসার বাড়ি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, খুব সুন্দরভাবে লিখেছেন আপনি আপনার এই ছোট্ট করে একটি বর্ণনা, ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন মাধবী শেল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজ তিতলি উজ্জয়ন এবং দাদুর সাথে মহেশের রথ পুরীর রথের গল্প শুনছি, প্রচুর ইনফরমেশন পাচ্ছি, ভীষণ ভালো লাগছে, বঙ্কিমচন্দ্রের রাধারানীর দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। হ্যাঁ, এর পরের দিন অর্থাৎ রোববার দিন আমি আবার আসবো, তবে রোববার দিন আপনাদেরকে শোনাবো রাধারানীর দ্বিতীয় পর্ব, তবে রাধারানীর দ্বিতীয় পর্ব মনে হয় শেষ হবে না, পরের সপ্তাহে অবধি চলে যেতে হবে। এরপরে মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বল দা, খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম দাদা, খুব সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাদের, আপনাদের জন্যই খুঁজে খুঁজে আনা দাদু উজ্জয়ন তিতলির গল্পগুলো শুনে। এরপরে লিখছেন কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীর, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিতি হিনমোড় থেকে, আজ শুক্রবারের চিরন্তনীতে রথের গল্প গানে ভরপুর সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো, অভিনন্দন জানাই উজ্জ্বল ভাইকে, অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আকবর মোল্লা ভোসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং দাদা, চিরন্তনীতে আছি, থাকবো গানে গল্পে মাতোয়ারা। হ্যাঁ থাকুন, এবং বিভিন্ন ধরনের গল্প আমরা নিয়ে আসি,

সেসব গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এরপরে লিখছেন কে দেখা যাক, হাওড়া থেকে লিখছে উজ্জ্বল দাদা, গত সপ্তাহে আমি খুব অসুস্থ ছিলাম, যার জন্য আমি আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আসতে পারেননি হয়তো, ভালো আছি আমি অবশ্যই, লিখেছেন রঞ্জন হাওড়া থেকে, ধন্যবাদ আপনাকে। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সবাইকে শুভ রথযাত্রা। উজ্জ্বল ভাই, আজ পুরী ও মহেশের রথের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে। আজ ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, হ্যাঁ এইটা নিয়ে কিন্তু এরপরে ভোরাইতে পরম আপনাদের সঙ্গে থাকবে। রথের মেলা নিয়ে দু লাইন লিখলাম, রথের মেলা নাগরদোলা তালপাতার বাঁশি, পুরানো সে মেলার কথা আজ সবাই বাস, আজ সবই বাসি, শপিং মল আর ফুড কোর্ট মনে তোলে ঢেউ, রাধারানী কেঁদে ফেরে সঙ্গে নেই কেউ। ভালো থেকো, আপনারাও খুব ভালো থাকবেন এবং খুব সুন্দর করে এই যে একাল সেকালের একটা বর্ণনা করলেন, আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবই তো পাল্টায়, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অগ্নিবীণা বাজলো আজি রাগ রাগিনীর সুরে, রথের দড়িতে পড়ল টান হৃদয় হারালো দূরে, হৃদয় রথে চড়ে আজ দিগন্তে দিলাম পারি, অচিন মায়া লাগলো প্রাণে ক্ষুদ্র মায়া ছাড়ি, হৃদয় আজ অঞ্জলি দেয় গানের আরাধনায়, এই ছন্দ উঠল বেজে প্রাণের এই মায়ায়। পায়েল ব্যানার্জি, আসলে ইংলিশে লেখা সেজন্য একটু ধরে ধরে পড়তে হলো, তাই মোটামুটি পুরোটাই ঠিকঠাক পড়েছি। আর কেউ লিখেছেন কিনা একটু দেখে নিই, জীবন পথে রথ মসৃণ চলুক সবার, সুবৃদ্ধি কে পাথেয় করে, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। আপনি আসলে এত সুন্দর করে ওয়ান লাইনের মধ্যে দিয়ে আসল কথাটুকু প্রকাশ করেন, এটা খুব ভাল লাগে। আসলে খুব ছোট্ট কথায় নিজের মনের ভাবকে প্রকাশ করা একটা কিন্তু দারুণ ক্ষমতা, অনেক ধন্যবাদ আপনাকে। শিবশঙ্কর সাঁত পুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, আজ সপ্তাহের প্রথম চিরন্তনী শুক্রবারের বৃষ্টি ভেজা সকাল, আজকের গল্পটা শুনতে ভালো লাগলো, মানব দেহের সাথে রথের তুলনা এবং আগাম শুভেচ্ছা উল্টো রথের। এই উল্টো রথ নিয়েও কিন্তু একটা ছোট্ট গল্প বা কথা আছে জগন্নাথের রথের। বলা হয় যে এই যে রথ থেকে উল্টো রথ, এক সপ্তাহর একটা পার্থক্য, আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে রথ এবং উল্টো রথের একটা প্রভাব রয়েছে। উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না, তখন ওই রথ ভেঙে কাঠসব পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয়। তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর অর্থাৎ আত্মা যখন একবার বেরিয়ে যান, ওই শরীরে কিন্তু আর কোনো গুরুত্ব থাকে না, তখন ওই মৃত বলে দেহ পুড়িয়ে দেওয়া হয়। সব কিছুর আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, এটাই সবাই বলেন। এবং ওই যে 206টা হাড় আর 206টা রথের যে চাকা, তার যে তুলনা, এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের চারপাশের বিভিন্ন ঘটনাগুলোর সঙ্গে রূপক অর্থে আমরা গাঁথতে শুরু করি বিভিন্ন ঘটনা বা বিভিন্ন গল্প। সেই গল্পগুলোই কিন্তু আমাদেরকে ভালো লাগায়, এগিয়ে নিয়ে যায়। কথা বলতে বলতে অনেকটা এসে গেছি, একটা ছোট্ট গান শোনা যাক, তারপরে ফিরে আসছি একটু পরে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি জগন্নাথেরই গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে কথা ছিল রাধারানীর পরের পর্ব শোনানোর। তো যেহেতু একটু সময় পাওয়া গেছে, 4-5 মিনিট, একটু গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আসলে এই যে পুরনো গল্পটার যে পূর্বাংশ, যেখানে রাধারানী ছোট্ট একটি মেয়ে মহেশের রথযাত্রা দেখতে গেছিল, তার বাবা মারা গিয়েছিল, তার মা অনেক কষ্ট করে তাকে, মানে তারা দুজনে জীবন কাটাতো, কিন্তু অন্য লোকের কাছে তাদের যে এই দৈন্যের কথা সেটা বলতো না। তার বাড়ির আত্মীয় স্বজনরা তার বিভিন্ন রকম সম্পত্তি কেড়ে নিয়েছিল। যাই হোক, পরবর্তীকালে আদালতের সমন নিয়ে সেসবগুলোকে উদ্ধার করা গেল, কিন্তু মা মারা গেলেন। রাধারানীকে তাদের যে উকিল, তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে আস্তে আস্তে বড় করছেন। রাধারানী তখন পরম সুন্দরী একজন ষোড়শবর্ষীয়া কুমারী। এর যে উকিল, তার মেয়ে বসন্ত, সে রাধারানীর বন্ধু, তার সখী, দুজনেই সমবয়স্ক, উভয়ের মধ্যে প্রচণ্ড ভালো একটা সম্পর্ক রয়েছে। তখন উকিল কামাখ্যাবাবু বসন্তকে নিজের মনের কথা বললেন যে রাধারানী সম্বন্ধ, মনের কথা, তার বিবাহের সম্পর্কের কথা। তখন বসন্ত সলজ্জভাবে অল্প হাসতে হাসতে তার বাবাকে জিজ্ঞাসা করল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে? আসলে এই সেই রুক্মিণী কুমার যাকে ছোটবেলায় রাধারানী সেই মহেশের মেলায় দেখেছিল, এবং যে কয়েক পয়সার দিয়ে একটি মালা রাধারানীর তৈরি করা সেই মালাটি কিনেছিল, কিন্তু সেই পয়সার বদলে সে পুরো টাকা দিয়েছিল, এবং তার বাড়িতে শাড়িও পাঠিয়ে দিয়েছিল, শাড়ি বিভিন্ন রকম, যখন শুনল তাদের যেহেতু অবস্থা খুব খারাপ। কিন্তু সে আর পরবর্তীকালে আসেনি। কামাখ্যাবাবু তখন অবাক হয়ে বললেন, না তো মা, জানি না কেন। তখন বসন্ত বলল, রাধারানী রুক্মিণী কুমার ছাড়া আর কাউকে বিয়ে করবে না বলেছে। তখন কামাখ্যাবাবু বলেন, সে কি, রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কিভাবে হলো? তখন বসন্ত রাধারানী পুরো গল্পটা কামাখ্যাবাবুকে বলল, যে সেই রথের রাত্রিরে যেটা সবিস্তারে শুনেছিল রাধারানীর কাছে। সেটা শুনে

0: কামাক্ষবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বললেন, রাধারানীকে বুঝিয়ে বলো, রাধারানী একটা মহাভ্রমে পড়েছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নয়। রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় ঘটে তবে অবশ্যই প্রত্যুৎপকার করতে হবে, কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই। তাতে আবার সে কি জাতি কি বয়স তাও কেউ জানে না, তার পরিবার সন্তানাদি সেগুলোও থাকবার সম্ভাবনা আছে। রুক্মিণী কুমার বিবাহ করবারই বা সম্ভাবনা কি? তখন বসন্ত বলল, সম্ভাবনা কিছু নেই, তাও রাধারানী বিলক্ষণ জানে, কিন্তু সেই রাত্রি থেকে রুক্মিণী কুমারের একটা মানসিক প্রতিমা গড়ে সে নিজের মনের মধ্যে রেখেছে। যেমন দেবতা লোককে পুজো করে, তেমনি রাধারানী সেই প্রতিমা তেমন করেই প্রত্যেক দিন মনের মধ্যে পুজো করে। এই 5 বছর রাধারানী আমাদের বাড়ি এসেছে, এই 5 বছরের এমন দিন একদিনও নেই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমাকে দিনের মধ্যে একবারও বলেনি। আর কেউ রাধারানীকে বিবাহ করলে তার স্বামী কিন্তু সুখী হবে না বাবা। কামাক্ষবাবু মনে মনে বললেন,
1: বাতিক, এর চিকিৎসা দরকার, কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা।
0: কামাক্ষবাবু রুক্মিণী কুমারের সন্ধানে বেরুলেন, স্বয়ং কলকাতায় তার অনুসন্ধান করতে লাগলেন। তার বন্ধু বান্ধবদেরও সেই ব্যাপারে নিযুক্ত করলেন। দেশে দেশে বিভিন্ন যেসব মক্কেল আছে তাদেরকে পত্র লিখলেন, প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হবে না বলে নিজের নাম এবং তার ঠিকানা দিয়েছেন, কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দিন যায়, মাস যায়, বৎসর যায়, তথাপি কই, রুক্মিণী কুমার তো এলো না। রুক্মিণী কুমার কি আসবে? রাধারানীর সঙ্গে তার কি দেখা হবে, কথা হবে? সেই নিয়ে কিন্তু এই রাধারানী গল্পের পরের পর্ব নিয়ে আসছি রোববার দিন। আজকে কিন্তু এখানেই শেষ করছি আজকের চিরন্তনী, কারণ পরম অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আর আগামীকাল চিরন্তনীতে ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন। এই রথযাত্রায় পাঁপড় ভাজা আর জিলিপি, এটা কিন্তু মাস্ট, শুধু রথের দিন না, রথ থেকে উল্টো রথ অবধি প্রতিদিনই চালানো যেতেই পারে। যদি পাঁপড় আর জিলিপি আমাকেও পাঠিয়ে দেন, আমি আপনাদের সঙ্গে হই হই করে আনন্দ করে খাবো। একদম শেষ করছি আজকে বন্দে মাতরম দিয়ে পণ্ডিত চন্দ্রশেখর বাজের কণ্ঠে। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো টাটা।

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

একটি বিশেষ শঙ্খ শোনা। এলোমেলো বাতাসের গতিবেগ 35 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলের সমুদ্রভাগ উত্তাল হতে পারে। তাই আজ যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন, তাদের গভীর সমুদ্রে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন, গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে একটি নিষেধাজ্ঞা বা সতর্ক বার্তা বলা যেতে পারে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে বা 594 কিলোহার্টসে। এখন সুচিন্তন। আজ শুনবেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ।

আজ মহাবিশ্বে মহাজাগরণ, আজ মহামাতার মহা আনন্দের দিন, আজ মহামানবতার মহাযুগের মহা উদ্বোধন। আজ নারায়ণ আর ক্ষীরোদ সাগরে নিদ্রিত নন, নরের মাঝে আজ তাঁহার অপূর্ব মুক্তি কাঙাল বেশ। ঐ শোনো শৃঙ্খলিত নিপীড়িত বন্দীদের শৃঙ্খলের ঝনৎকার, তাহারা শৃঙ্খল মুক্ত হইবে, তাহারা কারাগৃহ ভাঙিবে। ঐ শোনো মুক্তি পাগল মৃত্যুঞ্জয় ঈশানের মুক্তি বিশান, ঐ শোনো মহামাতা জগদ্ধাত্রী শুভ শঙ্খ, ঐ শোনো ইস্রাফিলের সিঙায় নবসৃষ্টির উল্লাস ঘনরোল। ঐ যে ভীম রণকোলাহল, তাতেই মুক্তিকামী দৃপ্ত তরুণের শিকল টুটার শব্দ ঝনঝন করিয়া বাজিতেছে। সাগ্নিক ঋষির ঋকমন্ত্র আজ বাণী লাভ করিয়াছে অগ্নিপাথারে অগ্নিকল্ললে। আজ নিখিল উৎপীড়িতের প্রাণশিখা জ্বলিয়া উঠিয়াছে ওই মন্ত্রশিখার পরশ পাইয়া। আজ তাহারা অন্ধ নয়, তাহাদের চোখের উপরকার কৃষ্ণ পর্দা তীব্র বহ্নিঘাতে ছিন্ন হইয়া গিয়াছে। তাহাদের নয়নে আজ মুক্ত জ্যোতি বিস্ফারিত। আজ নূতন করিয়া মহাগগনতলে দাঁড়াইয়া ওই অনাদি অসীম

হিম মুক্ত শূন্যতার পানে তাহারা চাহিয়া দেখিয়াছে, কোথায় সে অনন্ত মুক্তি আর কোথায় তাহারা পড়িয়া আছে বন্ধন জর্জরিত। নরে আর নারায়ণে আজ আর ভেদ নাই, আজ নারায়ণ মানব, তাহার হাতে স্বাধীনতার বাঁশি। সে বাঁশির সুরে সুরে নিখিল মানবের অণু পরমাণু ক্ষিপ্ত হইয়া সাড়া দিয়াছে। আজ রক্ত প্রভাতে দাঁড়াইয়া মানব নব প্রভাতি ধরিয়াছে। পোহালো পোহালো বিভাবরী, পূর্বতরণে শুনি বাঁশরি, এসুর নবযুগের ঐ শোনো নবযুগের অগ্নিশিখা নবীন সন্ন্যাসীর মন্ত্রবাণী। ওই বাণীর অনক্লান্ত সৈনিককে নবপ্রেরণায় উদ্বুদ্ধ করিয়া তুলিয়াছে। ঐ শোনো তরুণ কণ্ঠের বীরবাণী, আমাদের মধ্যে ধর্মবিদ্বেষ নাই, জাতিবিদ্বেষ নাই, বর্ণবিদ্বেষ নাই, আভিজাত্য অভিমান নাই। আজ আমরা আমাদের এই মুক্তিকামী নিহত ভাইদের রক্তপূত সবুজ প্রান্তরে দাঁড়াইয়া তাহাদের পবিত্র স্মৃতির তর্পণ করিতেছি। পরস্পর পরস্পরকে ভাই বলিয়া, একই অবিচ্ছিন্ন মহাত্মার অংশ বলিয়া অন্তরের দিক হইতে চিনিয়াছি। এই রক্ত সমাধির পাশে দাঁড়াইয়া আমরা যেন সব স্বার্থ ভুলিয়া যাই, একই বিশ্বে একই বিশ্বমাতার বড় ছোট ভাই বলিয়া যেন করুণা ধারায় আমাদের বুক সিক্ত হইয়া ওঠে। আজ এ মহামিলনে যেন এতটুকু দীনতা না থাকে, এই মহামানবের সাগর তীরে শ্মশান বেলায় আমাদের এই যুগবাঞ্ছিত মহামিলন পবিত্র হোক, শাশ্বত হোক।

এতক্ষণ শুনলেন সুচিন্তন, আজ শুনলেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী।

প্রথম আলো এখন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতের খেয়াল খেয়াল বিদুষী পূরবি মুখোপাধ্যায়। প্রথমে রাগ বৈরাগী, পরে রাগ নট ভৈরব।

এতক্ষণ শুনলেন খেয়াল বিদুষী পূরবী মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান।
2: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
3: এখন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও শোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর তাদের হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও শোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনঃ বিকশিত

দুটি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি এই স্টেশনগুলিরও উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চালাকুড়ি, আঙ্গামালি, থিরুর, থালাসেরি, পারাপ্পানগাড়ি এবং নীলাম্বুর রোড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কাজগুলি জনগণের জীবনে, বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী ATS পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 9 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট RM ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত ATS হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ NDA-র বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই থেকে শুরু হওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে NDA-র আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পানশুল বানসাল 720-র মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। NTA জানিয়েছে, 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700-র বেশি নম্বর পেয়েছেন। 650 বা তার বেশি নম্বর পেয়েছেন 1,492 জন। 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10,160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90,780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93%-এরও বেশি প্রথমবার নিট দিয়েছেন। এবারে উত্তীর্ণ পরীক্ষার্থীরা MBBS, BDS, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। ভারত ও ফিনল্যান্ড অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদার করা, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রগুলিতে অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে। এই লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফিনল্যান্ডের সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিক্কা পুরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ফিনল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করার পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সাকারি পুইস্তোর সঙ্গে বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, 6G, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়ে দুটি পক্ষ মত বিনিময় করে। পাশাপাশি ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি কীভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগকে আরও শক্তিশালী করতে পারে তা নিয়েও আলোচনা হয়।

0: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37 কোটি 60 লক্ষ টন খাদ্যশস্য এবং প্রায় সমপরিমাণ 37 কোটি 70 লক্ষ টন উদ্যানজাত ফসল উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এরাজ্যের কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে তল্লাশি চলে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী শাখা এটিএসের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা এবং তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি, দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর চব্বিশ পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে 40 লক্ষ টাকার নগদ অর্থ সোনা উদ্ধার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর তাদের হামলা অব্যাহত রেখেছে। সে দেশের উত্তর দিকে আঘাত করার পাশাপাশি মার্কিন নৌ অবরোধ ভাঙার সশস্ত্র একটি জাহাজেও গুলি চালিয়েছে তারা। জবাবে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলির উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আগামী দিনে এই হামলা আরও বৃদ্ধি করা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। উল্লেখ্য, দুই দেশের মধ্যে গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি ইতিমধ্যেই ভেস্তে গেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের লড়াইয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। কার্ডিফে গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলি করেন 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ 2027 বাছাই পর্বে ভারত গ্রুপ ইতে পড়েছে। কুয়ালালামপুরে গতকাল অনুষ্ঠিত ড্রয়ে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, সিরিয়া ও ইরাক। গতবার প্রথমবার নক আউট পর্বে ওঠার পর এবারে টানা দ্বিতীয়বার মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিয়ে নামবে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন কবি বিষ্ণুদের জীবন কথা।
2: বিষ্ণুদের কাব্যগ্রন্থ পড়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমার মধ্যে যথার্থই নতুন পথ খননের অধ্যাবসায় দেখা গেল। তখন তরুণদের আত্মপ্রকাশের অবারিত ক্ষেত্র ছিল কল্লোলের আড্ডা, কর্নওয়েল স্ট্রিটে বিকেলের দিকে পত্রিকার অফিসে, পটুয়াটোলা লেন আর পাবলিশিং হাউজের কার্যালয়ে। বিভুরঞ্জন দাশগুপ্তের বাড়ির আসরে তাঁর স্ত্রী কমলা, যাকে সবাই বৌদি বলে ডাকতেন, রুটি তরকারি আর 1 কাপ চা সহযোগে ফাঁকা পকেটে পায়ে হেঁটে আসা তরুণরা সৃষ্টির স্বপ্নে বিভোর হয়ে যেতেন। কলকাতার বনেদি বণিক পরিবারে তাঁর জন্ম। আদি বাড়ি ছিল হাওড়া জেলার পাতিহালে। পরবর্তী সময়ে সংস্কৃত কলেজের বিপরীতে নতুন বাড়িতে চলে আসে তাঁর পরিবার। কাকা ছিলেন প্রাচীন পুস্তক প্রকাশক কোম্পানির মালিক। বাবা শশীভূষণ দেও প্রখ্যাত এবং ধনী ব্যবসায়ী ছিলেন। আজও বউবাজারে তার নামাঙ্কিত রাস্তা রয়েছে। কিন্তু শারীরিক ঝামেলা বিষ্ণুর জীবনে বিপর্যয় ডেকে এনেছিল। তিনি লিখেছিলেন, উদ্ভ্রান্ত বিচ্ছিন্ন মন ঘুরে মোরে সারা, নির্নিমেষ নির্বিকার বিরাট শহর, সহে না খুবই এই নিঃসঙ্গ মাথুর। অবিভক্ত বাংলায় ছোটলাটের সচিবালয়ে

0: কর্মজীবন শুরু হয় তাঁর। 1950 সালে যোগ দেন মৌলানা আজাদ কলেজে, দীর্ঘ 30 বছরের অধ্যাপক জীবন। সঙ্গ দিতেন প্রিয় বন্ধু উর্দু কবি পারভেজ, ডক্টর ক্ষুদিরাম দাস আর ইংরেজি সাহিত্যের অধ্যাপক কালিদাস বসু। কালীঘাটে গোলাম মোহাম্মদ রোডে ভাড়া বাড়িতে স্ত্রী পুত্র আর দুই মেয়ে ইরা ও তারাকে নিয়ে থাকতেন তখন। পারিপাট্যে নির্ভেজাল বাঙালি, সাদা ধুতি পাঞ্জাবি পরা দীর্ঘদেহী মানুষটি ছিলেন স্বল্পভাষী। বাংলা কবিতার ক্রমবিবর্তনে ও রচনাশৈলীর পরিবর্তনে তাঁকে নিপুণ কারিগর বললে অত্যুক্তি হবে না। ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হয়ে 30-এর দশকে রবীন্দ্র অনুরাগী ও রবীন্দ্র বিরোধী গোষ্ঠীর মধ্যে থেকেও নিজের স্বাতন্ত্র্য প্রমাণ করেছিলেন। তাঁর রচনায় বোদলেয়ার, এলিয়টের প্রভাব যেমন অস্বীকার করা যায় না, তেমনি মননশীলতায় বয়সে সকলের ছোট হয়ে তিনি ভিন্ন ধর্মী। পরাধীন বাংলার আন্দোলনকে কেন্দ্র করে জীবনানন্দ লিখেছিলেন সাতটি তারার তিমিরে, বিষ্ণু লেখেন সাত ভাই চম্পা সন্দীপের চর। প্রেম নিয়ে তাঁর নিজস্ব বক্তব্য ধরা পড়ে নাম রেখেছে কোমল গান্ধারে। রাশিয়া সফরের সময় তিনি রুশ ভারতী পত্রিকার সঙ্গে যুক্ত হন। আবার 1946 সালে খুলনায় প্রাদেশিক কৃষক সভার সম্মেলনে তেভাগা প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি লেখেন সৌভাগ কবিতা। বিদেশি শব্দরূপক উপমা ব্যবহার করেছেন তিনি। তাঁর কাব্যগ্রন্থ স্মৃতি সত্তা ভবিষ্যৎ তাঁকে রবীন্দ্র পুরস্কার ও আকাদেমি পুরস্কার এনে দেয়। পৃথিবীর বহু দেশ ঘুরেও তাঁর কলমে উঠে আসে জল দাও আমার শিকড়ে, সে শিকড় বাংলার মাটিতে বাঙালির মননে। কলেজে রোল কল শেষ করে কোনো কবিতার সামারি লিখতে দিতেন, আর যেদিন পড়াতেন তাঁর শেলি, কিটস, বায়রন, টেনিসন, ব্রাউনিংয়ের ক্লাসে সমস্ত ছাত্র মন্ত্রমুগ্ধ হয়ে থাকত। আর সেই নৈঃশব্দের মধ্যে জেগে থাকত এক কবির আবিষ্ট কণ্ঠস্বর, অনুভবের জগৎ। শেষ জীবনে তাঁর পুত্রের অকাল মৃত্যু তাঁকে উদ্ভ্রান্ত করেছিল, তবুও বাংলা কাব্য ইতিহাসে তিনি এক অনন্য অধ্যায়।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন কবি বিষ্ণুদের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সব কিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম, এক পশলা হোক কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে

বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে।

ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্র সঙ্গীত, শিল্পী রাজর্ষি চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ। এ বিষয়ে বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক ও গবেষণাগার প্রকৌশলী ডক্টর মণিদীপ্ত সাহা।
3: আমাদের এই মানব সভ্যতার যদি দীর্ঘস্থায়িত্বতা আমরা চাই এবং এই পৃথিবীকে যদি সবুজ রাখতে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মাটিই আমাদের ভবিষ্যৎ। একটি প্রাণ যেমনভাবে মাতৃ জঠর থেকে বড় হয়ে ওঠে, জন্মায়, ঠিক সেইভাবেই পৃথিবীর যদি সেই জঠর বলে কাউকে আমরা ভাবি, সেটি হলো মাটি। কারণ এই মাটির বুকে থাকা যা পুষ্টি, যা শক্তি, সব নিয়েই কিন্তু একটি বীজ বড় হয় এবং সেখান থেকে বড় হয়ে গাছ হয় এবং সে আমাদের উৎপাদন দেয়, আর সেই ফসলের ফলন খেয়েই কিন্তু এই মানব সভ্যতা বড় হয়ে চলে। এই মানব সভ্যতাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে সেই খাদ্য তৈরি করতে হবে, আর সেই খাদ্য তৈরির জন্য মাটির প্রয়োজন। আমরা যদি সবুজ বিপ্লবের কথা, সময়কার কথা ভাবি, তাহলে তার আগে অবধি কৃষকরা কিন্তু তাদের যে ট্র্যাডিশনাল, অর্থাৎ তাদের যে প্রাত্যহিকভাবে তাদের যে কৃষি পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমেই তারা চাষ করতেন। সবুজ বিপ্লবের মাধ্যমে তারা শিখলেন যে রাসায়নিক সার কিভাবে ব্যবহার করতে হয়, উন্নত ফলনশীল জাতের ব্যবহার, বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার, এগুলোর প্রয়োজন তখন হয়েছিল যে আমাদের যে খাদ্য নিরাপত্তাটাকে সুনিশ্চিত করবার জন্য, ক্রমবর্ধমান যে জনসংখ্যা তার খাদ্যটাকে সুনিশ্চিত করবার জন্য অনেক লড়াই কিন্তু তখন করতে হয়েছিল কৃষকদের, এইটিকে বোঝানোর জন্য যে এইগুলো প্রয়োজন উৎপাদন বৃদ্ধির জন্য, এবং ধীরে ধীরে কৃষকরা সেইটাকে গ্রহণ করেছিলেন। কিন্তু আজকের দিনেও কিন্তু আরেকটি লড়াই সামনে আসছে যে তাদেরকে নতুনভাবে সেই বিষয়ে সচেতন করবার, যে শুধুমাত্র রাসায়নিক সার, রাসায়নিক বীজ, যন্ত্রপাতি এগুলো ব্যবহার করে আমরা যেমন উৎপাদনটাকে বাড়িয়ে আনছি, কিন্তু এই পথ চলার মধ্যে দিয়ে আমরা যেটা ছেড়ে এসেছি সেটা হলো মাটির ভবিষ্যৎকে। আমরা এই বিভিন্নভাবে কৃষিজ কাজকর্ম করতে করতে আমরা মাটির যে স্বাস্থ্য তাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। কিভাবে নষ্ট করেছি? অত্যাধিকভাবে বন নিধন করে, নিবিড় চাষ করে, যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার করে, জমিকে বারবার কর্ষণ করে আমরা কিন্তু মাটির যে স্বাস্থ্য তাকে আজকে আমরা নষ্ট করে ফেলেছি। তাহলে সেই স্বাস্থ্যটাকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে যাতে আগামী দিন আমাদের সুন্দর হয়। আমি কৃষক বন্ধুদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখবো, যে তারা আজকে যে জমিতে চাষ করছেন সেটি তার বাপ ঠাকুর দাস থেকে 50 বছর আগে তাদের হাতে তুলে দিয়ে গেছিলেন, তো তারা যদি কোনোভাবে সেই জমিটিকে নষ্ট করে তাদের হাতে তুলে দিতেন, আজকে কিন্তু তারা সেই জমিতে ফসল ফলাতে পারতেন না। তাহলে আজকের কৃষকদের কাছেও কিন্তু সেই একই অবস্থা,

0: যে তার আগামী যে ভবিষ্যৎ, তার যে আগামী প্রজন্ম, তাদের হাতেও কিন্তু মাটিকে সুস্থভাবে তুলে দিতে হবে, যাতে আজ থেকে 50 বছর বাদেও সেই যে কৃষকটি রয়েছে সে যাতে সেই সময় ভালোভাবে কৃষিকাজ করতে পারে। এবং এটি করবার জন্য আমাদের কিন্তু বেশ কিছু দিকে নজর দিতে হবে। শূন্যকর্ষণ, আচ্ছাদন পদ্ধতি, সেচের যথোপযুক্ত ব্যবস্থা, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যতটুকুনি সারের প্রয়োজন সেই সারের ব্যবহার, জৈব সারের ব্যবহার, বিভিন্ন টেকনোলজির ব্যবহার, জমিতে সবুজ সারের চাষ, অ্যাজোলার চাষ, জীবাণু সারের ব্যবহার, বায়োচারের ব্যবহার, এবং সর্বশেষে বলবো প্রাকৃতিক কৃষির ব্যবহার, এই পদ্ধতিগুলো তারা যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু মাটির যে স্বাস্থ্য সেটা ভালো থাকবে, অর্থাৎ মাটির মধ্যে থাকা বিভিন্ন যে সমস্যা সমস্যাগুলো দূর হবে। তাহলে এগুলোর জন্য যেটা সবার প্রথম প্রয়োজন, মাটি পরীক্ষা, সঠিকভাবে তারা মাটি সংগ্রহ করে মাটি পরীক্ষা করবেন, পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুসারে তারা সার ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যান্য যে ব্যবস্থার কথাগুলো আমি বললাম, লবণাক্ত জমির জন্য যে পরিচর্যা ব্যবস্থা, অম্ল জমির জন্য যে পরিচর্যা ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো নেবেন এবং প্রাকৃতিক কৃষিকে অবলম্বন গ্রহণ করবেন। আর সব থেকে শেষে মাটির ওপরে যে টপ সয়েল, অর্থাৎ একেবারে ওপরের যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে মাটির প্রাণকেন্দ্র, সেখানে প্রচুর অণুজীব রয়েছে, তাহলে তাদেরকে নষ্ট করলে কৃষি হবে না। তাহলে এই যে ধান পরবর্তী জমির যে নাড়া, তাকে যদি তারা পুড়িয়ে ফেলেন তাহলে কি হবে, একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটবে, সাথে সাথে সেই মাটির মধ্যে থাকা অণুজীব যারা এই কৃষিটাকে এগিয়ে নিয়ে চলেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কৃষকদের কাছে আমার অনুরোধ, তারা যেন নাড়া পোড়ানো বন্ধ করে দেন এবং মাটিকে সুরক্ষিত সুস্বাস্থ্যে রাখবার জন্য যে ব্যবস্থা রয়েছে সেটাকে গ্রহণ করেন।
1: শুনলেন ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটি সংরক্ষণ, এই বিষয়ে বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক ও গবেষণাগার প্রকৌশলী ডক্টর মণিদীপ্ত সাহা।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আকাশবাণী মৈত্রীতে আজ সারাদিনে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, স্থান চন্দ্রকেতুগড়, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 8:30 কলকাতার ডায়েরি, চিত্তরঞ্জন বিশ্বাস বা চিরঞ্জীবের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল মারুতি মহতা, রাগ ভৈরব, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 10:30 রামধনু, অনুষ্ঠানে প্রথমে ভজন শিল্পী পূর্বাশানন্দী, পরে লঘু সঙ্গীতে ভায়োলিন, পরিবেশনায় সজল দাস, 11:00 বিকাশ পথ, সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে চন্দন পালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী বটব্যাল, 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলাঞ্জনা বাগচি, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 12:30 সাঁওতালি গান, 1:00 বেতার নাটক অলিক রচনা সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:02। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় গোপীনাথ পাল, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় বর্ষাকালীন অরহর চাষ, স্বপন কুমার সাময়ে সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়, 6:50 মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে বর্ষার বিপদ।

পর্ব বলবেন ডাক্তার অনির্বাণ দলুই, সাতটায় নাটক অলিক রচনা সুবোধ সরকার, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়, সাতটা ৪৫ হাউসফুল অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন প্রথম পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত, রাত ৮:১৫ মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করেছেন তবস্যুম আরা, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, ৯:০০ কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়, ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ সঙ্গীত শিক্ষার আসর রাগ ভৈরব দ্বিতীয় পর্ব প্রশিক্ষক পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল মারুতি মোহতা, রাগ মালকোষ, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, ১০:৪৫ উপমহাদেশের খবর, রাত ১১:০০ হারানো দিনের গান উপস্থাপনায় স্বর্ণাভ রায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত ১২:০০। শুনলেন আকাশবাণী মৈত্রীতে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন আজ সারাদিনে, সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে। এখন লোকগীতি, প্রথম গানটি সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি মৈত্রীবন্ধু @gmail.com MAITREEBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, মৈত্রীবন্ধু 23@gmail.com MAITREEBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী, এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র।

ভারতবর্ষের ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যাবে, বাংলা এক সময়ে সংস্কৃতির পীঠস্থান ছিল। সমগ্র বাংলা পরিদর্শন করলে কিছু না কিছু ঐতিহাসিক গুরুত্ব খুঁজে পাওয়া যায়। সেই মৌর্য যুগ থেকে শুরু করে ইংরেজ শাসনকাল পর্যন্ত সমস্ত সময় রাজা এবং শাসকদের প্রধান অভিপ্রায় ছিল বাংলাকে দখল করা। এই বাংলাকে দখল করার প্রধান কারণ হল বাংলা নদীমাতৃক দেশ, সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্য সুগম পথ, কৃষিকার্যের জন্য উর্বর জমি এখানে বর্তমান ছিল, অর্থাৎ যে কোনো সভ্যতা বিকাশের জন্য এই স্থানটি ছিল আদর্শ। বাংলায় ইতিহাসের সাক্ষীবাহী অনেক ঐতিহাসিক রাজবাড়ি ও স্মৃতিসৌধের নিদর্শন আছে, কিন্তু ধ্বংসস্তূপ প্রসঙ্গে আলোচনা এলে আমাদের একটু ভাবতে হয়। বাংলার ইতিহাসে এমনই ধ্বংসস্তূপের নজির পাওয়া যায় চন্দ্রকেতুগড়ে। এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না। বাংলার ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন এই নগরী চন্দ্রকেতুগড় একসময় বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল। উত্তর পূর্বে উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাঁপা অঞ্চলে অবস্থিত, কলকাতা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে এই নিদর্শনটি রয়েছে। এই নগরীর উৎপত্তির সময় খ্রিস্টপূর্ব 300 শতক, অর্থাৎ প্রাক মৌর্য যুগ সময়। প্রত্নতাত্ত্বিকদের মতে মৌর্য যুগ থেকে কুষাণ যুগ, পরবর্তীতে গুপ্ত যুগ থেকে পাল সেন যুগে ইতিহাসের যে রাজাদের শাসনকাল, সেখানে চন্দ্রকেতুগড়ের উল্লেখ পাওয়া যায়। পাল সেন সাম্রাজ্যের পরই এখানে সভ্যতার অবলুপ্তি ঘটে। এই স্থানটির খনন কার্যের পর এখানে একসময় বিশাল দুর্গ এবং কেল্লার ধ্বংসাবশেষ।

পাওয়া যায়। এছাড়া জানা যায়, শিল্পকার্য এবং বাণিজ্যের সাহায্যেই এই নগরীর অধিবাসীরা জীবিকা নির্বাহ করতেন। খনন কার্য থেকে খরষ্টি এবং ব্রাহ্মী শিলালিপি, কিছু টেরাকোটা শিল্পজাত ধাতব জিনিসপত্র, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়। মধ্যযুগে স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতুগড় নামে পরিচিত। রাজার শাসনকালে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সৌদি আরব থেকে পীর গোড়াচাঁদের আগমন ঘটে। লোককথা অনুসারে পীর গোড়াচাঁদ হিন্দু রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য অনুরোধ করেন, কিন্তু রাজা প্রত্যাখ্যান করায় পীর বাবা তার প্রতি ক্ষুব্ধ হন। এই পীর নানান অলৌকিক ক্ষমতার প্রদর্শন করে রাজার ধর্ম পরিবর্তনের চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, রাজপ্রাসাদের চারিদিকে লোহার বেড়ার চাঁপা ফুল ফোটান। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ঘটনাকে ভিত্তি করেই এই স্থানটির নাম বেড়া চাঁপা হিসেবে পরিচিত হয়। পীর বাবার এই অলৌকিক শক্তির কথা জেনেও রাজা হার স্বীকার করেন না এবং কিছু পরে রাজা এবং পীর বাবার যুদ্ধে রাজা পরাজিত হন। 1906 সালে চিকিৎসক তারকনাথ ঘোষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিশদে জানিয়ে আবেদন জানান, কিন্তু তৎকালীন প্রত্নতাত্ত্বিকরা এই স্থানের গুরুত্ব অস্বীকার করেন। এরপর 1909 সালে বিখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম চন্দ্রকেতুগড় এই ঐতিহাসিক গুরুত্ব বিশদে আবিষ্কার করেন এবং এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। 1956-57 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আশুতোষ সংগ্রহশালা থেকে এই অঞ্চলের খনন কার্যের পরে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে দ্বাদশ শতকের অনেক নিদর্শন পাওয়া যায়। চন্দ্রকেতুগড় প্রধান আকর্ষণ হল খনা মিহিরের ঢিবি। এই প্রত্নস্থলটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বে নির্মিত হয়। আপাত দৃষ্টিতে চুনসুরকি গাঁথুনি দেওয়া পাঁচিলের ধ্বংসস্তূপ মনে হলেও লোককথা অনুসারে জানা যায়, মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি ও প্রখ্যাত জ্যোতিষী খনা ও বিক্রমাদিত্য এর নবরত্ন সভায় বিখ্যাত গণিতবিদ বরাহপুত্র মিহির বিবাহের পর এই চন্দ্রকেতুগড়ে বসবাস করতেন। খনা এবং মিহির দুজনেই জ্যোতিষবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। কথিত আছে, একদিন বরাহ এবং মিহিরের আকাশের তারা গণনায় সমস্যায় পড়লে খনা এই সমস্যা সমাধান করেন। খনা এই গণনার পূর্বাভাসের দ্বারা রাজ্যের কৃষকগণ উপকৃত হয়। এই ঘটনার ফলে রাজা বিক্রমাদিত্য খনাকে তার রাজসভায় দশম রত্নের আখ্যায় ভূষিত করেন। এই সময় সঙ্গে সঙ্গে রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে বরাহ তার পুত্র মিহিরকে খনার জিহ্বা কেটে ফেলার আদেশ দেন। পিতার আদেশ রক্ষায় মিহির তার স্ত্রীর জিভ কেটে দেন। এর কিছুদিন পরেই খনার মৃত্যু হয়। বাংলার লোকসংস্কৃতিতে আজও খনার বচন প্রচলিত আছে। মূলত উৎখনন কার্যের ফলেই ঢিবির সন্ধান পাওয়া যায়। এই ঢিবিতে একটি উত্তরমুখী মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। কথিত আছে, এই মন্দিরে বসেই খনা এবং মিহির জ্যোতিষ চর্চা করতেন। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি বাংলার প্রাচীনতম মন্দিরের একটি দৃষ্টান্ত। খনা মিহিরের ঢিবি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একসময় অবস্থিত ছিল রাজা চন্দ্রকেতু দুর্গ। এই দুর্গেই রাজার প্রিয় পাত্র হামা এবং দামা যুদ্ধ অনুশীলন করতেন। এই দুর্গের পাশ দিয়ে একসময় প্রবাহিত হতো বিদ্যাধরী নদী। তবে বর্তমানে এখানে একটি পুরাতন গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আর যে স্থানে প্রাকৃতিক সৌন্দর্য এবং একই সঙ্গে ঐতিহাসিক গুরুত্ব আপনি পেতে পারেন। কি করে যাবেন এই চন্দ্রকেতুগড় জানিয়ে দিই। ট্রেনে শিয়ালদা থেকে হাসনাবাদ বা বসিরহাট লোকালে চেপে হারোয়া স্টেশনে চলে যান। হারোয়া স্টেশন থেকে নেমে টোটো বা অটো করে চলে যেতে পারেন গন্তব্যে। সড়কপথে গাড়ি যে ব্যবস্থা রয়েছে, কলকাতা থেকে বারাসাত হয়ে ঘণ্টা দুয়েকের রাস্তায় আপনারা চলে যেতে পারেন চন্দ্রকেতুগড়ে। এছাড়াও এসপ্ল্যানেড কিংবা উল্টোডাঙ্গা থেকে বাসে চেপে বেড়াচাঁপা, বেড়াচাঁপা থেকে টোটো করে আপনারা চলে যেতে পারেন চন্দ্রকেতুগড়। কলকাতার খুব কাছেই কিন্তু এই চন্দ্রকেতুগড়। তাহলে
একটা দিনের ছুটি যদি আপনারা একটু এদিক ওদিক করে ম্যানেজ করতে পারেন, তাহলে সকালে গিয়ে একটু ওই

সন্ধে বা রাত্রির মধ্যেই ফিরে আসতে পারবেন। তাহলে কলকাতার খুব কাছেই এই চন্দ্রকেতু গড়ে একবার ঘুরে আসতেই পারেন আর স্পর্শ করতে পারেন ইতিহাসের আনাচ কানাচকে।

আসুন বেরিয়ে যান ভারতে, এই পর্যন্তই। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও শোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র গত রাতে ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ের স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয় শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকাশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি এই স্টেশনগুলিরও উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চারাকুড়ি, আঙ্গামালি, তিরুর, তালাসেরি, পারাপ্পানানগাড়ি এবং নীলাম্বুর রোড।

যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে আধুনিক প্ল্যাটফর্ম, উন্নত স্টেশন ভবন, নতুন ওয়েটিং হল এবং বিভিন্ন আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কাজগুলি জনগণের জীবনে, বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী ATS পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট RM ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত ATS হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ NDA এর বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে NDA এর আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয় নিয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পনশুল বনসল 720 মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58%-এরও বেশি ছাত্রী। NTA জানিয়েছে, 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700-এর বেশি নম্বর পেয়েছেন। 750 বা তার বেশি নম্বর পেয়েছেন 1,492 জন, 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10,160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90,780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93%-এরও বেশি প্রথমবার নেট দিয়েছেন। মধ্যপ্রদেশের ভোপালের একটি জুভেনাইল হোমে অন্য বন্দী কর্তৃক 2টি কিশোরকে শারীরিক ও যৌন নির্যাতনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন মধ্যপ্রদেশের মুখ্য সচিব এবং ভোপালের পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কমিশন আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, ওই 2 কিশোরের ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে এই নির্যাতনের অভিযোগে সত্যতা মিলেছে। অন্যদিকে বিহারের মুজফ্ফরপুর জেলার কান্তি এলাকায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC নির্মিত অ্যাশ ডাইক লেগুনে ডুবে 3 শিশুর মৃত্যুর ঘটনায় NTPC দিল্লির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং বিহারের মুজফ্ফরপুরের সিনিয়র পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। এই ঘটনাতেও 2 সপ্তাহের মধ্যে এক বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। 2 পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির জন্য তেহরান এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের হরমুজগান প্রদেশের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি বিমান হামলায় বন্দর খামির কাউন্টির শোর নদী ও কোহরেস্তান গ্রামের নিকটবর্তী 2টি সেতুকে লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে অতি বাম সন্ত্রাসবাদীদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নীতি আরোপ করেছে।

0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতি বাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয়, তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিনিয়োগ প্রচারের এআই নির্মিত ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, 20,000 টাকা বিনিয়োগ করলে প্রতিদিন 1,00,000 টাকা এবং মাসে 30,00,000 টাকা নিশ্চিত আয় করা যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেয়নি বলেও স্পষ্ট বলা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই দুই দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খার্সে সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। অমরনাথ যাত্রীবাহী একটি বাসে আগুন লাগলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান 47 জন যাত্রী। রাজস্থান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে স্লিপার বাসে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ, সেনাবাহিনী, এসডিআরএফ, দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে 3 ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির ব্যাট থেকে আসে 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

কেমন আছেন সবাই? সকালের আড্ডাতে সকলকে অনেক অনেক ভালোবাসা। আমি যখন আজকে সকালবেলাতেই মনে হচ্ছিল আজকেও বোধ হয় বৃষ্টি হবে, রোজই সকালবেলায় দেখি আকাশের মুখ ভার, আজকে মুখটা ভার ছিল কিন্তু বৃষ্টিটা সকালে তখনও শুরু হয়নি। যদিও আজকে যা অবস্থা, ওয়েদার যা রয়েছে, তাতে যে কোনো সময় কিন্তু আবার ঝিমঝিম করে বা রিমঝিম করেও বৃষ্টি আসতে পারে। তো এই যে বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার রয়েছে, এখন তো একটা বর্ষার ওয়েদার রয়েছে, এই সময় একটু সাবধানে থাকতে হবে সবাইকে। আর আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সকালবেলাতে, এই সময় আমাদের মানে আমাদের সঙ্গে থাকা, আমাদের সঙ্গে গল্প করা, গল্প শোনা, এই সব কিছু নিয়ে আমরাও যেমনভাবে শুনি এবং শিখি, আমরাও সমৃদ্ধ হই আপনাদের সঙ্গে থাকা এবং আপনাদের সুচিন্তিত মতামত যখন পাই তখন আমাদের মনটা ভারী ভালো হয়ে ওঠে। সকালের আড্ডায় আজকে যে অনুষ্ঠান আপনারা শুনবেন, আজকে শচীন ভৌমিকের জন্মদিন, তার গল্প করব, আজকে অমিতা সেনের কথা বলবো, বলবো সত্যজিৎ রায়ের যে টেরাডাকটিলের ডিম বা স্টিফেন স্পিলবার্গের জুরাসিক পার্কের ডাইনোসর নিয়ে যে মানুষের একটা সবসময় কৌতূহল রয়েছে, সেই কৌতূহলকে বাড়িয়ে দিয়ে আরও একটা নতুন গল্প আপনাদের জন্য শোনাবো। আর সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আরও একটা গল্প রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে আজকের দিনেই কলকাতায় সংস্কৃত কলেজ ভবনের প্রথম নর্মাল স্কুল প্রতিষ্ঠা হয়, সে গল্পও করব। আর এছাড়াও থাকবে আমাদের দৃষ্টিকোণ অনুষ্ঠানে রূপকথার গল্প এবং থাকবে জানা অজানার

এবারে একেবারে প্রথমেই আপনাদের জন্য একটা ভালো লাগার গান শোনাই। সে গানটার পরে সেই গানের গল্প এবং আপনাদের সঙ্গে আরও অনেক গল্প তো থাকবেই। প্রথম গানটি শিল্পী রাহুল দেব বর্মন এবং আশা ভোঁসলের কণ্ঠে।

জন্ম কলকাতায়, বেড়ে ওঠাও। কর্মজীবনের শুরুতে তিনি উল্টোরথ ম্যাগাজিনে লিখতেন নিয়মিত। পরে পঞ্চাশের দশকের শেষ দিকে মুম্বাই যান বিখ্যাত চিত্রনাট্যকার প্রেমানন্দের বদলি হিসেবে তিনি কাজ করতে শুরু করেন। জীবনের প্রথম চিত্রনাট্য লজ্জাবতী মুক্তি পায় ১৯৫৮ সালে। ছবিটি ব্যবসায়িক সফল হয়, কিন্তু তার যশ বা খ্যাতি আসে ১৯৬০ সালে মুক্তি পাওয়া অনুরাধার মাধ্যমে। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৬০ থেকে ১৯৯০ পর্যন্ত বলতে গেলে অধিকাংশ হিট ছবি চিত্রনাট্যকার ছিলেন তিনি। তিনি শচীন ভৌমিক। একে একে প্রায় ৭০টি সিনেমা চিত্রনাট্যের কাজ করেন তিনি। তার আলোচিত ছবিগুলির মধ্যে রয়েছে ক্যারাভান, আরাধনা, রয়েছে লাভ ইন টোকিও, গোলমাল, দো অর দো পাঁচ, কর্মা, করণ অর্জুন, তাল। শচীন ভৌমিকের সর্বশেষ যে কাজটি কথা আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা কই মিল গেয়া আর একটা কৃষ। এত এত চিত্রনাট্য করলেও জীবনে মাত্র একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন শচীন ভৌমিক। ১৯৭৩ সালে তার পরিচালিত মুক্তি পাওয়া ছবির নাম রাজা রানী। এতে অভিনয় করেছিলেন সেই সময়কার আলোচিত তারকা জুটি রাজেশ খান্না এবং শর্মিলা।

ঠাকুর। শর্মিলাকে হিন্দি চলচ্চিত্রে নিয়ে আসেনও তিনি। শর্মিলা ঠাকুর যখন শুধুমাত্র বাংলা চলচ্চিত্রে অভিনয় করতেন, তখন শর্মিলার মাকে রাজি করিয়ে শচীন ভৌমিক বলতে গেলে একক প্রচেষ্টায় তাকে হিন্দি চলচ্চিত্রে নিয়ে আসেন। শুধু নিয়ে এসেই ক্ষান্ত হননি, পরিচালককে রাজি করিয়ে আরাধনার পরিচালকের পছন্দের হেমা মালিনীকে বাদ দিয়ে নবাগত শর্মিলা ঠাকুরকে দিয়ে অভিনয় করান। ফলাফল নায়িকা চরিত্রে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার পরিচয়ের ব্যাপ্তি হিন্দি চলচ্চিত্র জগতে হলেও বাংলা ছিল তার মননে, চিন্তায় এবং ভাবনায়। তিনি বাংলা উচ্চারণে হিন্দি বলতেন, যার কারণে সিনেমা সেটের লোকজনের সমস্যা হতো তার কথা বুঝতে। তাই শচীনবাবুকে বলা হতো হিন্দি নয় বরং ইংরেজিতে কথা বলার জন্যে। শচীন ভৌমিক যেখানেই হাত দিয়েছেন সেখানেই জাদু। চলচ্চিত্রের বাইরে তার বড় জগৎ ছিল লেখালেখি। শচীন ভৌমিক একজন বিখ্যাত রম্য লেখকও ছিলেন, যার হাতে অনেক মজার মজার লেখাও বেরিয়েছে। যৌবনে প্রেমে পড়েছি আর বাঙালি কোনোদিন বা কোনো ছেলে গুনগুনিয়ে এই গানটি গায়নি, এটা তো হতেই পারে না। যেমন শুরুতে যে গানটা আপনাদের শোনালাম, জানি না কোথায় তুমি হারিয়ে গেছ, এই গানটা শচীন ভৌমিকের লেখা। আর এখন যে গানটার কথা বলছি, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, হ্যাঁ, এই প্রেমিক এইরকম খুঁজে পাওয়া দুষ্কর, যিনি প্রেম বা ভালোবাসার সময় এই গানটি একবারও গাননি। এই গানটির গীতিকারও কিন্তু সেই শচীন ভৌমিকই। আজকের দিনেই জন্মগ্রহণ করেন এই মানুষটি। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই তাকে।

0: মানে মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: আজকে যখন সকালবেলা আসি, ওই বলছিলাম যে আকাশটা একটা মেঘলা মেঘলা, আর যখন এই একটা মেঘলা একটা আকাশ থাকে, আমার না খুব মনে হয় যে একটু দার্জিলিংয়ে বোধ হয় বেড়াতে এসেছি। দার্জিলিংয়েও এরকম একটা ওয়েদার যে আকাশটা মেঘলা মেঘলা থাকে, আবার মেঘটা সরে গেলে আকাশটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু মেঘলা থাকাটাও একটা বেশ মজা লাগে। আজকে যে দুটো গান শোনাবো জানেন, এখন এই দুটো গানই ওই দার্জিলিংয়ের কথা ভেবে। প্রথম গানটি রাহুল দেব বর্মন এবং পরের গানটি অঞ্জন দত্ত, আর দুটো গানেই কোথাও একটা আমরা খুঁজে পাব দার্জিলিংকেই।
5: এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

ওই যে একটা ভালোবাসার গল্প, ভালোবাসার গানের কোথাও একটা মনে হয় যে এই যে একটা মেঘলা মেঘলা আবহাওয়া, এই সময় অবশ্য অনেকেই বলেন যে এই সময় দার্জিলিং যেও না, খুব খারাপ, কিন্তু দার্জিলিং আমার যেটা মনে হয় সারা বছরই ভালো, জানেন, সব সময় ভালো, এক একটা সময় এক একটা কারণে ভালো, গরমে ভালো, শীতেও ভালো, বর্ষাতেও ভালো, বর্ষাতে আবার পাহাড়ি জায়গার একটা অন্যরকম রূপ দেখা যায়। তো এই যে গল্প করছি আমরা সকালের আড্ডা।

আপনারা আমাদের সঙ্গে আছেন, আর আমি সুদীপ্ত মিত্র আপনাদের সঙ্গে সকালের আড্ডায় রয়েছি। সকালের আড্ডায় এবারে একটা অন্যরকমের অনুষ্ঠান, রূপকথার গল্প। রূপকথার গল্প যে অনুষ্ঠানে আমরা শোনাবো সেটা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় এই অনুষ্ঠানটি আপনারা শুনবেন। রূপকথা, এখন দৃষ্টিকোণ অনুষ্ঠান।

0: বাংলার যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছে ঠাকুমার ঝুলি শব্দটা একটানে ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা এই ঠাকুমার ঝুলিতে আছে এপার বাংলা ওপার বাংলা থেকে জড়ো করে আনা রূপকথার গল্প। আর ছোটরা সেই রাক্ষস রাক্ষসের কথায় কখনো ঘুমিয়ে পড়ত, আবার ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে পাড়ি দিত স্বপ্ন রাজ্যে, যেখানে সোনার গাছের উপর ফল আর চারিদিকে রামধনু। এমন বাঙালি মেলা দায় যাদের বাড়িতে এই ঠাকুমার ঝুলি নেই। 1907 সালে প্রকাশিত এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।
1: তখন লালকমল আর নীলকমল চলল দীপান্তরের মাঠ পেরিয়ে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে।
2: সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষ

0: রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা।
1: সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী।
2: নাতি তোমার হই না?
3: নাতি তো তোর গায়ে কেন আঙুর আঙুর গন্ধ, নাতি তো লোহান নাই চিনিয়েখা, তবে জানি গন্ধ।
1: শুধুই লাল কমল নীল কমল নয়, এই অডিও অ্যালবামটিতে বুদ্ধভূতমের গল্পটিও রেকর্ড করেছিলেন সেযুগের স্বনামধন্য শিল্পীরা।
4: ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে, দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধভূতম কোথায় গেল?

0: দিন রাত ভোর না হতেই বুদ্ধ হল বুধ কুমার, বানর হল রাজপুত্র, আর ভূতুন হল রূপ কুমার।
1: 90 দশকে আরো একটি অডিও নাটক বাঙালির অন্তর্মহলে, হিরু ডাকাত। এমন ডাকাত যে কিনা গরিবদের ভগবান। ডাকাত খিরে বিয়ে হচ্ছে, কেউ শুনেছে কখনো?
2: ছ ভরি সোনা এখনো পেলাম কই?

0: ভার্জিনিয়ার বাউটিওয়ালা পাবেন নিশ্চয়ই,
1: সঙ্গে বিচি হার
0: তাও পাবেন। চলুন এবার করুন কিছু আহার, তাড়াতাড়ি বিয়েটা হোক। বিয়ে বাড়িতে অভুক্ত লোক,
1: শাড়িটা কি
0: সবই আমরা পৌঁছে দেবো তাকে।
1: কিন্তু সেটা নিশ্চয়তা,
0: মাসির বড় আদরের ধন, মাসির বোন জিটি, মাসি তাকে দেবেনই গয়না।
1: না না না, সে হয় না, এ বিয়ে আমি কিছুতে দেব না।
0: মানুষ কি গো ভিখিরি সোনা হীরের, ভেবে দেখুন ফিরে এখনো আছে লগ্ন। কনের বাবা হতেন যদি থাকতেন কি এমন জেদে মগ্ন।
1: না অসম্ভব, এ সম্ভব নয়,
0: আমার কাছে অসম্ভব নয় কিছু।
2: হুকুম দিচ্ছে হিরে, সবাইকে ফেল ঘিরে, বল্লমার খাঁড়া দু হাতে নিয়ে দাঁড়া, লাঠিয়ালদের মেঝে তোরা উঠোনে ফেলে রাখ। কোথায় গেলে মালক্ষীরা, বাজাও দেখি শাঁক।
3: বাপরে বাপ, সাক্ষাৎ জুম স্বয়ং হিরো ডাকাত।
4: ছেলের বাবা তো ভয়েই অথব্য, আমার মেয়ের মাথায় তবে কে দেবে ধান দুব্য, হিরোই বরং দিক।
2: না না, সেটা কি হবে ঠিক, তাছাড়া আমি ডাকাত।
4: তা হোক বাবা, আমার মেয়ের মাথায় রাখো তোমার হাত।
2: বরের বাবা, হাত যদি দাও আমার মেয়ের গায়ে, তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে তোমার গায়ে।
3: ডাকাত ঘিরে বিয়ে হচ্ছে, কেউ দেখেছ কখনো?
4: বিয়ে যখন সুসম্পন্ন, রাত্রি বাকি তখনো।
5: অমরেন্দ্র চক্রবর্তীর লেখা হিরু ডাকাত অবশ্য প্রকাশিত হয়েছে অনেক পরে স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে। সারা পৃথিবী জুড়ে এই লড়াই আর হানাহানির টানে ছোটদের মনের এই জানালা রূপকথা, যাতে ইচ্ছে মতন স্বপ্ন দেখা যায়। এখনকার অনেকেই হয়তো নানা বিদেশি ভাষা তোড়ে আমাদের বাংলার ঐতিহ্যকে ভুলতে বসেছেন। বেঁচে থাকার প্রাণভোমরা স্বপ্ন, আর সে স্বপ্ন দেখায় রূপকথা। সোনার কাছে রূপর কাঠির বাংলা ভাষায় এই রূপকথা চির নবীন করুক সকলের প্রাণ মন।
6: রূপকথার গল্প আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানটি শুনলাম। এবারে অন্য একটি অনুষ্ঠান, অন্য একটি অনুষ্ঠান মানে এই অনুষ্ঠানটির বা ওদের গল্পটা বলার আগে একটা গান শোনা যাক।

অমিতা সেনের গান। অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা, আশ্রম কন্যা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা। অমিতা সেনের জন্ম 1912 সালে আজকের দিনে বেঙ্গল প্রেসিডেন্সি, বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে। পিতা রবীন্দ্র আচার্য ক্ষিতিমোহন সেন আর মাতা কিরণবালা দেবী। তবে তাঁদের পৈতৃক নিবাস ছিল অধুনা বাংলাদেশের তৎকালীন বিক্রমপুরের সোনারং গ্রামে। অমিতার ছাত্রী জীবন কাটে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে। বাংলা শ্রাবণ মাসে অমিতার জন্ম হয়েছিল বলে রবীন্দ্রনাথ ঠাকুর অমিতাকে শ্রাবণী বলে ডাকতেন। সঙ্গীতে তার গুরু ছিলেন রবীন্দ্রনাথ এবং দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত বিভিন্ন উৎসবে ও নৃত্যানুষ্ঠানে আশৈশব যুক্ত থেকেছেন। নৃত্য ও অভিনয়ে বিশেষ পারদর্শী ছিলেন তিনি। নটীর পূজা প্রথম অভিনয়ে, মল্লিকা এবং সাপমোচনের প্রথম অভিনয়ে তার রানীর ভূমিকা ছিল। এছাড়া অভিনয় করেছেন বিভিন্ন ঋতুনাট্যে। জুজুৎসু শিখেছিলেন জাপানি প্রশিক্ষক তাগাকাকির কাছে। 1932 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষি রসায়নবিদ আশুতোষ সেনের সঙ্গে তার বিবাহ হয়। 1998 সালে অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাদের পুত্র। অমিতা সেনের পৌত্রপৌত্রীদের মধ্যে যারা রয়েছেন নন্দনা সেন, অন্তরা দেব সেন, নন্দিনী সেন এবং কবীর সেন। তার রচিত গ্রন্থগুলি শান্তিনিকেতনের আশ্রম কন্যা, আনন্দ সর্বকাজে, শিরীষ বকুল আমের মুকুল, চলে যায় দিন চলে যায়। অমিতা সেন তার স্বামীর কর্মসূত্রে বেশ কিছু বছর এদিক ওদিক ছিলেন বটে, কিন্তু সারা জীবন তিনি বলতেন, আমি শান্তিনিকেতনেরই আশ্রম কন্যা, আর এই আমাদের শান্তিনিকেতন।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
4: এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার পূর্বাভাস মূলত মেঘাচ্ছন্ন।

দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বৃষ্টি গত 15/7/2026 রাত 8:30 থেকে 16/7/2026 রাত 8:30 পর্যন্ত হয়েছে 3.3 মিলিমিটার। 16/7/2026 সকাল 8:30 থেকে রেকর্ড করা হয়েছে বৃষ্টির পরিমাণ 1.4 মিলিমিটার। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা। এলোমেলো বাতাসের গতিবেগ 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার ঘন্টা পর্যন্ত হতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলে সমুদ্রভাগ উত্তাল হতে পারে। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন এই সময় তারা ওই দুটি জায়গায় মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সত্যজিৎ রায়ের টেরাডাকটিল ডিম অথবা স্টিফেন স্পিলবার্গের জুরাসিক পার্ক ডাইনোসরদের নিয়ে মানুষের কৌতূহল বরাবর রসদ জুগিয়েছে এই কল্পকাহিনীর। লম্বা গলার আপাত শান্ত বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের সঙ্গেও পরিচয় করিয়েছে জুরাসিক পার্ক। দেখা গিয়েছে মামেনচিসারদেরও, যাদের গলা বাকিদের তুলনায় অস্বাভাবিক মাত্রায় লম্বা। সদ্য আবিষ্কৃত এই ডাইনোসর প্রজাতিরও সেই মামেনচিরাস গোত্রের। উত্তর পূর্ব তাইল্যান্ডের কালসিন প্রজাতিতে এই ধরনের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা এই নতুন প্রজাতির নাম রেখেছেন উরাগাসোরাস ক্যালাসিনেসিস। পৃথিবীতে ঠিক কোন সময়ে এদের আবির্ভাব তা স্পষ্ট নয়, তবে জীবাশ্ম বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের অনুমান, তৃণভোজী এই ডাইনোসরটা আজ থেকে প্রায় 15 কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত। বর্তমানে যে জিরাফ দেখা যায় তাদের গলা গড়ে 5 থেকে 6 ফুট লম্বা হয়, সেই তুলনায় উরাগাসোরাসের গলা প্রায় 66 ফুট লম্বা। অনুমান করা হয় উঁচু গাছপালা থেকে খাবার খাওয়ার জন্যেই এদের গলা এরকম অস্বাভাবিক লম্বা হতো। এই যে লম্বা গলার গল্প খুঁজতে করতে একটা বেশ মজার গান মনে পড়ছিল, সেই গানটা আপনাদের জন্য শোনাই। অন্তরা চৌধুরীর গাওয়া, এইটা ঠিক একটু অন্য রকমের কাণ্ড কারখানাই বটে, একটু ছোটবেলার গান, নস্টালজিক হতে পারে সবাই।

0: এখন সময় জানা অজানার, জানা অজানা বিজ্ঞানের কথিকা শুনব আমরা।
1: জানা অজানায় শুনছেন ধারাবাহিক দ্বীপের নাম মৈনাও, আজ দ্বিতীয় পর্ব। বলছেন ডক্টর রাতুল দত্ত।
2: আমরা শুনছিলাম জার্মানির ফুলের দ্বীপ নামে পরিচিত মৈনাও দ্বীপের সঙ্গে নোবেলজয়ী বিজ্ঞানী এবং তাদের তৈরি ঘোষণাপত্রের সম্পর্ক কিভাবে জড়িয়ে রয়েছে সেই সব কথা। এই মৈনাও দ্বীপেই কিন্তু রয়েছে সুন্দর একটি প্রাচীন দুর্গ। অষ্টাদশ শতকের তৈরি এই দুর্গের স্থাপত্য অনেকটা জার্মানির ব্যারক স্থাপত্যের সঙ্গে মেলে। সম্ভবত জোহান বাগনাত নামে এক স্থপতি এই দুর্গের নকশা তৈরি করেছিলেন এবং সারা বছর বহু পর্যটক এই দুর্গটি দেখতে আসেন। তবে আজ আমাদের বিষয় মৈনাও দ্বীপে বিজ্ঞানের চর্চা নিয়ে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমরা তাই শুনব মৈনাও ঘোষণাপত্র দুই সম্পর্কে। মৈনাও দুই ঘোষণাপত্রে প্রথমে 36 জন এবং পরে সবশুদ্ধ মিলে 76 জন নোবেলজয়ী বিজ্ঞানী সই করেছিলেন। সালটা 2015। প্রেক্ষাপট রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা IPCC অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের 2014 সালের একটি রিপোর্ট। 27 বছর আগে সুইজারল্যান্ডের জেনেভায় IPCC-র পথ চলা শুরু হলেও আবহাওয়া নিয়ে এ ধরনের উদ্বেগজনক রিপোর্ট এই প্রথম যা বিশ্বের প্রায় সকল নোবেলজয়ীকে 60 বছর পরে মৈনাও দ্বীপে ফের জড়ো হতে বাধ্য করেছিল। কিন্তু কি ছিল সেই রিপোর্টে? মৈনাও দুই ঘোষণাপত্রে স্পষ্ট বলা আছে পৃথিবীর জলবায়ু নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা ইতিমধ্যেই মানুষের অস্তিত্বের সংকটের প্রভাব লক্ষ্য করেছেন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, যা আগামী দশকে নিশ্চিতভাবেই আরও বাড়বে। 2015 সালের 3 জুলাইয়ের ঘোষণাপত্রে লেখা হচ্ছে নিউক্লিয় যুদ্ধ গত 60 বছরে কোনোভাবে এড়িয়ে গেলেও মানব জাতি ধ্বংসের ভীতি কিন্তু অন্যভাবে রেখে দিয়েছে, আর সেটা হলো পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস গ্যাসের ফল। IPCC রিপোর্ট বলছে পরের দশকে গ্রিনহাউস গ্যাস কমাতেই হবে, বিশ্বের জলস্তর বৃদ্ধি হলে বিশ্ব উষ্ণায়নের দায়ভার কিন্তু এড়ানো যাবে না। ফলে আজকের পৃথিবী প্রাণঘাতী নিউক্লিয় শক্তির মতো সমপর্যায়ের আরেকটি শক্তির সম্মুখীন হতে চলেছে। ঘোষণাপত্রে স্বাক্ষরকারী

0: নোবেলজয়ী বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ছিলেন ওয়াল্টার গিলবার্ট, মার্টিন চেলফি, হ্যারল্ড ক্রেটো, রবিন ওয়ারেন, কৈলাস সত্যার্থী প্রমুখ নোবেলজয়ী বিজ্ঞানীরা। আইপিসিসির 2014 সালের রিপোর্টের সঙ্গে 2015 সালের মৈনাও ঘোষণাপত্র দুইয়ের মৌলিক পার্থক্য হল, মৈনাও ঘোষণাপত্রে শুধু আবহবিদরা নয়, সমস্ত ধরনের সমস্ত স্তরের বিজ্ঞানীরা এই প্রথম পৃথিবীর জল ও খাদ্যভাণ্ডার ধ্বংস এবং বিশ্বের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন। ফলে নিউক্লিয় যুদ্ধ এড়ানো গেলেও পৃথিবী ধ্বংসের ভয়ে যে রয়েই গিয়েছে, মৈনাও দ্বীপের এই দ্বিতীয় সম্মেলন আরও একবার প্রমাণ করে দিল। অনুষ্ঠানের তৃতীয় তথা শেষ দিন আমরা শুনব মৈনাও ঘোষণাপত্র তিনের বিষয়বস্তু সম্পর্কে।
1: ধারাবাহিক দ্বীপের নাম মৈনাও, দ্বিতীয় পর্ব শুনলেন আজকে জানাও জানায়, বললেন ডক্টর রাতুল দত্ত।
2: 1855 সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে পরিচালনায় কলকাতায় সংস্কৃত কলেজ ভবনে প্রথম নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল বাংলার পাঠশালা এবং মডেল স্কুলগুলো দক্ষ শিক্ষক নিয়োগ করা। বিখ্যাত শিক্ষাবিদ এবং সাহিত্যিক অক্ষয় কুমার দত্ত এই স্কুলের প্রধান শিক্ষক রূপে নিযুক্ত হন। আমরা জানা অজানার পরে সকালের আটটার একেবারে শেষ পর্বে চলে যাই, আর এই শেষ পর্বে শেষ সময়ে একটা অন্যরকমের গান শুনি, ভালো লাগার গান, শিল্পী নচিকেতা।

রাত্রে আমাদের ভালোবাসায় থাকেন, আর সকালের আড্ডাটায় ভরে যায় যখন আপনারা আমাদের কথা শোনেন এবং আপনাদের সঙ্গে ওই দেখা তো হয় না কিন্তু ওই কানে কানে কথাটুকু আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, সকালের আড্ডা আজ এই পর্যন্তই। সকালের আড্ডার শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরি। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনি সুপরিচিত, তিনি চিত্তরঞ্জন বিশ্বাস। তাকে মানুষ, পাঠক, দর্শক চেনেন চিরঞ্জীব হিসেবে। তিনি আজকে রয়েছেন যখন খুব স্বাভাবিক কলকাতায় খেলাধুলোর চর্চা হবে, তার সামনে আমরা প্রশ্ন রাখব এ সম্পর্কে, তার স্মৃতিচারণ কোন পথে প্রবাহিত হয় তার দিকে তাকিয়ে থাকব। আমরা ইচ্ছে করে বেছে নিলাম আজকের দিনের জন্য অন্তত কলকাতার বড় দলের দলবদলকে, অর্থাৎ খেলোয়াড়দের দলবদলকে। আজকে ব্যাপারটা হয়তো এই একবিংশ শতকের তৃতীয় দশকে ব্যাপারটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয় বা অনেকে খেয়ালও রাখেন না,
1: উত্তেজনা নেই আর
0: উত্তেজনা নেই। আগে যখন মরশুম চলে আসত আমরা ছোট ছিলাম, তখন মানে অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে আমার প্রিয় দলে কোন ভালো খেলোয়াড়টি এসে পৌঁছলেন, কে কখন কার সঙ্গে গিয়ে কোথায় সই করে এলেন ইত্যাদি। তো চিরঞ্জীবকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার জানাচ্ছি।
0: আমরা সরাসরি আপনাকে নিয়ে যেতে চাই সেই সময়টাতে, যখন কলকাতার দলবদলের যে যাকে বলে জ্বর সেটা তুঙ্গে। আমাদের একটু বলুন আপনার কি মনে আছে, আপনি কি?
1: আমার মনে আছে, আমি প্রথমে 1960-এর দশকে মাঝামাঝি, তখন IFA অফিস ছিল ধর্মতলা স্ট্রিট, মানে তখন লেন সরণী হয়নি, জ্যোতি সিনেমার পাশে আর রাস্তা ছিল ধর্মতলা স্ট্রিট আর তালতলা, কোনোটাতে ছিল IFA অফিস, দোতলাতে, একটা ভাড়া বাড়ি, বোঝাই লোককে বুঝতে দেবে আপনার সেখানে সাইনবোর্ড ছিল না কিচ্ছু না, যারা সাংবাদিক ছিলাম তারাই জানতাম, আর কিছু একদম ফুটবল পাগল যারা আর দশ বড় যত বসে থাকতো, ও দাদা কি গেল কোন দলে যাচ্ছে, হ্যাঁ বলুন না একটুখানি কোন দলে যাচ্ছে। আমি বলতাম যে দাঁড়াও দেখি আগে। তারপর আমরা কিন্তু মাঝখানে বুঝতে পারতাম না, যখন দিনের শেষে আমাদের IFA অফিস থেকে বলা হতো এই দলে গেছে ইত্যাদি, এবং ফুটবলাররা আসতে কিন্তু অন্য রাস্তা দিয়ে গোপনে, বুঝতে পারতাম না কোন দলে এলো। সেটা ছিল একদা প্রথম দিকে, মানে 60-এর দশকে। তারপর IFA অফিস এলো প্রফুল্ল সরকার স্ট্রিটে, যেখানে আনন্দবাজার পত্রিকা অফিস আছে তার অপোজিটে, সেখানে প্রচণ্ড কাণ্ড, পুরো রাস্তায় জ্যাম, রাস্তায় যে চিত্তরঞ্জন থেকে ঢুকতে প্রফুল্ল সরকার স্ট্রিট, তো ওই রাস্তায় ঢোকা যেত না, সব দাঁড়িয়ে হচ্ছে ওখান থেকে, এদিকে উল্টো দিকে, এদিকে প্রায় গণসেবা, ওদিকে আরও গলি আছে সেখানে চারিদিকে, কিন্তু গাড়িগুলো ঢুকতো চিত্তরঞ্জন দিয়ে, যাই এলো ওই আরম্ভ হয়ে গেল। কোনো সাপোর্টার কি, তো সাপোর্টার তিনটে দলের বেশি ছিল, তিনটে বড় দল ছিল, মোহনবাগান ইস্টবেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং, তিন দলের সমান দর্শক বা সমর্থক ছিল, তারা আসতো গাড়ি করে আসছে, গাড়ি সব দরজা বন্ধ করে আসতো সব, যাতে বুঝতেন না,

0: 형 몰라 우진네 예전 자기도 몰라 예전 다이송이 그런 야스도 가벨 골목도 다가지잖아 다데마도미 야스도 이제 륙도 그렇게 오브레지 노달아 우르기 쇠대 것도 아마들 근데 상물이 시간이 되었다 우리 쇠 것지 이거래 긴들레 갈로 이때 디샤 이거지 아무튼 근데 아이비 없이 오르지 아 거다르 약은 그치 못했나 제 킬링가리 해야 되긴도 야 사도 조리야 따라라 니치 잡은 아무튼 또 어느 게 있지네 아무튼 또 온다 되고 된 포르가 치르다라 참 튜튜 뚫려학도 아무튼 시간이 제담 따라라 포딘도 좋은 비리야라 게우 캘러기 또 아무튼 들으라지 비비나 아무튼 또 근데 주니어 프라이 근데 이제 시니어 자르다도 들으라도 에이 애들 좋은데를 애 안 놓으래 애 보시면 어디 애라고 뭐 하셨다 또 어디 있었고 우리 딘데 있을로 ইংরেজিকে আমি খুব বসে হয়েছে সব বাঙালি দর্শক বা তারা সব করতো আর চলে আসতো আমরা এইভাবে দেখে আমাদের তো কদর বেড়েছিল খুবভাবে যারা ছোট ছিল গলির মধ্যে তো তাতে ওখানে অনেকে অবজেকশন দিল বাড়িঘর সব ওখানে বসবাস ছিল তারা বললো যে না এখানে এই পুলিশ পুলিশ হ্যান ত্যান আসছে এই দল বদলে কদিন বড্ড এক মাস ধরে প্রায় আমাদের ঘুম টুম চলে যাচ্ছে
1: হাঙ্গামা
0: সত্যি হাঙ্গামা পুলিশ নিয়ে ব্যারিকেড করতে হতো অনেক কখনো কখনো 100% করতে হয়েছে বাধ্য হয়ে উপায় নেই পাশে অফিস অফিস ছিল তাদের ভাঙচুর হয়েছে পর্যন্ত এমন দেখাচ্ছে ওখানে একটা টিভির একটা অফিস ছিল যে ওপরে টিভি আর কি সেট ছিল তাদের ভাঙচুর করে হয়েছে তারা ছুটে মারছে কন্ট্রোল গিয়ে গেল না গেল জানতে পারছে না তো তাই উত্তেজনা এমন
1: আচ্ছা এইটা কেন হতো মানে দল বদলের জন্য একটা নির্দিষ্ট মরশুমই ঠিক করা ছিল অন্য সময় দল বদল করা যাবে না
0: এটা মৌসুম ঠিক করা ছিল আইবি ঠিক করে গেছিল যে ফুটবল মৌসুম আরম্ভ হবে যখন তার হয়তো দু মাস বা তিন মাস আগে তারপর প্লেয়াররা যাবে টিমে গিয়ে তার সেটেল হবে প্র্যাকটিস করবে তার জন্য সায়েন্টিফিক ব্যাপার ছিল এটা নিঃসন্দেহ ছিল তারপর করা হলো কি অনেক পরে এরা চলে এলো নেতাজি স্টেডিয়ামের কাজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বড় জায়গা তো ওখানে ম্যাপ বেঁধে আর চারিদিক দিয়ে আসতো সব ওই ওখানে রাস্তাটা বড় বিধানসভাটার বিপরীত দিকে রাস্তা বড় কোনো ঢুকতে কোনো অসুবিধে ছিল না নেতাজি স্টেডিয়ামে আগের পাশ দিয়ে হয়ে যেত গঙ্গার দিক দিয়ে আসতো চারিদিক দিয়ে প্লেয়াররা নানা দিক দিয়ে আসতো গাড়ি করে আসতো সব আজ তখন অনেকে আসতো কাছে কাঁচতো গাড়ির কাজ দেখতে পেত অনেক গাড়ি ভাঙচুর হয়েছে অনেক সময় দেয় তারপরের দিকে তখন শান্তাবা হাবিব এইসব বিভিন্ন ক্লাবে সব ইয়ে আসছে আর ওই ওই ভাবে
1: মানে কখনো ভালোবাসা কখনো আক্রোশ
0: হ্যাঁ
1: তুমি ওখানে যাচ্ছ
0: প্লাগ নিয়ে তিনটে ক্লাবই দর্শকরা সব প্লাগ নিয়ে হয়ে গেছে এসেছে যেমন দলে যেই বেরিয়ে গেল এই কোন দলে গেলে প্লেয়ারও তারাও তো জানে আমি এই দলে যাচ্ছি তারও সঙ্গে সঙ্গে ওই করতে তোমাদের দিকে এরম ওই ব্যাপারে
1: আচ্ছা কাকে নিয়ে এই যে অনেকগুলো নাম আপনার মুখ থেকে বেরিয়ে এলো কাকে নিয়ে সব থেকে বেশি উত্তেজনা আপনার মনে পড়ে
0: হাবিবকে নিয়ে খুব হয়েছে শ্যামদাপা নিয়ে হয়েছে লতিফুদ্দিনকে নিয়ে হয়েছে এদের নিয়ে হয়েছে সুধীর কর্মকার এদের নিয়ে হয়েছে অসীম মল্লিক মল্লিক এরা তখন অতখানি হয় কিন্তু এই পরের দিকে যত বেশি হয়েছে তত এরকম সোহা শ্রমিক সুনীল সেনগুপ্ত তাদের টেস্ট ছিল ভীষণ তার জনপ্রিয়তা গেল তারা এরকম হয়েছে এই এবার মোহন মানে আসছে আবার এই তাহলে চ্যাম্পিয়ন তখনই হয়েছে ওরা ডিক্লেয়ার করেছে আমরাই চ্যাম্পিয়ন হচ্ছে আর কি
1: কিন্তু এই ক্ষেত্রে একজনের তো মানে দল বদলে কোনো ভূমিকা ছিল না সুব্রত ভট্টাচার্য তিনি মোহনবাগানেই থেকে
0: হ্যাঁ সুব্রত ছিল
1: মোহনবাগানেই থেকে গেলেন
0: ছিল গেল দল বদল করেনি না আর মাঝখানে একটা সময় এলো অনেকেই এক্সোডাস হয়ে গেল ইস্টবেঙ্গল থেকে সমস্ত দল চলে গেল আর দেখলে টিকছে আবার চলে এলো আর কি
1: মনোরঞ্জন ভট্টাচার্য গিয়েছে
0: মনোরঞ্জন ভট্টাচার্য তারপর দিকে আরো বেশি এলো গৌতম সরকার যখন এলো পরের বছর দেখলো যে ঠিক হলো না আবার ওরা পরের বছর অন্য দলে চলে গেল এই না মোহন মানে যাচ্ছে আমার জন্য নয় চলে চলে গেল আবার
1: তাহলে তখন আপনি মানে সেই অর্থে জুনিয়র রিপোর্টার খুব একটা
0: জুনিয়র রিপোর্টার হয়েছে কিন্তু আমাদের তখন সিনিয়রদের মাঠে আসতো এইসব হইচই করা কি মাধ্যাঙ্গ হবে এসব মোকাবিলা করতে হবে তো আমার তখন চেহারা অনেক ভালো ছিল বয়সও কম ছিল জুনিয়র যারা তাদের এই অংশ একটা ফটোগ্রাফারও অনেক সময় ভাঙচুর হয়েছে ক্যামেরা ভেঙেছে এটা সেরকম হয়েছে
1: আচ্ছা আপনি যখন বসে আছেন চিরঞ্জীব আমাদের সামনে যখন রয়েছেন তখন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে এই ধরনের উন্মাদনা অন্য কোনো দেশে ফুটবল নিয়ে আছে মানে দল বদলের ব্যাপারে
0: না দল বদলের আমি শুনিনি কোথাও এইরকম ক্রেজ কোথাও দেখিনি বাংলাদেশে কিন্তু হয়েছে পরে শুনেছি আমি বাংলাদেশ এখানে হয়েছে ওইখানে আবাহনী ছিল আজাদ স্পোর্টিং ছিল ওয়ারি কিন্তু এখানে আছে দেখুন আসল ওয়ারি কিন্তু ঢাকাতে কাইজার বারোটির ছেলে যে পরে ইস্টবেঙ্গল ক্লাবে ছিল ঢাকাতে এখানে হইচিত এরকম হইচিত আমার মনে আছে কাইজারের কথা বিশেষ করে কাইজারকে নিয়ে বাংলাদেশের হয়েছে আবাহনী ছিল শেখ মুজিবুর রহমানের

0: উন্মোদনটা বেশি ছিল, এটা আমরাও এনজয় করেছি আর কি।
1: আচ্ছা, কথায় কথায় এইটা এসে গেল যখন, এবং তার সঙ্গে সঙ্গে উত্তেজনার পাশাপাশি যাকে বলে একটু ভাঙচুর, হাঙ্গামা, এগুলোও এসে গেল।
2: হ্যাঁ,
1: আমার একটু জানতে ইচ্ছে করছে এই দলবদলের কথা থেকে সরে গিয়ে, যে ধরুন খেলার মাঠেও তো আজকের সঙ্গে সেই সময় পার্থক্য অনেক। আজকে কোলাহল হয় না, হইচই হয় না, ধাক্কাধাক্কি হয় না তা বলছি না, কিন্তু সে সময় এক সময় আগুন জ্বলে যেত একটা গোটা গ্যালারিতে।
0: হ্যাঁ, সে হচ্ছে 1980 সালের কথা মনে আছে, 16 জন মারা গেল, 16 আগস্ট 16 জন মারা গেল।
1: সেটা নিয়ে মর্মান্তিক,
0: মর্মান্তিক, সত্যি মর্মান্তিক। তখন একটা ঠিক ছিল এক সময়তে যে এক একটা গ্যালারিতে এক দলের সাপোর্টারদের জায়গা করে দেওয়া হবে, কিন্তু অনেক সময় আছে সাপোর্টাররা, আমার তো মনে হচ্ছে যে আকাশভবন ভবনের উপরে ওই যে রঞ্জিত স্ট্যান্ড যেটা, সে সবচেয়ে কম দামে টিকিট ছিল, ওইটাতে ইসমাল কি মোহাম্মদ তাদের জন্য ছিল না, তারা ঢুকে পড়তো আর কি, কম দামে টিকিট সবাই চলে যেত, মিক্সড হয়ে যেত একজন, কিন্তু পাশাপাশি সব ছিল। যখন 1980 সালের কথা তো সত্যি মর্মান্তিক ব্যাপার, তখন গ্যালারিতে এই দিকে চলে যাচ্ছে, তখন মানে মিক্সড হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে গেলে জানা আর কি। এখন যেরকম জুহর ক্রীড়াঙ্গনে মিক্সড করে না, ও তো আলাদা আলাদা গ্যালারি করে দেয়, মোহনমান ইসবল বা মোহনমান মহাস্তরি সব আলাদা করে দেয়, সে সিকিউরিটি নিয়ে পুলিশটা খুব সাইন্টিফিক কাজ করে আর কি, পুলিশ বা ক্লাবরাও এরা করে টিকিট সেভি বিক্রি করে।
1: একটা সময় অবধি ইডেন গার্ডেন্সে তো ফুটবল খেলা হয়েছে, তার আর তো হয়নি, শুধুই ক্রিকেট হয়।
0: হ্যাঁ, ফুটবল খেলা জিজ্ঞেস কেন, কসমোস ফুটবল খেলা হয়েছে এখানে, পালে পেলে খেলতে এসছেন এখানে, এক সময় তো মোহাম্মদ মনস্তুডিং বিসবল সব বড়ো খেলা এখানে হয়েছে, নেহরু কাপ হয়েছে, নেহরু কাপ ফুটবল, তবে নেহরু কাপ ফুটবল কিন্তু গন্ডগোলটা হয়নি, খেলা দেখেছি ভালো, প্রথম উচ্চমানের খেলা দেখলাম, টিভির তো কম নেই তো, কিন্তু উচ্চমানের খেলা দেখলাম তখন
1: 80 দশকের শুরুতে, সেই চিরিক মিলোভান, মিলোভানের অধীনে ভারতীয় দল, তার কোচিং
0: টিম এসছে, অনেক অনেক বিদেশ টিম আরও এসছে দেখেছি, তারপর পাঁচ ক্লাব খেয়ে গেল এখানে,
1: ইরানের পাঁচ ক্লাব
0: আর মোহনের খেলা হলো এখানে।
1: এই কথা বলতে বলতে এবং চিরঞ্জীবের সঙ্গে আলোচনা করতে করতে আমরা একটু তার জীবনের প্রসঙ্গে ঢুকে পড়ব। সারা জীবন ধরে তিনি ক্রীড়া সাংবাদিকতা করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়েছেন, এবং তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বই লেখা হয়েছে, তাকে নিয়ে সিনেমা হয়েছে। আমাকে যদি একটু বলেন শ্রোতাদের জন্য।
0: আমি একটি ছেলে অনেক আগে, করোনার অনেক আগে, তারও আগে আমাদের আলাপ হয়েছিল কথা বলে, সে সাংবাদিক করতো, পরে আমাকে একদিন বললো আমি দিল্লি থেকে কথা বলছি, আমি কে আলো অমুক, তো বলছি যে এই কী ব্যাপার, বলে আপনাকে নিয়ে এটা ডকুমেন্টারি করে, আমি ডকুমেন্টারি কেন, আমি তাকে আমি এই প্রচার টচার চাই না, বলতে চাই না, না প্রচার না, এটা ডকুমেন্ট কিছু, আমরা চলে গেলে অনেকে জানবে না, সেইগুলো আমরা করতে চাইছি। তা আমি বললাম ঠিক আছে তাহলে করো, দেখলাম যে অনেকখানি রিসার্চ ওয়ার্ক করে ফেলেছে, যেগুলো আমার মনেই নেই পর্যন্ত, সে রিসার্চ ওয়ার্ক করে ফেলেছে, আমাকে বাড়িতে এসে মনে মনে করে দিল, আমি যে দেখো এগুলো আত্মপ্রচার চাই না, কিন্তু আমি আবার বলছি আত্মপ্রচার না, বলে আত্মপ্রচার নেই ডকুমেন্ট, এগুলো এগুলো না বললে হারিয়ে যাবে একদিন, সব হারিয়ে যাবে, দেখুন সিনেমা তারপর থিয়েটার কত জিনিস হারিয়ে গেছে আমাদের করা হয়নি, আমি মানে কেমন বল, শিশির ভাজির কিছু পাবেন আপনি, এখন শিশির ভাজির পাবেন কিছু, উৎপল দত্ত সৌমিত্রদের অনেক কিছু পাবেন, আমি না কিছু কিছু তো আছে, বলে কিছু আছে কিন্তু অনেক কিছুই নেই, শিশির ভাজির কোনো রেকর্ড পাবেন আপনি, কিছু পাবেন না, আপনি জানতে চাইলেও পাবেন না, আমি না আমি তো অত কিছু না, বা না সময়টাকে আমরা ধরে রাখতে চাই কি, খেলা নয় খেলার বাইরেও আপনি অনেক কিছু দেখেছেন দেখেন, সেগুলো কাইন্ডলি বলবেন আর কি, আমি বলে গেছি সে করেছি আর কি, তৈরি হয়ে গেছে।
1: এই তথ্যচিত্রের নাম কি হয়েছে?
0: আমি তো রোজ সকালে বন্ধে বন্ধ শুনে, আমি তো ব্যায়াম আরম্ভ করি, তা আমায় শুনে শুনে বললে আপনার এই তথ্যচিত্রের নামে বন্দে মাতরম, না বন্দে মাতরমটা এটা ভালো, খুব ভালো, কিন্তু বন্ধে তো একটা জায়গার মধ্যে থাকছে, সীমানার মধ্যে থাকছে, আমি তো খেলাধুলো নিয়ে বেশিরভাগ জিনিস করেছি, তাই এটার নামটা তুমি খেলার ব্যাপারে থাকছে তো, বললে হ্যাঁ থাকছে, সারা পৃথিবীতে আপনি যেখানে গেছেন তা অনেক কিছু আমি জোগাড় করেছি, আমি তাহলে নামটাও সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস, এটা আমাদের অলিম্পিকের স্লোগান তো, সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস, এমন বাড়িতে আমার ঘরের ডোকার মুখে অলিম্পিক সিম্বলটাই আছে আর কিছু না, অনেকে থাকে ওং মা কী কোনো অত ঈশ্বরের ছবি ঠবি শিব টিভি ইত্যাদি থাকে, আমার বাড়িতে কিন্তু ওইটাই আমার আদর্শ, পাঁচটা অলিম্পিকের বলায় ওইটাই আছে আমার ঘরের সামনে, এই আদর্শ, এই আমার বলতে পারো আমার আসল ঈশ্বর হচ্ছে স্কুল কলেজ, এগুলো হচ্ছে আমার প্রতিষ্ঠান,

0: এইগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির মসজিদ নয়। কিন্তু
1: শ্রোতা বন্ধুরা, কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আমরা কথা বলছি প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জন বিশ্বাসের সঙ্গে, যাকে চিরঞ্জীব বলে সবাই চেনেন। আজকে এই প্রবীণ বয়সে তিনি এখনও নিয়মিতভাবে খেলাধুলোর খবর রাখেন এবং সে সম্পর্কে কেউ চাইলে তিনি লিখেও দেন, লেখালেখির কাজটাও তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা তার সামনে বসে আলোচনা শুরু করেছিলাম কলকাতায় ফুটবলের দলবদল নিয়ে, যে সময় এই দলবদলের যাকে বলে রীতিমতো একটা স্বর্ণযুগ ছিল, যাকে ঘিরে উত্তেজনা ছিল, ইংরেজিতে যাকে বলে ক্রেজ সেইটা ছিল। তো সেই জায়গাটা থেকে আরেকটু যদি সরে গিয়ে আমি এভাবে বলতে পারি যে দল তো বদল হলো, কিন্তু দল গঠন, এই গঠনটা শুধু খেলোয়াড় দিয়ে হয় না। এক একজন মানুষ থাকেন যারা দলকে সত্যি সত্যি শৃঙ্খলা পরায়ণ করে তোলেন। আমরা খুব সাম্প্রতিক সময় যেমন রাহুল দ্রাবিড়কে দেখেছি, ভারতীয় ক্রিকেট দলকে অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ করে তুলেছেন তিনি, যার মধ্যে যা মেধা আছে বের করে এনেছেন। তেমনি কলকাতা শুধু বড় ক্লাব নয়, মাঝারি বা ছোট ক্লাবের ক্ষেত্রে কয়েকজনকে আপনি দেখেছেন, চিনেছেন, তাদের বাড়িতে গিয়েছেন, নিয়মিত আলোচনা করেছেন, যারা সত্যি সত্যি খুব মানে কড়া ধাতের মানুষ। এবং আমি ইচ্ছে করে নামগুলো বলবো না, আপনার মুখ থেকে নাম বেরোক, তাদের আপনি দেখেছেন যে তারা দলকে কিভাবে সুন্দরভাবে গঠন করেছেন, দু একটা নাম যদি বলেন, আপনার সঙ্গে সম্পর্কের কথা যদি বলেন।
0: খেলোয়াড়রা নিশ্চয়ই তারা দল গঠনে যারা ক্যাপ্টেন হয়েছে তারা করেছে, কিন্তু তার আগে করেছেন কোচরা। এই কোচদের মধ্যে আমি কিন্তু দুজনকে সবার আগে ই করবো। একজন যদি তিনি প্রাথমিক বিদ্যালয়ের কোচ হন তার নাম অচ্যুত ব্যানার্জি, আর হায়ার সেকেন্ডারি বা কলেজ কোচ হন তার নাম অমল দত্ত। এরা কিন্তু প্লেয়ার তৈরি করেছেন, তারা কিন্তু স্টার নিয়ে কাজ করেনি, প্লেয়ার তৈরি করেছেন। কলকাতা মাঠে আজকের না আজকে তারা সবাই অনেকে সকলেই অনেকে চলে গেছেন, নেই অনেকে তারা অবসরে চলে গেছেন, কিন্তু তৈরি করছেন ওই প্রাথমিক বিদ্যালয়ে যে কোচ অচ্যুত ব্যানার্জি, কলকাতার ফুটবল বা বাংলার ফুটবল তার কাছে চিরঋণী থাকবে।
1: মানে আপনি বলছেন ভিত্তিটা গড়ে দিয়েছেন,
0: ভিত্তি করেছেন। আর তারপর থেকে আরও সাইন্টিফিক ইয়েতে নিয়ে গেছেন, তার নাম হচ্ছে অমল দত্ত। যদি কলকাতার ফুটবল নিয়ে কেউ লিখে থাকেন, ইতিহাস করেন, এই দুজনটা বাদ দিয়ে কিছু হবে না। আর ক্যাপ্টেনরা যখন হয়েছেন, ক্যাপ্টেন তো সবসময় ক্যাপ্টেন ইজ ক্যাপ্টেন। যেমন আজকে আপনি রাহুল দ্রাবিড়ের কথা বলেন, রাহুল দ্রাবিড়কে আমি খেলতে দেখেছি, রাহুল দ্রাবিড় আজকে যে চ্যাম্পিয়ন হয়ে গেছে, হ্যাঁ মিস্টার ডিপেন্ডেবল, সত্যিই ডিপেন্ডেবল। খেলার মাঠে যে ডিপেন্ডেবল জানবে, কোচেও ডিপেন্ডেবল, সেটা কিন্তু এই ফুটবলের মধ্যে আমার ছিল। এখনও তিনি আছেন, দল তৈরি করছে এবং রীতিমতো কি বলবো ছড়িগড়ি করছেন। তার নাম আমি অবশ্যই স্বীকার করতেই হবে, সুব্রত ভট্টাচার্য, মোহনবাগান ক্লাবে প্লেয়ার ছিলেন, কোচ ছিলেন। আবার হকিতেও একজনের কথা মনে পড়ছে, হকি কথা না বললে ঠিক হবে না, গুরবক্স সিং কোচ, তার আগে খেলোয়াড় ছিলেন দীর্ঘকাল, এবং কোচ এবং খেলোয়াড় একসঙ্গে কাজ করেছেন গুরবক্স সিং, বাবা জানে তার কথা।
1: কিন্তু কর্মকর্তাদেরও তো একটা বড় ভূমিকা থাকে, জ্যোতিষ গুহর কথা আমরা,
0: জ্যোতিষ গুহ ধীরেন দে দুইজনের কথা। কলকাতায় যে ফুটবলের আমি বলি দুইজন মহির বিজয়ী থাকেন, দুইজন নাম করতে, একজন হচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবে জ্যোতিষ গুহ, অনেকে আবার নৈমেদাবাদে গুহ সাহাব, আর ধীরেন্দা, আমরা ধীরেন্দা বলতাম, ধীরেন দে, আবার শৈলম না ধীরেন দে বলতাম, ধীরেদা, ধীরেন বলতেন না, ধীরেদা।
1: আচ্ছা, এদের সঙ্গে আপনার তো ব্যক্তিগত বার্তালাপ বা কিছু ঘটনা এগুলো তো মনে থাকা সম্ভব,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: একটা দুটো যদি বলেন।
0: একটা দুটো হচ্ছে যখন খুব জুনিয়র আর কি, আমি গিয়ে দেখছি যে ইস্টবেঙ্গল ক্লাবে একজন লোক দাঁড়িয়ে দুটি বাঞ্জবি পরে দাঁড়িয়ে রয়েছে, আমি আস্তে আস্তে গিয়ে এলাম, কে তুমি? আমি এলাম কাগজের রিপোর্টার। আচ্ছা, কী জিজ্ঞেস করবে কিছু আমাকে? আমি জিজ্ঞেস করতাম, আপনি তো ফুটবল ক্লাব, হ্যাঁ তো উনি তো তো অ্যাথলেটিক্স কোচ, ওকে দিয়ে আপনি ফুটবল? শোনো, আমি অনেকদিন বিরতি ছিলাম, আগে খেলোয়াড়দের শরীরটা তৈরি করতে হবে, এই যে কোচের নাম চন্দ্র জানো? আমি জানি বলেই তো আমি জিজ্ঞেস করছি, সুশীল সিনহা অ্যাথলেটিক্স কোচ, খুব নামই কোচ, ওরা দিয়ে প্রচুর মানে ন্যাশনাল অ্যাথলেট বেরিয়েছে বাংলার, ওদের শরীর তৈরি করছে, বুঝলে তো? এরপরে দেখবি তুই তিন চার দিন পরে এসো, তুমি দেখবি যে আমার ফুটবল কোচ হয়েছে, সত্যি তাই দেখলাম। আবার মুনমান ক্লাবে দেখলাম বিখ্যাত কোচ বলাইদের চ্যাটার্জি, বলাইদের খুব তখন শরীর খুব ভারী হয়ে গেছে, বলাইদের টেট অলিম্পিকে ইন্ডিয়া টিমের কোচ ছিলেন বলাইদের চ্যাটার্জি, ফর্টেট অলিম্পিকে, ওর ওনারা তখন খেলছেন, শৈলমানা ওনারা সব খেলছেন। যাই হোক, তা বলে দেখি বসে আছেন আর ছাতা মাথায় দিয়ে স্লাবের মাঠের মধ্যে বসে আছেন, আমি এরকম কাগজের লোক, বলে হ্যাঁ আনন্দজি।

0: এরা সব ওই যে দেখো না, ওই চুনিও মুখ তোমুখ ইত্যাদি সবই করছে। এইখান থেকে মন মন থেকে বেরোবে, রেড রোড দিয়ে ঘুরে ওদের দিয়ে তোমাদের গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে গিয়ে আবার ওই ওই রাস্তা দিয়ে এসে এখানে শেষ করবে। এই 8-10 ভাগ দেবে, শুটটা ঠিক হবে, বুঝলে তো? আমি এটা রোজ করাই আর কি। আর আমি বলতে আপনি ফুটবল নিয়ে বল না, আমি ফুটবল নিয়ে ইয়ে করতে পারি না এখন, দেখি আর জুনিয়র আছে কিছু কিছু তাই দিয়ে করি আর কি। আগে ওর শরীরটা তৈরি করাই, দৌড়নের চেয়ে ভালো জিনিস হয় না, বুঝলে তো? দৌড় শরীর ঠিক হয়ে যাবে আর কি। এই চিনগুলো সবাইকে করো, আমি দেখেছি। আরেকজন ছিলেন, নামটা বলা উচিত, বাঘাসুম, স্ট্যান্ডার্ডের কোচ বাঘাসুম। আমি বাঘা দেখি, আমি বাঘা দাই বলতাম সবার কাছে, আমি ওই দাদা দাদাই বলতাম। মাঠে কিন্তু সারপার হয় না, মাঠে দাদা, এটা শান্তিগঞ্জের স্টাইল। রবীন্দ্র যেটা করেছেন, ম্যাডাম নেই, স্যার নেই, ওখানে সবাই দাদা বা দিদি টিচাররা, এখানে যাই মাঠে সব দাদা। হ্যাঁ বাবা যাই, ও তুমি এসো, ঠিক আছে, যে বাঙাল ছিলেন আর কি। আমি দেখলাম যে মাঠে পিকে ভ্যানে গিয়ে দেখছি, হ্যাঁ দেখছো গোল কটা মারছে, টার্গেট কতগুলো গোল দিল, কতগুলো মারলো, যেটা কিছুক্ষণ পিকে ভ্যানে যে হাফাজা হয়েছে বাবা, হয়ে গেছে কত, 100 মারছো? বলে হ্যাঁ। কী হয়েছে, ঘামে ভিজে গেছে গো শীতকাল? হ্যাঁ দেখ, অনেকক্ষণ হলো তো, আমার মনে হচ্ছে শরীরটা খারাপ হয়েছে, উনি কভালা দিবেন, এই জ্বর হয়েছে তো, বাড়ি গিয়ে গরম জলে স্নান করো। তা এই হার্ড টাস্ক মাস্টার, 100টা গোল দিয়ে। আমি বললাম যে বাদা আপনি, আরে শোনো আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি বাজারে যাওয়ার সময়তেই ওরে বলছি প্র্যাকটিস করো, আমি ভুলে গেছি আমি বাড়িতে এসে আমার কাজ করছি।
1: আচ্ছা 100টা গোল দেওয়া মানে 100 বার গোলে শট করা,
0: শট করতে হবে, টার্গেট 100 বার ঢুকেছে কিনা। পিকে ভ্যানে পরের কারণে বলেছে, কিন্তু শুনুন যদি না আমার এই কস আছে, এই প্লেয়াররা এখন দেখছেন তো আমাকে, পিকে ভ্যানে যখন কোচ হয়ে গেছেন তদিন আমাকে ভালো হলে এরবারে কী করবি, আমি কি বক দেখাবে আই যে না কি করি। আমি বললাম একবার বললাম ভাস্কর গাঙ্গুলি বলে, ওরে পুজিটা যা অবস্থা না কি, পাজরটা ভেঙে যাচ্ছে আমার, এমন জোরে শট মারছে পাজরটা ভেঙে যাচ্ছে।
1: কোচ থাকার সময় এমন জোরে শট মারছে যে গোলকিপারের পাজর ভেঙে যাচ্ছে,
0: পাজর ভেঙে যাচ্ছে
1: এরকম। তো সেইভাবে খেলা শিখেছেন তারা,
0: খেলা শিখেছেন, নিজে শিখেছেন, ছেলেমেয়েদের শিখে ট্রেনিং নিয়েছেন।
1: আচ্ছা একটা জিনিস, এটা আমরা সাক্ষাৎকারের সময় অনেক সময়ই বলে থাকি যে এখনকার প্রজন্মকে যা দেখছেন তাদের যা হওয়া উচিত বলে আপনার ব্যক্তিগতভাবে যা মনে হয়, এবং সেই সুবাদে কিছু পরামর্শ যদি দিতে পারেন দু একটা কথা আলোচনা করে, যে আমি এই এই দেখেছি এই রকম হলে ভালো হয়, একটু যদি বলেন, অনেকেই হয়তো শুনবে
0: না। আমি এখন তো মাঠে যাই না, তা এখন ছেলে এখন যারা করছে, আমি এখন এই ব্যাপারে আমি অমল দত্তের নামটা বলছি। অমল দত্তকে 1969 সময় তো বিদায় দেয়, মনে হয় খুব খারাপ রেজাল্ট হচ্ছে, ধীরে ধীরে নিয়ে এলেন ওকে, উনি কটকে ছিলেন, নিয়ে এলেন, আমাকে শুনলেন। আমি একদিন গিয়ে মাঠে গিয়ে বললাম, জানেন সায়েন্স কলেজে এরকম দারুণ কাজ করছে। বলে কী কাজ করছে? তারা একজন খেলোয়াড়ের সক্ষমতা কতখানি আর কতক্ষণ কী করতে পারে সায়েন্স কলেজে, এটা বুঝছে কি? আমি যে লন্ডনে দেখেছি, কিন্তু এটা কলকাতা আছে না,
1: মানে বৈজ্ঞানিকভাবে পরিমাপ করা হচ্ছে,
0: হ্যাঁ সায়েন্স কলেজে আছে। তা আসলে সায়েন্স কলেজে আমার সঙ্গে আলাপ হয়েছিল মিনাকি চ্যাটার্জি, যে আন্দামান অভিযানে গিয়েছেন, ওর সঙ্গে আলাপ হয়। তখন আমাকে বলে যে যেহেতু দেয় সায়েন্সের কিছু চলে না খেলা মাঠে, তুমি খেলার মাঠের সঙ্গে যুক্ত, তো তোমাকে বলছি এটা কাউকে নিয়ে এসো না, আমাদের এই ওয়ার্ক ফিজিওলজি যেটা, সেটা সায়েন্স কলেজে প্লেয়ারদের নিয়ে আমরা কাজ করতে চাইছি। আমাদের এখানে আছেন তখন প্রফেসর মৈত্র, হেড অফ ডিপার্টমেন্ট প্রফেসর মৈত্র, পুরো নামটা মনে নেই এখন, যদি আপনি ব্যবস্থা করেন। আর পিনা কিশোর মন মানে সাপোর্টার, অমল দত্ত মন মানে, তো আমি তাই নাকি নিয়ে যাই, তো উনি কিছু প্লেয়ারদের নিয়ে গেলেন ওখানে, নিয়ে গেছে আর্গোমিটারের সামনে, কতক্ষণ করে সাইকেল চালাচ্ছে, এই করছে তা করছে, সব কিছু করলো, করে কার কতক্ষণ কে কতক্ষণ খেলবে বলেছে। বলে গোলকিপার এবং ফরওয়ার্ড দুজন সমান তো নয়, দুজন সমান পরিশ্রম করতে হয় না, সুতরাং তাদের জন্য আলাদা ব্যায়াম হবে। অমল তো সেই শেষে দেখলেন, বলে যে আর কী করেছে, বলে যে আমরা একটা ফুড চার্ট করে দেবো, কার কীরকম খাবার কতগুলি ক্যালোরি দরকার সেটা আমরা করে দেবো। অমল তো হাতে স্বর্গ পেয়ে গেলেন, বেশি 6 বছরই মন মনে চ্যাম্পিয়ন হয়ে গেল 1970-এ, এবং একজন প্লেয়ারকে দিয়ে ভবানী রায় তাকে সারা মাঠ খেলালেন, সারা মাঠ তাকে এমনভাবে করে দিল, 1969-এর কথা বলছি।
1: 69, তার মানে সেই সময়ে সায়েন্স কলেজে এই কাজটা শুরু হয়ে গিয়েছে।
0: কিন্তু আজকে সেই সায়েন্স কলেজের কাজ কেউ যায় না, খুব দুঃখের কথা এটা, সায়েন্স কলেজ তো আরও এগিয়ে গেছে, তবে কিছু কিছু ক্লাবে এইসব জিনিসগুলো নিয়ে এসছে, কেউ নিয়ে এসছে তারা নিজেরাই করছে, কিন্তু সায়েন্স কলেজ তো তারা তো আরও এডুকেটেড, তো তারা যত্ন করতে পারে, বাইরে কোচ করতে পারবে না। বিদেশি যেমন এখন সাপোর্টিং স্টাফ থাকে, আমি জানি তখন ব্রাজিল টিম, ব্রাজিল

0: মেয়ের কুড়িজন প্লেয়ারের জন্য 21 জন 22 জন সাপোর্টিং স্টাফ, ডাক্তার, ম্যাচিওর সব কিছু এরম রয়েছে, অ্যানালিস্ট, ভিডিও অ্যানালিস্ট সব কাজ করছেন। একটা টিমের জন্য কত সাপোর্টিং স্টাফ, এখন কিছু কিছু হয়েছে আমি শুনেছি আমাদের এখানে ক্লাবরা করছে আর কি, নিয়ে আসছে ভিডিও অ্যানালিস্ট সব কিছু নিয়ে এসছে, কিন্তু এত আধুনিক কিন্তু করে উঠতে পারিনি।
1: এটা তো গেল খেলোয়াড়দের জন্য, শেষে জানতে চাইব ক্রীড়া সাংবাদিকদের জন্য আপনার পরামর্শ কি?
0: ক্রীড়া সাংবাদিক আরও বেশি পড়তে হবে, আরও বেশি জানতে হবে, বই পড়তে হবে, সব রকম বই পড়তে হবে। আমার কাছে বই আছে ফুট ফর চ্যাম্পিয়ন্স, আমি 1983 এটা নিয়েছিলাম শিকাগো থেকে, ফুট ফর চ্যাম্পিয়ন্স বইটা এখন আছে আমার কাছে।
1: আচ্ছা,
0: তাতে একাধিক সেমিনার বিদেশে গেছি, আমি বলছি ইয়ার ফ্রম ইন্ডিয়া তুমি এসছো, তো আমাদের সঙ্গে প্রবলেম আছে জানো, আমাদের সাউথে তারা সব ভেজিটেরিয়ান, কেউ কোনো মিটই খায় না, অনেক রকম সমস্যা, বল দ্যাট ইজ নট দি প্রবলেম, প্রবলেম তোমাদের করবে ক্যালোরি খেয়ে কতক্ষণ পাচ্ছে, ক্যালোরি দরকার আর কিছু না, এরকম অনেক গরিব দেশে জানো তারা খেতে পায় না, এত গরিব ছিল তারা দুধ খেতে পারত না, ইথিওপিয়াতে কী গরিব ছিল তারা, তারা সব লতাপাতা এইসব শাকসবজি খেয়ে ইয়ে করেছে, দুধ খেতে পেত না, কিন্তু তারা ক্যালোরি কতক্ষণ নিতে সেটা জোগাড় করেছে না, আবে বিকিলার মতো ওরা ম্যারাথন দৌড়ে কী করে হয়েছে তারা, আবে বিকিলের কাজ কী ছিল আমায় বললো, কীভাবে রাজার হরিণ ধরতেন, হরিণ ঘুরে বেড়াতো তো দৌড়ে দৌড়ে হরিণ ধরতেন, এইটাই তার প্র্যাকটিস ছিল।
1: তো এই যে পড়াশুনো করা, এই যে বিভিন্ন অগ্রগতির খবর রাখা এবং সেটাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা, যাতে খেলাধুলোর খবর দিতে গিয়েও মানুষকে শিক্ষিত করে তোলা যায়,
0: শিক্ষিত অবশ্যই,
1: সেটাই বোধ হয় আপনি
0: চাই সেটা হোক, আমি শিক্ষিত করা দরকার, পাঠককে শিক্ষিত করা দরকার, সাংবাদিকদের এগিয়ে আসা দরকার, তাহলে কী করে হবে।
1: অনেক ধন্যবাদ চিত্তদা, বলেই আপনাকে সম্বোধন করি সেই নামেই বলবো, চিত্তদা অনেক ধন্যবাদ, এবং আপনি যে আমাদের এখানে এসে এত বিষয়ে এত দিক নিয়ে কথা বললেন, আমরা সমৃদ্ধ হলাম, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যারা শুনছেন তারা একটা স্বাদ পেলেন যে আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য, আমাদের এই এলাকা।
0: একটা কথা আছে,
1: হ্যাঁ,
0: বিজ্ঞান ছাড়া কিছুই হয় না, বিজ্ঞান নাম্বার ওয়ান,
1: সেটাও আপনি নিয়ে এলেন আপনার আলোচনার মধ্যে, খেলাধুলোর ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ কতটা দরকার, কিভাবে দরকার, এবং এটা যাকে বলে ইংরেজিতে 360 ডিগ্রি ভিউ অফ লাইফ, সব দিক ভেবে খেলাকে নেওয়া, খেলার প্রতি নিজের আচরণটাকে তৈরি করা, সেটাই আপনি তুলে ধরলেন বারবার। আমরা কৃতজ্ঞ যে আপনি এসে আমাদের এভাবে পরামর্শ দিলেন, আমাদের অর্থে আমাদের মাধ্যমে শ্রোতাদের, যাদের মধ্যে হয়তো খেলোয়াড়রা আছেন, রিপোর্টার আছেন, তারা নিশ্চয়ই শুনবেন, তারা জানাবেন কেমন লাগলো। আজকে নমস্কার জানিয়ে শেষ করছি অনুষ্ঠান কলকাতার ডায়েরি।
0: নমস্কার।

0: কলকাতার ডায়েরি অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা।

চরিত্র প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন মারুতি মুক্তা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভৈরব রাগে খেয়াল। পরিবেশনায় ছিলেন শিল্পী মারুতি মহতা। শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করলেন যথাক্রমে রূপক মিত্র এবং দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখন এ পর্যন্তই।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-0001, পশ্চিমবঙ্গ, ভারত।

ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আমি যদি প্রশ্ন করি যে বাংলা সিনেমার ইতিহাসে প্লেব্যাক সিঙ্গিং কবে থেকে প্রচলিত হয়, তাহলে কি বলবেন? কিংবা যদি জিজ্ঞাসা করি যে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম মহিলা প্লেব্যাক সিঙ্গার কে ছিলেন, তাহলে কি বলবেন? প্রথমত, বাংলা সিনেমার ইতিহাসে এই প্লেব্যাক সিঙ্গিং ব্যাপারটাই খুব চমকপ্রদ ছিল। দ্বিতীয়ত, এই প্লেব্যাক সিঙ্গিংয়ের প্রচলনের ফলে বাংলা চলচ্চিত্রের চিত্রায়নের পদ্ধতিতেই এক বৈপ্লবিক পরিবর্তন আসে। তাই সেক্ষেত্রে প্রথম কারা প্লেব্যাকে কণ্ঠ দিয়েছিলেন সে এক ঐতিহাসিক তথ্য বইকে। ফিরে দেখব প্লেব্যাকের দুনিয়ায় কিভাবে বিবর্তন ঘটেছে, বিবর্তন ঘটেছে মহিলা প্লেব্যাক সিঙ্গার বা ফিমেল লিড প্লেব্যাক সিঙ্গারদের দুনিয়ায়। টাইমলাইনটা বিশাল, কিন্তু অনুষ্ঠানের টাইম লিমিটের কথা মাথায় রেখে যতটা সম্ভব এই এক পর্বে আলোচনার চেষ্টা করব। তাই আর দেরি না করে শুরু করছি আজকের মনের মতো গান। সঙ্গে আছি আমি, সিদ্ধার্থ।

এতক্ষণ যে গানটি শুনছিলেন সেই গানের কিন্তু এক বিশেষত্ব আছে, কি জানেন? আসলে এই গানটি এমন এক ছবির বা এমন এক বাংলা ছবির যে বাংলা ছবিতে প্রথমবার ব্যবহৃত হয় এই প্লেব্যাক। আসলে প্লেব্যাকের প্রথম ব্যবহার হয় 1935 সালে। যে বাংলা ছবিতে এর ব্যবহার হয় তার নাম ছিল ভাগ্যচক্র, পরিচালক ছিলেন নিতিন বসু। বলা যেতে পারে ভারতীয় ছবির ইতিহাসে এই আরও একটা ক্ষেত্রে বাংলা ছবি ছিল পথিকৃৎ। এই ছবিতে প্রথমবার ব্যবহৃত হয় প্লেব্যাক এবং লিপসিঙ্ক, মানে মোদ্দা কথা হচ্ছে যে একজন শিল্পী গানটি গেয়েছেন আর একজন অভিনেতা তাতে ঠোঁট মেলাচ্ছেন, অর্থাৎ লিপ সিঙ্ক্রোনাইজড হচ্ছে গানের লাইনের সাথে। এটাই হচ্ছে প্লেব্যাক এবং লিপসিঙ্ক। এই প্লেব্যাক এবং লিপসিঙ্ক প্রথম চালু হয় বাংলা ছবির ভাগ্যচক্রতে। আসলে এই ছবির সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল তিনি ভাবলেন যে এই মিউজিকের ক্ষেত্রে বা এই গানের ক্ষেত্রে, ছবির গানের ক্ষেত্রে এমন একটা কিছু করতে হবে যাতে শুটিংয়ের সময় কমে যায়, শুটিংয়ের পরিশ্রম কমে যায়। আর শুটিং তো মানে তখন শুটিং না, চলচ্চিত্রায়ন ব্যাপারটাই ছিল একটা বিশাল বড় কর্মযোগ্য, তার একটা বড় কারণ ছিল। কিন্তু যে শিল্পীরা গান গাইতেন তারা কিন্তু লিপসিঙ্ক করতেন না, তারা একদম সমস্ত যন্ত্রানুষঙ্গ নিয়ে বসে, মানে যাকে বলা যায় একেবারে ফুল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে সেই গানের শুটিং করতেন গানটি কে। এতে অনেকগুলো সমস্যা হতো। এক, অভিনয়ের ক্ষেত্রে মন দেওয়া একটু সমস্যা হতো। দুই, ফোকাস করতে হতো গানের ক্ষেত্রে। তিন, সময় তো লাগতো, প্রচুর টেক লাগতো, এবং তখন এই টেক নেওয়াটাও খুব মানে দামি একটা বিষয় ছিল। তো সেই ক্ষেত্রে যখন রায়চাঁদ বড়াল শুরু করলেন প্লেব্যাক সিঙ্গিংয়ের ব্যবহার, তখন কিন্তু একেবারে ছবিটা পাল্টে গেল। পুরো প্রক্রিয়াটা আমি মানে বর্ণনা করতে যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু একেবারেই ছিল না, বরঞ্চ সেটা সহজ হয়ে গেল এরপরেই। তার কারণ প্রথমে ছবির গান লেখা হলো, তারপর তাতে সুর আরোপ করা হলো, এরপরে ধীরে ধীরে সঙ্গীত শিল্পীরা সেই গান স্টুডিওতে গিয়ে রেকর্ড করলেন। অন্যদিকে ছবির শুটিংয়ের সময় কলাকুশলীরা সিন বুঝে নিয়ে তারা যখন শুটিং করা শুরু করলেন, তারা চরিত্রের যে আবেগ, যে ইমোশনাল স্টেটের বর্ণনা সেই সিনের ক্ষেত্রে রয়েছে, সেই জায়গায় নিজের চরিত্রকে নিয়ে গিয়ে অভিনয়ে মনোযোগ দিয়ে গানের সঙ্গে লিপসিঙ্ক করলেন। আর যখনই পুরো ঘটনাটা একসাথে সম্ভব হল, বাংলা সিনেমা সহ ভারতীয় সিনেমার ক্ষেত্রে রচিত হল ইতিহাস।

বাংলা তথা সমগ্র ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম প্লেব্যাক গায়ক গায়িকা ছিলেন কৃষ্ণচন্দ্র দে বা কেসি দে, পারুল ঘোষ এবং সুপ্রভা সরকার। এক্ষুনি যে গানটি শুনলেন সেই গানটি ছিল সাত নম্বর বাড়ি ছবি থেকে সুপ্রভা সরকারের কণ্ঠে। আর ওই ভাগ্যচক্র ছবির কথা বলছিলাম, সেই ভাগ্যচক্র ছবির ক্ষেত্রে সুর দিয়েছিলেন রায়চাঁদ বড়াল এবং পঙ্কজ কুমার মল্লিক। তাদের সুরেই প্রথম প্লেব্যাক সিঙ্গিং করলেন কেসি দে, পারুল ঘোষ এবং সুপ্রভা সরকার। ও একই সঙ্গে জানিয়ে রাখি যে এই বাংলা ছবিটি কিন্তু ছিল মূলত দুই ভাষার চলচ্চিত্র, মানে যেটাকে বলা হয় বাইলিঙ্গুয়াল ফিল্ম, মানে এই ছবি বাংলাতেও হয়েছে, পরে নির্মিত হয় হিন্দিতেও। এবং যখন হিন্দিতে এই ছবি নির্মিত হয় তখন সে ছবির নাম হয় ধূপছাও। আর একটা মজার তথ্য দিয়ে রাখি, হিন্দি ছবির ক্ষেত্রেও কিন্তু ধূপছাও ছিল প্রথম হিন্দি ছবি যেখানে প্লেব্যাকের ব্যবহার করা হয়। এবার আসা যাক এই ছবির ফিমেল প্লেব্যাক সিঙ্গার বা মহিলা প্লেব্যাক সিঙ্গারদের কথায়। দেখুন, এখন তো আমরা বহু মহিলা প্লেব্যাক সিঙ্গার বা গায়িকাদের আমরা চিনি, এবং যদি নাম বলতে বলি আপনি এক সেকেন্ডও সময় লাগবে না, হয়তো বেশ কয়েকটি নাম বলে দিতে পারবেন। কিন্তু সেই সময় এই ঘটনাটা কিন্তু একেবারেই খুব মানে প্রচলিত, এটা খুব সাধারণ ঘটনা, খুব কমন ব্যাপার ছিল না। তাই সেই সময় থেকে যারা শুরু করেছেন তাদের ক্ষেত্রে যদি কথা বলতে হয় বা তাদের নিয়ে যদি কথা বলতে হয় তাহলে একবার ফিরে দেখতে হবে সেই ইতিহাস। ফিরে দেখা যাক কারা ছিলেন এই সুপ্রভা সরকার এবং পারুল ঘোষ। সুপ্রভা দেবী ছিলেন 1940-1950 দশকের বাংলা গানের জগতের এক কিংবদন্তীয় খ্যাতনামা সঙ্গীত শিল্পী। 1935 সালের ভাগ্যচক্র ছবিতে তিনি প্রথম প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বটে, তবে এরপর দীর্ঘদিন ধরে অসংখ্য কালজয়ী গান গিয়েছিলেন। তার জন্ম হয় 25 সেপ্টেম্বর 1919 সালে এই কলকাতায় এক সঙ্গীত প্রেমী পরিবারে। বাবা মায়ের কাছে প্রাথমিক দীক্ষা নেওয়ার পর তিনি ধ্রুপদী শিল্পী শিশির গুহ এবং কিংবদন্তী সঙ্গীতজ্ঞ

তারাপদ চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন। 1942 সালে আইনজীবী সুধীরচন্দ্র সরকারের সঙ্গেই তার বিয়ে হয়, যার পর থেকে তিনি রেকর্ডে নিজের নাম হিসেবে সুপ্রভা সরকার নামটি ব্যবহার শুরু করেন। এবার এখানে একটা মজার কথা বলি, 1935 সালে উনি তো কোরাসে যখন শুরু করলেন ভাগ্যচক্র ছবিতে গান গেয়ে, তারপরে কিন্তু তিনি 1939 সালের জীবন মরণ ছবিতে প্রথমবার একক বা সোলো প্লেব্যাক করার সুযোগ পান। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলে নিই যে এই একক সোলো এ ব্যাপারটা কি। আসলে যখন কোনো সঙ্গীতশিল্পী একা কোনো গান গাইছেন বা কোনো গান রেকর্ড করছেন, তখন সেই গানটা হচ্ছে একক সঙ্গীত বা সোলো, সোলো পারফরমেন্স বা সোলো রেকর্ডিং। কিন্তু যখন দুজন সঙ্গীতশিল্পী মিলে এই গান রেকর্ড করছেন, তখন সেটা হয়ে যায় ডুয়েট। তো সেই সময় এবং ডুয়েটের বেশি হলে কোরাস। তো সুপ্রভা সরকার তো শুরু করেছিলেন 1935 সালে ভাগ্যচক্রতে কোরাস দিয়ে, কিন্তু 1939 সালে প্রথমবার তিনি সোলো প্লেব্যাক করলেন। শোনা যায় এই ছবিতে তার গাওয়া গান শুনে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক কুন্দনলাল সাইগাল বা কেএল সাইগাল এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সুপ্রভাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিলেন। সুপ্রভা দেবী আজীবন সেই হারমোনিয়ামটি আগলে রেখেছিলেন। 40 ও 50-এর দশকে তিনি ছিলেন টলিউডের অন্যতম ব্যস্ত প্লেব্যাক সিঙ্গার। সাপমুক্তি, রাজনর্তকী, 75 সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। একই সঙ্গে বলি, সুপ্রভা সরকারের কিন্তু জীবনের সবচেয়ে বড় অধ্যায় ছিল নজরুল গীতি। কবি কাজী নজরুল ইসলাম নিজে তার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে এবং সুপ্রভাকে দিয়ে বেশ কিছু গান রেকর্ড করিয়েছিলেন। পরবর্তী জীবনে তিনি নিজেকে মূলত নজরুল গীতিতেই সীমাবদ্ধ রাখেন এবং অল ইন্ডিয়া রেডিও তথা আকাশবাণীর সঙ্গে যুক্ত হন এবং তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসেবেও নিযুক্ত হন। 1940-এর দশকে আকাশবাণীর ঐতিহ্যবাহী মহালয় অনুষ্ঠানের মহিষাসুর মর্দিনীতেও তিনি গান গেয়েছেন। এছাড়া পরবর্তীকালে তিনি নিজেই সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং আধুনিক গানে সুরও দিয়েছিলেন। আর 60-এর দশকে যখন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় তাদের আগমনের পর তিনি ধীরে ধীরে প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নেন। আর সুপ্রভা দেবীর নজরুল গীতি নিয়ে যখন কথা হলোই, তখন তার কণ্ঠে একটা নজরুল গীতি শুনব না তা কি হয়।

এবারে আসি পারুল ঘোষের কথায়। পারুল ঘোষ ছিলেন সেই সময়কার কি বলবো, একেবারে পায়োনিয়ার ফিমেল প্লেব্যাক সিঙ্গার। তার জন্ম 1915 সালে অবিভক্ত বাংলার বরিশালে এক সঙ্গীতানুরাগী পরিবারে তার জন্ম হয়। তার মা সত্যভামা বিশ্বাস ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও কীর্তনকার। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম প্রধান স্থপতি ও কিংবদন্তি সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাসের ছোট বোন। এই অনিল বিশ্বাসের সূত্র ধরেই মূলত তিনি চলচ্চিত্র সঙ্গীতের জগতে পা রাখেন। মাত্র 9 বছর বয়সে 1924 সালে তার বিয়ে হয় 13 বছর বয়সী পান্নালাল ঘোষের সঙ্গে। পণ্ডিত পান্নালাল ঘোষ হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই অবিসংবাদিত ব্যক্তিত্ব যিনি বাঁশিকে শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে এবং বিশ্বের কাছে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছিলেন। 1950-এর দশকের শুরুতে লতা মঙ্গেশকর এবং গীতা দত্তের মতো নতুন প্রজন্মের গায়িকাদের উত্থানের পর তিনি ধীরে ধীরে গান গাওয়া কমিয়ে দেন এবং 1977 সালের 13ই আগস্ট 62 বছর বয়সে এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এবারে সময়ের চক্র ধরে আরও একটু এগিয়ে আসি। তাহলে এখন বলতে হয় কানন দেবীর কথা। বাংলা চলচ্চিত্রের প্রথম সুপারস্টার এবং গায়িকা হলেন কানন দেবী। বাংলা চলচ্চিত্রের বিবর্তনে তিনি এক অনন্য ইতিহাস, যিনি নির্বাক বা সাইলেন্ট যুগ থেকে সবাক অথবা টকি যুগ এবং সবাক যুগ থেকে এই প্লেব্যাক প্রযুক্তির প্রবর্তন, এই তিনটে ঐতিহাসিক ঘটনারই সাক্ষী ছিলেন। প্লেব্যাকের প্রচলন হওয়ার আগে অভিনেতাদের শুটিং ফ্লোরে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি গাইতে হতো, যেটা একটু আগে বললাম। কানন দেবীও তাঁর প্রাথমিক ছবিগুলোতে, যেমন 1935 সালের মানময়ী গার্ল স্কুল, সেখানেও কিন্তু এভাবেই সরাসরি অভিনয় করতে করতেই গান গিয়েছিলেন। প্রথম প্লেব্যাক প্রযুক্তির শুরুটা সুপ্রভা বা পারুল ঘোষদের হাত ধরে হলেও একে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এবং বাণিজ্যিক সাফল্য কিন্তু এনে দেন কানন দেবী। 1937 সালে প্রমথেশ বড়ুয়া যুগান্তকারী চলচ্চিত্র মুক্তির পরে কানন দেবী প্রথম প্লেব্যাক প্রযুক্তিতে গান গেয়েছিলেন। এবং আবারও বলি, এই ছবিতেও রায়চাঁদ বড়াল এবং পঙ্কজ কুমার মল্লিকের সুরে তাঁর গাওয়া গানগুলো প্লেব্যাকের ইতিহাসে এক নতুন যুগের সৃষ্টি করে। কানন দেবীকে নিয়ে যখন কথা হচ্ছে, তখন কানন দেবীর

কানন দেবী কেবল একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অধিকারী। তিনি ওস্তাদ আল্লাহ রাখা, বিশ্বদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ কুমার মল্লিক এবং খোদ কাজী নজরুল ইসলামের কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন অনাদি দস্তিদারের কাছে। 1930-এর দশকে কানন দেবী যখন কলকাতায় বিখ্যাত মেগাফোন গ্রামোফোন কোম্পানির সাথে যুক্ত হন, তখন কোম্পানির মালিক জে এন ঘোষ তাঁর প্রতিভার বিকাশের জন্য কিছু বিশেষ উদ্যোগ নেন। সেই সময় এই মেগাফোন স্টুডিওর একটি নির্দিষ্ট ঘরে সেযুগের মহিরুহদের আনাগোনা ছিল। সেখানেই কাজী নজরুল ইসলাম, ওস্তাদ আল্লাহ রাখা, বিশ্বদেব চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীরা নিয়মিত এসে কানন দেবীকে গানের নিখুঁত তালিম দিতেন। কাজী নজরুল ইসলাম নিজে কানন দেবীকে স্বরলিপি ধরে ধরে তার নিজের লেখা ও সুর করা গান বা নজরুলগীতি শিখিয়েছিলেন। নজরুলের শেখানো গায়কীর কারণেই কানন দেবীর কণ্ঠে সেই গানের দুর্দান্ত প্রকাশ ঘটত। কানন দেবীর গাওয়া নজরুলের গানগুলো সে যুগে রেকর্ড আকারে বের হওয়ার পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সে যুগে কানন দেবী নিজেই ছিলেন ছবির নায়িকা এবং নিজেই নিজের সব গানে প্লেব্যাক করতেন। 1940-এর দশকে যখন তিনি নিউ থিয়েটার্স ছেড়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা শুরু করলেন, তখন তিনি ভারতের সবচেয়ে দামি তারকা ছিলেন। তার ফ্যাশন, চুলের স্টাইল এবং গায়কী অনুকরণ করত সে যুগের বহু।

খুব বহু মানুষ। চলচ্চিত্র এবং সঙ্গীতে তার এই অনন্য অবদানের জন্য ভারত সরকার তাকে 1976 সালে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করে। 1992 সালের 17 জুলাই তিনি প্রয়াত হন।

কালোচক্র ধরে আরও একটু এগিয়ে আসি। এবারে বলবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা। সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন বাংলা ও ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী সঙ্গীতশিল্পী, বা বলা যেতে পারে প্লেব্যাক সিঙ্গার। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং গীতা দত্তের সমসাময়িক হয়েও তিনি নিজের অসামান্য ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় গায়কী এবং মেলোডির জাদুতে প্রায় 5 দশক ধরে বাংলা সঙ্গীতের সিংহাসনে একচ্ছত্র রাজত্ব করেছিলেন। তার কালজয়ী কণ্ঠের জন্য তাকে গীতশ্রী উপাধিতে ভূষিত করা হয়। 1931 সালের 4 অক্টোবর এই কলকাতার ঢাকুরিয়ায় তাঁর জন্ম হয়। তিনি ছিলেন তাঁর বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও মা হেমপ্রভা দেবীর 6 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। সন্ধ্যা মুখোপাধ্যায় মূলত একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি পাতিয়ালা ঘরানার কিংবদন্তি উস্তাদ বড়ে গুলাম আলী

এখানের কাছে দীর্ঘ বছর, দীর্ঘ দিন ধরে শাস্ত্রীয় সঙ্গীতের কঠোর তালিম নেন। শোনা যায় খা সাহেবের মতে নাকি সন্ধ্যা মুখোপাধ্যায় যদি রেওয়াজ করা বন্ধ না করেন, তবে তিনি ভূভারতের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হতে পারেন, এমন মতও তিনি রাখতেন। অবশ্য সেই রেওয়াজ করার অভ্যাস সন্ধ্যা মুখোপাধ্যায় কখনো থামিয়েছিলেন বলে মনে হয় না, কারণ তার জীবনে তখন মূল মন্ত্র ছিল দুটি, তালিম এবং রেওয়াজ। অর্থাৎ প্রশিক্ষকদের কাছে তালিম নেবেন এবং রেওয়াজ করবেন। আর সেই কারণেই সম্ভবত আজও তার গাওয়া গানগুলো আমাদের কাছে, বাঙালিদের কাছে একেবারে আইকনিক হয়ে আছে। আর যখন কথাই বললাম সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে, তখন আমরা বরঞ্চ ফিরে যাই একেবারে শুরুর দিনগুলোতে, যখন থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় প্লেব্যাক সিঙ্গিং শুরু হলো।

কোথা পেলে গো।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ যে গানটি শুনছিলেন, এই গানটিরও কিন্তু একটা বিশেষত্ব আছে। বলছি কি বিশেষত্ব, আসলে 1946 সালে মাত্র 15 বছর বয়সে অঞ্জনগড় চলচ্চিত্রে রাইচাঁদ বড়ালের সুরে সমবেত কণ্ঠে গান গেয়ে তার প্লেব্যাক কেরিয়ার শুরু হয়। আর এই চলচ্চিত্র থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনলেন। অর্থাৎ বলছিলাম না, একেবারে সেই ফিরে যাওয়ার কথা যেখান থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাওয়ার শুরু, একদম

সেই সময়ের সেই কি বলবো একেবারে সেই টাইম লাইন থেকে তুলে আনা সেই ছবির গান শোনালাম আপনাদের। তবে এই অঞ্জনগড় চলচ্চিত্রের পরে 1948 সালের অঞ্জনা চলচ্চিত্রে তিনি প্রথম একক বা সোলো গান করার সুযোগ পান। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত রোম্যান্টিক জুটি ছিল উত্তম কুমার এবং সুচিত্রা সেন। পর্দায় মহানায়কের গলায় যেমন মানানসই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ, ঠিক তেমনই সুচিত্রা সেনের রূপ ও অভিনয়ের সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ। সুচিত্রা সেন নিজে বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে পর্দায় তাঁর আবেদন ফুটিয়ে তোলার পেছনে সন্ধ্যার প্লেব্যাকের অবদান ছিল অনস্বীকার্য। 1950-এর দশকে তিনি তৎকালীন বোম্বেতে বা এখনকার মুম্বাইতে পাড়ি দিলেন এবং সেখানে শচীন দেব বর্মন, অনিল বিশ্বাস, সলিল চৌধুরী এবং মদনমোহনের মতো শীর্ষস্থানীয় কিছু সুরকারদের সঙ্গে কাজ করেন। 1951 সালে তারানা চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর গাওয়া ডুয়েট গান অত্যন্ত জনপ্রিয় হয়। তবে এটাও ঠিক যে ওই বোম্বের প্রচণ্ড প্রফেশনাল, হ্যাঁ প্রচণ্ডভাবে একটা টার্গেট ওরিয়েন্টেড কাজ, একটা চাপ, একটা প্রেশার, একটা কৃত্রিম একটা পরিবেশ ছিল যেটা তাঁর খুব একটা ভালো লাগতো না এবং অবশেষে সেই পরিবেশের সাথে তিনি কিছুতেই মানাতে পারেননি এবং ফিরে আসেন কলকাতায়। 1966 সালে বিশিষ্ট কবি ও সঙ্গীত পরিচালক শ্যামল উপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক এবং সঙ্গীত জীবনে শ্যামলবাবু তার অন্যতম বড় সহযোগী ছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় তার দীর্ঘ ক্যারিয়ারে বহু সম্মানে ভূষিত হয়েছেন। 1970 সালে জয় জয়ন্তী ও নিশিপদ্ম ছবির গানের জন্য তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ প্রদান করে। 2022 সালের 15 ফেব্রুয়ারি 90 বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই সুর সম্রাজ্ঞী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গেই বাংলা চলচ্চিত্র সঙ্গীতের এক সোনালী অধ্যায়ের চিরতরে অবসান ঘটে।

যে স্বর্ণযুগের কথা একটু আগে বললাম, সেই স্বর্ণযুগের আরেক ধারক বাহক ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা চলচ্চিত্র এবং আধুনিক গানের ইতিহাসে এই স্বর্ণযুগের অন্যতম প্রধান এবং অন্তত আমার মতে সবথেকে সুমিষ্ট কণ্ঠের অধিকারী। 1950, 1960 এবং 1970-এর দশকে প্রতিমা দেবী সম্পূর্ণ নিজস্ব এক ধরনের ঘরোয়া মেলোডি, ভক্তিগীতি এবং বিষাদময় গানের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন। 1934 সালের 21শে ডিসেম্বর কলকাতার এক ঐতিহ্যবাহী পরিবারে তাঁর জন্ম হয়। শৈশব থেকেই গানের প্রতি তাঁর ছিল এক ঈশ্বর প্রদত্ত টান। তিনি মূলত শাস্ত্রীয় সঙ্গীতের প্রথাগত শিক্ষা নিয়েছিলেন ওস্তাদ প্রকাশ রায়চৌধুরী এবং পণ্ডিত সুখেন্দু গোস্বামীর কাছে। পরবর্তীতে সুরকার সুধীরলাল চক্রবর্তীর কাছে তিনি আধুনিক গানের নিখুঁত গায়কী, বাচনভঙ্গি ইত্যাদির তালিম নেন। এই তালিম কিন্তু পরবর্তীকালে তাঁর পেশাদার জীবনের মূল ভিত্তি গড়ে দিয়েছিল। আর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কথা যখন হচ্ছে, তখন আমরা না হয় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেই ওগো সাগর আমি গানটি শুনে নিই।

মাত্র 13-14 বছর বয়সে ওই 1945-46 সাল নাগাদ গ্রামোফোন রেকর্ড কোম্পানিতে তার প্রথম গান রেকর্ড হয়। 1951 সালে চলচ্চিত্রের প্লেব্যাক গিয়ে তার কেরিয়ার শুরু হয়। 1951 সালে মুক্তিপ্রাপ্ত সুনন্দার জার্নাল চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করার সুযোগ পান। এই ছবিতে সুধীরলাল চক্রবর্তী সুরে তার গাওয়া গানটি দারুণ প্রশংসিত হয়। এরপর ওই 1967 সালের বিখ্যাত চলচ্চিত্র ছুটিতে অমল মুখোপাধ্যায়ের সুরে তার গাওয়া এমন একটা ঝড় উঠুক গানটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা, কি বলবো, দুঃখের গান, বিষাদময় গান, যাই বলা যায়। এছাড়া 1968 সালের ব্লকবাস্টার ছবি চৌরঙ্গিতে অসীমা বন্দ্যোপাধ্যায়ের লিপে তার গাওয়া বড় একা একা লাগে এই আধারে গানটি আজ বহু বছর পরেও সমানভাবে জনপ্রিয়। চলচ্চিত্রের বাইরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মৌলিক আধুনিক গান এবং ভক্তিগীতি ছিল সে যুগের রেডিওর অন্যতম সেরা আকর্ষণ। সতীনাথ মুখোপাধ্যায়, সলিল চৌধুরীর সুরে তার গাওয়া বহু গান রেকর্ড ব্রেকিং ব্যবসা করেছিল। অন্যদিকে আকাশবাণী তথা অল ইন্ডিয়া রেডিওর মহালয়ায় বিখ্যাত মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ধারাভাষ্যের সঙ্গে অত্যন্ত আবেগঘন কণ্ঠে ভক্তিগীতি গিয়েছিলেন, যা আজও প্রতি বছর মহালয়ার ভোরে মানুষ শুনতে পান।

তবে এবার আমিও শুনতে পাচ্ছি ঘড়ির কাঁটার টিক টিক টিক টিক। আসলে তাড়া দিয়ে বলছে, আ অনেক তো হলো কথা, আর কেন সময় নষ্ট করো অযথা। তাই আমি আর সময় নষ্ট করছি না। এই গানের ক্ষেত্রে এই ফিমেল প্লেব্যাক সিঙ্গারদের জার্নি আজ এই অবধি বরঞ্চ থাক। এর পরবর্তী অংশ নিয়ে ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো মনের মতো গানে। ততক্ষণ

অবশ্যই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ। আজকের মনের মতো গান থেকে বিদায় নিচ্ছি, তবে যেতে যেতে রেখে গেলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে হারানো প্রেম ছবি থেকে ফুলের হাসিতে গানটি। আজকের মতো চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ রামধনুতে প্রথমে শুনবেন ভজন, পরিবেশনায় শিল্পী পূর্বাশা নন্দী।

এতক্ষণ শুনছিলেন ভজন, পরিবেশনায় ছিলেন শিল্পী পূর্বাশা নদী। এবার লঘু সঙ্গীতে ভায়োলিন পরিবেশন করবেন শিল্পী সজল দাশ।

নানা রঙের গানের অনুষ্ঠানে রামধনুতে এতক্ষণ শুনলেন ভায়োলিন, পরিবেশনায় ছিলেন শিল্পী সজল দাস। রামধনু আজ এ পর্যন্তই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: শুরু হচ্ছে বিকাশ পথের অনুষ্ঠান। আজকে বিকাশ পথের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এই বিষয়ে, অর্থাৎ প্রতিভার পথে সহায়তার আলোর দিশা যারা দেখান বা দেখাচ্ছেন তাদের মধ্যে থেকে একজনকে আজকে আমরা পেয়েছি। আজকে এই বিষয়ে কথা বলবেন সমাজকর্মী চন্দন পাল। নমস্কার।
1: নমস্কার।
0: এই যে আজকে আমাদের বিষয় সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, এই প্রসঙ্গে আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করার আমার, যে দেখুন গ্রামাঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের নানা রকম কিন্তু প্রতিকূলতার বা বাধার শিকার হতে হয়, তাই না?
1: একদম।
0: কি কি ধরনের বাধা?
1: যেটা জানা দরকার তারা জানেই না। তারা যদি পড়াশোনা ঠিকঠিক ভাবে করে, তাদের যদি রেজাল্ট ভালো হয়, তাহলে সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে সুবিধাগুলো দিয়েছে সেই সুবিধাগুলো পেলে তাদের জীবনটা কতটা সুন্দর হতে পারে। সবার প্রথম তারা যখন ছোটবেলা থেকে পড়াশোনা করে, তখন তারা যেটা পড়তে চায় আর পরিবেশ যেটা দেয়, দুটোর মধ্যে একটা বিস্তর পার্থক্য থাকে। তারা বাধ্য হয় ওই পরিবেশে যেগুলো আছে সেটাকে মেনে নিয়ে এগিয়ে চলা। কোন একটা বাচ্চা দেখা যাচ্ছে যে সে অঙ্কে খুব ভালো অথবা সে ইংলিশে খুব ভালো, কিন্তু সে যখন পড়াশোনা করছে তখন সে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি মাধ্যমিক পাস করে আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবো না অথবা আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে পারবো না। কেন করতে পারবো না? তার কারণ একটাই, যে আমার আশেপাশে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সায়েন্স বা বিজ্ঞান বিভাগ নেই। যদিও বা আছে, সেটা অনেকটা দূরে, যে জায়গায় পৌঁছাতে গেলে আমার অনেকটা খরচ লাগবে অথবা আমাকে ওখানে থেকে পড়াশোনা করতে হবে, কিন্তু ওখানে থেকে পড়াশোনা করার জন্য যে খরচ সেটা সেই পরিবার চালাতে পারবে না। এই জায়গাটাতেই সমস্যা, এই জায়গাটাতে সমস্যা। তার কারণ একটাই, একটা বাচ্চা যদি মাধ্যমিকে কোনো কারণবশত 80%, 60%, 75% এই ধরনের পার্সেন্টেজ নাম্বার গুলো পেতে পারে, তাহলে আজকের দিনে আমাদের সরকার অনেক স্কলারশিপের ব্যবস্থা করেছে, সেই স্কলারশিপ গুলো সে অনায়াসে পেতে পারে। কিন্তু এই যে স্কলারশিপ গুলো পাবে, তার ফর্ম কখন বেরোচ্ছে, কিভাবে সেই ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে, কখন কখন গিয়ে খোঁজ খবর নিতে হবে, কখন সেই টাকাটা পাবে, সেই টাকাটাকে সে কিভাবে কাজে লাগবে, এগুলো তারা জানে না। ফলে দেখা গেছে, আমি বহু জায়গায় সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, প্রচুর প্রচুর জায়গায় আমি দেখেছি অনেক মেধাবী ছাত্র, সে যেটা চেয়েছে আর যেটা করছে দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য। তাকে যখন আমরা এই স্কলারশিপ গুলোর কথা বলছি, তখন কিন্তু তারা অবাক যে এগুলো তো আমরা জানিই না, এগুলো তো আমাদেরকে কেউ কখনো বলেইনি। তারা একটাই জানে, যেহেতু আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা পড়াশোনার জন্য একটা নিম্নতম একদম ক্লাস ফাইভ থেকে স্কলারশিপ পাই, আমরা ওটাই পেতে পারি, এর থেকে বেশি কিছু পেতে পারি না। এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ব্লকে একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করা যায়, আমি যেটা কন্টিনিউ করে চলেছি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের, তো শুধু সংখ্যালঘু না, মেধাবী ছাত্রছাত্রীদেরকেও আমরা এনে স্টুডেন্ট সার্ভিস সেন্টার বলে একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করি এবং সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করি, তাদের সমস্ত নথিপত্র কালেক্ট করে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় জমা দিই এবং সেখান থেকে তারা সুযোগ সুবিধাগুলো পায়। এইভাবেই আমরা কাজটাকে কন্টিনিউ করে চলেছি।
0: বেশ, অত্যন্ত ভালোভাবে আমাদেরকে বোঝালেন আপনি। এই যে প্রতিকূলতা এবং এত বাধার কথা আপনি বললেন, এই প্রসঙ্গ ধরেই এবার আসবো যে এই ধরনের বাধা প্রতিকূলতা অতিক্রম করার জন্য আপনি কি কি ভূমিকা নিয়ে থাকেন?
1: দেখুন, আমার যেটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা যে কোনো স্কুল বা যে কোনো সোসাইটিতে আমরা ছাত্রছাত্রীদেরকে তিনটে ভাগে ভাগ করি। একটা ভাগকে বলি তারা দুর্বল স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে বলা হয় তারা মোটামুটি বা মিডিওকার, একজনকে বলা হয় ব্রিলিয়েন্ট বা এক্সেলেন্ট স্টুডেন্ট। এই যে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, এই ভাগের ব্যর্থতা আমাদের চাপিয়ে দিই ছাত্রছাত্রীদের উপর। একটা বাচ্চা পোর স্টুডেন্ট

0: হতে পারে না, একজন মেডিওকার হতে পারে না, একজন এক্সেলেন্স হতে পারে না, সবাই ভালো। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ যখন জন্মায় তার অন্তর্নিহিত কোন না কোনো প্রতিভা নিয়ে জন্মানোটাই আমাদের নেচারের বৈশিষ্ট্য। কিন্তু একটা বাচ্চা যে প্রতিভা নিয়ে জন্মায় সেই প্রতিভাটাকে বিকাশ লাভ করার জন্য আমরা উপযুক্ত পরিবেশ দিতে পারি না, ফলে ওই বাচ্চাটাকেই বলা হয় পোর ক্যান্ডিডেট। যে বাচ্চাটা মিডিওকার তার ক্ষেত্রে কি হয়, তার প্রতিভা বিকাশের জন্য মিডিওকার বা মিডিল লেভেলের এনভায়রনমেন্ট পায়, তাই সে মিডিল হিসাবে স্বীকৃতি হয়। আর যে বাচ্চাটার অন্তর্নিহিত প্রতিভা আর বাইরের পরিবেশটা এক হয়ে যায়, সেই বাচ্চাটাই ব্রিলিয়ান্ট হয়ে যায়। তাহলে সমস্যাটা আমাদের, ওদের নয়। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা বিভিন্ন জায়গায়, যেটা বললাম স্টুডেন্ট সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে আমরা বোঝার চেষ্টা করি একটা বাচ্চার লার্নিং প্যাটার্নটা কি, সে কিভাবে নিজের ভেতরে সত্তাটাকে বাইরে প্রকাশ করতে পারে। গার্ডেনার বলে একজন বিখ্যাত সাইকোলজিস্ট, তিনি বলেছেন একটা বাচ্চার, একটা মানুষের ইনবর্ন পটেনশিয়াল 8 ধরনের হতে পারে। একটা বাচ্চা, কোন বাচ্চা দেখে শিখতে পারে, যে বাচ্চাটা দেখে শিখবে তাকে যদি আমরা বই পড়তে বলি, মুখস্থ করতে বলি, সে বাচ্চাটা তো পড়াশোনার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবে কমে যাবে, কারণ তার লার্নিং প্যাটার্নটা ভিজুয়াল। সুতরাং তাকে প্রকৃতির সাথে ম্যাচ করিয়ে কিভাবে পড়াতে হবে, এটা মা বাবা, স্কুলের শিক্ষক, সমাজের দায়িত্ব, তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। আমরা সেটাকে আগে ক্লারিফাই করি। কোন কোন বাচ্চা হচ্ছে অডিটাল লার্নার, যারা শুনে শিখতে পছন্দ করে, তাহলে সেই বাচ্চাটাকে যদি প্রচুর পরিমাণে লিখতে বলা হয়, পড়ার প্রতি আগ্রহ কমে যাবে।
1: একদম।
0: কিছু বাচ্চা আছে কাইনেস্থেটিক লার্নার, যারা লিখে শিখতে পছন্দ করে, তাকে যদি আমরা বলি তুমি প্রচুর পরিমাণে পড়ো, তাহলেও তো তার পড়ার প্রতি আগ্রহ কমে যাবে। আমরা আগে লার্নিং প্যাটার্ন গুলোকে এই স্টুডেন্ট সার্ভিস সেন্টারের মাধ্যমে আইডেন্টিফাই করি, তার জন্য অনেকগুলো প্রসেস আছে, তাদের সাথে ইন্টারাক্ট করি, তাদের সাথে মিশি, তাদেরকে হ্যাপি জোনে নিয়ে যাওয়া হয়। একটা মানুষ আনন্দের পরিবেশে থাকলে তার ভেতরের সত্তা খুব সহজে বোঝা যায়।
1: তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে বা আপনি কিভাবে এই মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে যোগাযোগ করছে, মানে যোগাযোগ মাধ্যমটা কিভাবে তৈরি হচ্ছে?
0: আমাদের যোগাযোগের মাধ্যমটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজগুলো করি, তো ফলে একটা পরিচিতি আমাদের আছে। কথা, আমাদের সাথে বিভিন্ন রকম সংস্থা যুক্ত আছে, সেই সংস্থাতে যে সকল বাচ্চাদের মা আছে, বাবা নেই, বাবা আছে, মা নেই, যাদেরকে অনাথ বা অরফান বলা যায়, সেই বাচ্চাদেরকে আমরা রেসিডেন্ট রাখার জন্য বিভিন্ন রকম সংস্থার সাথে যুক্ত হয়ে তাদেরকে সেই থাকার মানে ব্যবস্থা করি। এতে কি হয়েছে, মানুষের আমাদের প্রতি বিশ্বাস ক্রমাগত বেড়েছে। এটাকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকবার বছরে প্রত্যেকটা ব্লকে গিয়ে গিয়ে গিয়ে গিয়ে আমরা এই ক্যাম্পাসিং গুলো করি এবং তাদেরকে মানে তাদের সাথে যুক্ত হই, তাদেরকে আবিষ্কার করি এবং তাদের জন্য যে যে সহযোগিতাগুলো আমরা করতে পারি আমরা করে দিই। আজকের দিনে যে কোনো সমস্যাতে মোটামুটি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনা, এই জায়গাগুলোর প্রত্যেকটা ব্লকেই মোটামুটি আমাদের পরিচিতি আছে। আমি চেষ্টা করছি এটাকে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য। এর জন্য আমরা আস্তে আস্তে আরো টিমটাকে বড় করছি, কারণ আমাদের ভারতবর্ষে জন্মগত এই মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেবলমাত্র তাদেরকে আবিষ্কার করার মতো লোক নেই। আমরা কেবল আমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্যই সমাজকে ব্যবহার করি, কিন্তু তাদের স্বপ্ন পূরণ করার জন্য যে আমরা রয়েছি এটা কেউ ভাবে না, ফলে এত সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি।
1: আচ্ছা, আপনার প্রসঙ্গে যেটা এলো যে সরকারি বহু প্রকল্প রয়েছে, সেইগুলো যদি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা অনেকটা আলোর দিশা দেখতে পাবে। তো সরকার থেকে কি কি ধরনের পরিকল্পনা রয়েছে বা কিভাবে আপনি সেই সুবিধাগুলো মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিচ্ছেন?
0: যেটা আজ থেকে 20 বছর আগে ছিল না, আজকের দিনে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একটা বাচ্চার পড়াশোনার জন্য যে যে সুবিধাগুলো দিয়েছে, একটা বাচ্চা যে রকমই আর্থিক পরিবেশেই বড় হোক না কেন, আর্থিক প্রতিকূলতা তার পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না। যেমন হচ্ছে একদম ছোটবেলার থেকে যারা আমাদের মানে মাইনরিটি তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে, মিড ডে মিল খাওয়া দাওয়ার জন্য প্রত্যেক পুষ্টিকর মিড ডে মিলের ব্যবস্থা আছে, এটা একদম ছোটবেলার কথা বলছি। যখন তারা মাধ্যমিক পাশ করছে, বিবেকানন্দ স্কলারশিপ আছে, বিদ্যাসাগর স্কলারশিপ আছে, তারপরে তারা যখন গ্র্যাজুয়েশন পড়ছে তাদের জন্য স্কলারশিপ আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কেউ যদি মনে করে আমরা সরকারি চাকরি প্রশিক্ষণ নেব, তার জন্য সরকার বিভিন্ন রকম জায়গায় সেন্টার চালু করে দিয়েছে, তাদের রেসিডেন্টাল থাকার জন্য ফ্রি অফ কস্টে অনেক সংস্থা এগিয়ে এসছে তাদের কাজ করার জন্য, যে সকল বাচ্চা আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে কাজ করবে সরকার তাদের জন্য সহযোগী সহযোগিতা করেছেন। খেলাধুলার জন্য আজকে আমাদের সরকার বিভিন্ন রকম ভাবে স্কলারশিপের ব্যবস্থা করছে, তাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে দেওয়ার জন্য প্রচুর সুবিধা আছে। দুর্ভাগ্য এই সুবিধা

0: ক্রীড়াগুলো ছাত্রছাত্রীদের কান পর্যন্ত পৌঁছায় না, সেটা তথ্যেই থেকে যায়, সেটা ডিপার্টমেন্টেই থেকে যায়, সেটা মানুষের কাছে পৌঁছানোটাই আমাদের মেইন কাজ। তারা যদি এগুলো জানতে পারে তাহলে এগুলোকে ব্যবহারও করতে পারবে।
1: সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ কেমন দেখছেন, বা পড়াশুনো ছাড়াও আর কি কি বিষয়ে তাদের ঝোঁক বেশি?
0: যেটা দেখা যায়, একটা বাচ্চা যখন ছোট থাকে তখন এই পরিবারগুলো বাচ্চার পড়াশোনার জন্য আগ্রহ প্রকাশ করে না, কারণ তারা সকালবেলায় বেরিয়ে যায় পেটের টানে বিভিন্ন কাজে, বাচ্চা নিজের মতো করে বড় হতে থাকে। সেই বাচ্চা যে বাচ্চাগুলো পড়াশোনা করার প্রতি আগ্রহ প্রকাশ করে, সেই বাচ্চাগুলো যখন তারা 7, 8, 9, 10 পড়া শুরু করলো, তখন মা বাবাদের মাথায় আছে আজকের দিনে পড়াশোনা করে কোনো সুযোগ সুবিধা নেই, তার চেয়ে বরঞ্চ আমাদের প্রত্যেক সঙ্গে যদি ও কাজ করে, বিভিন্ন জায়গায় কাজে যদি ও যুক্ত হয়ে যায়, তাহলে দুটো পয়সা উপার্জন করলে আমার বাড়ির আর্থিক অভাব মিটে যাবে। তখন থেকে মা বাবার সাথে সন্তানের কিন্তু বিরোধ শুরু হলো, সন্তানের ভেতরে বুক ভরা স্বপ্ন আর সন্তান বাইরে দিকে দেখতে মরুভূমির মতো একটা শুষ্ক পরিবেশ, যেখানে সকাল রাত এবং দুপুর সব সময় মা বাবা বলছে একটা পয়সা উপার্জন করছিস না, সারাদিন বাড়িতে বসে কি করছিস। এই কোশ্চেনটার উত্তর দিতে তারা খুব কষ্টের বা খুব প্রবলেমের মুখোমুখি হয়। এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন জায়গায় গার্জিয়ানদেরকে নিয়ে প্যারেন্টিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি, যে আজকে আপনার বাচ্চা 50 টাকা উপার্জন করে দেবে খুব ভালো লাগছে, কিন্তু এই বাচ্চাটাকে আর 5টা বছর যদি সুযোগ দেন, এই 50 টাকাটা কিন্তু পারবে 500 টাকার বেশি, 700, 1000, 5000 টাকাও হতে পারে, গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে, কোনটা চান? এইভাবে আগে গার্জিয়ানকে আমরা অ্যাওয়ার করি, এরপরে বাচ্চাটার প্রতি আমরা আছি। যখন দেখি বাচ্চাটা পড়াশোনা ঠিকঠাক করছে, একদম প্রাইমারি লেভেলে তার জন্য লার্নিং সেন্টার তৈরি করার চেষ্টা করছি, যে লার্নিং সেন্টারটার মধ্যে ম্যাথ এবং ইংলিশটা জোর যাতে ডেভেলপ করা যায়। কেন ইংলিশটাকে ডেভেলপ করতে চাইছি, তার একটাই কারণ, ও যাতে সারা পৃথিবীর সব বই পড়ার সুযোগ সুবিধা
1: পেতে পারে এবং বাইরেও কাজ করার সুযোগ আসে, এখানেও যাতে সহজে
0: হতে পারে। আর ম্যাথটাকে কেন করছি, যাতে ওর ভিতরে ক্যালকুলেশনটা কতখানি আছে, কারণ মাধ্যমিক পর্যন্ত ম্যাথ থাকে, সেটা একটু জোর দেওয়ার চেষ্টা করি। এই বেস এডুকেশনটা যখন স্ট্রং হয়ে গেল, অটোমেটিক ওর রেজাল্ট ভালো হয়। এই রেজাল্ট যখন ভালো হয়, সে যখন একটার পর একটা স্কলারশিপ পেতে থাকে, তখন তার কেরিয়ার কাউন্সিলিং শুরু করে দিই। কেরিয়ার কাউন্সিলিং কি, না সে যদি টেকনিক্যাল লাইনে যেতে পারে, যেতে চায়, তাহলে তার জন্য কি কি সুবিধা আছে, সে বিটেক করবে না ডিপ্লোমা করবে, মেকানিক্যাল করবে না সিভিল করবে না ইলেকট্রিক করবে না কম্পিউটার করবে, বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যাপার বলতে থাকি। যদি কারো মধ্যে দেখা যায় আর্ট অ্যান্ড ক্রাফ্টটা খুব ভালো, ভীষণ ভালো ক্রিয়েটিভ, তখন তাকে ইন্ডিয়ান আর্ট কলেজ, আমাদের বিশ্বভারতী, বেনারস হিন্দু ইউনিভার্সিটি আর্ট কলেজে চান্স পাওয়ানোর জন্য যে যে পরীক্ষাগুলো হয় সেটা কি কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে সেটার জন্য চেষ্টা করি।
1: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আপনি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে চলেছেন অবিরাম, তাদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি জানতে চাইব।
0: ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, বা আমরা যে গ্রুপ নিয়ে কাজ করছি, আমরা সবাই বিভিন্ন গ্রাম বিভিন্ন ব্লকে গিয়ে আরো বেশি মাত্রায় বাচ্চাদেরকে একদম ক্লাস 3-4 থেকে অ্যাওয়ার করে দেওয়া, তোমার স্বপ্ন এটা, তুমি এটা পেতে পারো, এইভাবে পেতে পারো, আর এটা পাওয়ার জন্য আমাদের সহযোগিতার হাত তোমার সাথে অবিরাম সব সময় আছে, এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে রুরাল এরিয়ার সংখ্যালঘু সম্প্রদায় আরো আরো অনেক বেশি এগিয়ে যাবে এবং এগোচ্ছে। আজকের দিনে অনেক বেশি ওরা অ্যাওয়ার হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নিয়ে।
1: বেশ, আজকে আমরা কথা বললাম সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এই বিষয়ে। আমাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী চন্দন পাল। নমস্কার।
0: নমস্কার।
1: শেষ হলো আমাদের বিকাশ পথের অনুষ্ঠান।

বিকাশ পথ অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠানে শুনলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এ বিষয়ে চন্দন পালের সাক্ষাৎকার।

গ্রহণে শ্রেয়সী বটপ্যাল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শিল্পী নীলাঞ্জনা বাগচী।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রম্যগীতি। আজকের রম্যগীতি অনুষ্ঠানে একেবারে প্রথমেই যে গানটি রয়েছে সেই গানটির কথা লিখেছেন সুনীল বরণ, গানে সুর দিয়েছেন পিন্টু ভট্টাচার্য, গানটি গেয়েছেন মৃণাল চক্রবর্তী, গানের নাম যাওয়া হলো না।

চলে আসি এর পরের গানে। এর পরের গান আমরা শুনব সমরেন্দ্র সেনগুপ্তের কথায়, অলোকনাথদের সুরে এবং বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। গানের নাম তোমার তারায় ভরা চোখে।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন রম্যগীতি। আর এবার পালা হৈমন্তী শুক্লার কণ্ঠে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং নীতা সেনের সুরে হৈমন্তী শুক্লার কণ্ঠে ও মুখে মাখিয়ে।

চলে আসি এর পরের গানে। এর পরের গান আমরা শুনবো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুপর্ণকান্তি ঘোষের সুরে এবং মান্না দের কণ্ঠে। গানের নাম একদিন গাড়ি চালাতে।

চলে আসি রমগীতির আজকের একেবারে শেষ গানে। আজকের শেষ গান আমরা শুনব অনল চট্টোপাধ্যায়ের কথা ও সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, টিপ টিপ টিপ তারাদের।

আষাঢ়স্য প্রথমদিবসঃ, এই কথাটার সঙ্গে আমরা সকলেই ভীষণ পরিচিত। কালিদাসের কথা এটি। সময়ের হিসেবে আর বাংলার ক্যালেন্ডারে দিন গুনতে গুনতে আষাঢ় মাস কিন্তু এসে গেছে বন্ধু। সেই আষাঢ়ের সঙ্গেই এসেছে বর্ষা। বর্ষাকাল মানেই বৃষ্টি ভেজে সকাল, জানলার ধারে বসে মেঘের গর্জন, আর সঙ্গে ভালো ভালো খাবার। বর্ষাকালের এক অন্যতম পদ হচ্ছে ইলিশ মাছ, মাছের রানী ইলিশ। এদেশীয় অর্থাৎ ঘটি আর ওদেশীয় অর্থাৎ বাঙালদের মধ্যে কিন্তু অনেক ঝগড়া রয়েছে, আর এই তর্ক বিতর্কের একটা অন্যতম বিষয় হচ্ছে ইলিশ মাছ। আর ভরা বর্ষাই হচ্ছে ইলিশের মরশুম, কাজে এই বছরের অন্যান্য সময়ের থেকে এই সময়ে ইলিশ নিয়ে তর্কাতর্কিটা কিন্তু একটু বেশিই হয়। কোন ইলিশ ভালো, গঙ্গার নাকি পদ্মার? সেই তর্ক মুলতুবি রেখে আমরা বরং দুই নদীর ইলিশের কথায় আসি। আজকে বরং ইলিশের নানা রকম পদ, যেমন ধরো আরও একটা বিষয়, সেটা হচ্ছে কোনো ইলিশের কেমন স্বাদ, বা ইলিশ কিভাবে শুভ কাজের প্রতীক, কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে ইলিশের ওপর পড়ছে, সেই নিয়ে বরং আজকে আমরা একটু আলোচনা করি। দেখো, গঙ্গায় সাধারণত দুরকম ইলিশ পাওয়া যায়, গঙ্গার ইলিশ আর খোকা ইলিশ। নামেই বোঝা যাচ্ছে যে খোকা মানে হলো ছোট ইলিশ। খয়রা নামে আলাদা এক রকমের মাছ থাকলেও অনেকেই আবার এই ছোট ইলিশ মাছকে খয়রা মাছও বলেন। আসলে ছোট ইলিশ মাছ আর খয়রা মাছের দেহের গঠনগত দিক দিয়ে খুব একটা পার্থক্য নেই বলেই এই রকম নামকরণ হয়েছে। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে বন্ধু, যে খোকা ইলিশ ধরা কিন্তু আমাদের একদম উচিত কাজ নয়। আর মোটামুটি পদ্মায় তিন রকমের ইলিশ মাছ পাওয়া যায়, এই যেমন ধরো পদ্মার ইলিশ, চন্দনা ইলিশ এবং গুড়তা ইলিশ। গঙ্গার ইলিশের স্বাদ আবার সব জায়গায় কিন্তু এক নয়, আবার পদ্মার ইলিশ বেশি তৈলাক্ত। কারণ কি হতে পারে? এর পিছনে আছে কিছু বৈজ্ঞানিক কারণ। সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ইলিশ যত দীর্ঘ পথ পাড়ি দেয় এবং যত তীব্র স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটে, তার তত বেশি শক্তির প্রয়োজন হয়। এ কথা তো আমরা সবাই মানি। আর এই শক্তির জন্যই মাছ তার শরীরে প্রচুর পরিমাণে চর্বি বা লিপিড জমা করে। পদ্মা মেঘনা অববাহিকার স্রোত অত্যন্ত তীব্র এবং গতিপথ দীর্ঘ। এই তীব্র স্রোতের বিপরীতে অবিরাম সাঁতার কাটার ফলে মাছের মাংসপেশী শিথিল এবং নরম হয়ে যায় এবং চর্বির স্তর পুরু হয়ে যায়। এছাড়াও সমুদ্রের নোনা জল ছেড়ে মাছ যখন মিষ্টি জলে প্রবেশ করে, তখন সে প্রচুর জল গিলতে শুরু করে। এতে তার শরীরে এক ধরনের প্রাকৃতিক ডায়ালিসিস হয়, যা শরীরে সামুদ্রিক বর্জ্য এবং নোনা গন্ধ দূর করে দেয়। এই দীর্ঘ যাত্রায় মাছের শরীরে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড রূপান্তরিত হয়ে ওমেগা থ্রি এর মতো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। পদ্মার ইলিশে এই আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ থাকে 16-22% পর্যন্ত, যা মাছটিকে অনন্য রকমের মাখনের মতো নরম স্বাদ দেয়। তবে গঙ্গার ইলিশ প্রেমীরা একদম রাগ করো না, এবারে বলবো গঙ্গার ইলিশের স্বাদের কথা, সুবাসের কথা, যে কেন এটা আলাদা এবং অনন্য। তবে তার আগে শুনবো একটা গান। ইলিশ নিয়ে কথা বলছি অথচ ইলিশের একটা গান শুনবো না, সেটা তো হতে পারে না বন্ধু। তাই এবারে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

যেই প্রশ্নের উত্তর দেব বলে একটা গান শুনতে চলে গেলাম বন্ধু। গঙ্গার ইলিশের সুবাস কেন আলাদা এবং অনন্য? গঙ্গা নদী ভারতের সমভূমি এবং খনিজ সমৃদ্ধ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে হুগলি এবং ভাগীরথী রূপে সাগরে মিশেছে। এই নদীর জলে রাসায়নিক গঠন, পিএইচ মাত্রা এবং তলদেশে মাটির চরিত্র পদ্মার চেয়ে কিন্তু আলাদা। নদীর এই নির্দিষ্ট খনিজ উপাদানের কারণেই গঙ্গা ইলিশে কিছু বিশেষ উদ্বায়ী সুগন্ধি যৌগ তৈরি হয়, যা রান্না করার সময় এক অপূর্ব ঘ্রাণ ছড়ায়। এছাড়াও সমুদ্রের মোহনা, যেমন মনে করো ডায়মন্ড হারবার বা নামখানা থেকে গঙ্গার উজানে অর্থাৎ কোলাঘাট বা তার উপরের দিকে মাছের যাত্রাপথ পদ্মার তুলনায় কিছুটা কম হয়। নদীখাত অগভীর হওয়ায় এবং স্রোতের চরিত্র ভিন্ন হওয়ার জন্য এই মাছের মাংসপেশী পদ্মার ইলিশের মতো একদম শিথিল হয়ে যায় না, বরং কিছুটা হলেও শক্ত থাকে। আর গঙ্গার ইলিশ যে ধরনের শৈবাল বা ডায়াটাম খায় তা কিন্তু

পদ্মার চেয়ে সামান্য ভিন্ন। তাই মাছের পেটে থাকা এই নির্দিষ্ট খাবারগুলোই তার মাংসের ভেতরে এক অন্য ধরনের মৃদু, মিষ্টি এবং সুগন্ধি ফ্লেভার তৈরি করে। তবে যাই বলি না কেন, আমরা যে ইলিশ মাছের এই ওই সেই অনেক কিছুই কথা বললাম, কিন্তু এটা মানতেই হবে যে ইলিশের স্বাদ ভিন্ন হলেও তার মতো সুস্বাদু মাছ কিন্তু খুব কমই আছে। এবারে বলবো ইলিশের বিভিন্ন অপরিচিত পদ নিয়ে। দেখো, ইলিশ মাছ নিয়ে কথা বলছি যেখানে সেখানে ইলিশ মাছ নিয়ে বিভিন্ন ধরনের যে রান্না সেই ব্যাপারে কথা বলবো না, তা কি করে হয়। তাহলে এবারে সেই কথায় প্রথমেই আমি যে পদ্মার কথা বলবো, আমি জানি এই পদ্মার নাম শুনলে তুমি একটু হলেও অবাক হবে, সেটা হচ্ছে আনারস ইলিশ। মাছের সঙ্গে ফল, ভাবছো তো? শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু শুনতে অদ্ভুত লাগলেও পূর্ববঙ্গের জমিদার বাড়িতে অত্যন্ত বিলাসী ছিল এই রান্নাটি। আনারসের টক মিষ্টি স্বাদ আর ইলিশের চর্বি একসঙ্গে মিলেমিশে কিন্তু একটা অনন্য স্বাদ তৈরি করত। মাছকে হালকা সাঁতলে নিয়ে আনারসের রস, সামান্য মশলা, ঘি দিয়ে দমে রান্না করা হয় এবং নামানোর আগে দেওয়া হয় চিরা কাঁচা লঙ্কা। এরপরে আছে ইলিশের আম্র কাসুন্দি পাতুরি। আজকাল আমরা সকলেই, প্রায় অনেকেই আছি যে সর্ষে পোস্ত দিয়ে পাতুরি খেতেই বেশি অভ্যস্ত, কিন্তু পুরোনো দিনে এই বিশেষ করে গরমের সময়টাতে, গরমের শেষে যখন আম দিয়ে কাসুন্দি তৈরি হতো বাড়িতে বাড়িতে, তখন এই পদটি বানানো হতো। ইলিশ মাছের টুকরো ধুয়ে জল ঝরিয়ে জলপাই বা সর্ষের তেল, খাঁটি আম দিয়ে তৈরি কাসুন্দি, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়। এরপর কলা পাতায় সামান্য সর্ষের তেল মাখিয়ে মাছের টুকরো ও মশলা দিয়ে সুতো দিয়ে বেঁধে তৈরি করা হতো এই পাতুরি। সেই সুতো দিয়ে বেঁধে যে কলা পাতার যে বিষয়টা তৈরি হতো, সেটাকে তাওয়ায় এপিটপিট করে পুড়িয়ে বা ভাপিয়ে নিয়ে এই টক ঝাল ঝাঁঝালো পাতুরি তৈরি করা হতো। আনারস ইলিশের কথা বলেছি, ইলিশের আম্র কাসুন্দি পাতুরির কথা বলেছি, এবারে বলবো আরও এক ধরনের টক মিষ্টি, অম্বল বা চাটনি যেটাই বলো না কেন সেটার কথা। এবারে বলবো হচ্ছে ইলিশ মাছের যোগ্যিদানার অম্বল। আমাদের ঠাকুমা দিদিমাদের আমলে এই পদটি মূলত শেষ পাতে খাওয়ার জন্যই কিন্তু তৈরি করা হতো। যোগ্যিদানা বলতে এখানে বোঝানো হয়েছে পোস্তদানাকে। ইলিশের চাকা কড়া করে ভেজে তুলে রাখা হয়। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুলের জল, নুন, হলুদ এবং পরিমাণ মতো চিনি দিয়ে সেটাকে ফোটানো হয়। এবার ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো নামানোর আগে দিয়ে খানিকটা কাঁচা পোস্ত বাটা এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়। পোস্তর ক্রিমি টেক্সচার আর তেঁতুলের টক মিলে একটা চমৎকার স্বাদ তৈরি করে। আচ্ছা, ভাপা ইলিশ তো আমরা সবাই খাই, কিন্তু ডাবের জলে ইলিশ আমরা কতজন খেয়েছি বন্ধু? যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা শুনে চট করে বানিয়ে নিয়ে খেতে পারো। কিন্তু এই রান্নাটিতে মূলত নর্মাল জলের বদলে ব্যবহার করা হয় কচি ডাবের মিষ্টি জল। বরিশালের অত্যন্ত সুস্বাদু রান্না এটি। ডাবের শাঁস বাটা এবং সর্ষে বাটা দিয়ে মাছ মেখে ডাবের জল দিয়ে কলা পাতা বা টিফিন বক্সে করে ভাপানো হয়। আবার অনেকেই এটা আস্ত ডাবের মধ্যে রেখেও রান্না করতে পারেন।
এই যে ইলিশের বিভিন্ন পদ নিয়ে তোমাকে বললাম, তুমি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে কোন পদটি তোমার সবচেয়ে লোভনীয় লেগেছে এবং কোন পদটির নাম শুনে তোমার মনে হচ্ছে যে না, এটাকে বানিয়ে খেতেই হবে, নাহলে একদম বর্ষাকাল কিন্তু মনে হবে না। সেটা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকের পোস্টারের কমেন্ট সেকশনে গিয়ে

তুমি জানাতে পারো। তবে শুধুই কি গল্প করব তা তো নয়, গানও শুনবো। তাই এবারে ঈক্ষিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে ইন্দুবালা ভাতের হোটেল থেকে তোমার জন্য রইল এই গানটা।

0: আমি তো তোমার সঙ্গে বকবক করছি, অনেক গল্প করছি, তবে এবারে আমাদের যুববাণীর বাকি বন্ধুরা তোমাদের জন্য কিছু বলতে চায়, শুনে নি সেটা আগে।
1: তখন বুঝলি, এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
4: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
4: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
3: কিন্তু
4: কিভাবে গল্প পাঠাবে?
3: হ্যাঁ,
2: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
4: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।

ইলিশ নিয়ে গল্প কথাও কিন্তু কম নেই। ইলিশ মাছ শুধু বাঙালিদের প্রিয় খাদ্যই নয়, বাঙালি সংস্কৃতির একটা অঙ্গও বটে। আজ শহর হোক কিংবা গ্রাম, অনেক বাড়িতেই কিন্তু বিশেষ করে বাঙাল পরিবারে সরস্বতী পুজোর দিন সকালে একজোড়া ইলিশ মাছ পান সুপারি সিঁদুর সহ ইলিশের বিয়ে দেওয়া হয়। আর রাতেই সেই জোড়া ইলিশ লাউ শাক দিয়ে বা বেগুন দিয়ে ঝোল করে রান্না করে খাওয়া হয়। ইলিশ মাছ খাওয়া শুরু হয় সেই দিন থেকে, আর তারপরে দুর্গাপুজোর দশমীর দিন জোড়া ইলিশ খেয়ে ইলিশ মাছ খাওয়া বন্ধ হয়। বাঙালি লোকবিশ্বাসে ইলিশ হচ্ছে লক্ষ্মী লাভ এবং বংশবৃদ্ধির প্রতীক। রূপালী রঙের উজ্জ্বল ইলিশ মাছকে রূপোর পয়সা বা ঐশ্বর্যের সঙ্গে তুলনা করা হয়। যে কোনো শুভ কাজে এক সংখ্যাটিকে অসম্পূর্ণ ধরা হয়, আর ঠিক সেই কারণেই জোড়া বা যুগল হল পূর্ণতা এবং মিলনের প্রতীক। তাই জোড়া ইলিশ আনা মানে ঘরে সুখ সমৃদ্ধি জোড়ায় জোড়ায় আসবে, এই একটা বিশ্বাস। তাছাড়া ইলিশ হলো অত্যন্ত উর্বর প্রকৃতির মাছ, অর্থাৎ ইলিশ মাছে প্রচুর ডিম হয়। তাই নতুন সংসার বা সন্তানের শুভ কামনায় ইলিশ মাছকে উর্বরতা এবং বংশের ধারা বজায় রাখার প্রতীকী রূপ হিসাবে মনে করা হয়ে থাকে। এই যেমন ধরো কিছুদিন আগেই গেছে জামাই ষষ্ঠী, সেখানেও কিন্তু দেখা মিলেছে জোড়া ইলিশের। জামাই ষষ্ঠীর সকালে শ্বশুরমশাই বাজারে গিয়ে দরদাম করে সবচেয়ে বড় জোড়া ইলিশ কিনে আনেন। এটা কি শুধুই কেবল একটা রীতি? একদমই না, এটা হচ্ছে স্নেহের বহিঃপ্রকাশ। ঠিক তেমনই জামাইকে বংশের ধারক হিসাবে গণ্য করা হয়। জোড়া ইলিশ দিয়ে জামাইকে আপ্যায়ন করার অর্থ হল মেয়ে জামাই যেন সারা জীবন এই রূপালী ইলিশের মতোই উজ্জ্বল এবং সমৃদ্ধশালী থাকে। তাই দুই পরিবারের বন্ধনকে দৃঢ় করার জন্যই এই একটি বিশ্বাস কিন্তু প্রচলিত রয়েছে। এছাড়াও পুজোয় জোড়া ইলিশ দেওয়া হয়। বিজয়া দশমীর দিন দেবী উমার বিদায়ের একটা বিষাদ থাকে, সেই বিষাদের মাঝেও কিন্তু ঘরে জোড়া ইলিশ আসে। কেন বলতো? কারণ এখানে একটা সামাজিক বার্তা রয়েছে, সেটা হচ্ছে যে মা দুর্গা চলে গেলেও ঘরের লক্ষ্মী যেন বিদায় না নেন, ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্যই ঘরে জোড়া ইলিশ নিয়ে আসা হয়। আর সেই দিন কিন্তু জোড়া ইলিশকে রান্না করা হয়। সরস্বতী পুজো বা শীতল ষষ্ঠী, এই দিন কিন্তু ইলিশ মাছ খাওয়া হয়, যে কথাটা তোমাকে একটু আগেই বললাম। এরপর আবার দুর্গাপুজো বা আশ্বিন মাস না আসা পর্যন্ত সনাতন ধর্মের নিয়মানুযায়ী ইলিশ মাছ খাওয়া নিষিদ্ধ থাকত, যাতে ইলিশ মাছ নির্বিঘ্নে ডিম পেড়ে বংশবৃদ্ধি করতে পারে। এটি প্রাচীন বাঙালির পরিবেশ সচেতনতার একটা চমৎকার উদাহরণ। কিন্তু এছাড়াও আমরা জানি যে অনেক ক্ষেত্রে মানে বিয়ের বিভিন্ন নিয়ম আচার এসবের ক্ষেত্রেও কিন্তু জোড়া ইলিশ পাঠানো হয়। কারণ কি বলতো? কারণ হলো যে এটি নতুন দম্পতির ভবিষ্যৎ জীবনে সমৃদ্ধি কামনা করে। বর কনের নতুন জীবনে সূচনা যেন মাঙ্গলিক এবং ঐশ্বর্যময় হয়, সেই কামনাই প্রকাশ পায় এই আইকনিক আচারগুলোর মাধ্যমে। ইলিশ বাঙালির কাছে কেবল একটি সুস্বাদু মাছ নয় বা রসনা তৃপ্তির শুধুমাত্র যে উপাদান সেটা কিন্তু নয়, এটি বাঙালির আবেগ সংস্কৃতি এবং আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ বলতে পারো। পদ্মা মেঘনা কিংবা ভাগীরথী রূপনারায়ণ, যেখানেই হোক না কেন, রূপালী শস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এপার ওপার দুই বাংলার ইতিহাস, উৎসব আর আজন্মের নস্টালজিয়া। ভৌগোলিক সীমানা পেরিয়ে ইলিশ যেভাবে বাঙালিকে এক সুতোয় বেঁধে রেখেছে তা কিন্তু সত্যি অনন্য।

তবে বর্তমান সময়ে আমাদের অতি লোভ এবং অনিয়ন্ত্রিত পরিমাণে খোকা ইলিশ নিধন এবং নদী দূষণের কারণে কিন্তু এই রূপলি সম্পদের অস্তিত্ব আজ কিছুটা হলেও সংকটের মুখে। বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে আমাদের আরও বেশি পরিবেশ সচেতন হতে হবে এবং প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের সরকারি নিয়মাবলী কঠোরভাবে আমাদেরকে মেনে চলতে হবে, কারণ ইলিশ ছাড়া বাঙালির উৎসব যেমন অপূর্ণ, তেমনি ইলিশ ছাড়া বাঙালির বারো মাসের সংস্কৃতির কথা ভাবা কিন্তু অসম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের পাতেও যেন ইলিশের এই রাজকীয় স্বাদ এবং আভিজাত্য বজায় থাকে, সেই দায়িত্ব আমাদেরকেই হাতে তুলে নিতে হবে। তবে ঘড়ির কাঁটা অনুযায়ী গল্পের সময় প্রায় শেষের দিকে। আজকে অল্প অল্প গল্পকথার আসরে তোমার সঙ্গে ছিলাম আমি মনীষা। একটা গানের মধ্যে দিয়েই তোমাকে বিদায় জানাবো বন্ধু। এবারে উষা উত্তুপ এবং খরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে থাকছে তোমার জন্য এই গানটা।

খেটে খাওয়া সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ সারাদিনের পরিশ্রমের পর একটুখানি আনন্দের খোঁজে গোধূলি ছটায় ধামসা মাদল সহযোগে নাচ গানের আয়োজন করে। এই সময়ের নাচ ও গানকে বলা হয় লাগড়ে। সুর ও তালভেদে বিভিন্ন ধরনের লাগড়ে গান নিয়ে আজ পরিবেশন করা হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান। প্রথমেই সারদি লাগড়ে শোনাচ্ছেন বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ।

বাবুদাস টুডু ও সহশিল্পীদের গাওয়া সার্দি লাগড়ে গান শুনলেন। এবারে সোজেই লাগড়ে, অঞ্চলভেদে একে এতহব লাগড়েও বলা হয়। পরিবেশন করছেন সরস্বতী কিস্কু ও সহশিল্পীবৃন্দ।

সোজেই লাগড়ি পরিবেশন করলেন সরস্বতী কিস্কু ও সহশিল্পীবৃন্দ। লাগড়ি গানের অপর একটি প্রকার হল শিকারিয়ে লাগড়ে। শোনাচ্ছেন মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

মধুসূদন মুর্মু ও সহশিল্পীদের গাওয়া শিকারিয়া লাগড়ের পর অন্য সুরের লাগড়ে গান যার নাম লুহুরি শোনাচ্ছেন শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ।

লুহুরি পরিবেশন করলেন শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। খেমটা হল লাগড়ি গানেরই একটি প্রকার, যা সুর ও তালের ক্ষেত্রে অন্যান্য লাগড়ি গান থেকে আলাদা। মালতী মান্ডি ও সহশিল্পীদের গাওয়া খেমটা গান শুনি।

খেমটা গান পরিবেশন করলেন মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। লাগড়ির আরেকটি প্রকার হল ঝিকো লাগড়ে, পরিবেশনায় অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ।

অর্জুন সরেন ও সহশিল্পীদের গাওয়া ঝিকো লাগড়ের পর আজকের শেষ নিবেদন টুহুর লাগড়ে, যা লাগড়েরই একটি প্রকার। নিবেদনে লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

লবা মুর্মু ও সহশিল্পীদের গাওয়া এই টুহুল লাগড়ে গানের সঙ্গেই শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

এখন শুনবেন নাটক অলীক, রচনা সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে বেতার নাটক অলীক।

0: আজকের নাটক অলীক, কাহিনী সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান অলীক।
1: আবার হাত দিয়ে আড়াল করা হচ্ছে।
2: ভদ্রলোক কি তোমরা এইরকম?
1: ভদ্রলোক নয় স্যার, ভদ্রলোক নয়, এটা একটা অলীক।
2: অলীক তার মানে
1: নেমন্তন্ন হয়নি কিছু না, অচেনা অজানা লোক ভাঁওতা দিয়ে সাঁটি খেয়ে নি সরষে বড়বার তালে ছিল স্যার, অনেকক্ষণ থেকে নজর রেখে।
2: আহা, দুটো খেয়েছে এই তো, তাতে হয়েছেটা কি? যেতে দাও, কিছু বলো না ওকে, শুনলে ছেড়ে দাও।
1: দত্তবাবু যে ছেড়ে দিলেন, নইলে হাতে রাখছি।

0: ছেড়ে দিতেই লোকটা কেমন পাই পাই করে ছুট দিলে দেখেছিস?
1: বেটা এতক্ষণ একেবারে দেড়ায়।
2: আজ আবার এত দেরি করলে যে?
3: আজকে মিটিং এ ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল বউ, সামলাতে বেশ বেগ পেতে হয়েছে।
2: এমন মিটিং এ না গেলেই নয়।
3: ওরে না গেলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আর পাঁচজনের ক্ষতি হয় বউ।
2: মিটিং এ মারামারি হয়েছিল বুঝি?
3: হতে আর দিলাম কই, যখন মিষ্টি কথায় কেউ শান্ত হলো না তখন আচ্ছা করে ধমকে দিয়ে দুদলকে দুদিকে সরিয়ে দিলাম।
2: কি নিয়ে ঝগড়াটা বাঁধলো?
3: ও ওই যে সেই কন্ট্রোল নিয়ে। একদল বলে কন্ট্রোল চাই, আর একদল বলে চাই না। শেষ পর্যন্ত আমাকেই মাঝখানে পড়ে একটা আপোষ করিয়ে দিতে হলো।
2: কি আপোষ হলো গা?
3: ওই 15 দিন মাসে কন্ট্রোল থাকবে আর 15 দিন থাকবে না, এইরকম আর কি। এইরকম দুদলই খুশি হলো। সমস্ত সোডাটাই তোর কাতার কাজ দিয়ে একেবারে শেষ করে দিয়েছিস বউ, এখন আমি কি করি বলতো?
2: এই মাঝ রাত্রে আবার কাছাকাছি আরম্ভ হলো, মরণ আমার।
3: বেটাটির ধস্তাধস্তির মধ্যে পড়ে জামা কাপড়ে বেশ ময়লা লেগেছে বউ, এক্ষুনি কেচে না রাখলে দাগগুলো আবার পেকে যেতে পারে। কাল আবার মিটিং এ যাওয়ার সময় যাতে।
2: কালও আবার মিটিং আছে?
3: আছে বউ।
2: শুধু এমনি ধারা মিটিং করি যদি কাটিয়ে দাও তো কেলাবে যাবার ফুরসত পাবে কখন? আর পাওনা কমিশনের টাকাগুলি বা আনবে কখন? ঘরে দু কুড়ি ঘুটে পর্যন্ত নেই ছাই যে পোড়া কপালে একটু আগুন দেব, এ মাসটা যে কি করে চালায়।
3: একটু আস্তে আস্তে কথা বল না বউ, আস্তে বল, অবুঝ হোস নি, এ চালিয়ে নে বউ, এই অগ্রহায়ণ মাসটা কোনো মতে চালিয়ে নে। শুনেছি পৌষ মাসে কোনো মিটিং এর তারিখ হয় না, এই মাসটা শেষ হলে ক্লাবে যাব আর কমিশনও নিয়ে আসবো।

0: এই লক্ষ্মীয়া, আজও জেগে বসে আছিস এত রাত অব্দি? আজও ফেরেনি এখনো শুকলাল?
1: নেহে বাহ,
0: বলছি তোকে কদিন থেকে যে চ আমার সঙ্গে ভৈরব তলার ঠাকুর বাড়িতে। জাগ্রত ঠাকুর, সপাঁচ আনার পুজো দিলে শুকলালের নেশা ভাঙ, দুদিনই বন্ধ হয়ে যাবে।
1: যাব, তোহার মরদ ফেরেছে বাহু?
0: ফেরেনি এমন দেখেছিস কোনোদিন বলতে পারিস? এই তো একটু আগে ফিরেছে।
1: আজ তুই সাজে দুধ নিলে না তো বাহু তোর মরদের জন্য?
0: তোর কাছে আমার অনেক ধার হয়ে গেছে লক্ষ্মীয়া।
1: তা হোক, নিয়ে যা তুই বাহু, ওই লোটায় আছে।
0: জানিস লক্ষ্মীয়া, মাঝে মাঝে মানুষটার উপর বড় রাগ হয়। সারা জীবন আমাকে কম কষ্ট দিচ্ছে। আসানসোল থেকে মগরাহাট, সেখান থেকে শ্যামবাজারের বস্তি, কিছুদিন ডিসরে, তারপর নইহাটি, সেখান থেকে এসেছি এই ভৈরবতলা লেনে তোদের পাশের ঘরে। তাও তো এক বছর হয়ে গেল, আবার কবে কোথায় যেতে হবে কে জানে। বছর দুই আগে মানুষটা এমন রোগা ছিল না রে লক্ষ্মীয়া, গথর খাটিয়ে টাকা আনত ঘরে, মাঝে মাঝে উধাও হয়ে যেত ঘর থেকে খালি হাতে। আর জানিস ফিরে আসতো কাপড় চোপড় বাসন কোসন টাকা পয়সা, কিছু সোনার উপর টুকরো টাকরাও কখনো কখনো সঙ্গে নিয়ে আসতো। ওই যে রে মাপসালে ওই অর্ডার সাপাই না কিসের কাজ করতো কিনা,
1: সে তো ভালো খাম ছিল বাহু।
0: ছিল ওই তোরে, কিন্তু কোথাও স্থিত হওয়া কি কুষ্ঠিতে লিখেছে মানুষটার। হঠাৎ একদিন রাতারাতি অর্ডার সাপাই না কি এমন কাজটা ছেড়ে দিয়ে চলে এলো শ্যামবাজারে। হ্যাঁ, ওই যে রে ওই কি একটা নাইট ডিউটির চাকরি পেলে, অবছর রোজ খালি হাতে ঘর থেকে রাতে বেরিয়ে যেত, আর রাত পোয়াবার আগেই ফিরে আসতো টাকা নিয়ে।
1: সে কাম্পে গেল বাহু।
0: ওই তো বললুম লক্ষ্মীয়া, কোথাও স্থিত হওয়া কি ওর কুষ্ঠিতে লিখেছে। নিজে চলছি আমাকেও চালাচ্ছে, এখানে এসে কি একটা কেলাবের কাজ করে দু দশটা টাকা কমিশনও আনছিল ঘরে, তা তো ওই মিটিং মিটিং করে সে কেলাবে যাওয়া বন্ধ হয়ে গেছে।
1: তুই বলিস না কিছু বাহু, না খেয়ে মরে যাবি যে তুই।
0: আমি মরবো কি লক্ষ্মীয়া, ও মানুষটার চেহারাটা তো দেখছিস, হাতির পাঞ্জাবিটা ছাড়লেই দেখায় যেন

0: পালক ছাড়ানো একটা রোগা পাখির মতো। মাঝে মাঝে মনে হয় একটা কুরুক্ষেত্র কাণ্ড করে সব লণ্ড ভণ্ড করে দিই। কিন্তু আবার ভাবি লক্ষ্মিয়া, এমন মানুষকে গঞ্জনাইবাদী কি করে? দশজনের উপকার করবার শখে এমনি মেতে আছে যে নিজের হাঁড়ির জন্য দুটো চাল ডালের পয়সা রোজগার করে আনবার সময়ও পাচ্ছে না। সময় মতো ভাত পায় না, পেটও পেট ভরার মতো হয় না। তবু কি মানুষটা কোনোদিন মনের দুঃখে একটু রাগ করলে? ভগবানের যেন চোখ নেই লক্ষ্মিয়া, নইলে এমন মানুষটা কি কষ্ট পায় রে?
1: লোটার দুধটা তুই নিয়ে যা বাহু, তোর মরদকে দিস। দুধটা আমার মরদের লেগে রেখেছিলাম বাহু, ও আজ আর ফিরবে না ঘরে। বাহু, কাল আমাকে নিয়ে যাবি ঠাকুর বাবার মন্দিরে?
0: সত্যি যাবি লক্ষ্মিয়া? আচ্ছা তাই চ, কালকে দেখবি তোর শুকলাল রোজ রাত্রি বাড়ি ফিরে আসবে। এখনো কাপড় কাচা তোমার শেষ হলো না?
2: এই যে হয়ে এলো বউ, আরে ঘরে নীল আছে তো?
0: আছে, আজ রাত্রিরেই কি নীল দেবে নাকি?
2: না, কাল খুব ভোরেই দেব।
0: মিটিংয়ে কিছু খাওয়া হয়নি তো?
2: না।
0: তাহলে দুটো ফুটো দে দিই।
2: আরে না না না, ওসব কিছু করিস নি, তুই তো জানিস মিটিংয়ে গেলে আমার খিদে মরে যায়, এখন খেলে অসুখ করবে যে।
0: তাহলে এই দুধটা একটু গরম করে দিই, কাগজ জেলে কেমন?
2: দুধ? দুধ কোথা থেকে এলো রে বউ?
0: গয়লা বউ লক্ষ্মিয়া, সেই তো দিলে গো। হো গো, মানুষের গুণ কি চাপা থাকে? আজ লক্ষ্মিয়া তোমাকে চিনতে পেরেছে, তাই যেতে দিলে এতখানিটে দুধ। যাদের জন্যে তুমি এত করছো নিজের খেতি করে, তারাও একদিন তোমাকে চিনবে গো, চিনবে।
3: কি তোমার পরিচয়? তোমার নিজেরই বোধ হয় আর ঠিক মনে পড়ে না। বাড়িওয়ালা জানে তোমার নাম নুটবিহারী, ভৈরবতলা লেনের বাসিন্দারা জানে তুমি হরিপদ, মোদি জানে তুমি হলে মহাদেব বাবু, আর পুলিশের খাতায় যে কত নামে তোমার পরিচয় লেখা আছে তার কি আর ইয়ত্তা আছে কিছু? এক একটা ঘটনার পরই নাম ঠিকানা হারিয়ে একেবারে নতুন একটা নামে বারবার পুনর্জন্ম লাভ করে এসেছো তুমি, তাই না? কিন্তু ওই নাইট ডিউটির কাজটা ছেড়ে দিলে কেন?
2: সে বয়স নেই, সেরকম রাত বিরাতে দৌড়দৌড়ি করে খাটবার সামর্থ্য আর নেই, তাই তো কেলাবে যাই।
3: কেলাবে অনেক জেলের ভাত খাওয়া, সেই ঘাগি আর দাগি ওস্তাদের আড্ডার নামই তো কেলাব। এই বেআইনি আড্ডার কিছু কিছু মালপত্র আইনসঙ্গত দোকানে দোকানে বিক্রি করিয়ে দিয়ে কমিশন পাও তুমি, তাই না?
2: এ কাজ আর পাচ্ছি না, শরীর পায় না, আজকাল ভয়ও করে কেমন।
3: তাই বুঝি ওই মিটিং ধরেছ?
2: কেমন যেন নেশার মতন ওই মিটিংয়ে যাওয়া সময় পেয়ে বসেছি।
3: নেশা না বলে একে বোধ হয় নতুন একটা কারবারও বলতে পারা যায়, কি বলো? মূলধন হলো একটি মাত্র আদির পাঞ্জাবি, একটি ফরাস ডাঙার ধুতি এবং এক জোড়া নাগরা, সবই সাদা। মাত্র একটি নিষ্কলঙ্ক সাদা পোশাকের চলনায় সভ্য ভব্য সব বড় লোক মানুষদের দু চোখে ধাঁধা লাগিয়ে দিয়ে খাঁটি সমাদর আর অভ্যর্থনা চুরি করে নিয়ে সরে পড়ায় বড় আনন্দ, তাই না?
2: হ্যাঁ, বড় আনন্দ, বড় আনন্দ।
3: কিন্তু এত ঘন ঘন মিটিং এ গেলে ক্লাবে যাওয়া হয় না যে, রোজগার হয় না যে, উপসী শরীর নিয়ে ওই এক রত্তি চেহারার রোগা বউটা কতদিন টিকবে? তোমার এই অদ্ভুত নেশা ছাড়ো, আবার ওই কেলাবে।

0: শেষ কালে ঘুরতে ঘুরতে চোখ কানা একটা নোংরা গলির এই স্যাঁতসেঁতে ঠান্ডা বিয়ে বাড়িতে এসে উঠলে তুমি না, আজ তোমার কপালটাই মন্দ, নইলে বড় রাস্তার ওপর কার ওই বড় লাল বিয়ে বাড়ির স্বাগতম লেখা সাজানো ফটোকে কাট দেখিয়ে ভেতরে যাবার বেয়ারা নিয়ম থাকবে কেন? আর ওই তারি নিমিত্তির রোধের হলদে বাড়িটা যার সামনে থেকে এই মাত্র তুমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছো, সেখানেই বা দরজায় সন্ডা গুন্ডা কতক্ষণ লোক ওরকম বিশ্রী ভাবে চারিদিক চোখ রেখে রেখে ঘুরে বেড়াবে কেন? আজ তোমার বরাতটাই খারাপ, দেখতে পাচ্ছ তো স্যাঁতসেঁতে ছোট্ট বালি খসা ঘরে এতটুকু একটা শতরঞ্জি, তারই ওপর ফর্সা ধুতি চাদরের মতো বিছানো, বর বসেছে সেইখানে দুপাশে দুটো রুগ্ন তাকিয়া নিয়ে। কি বা খাওয়াবে এরা, এ মাসে অগনসার দিনটা এমনি ভাবে নষ্ট করবে? তার চেয়ে উঠে পড়ো, বরযাত্রীর আসর ছেড়ে উঠে পড়ো, খুঁজে নাও এমন বাড়ি যেখানে।
1: ওকি উঠছেন যে,
2: বড্ড গরম হচ্ছে না? ওরে ও ভোলা ভোলা, শোন শোন শোন, ওই যে ঘরে বরযাত্রীদের সঙ্গে বরের বাপের ঠিক ডান দিকে বসে রয়েছেন, ধবধবে সাদা আদির পাঞ্জাবি পচানো ধুতি, একটা হাত পাখা নিয়ে একটু হাওয়া ঘুরকে জানাও কে?
3: কে মামা? উনি
2: বরযাত্রীদের সঙ্গেই এসেছেন, দুঃসম্পর্কে কোনো বড় লোক আত্মীয় হবেন নিশ্চয়ই। যা যা যা পাখাটা নিয়ে যা, যা হাওয়া করকে যা।
4: থাক থাক, আমাকে আর বাতাস করতে হবে না।
3: আগে তাকি হয়, কত কষ্ট হচ্ছে আপনার।
4: আরে আরে কিছুই কষ্ট হচ্ছে না আমার। তুমি তুমি বরং এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তো ভাই।
3: এখনই আনছি, এখনই আনছি।
2: কিলে চলে এলি, বাতাস করলি নি?
3: কিছু তুই করতে দিলেন না।
2: কত বড় মানুষটা দেখলি, আহা চেহারাটা দেখলে বোঝা যায় একবার যাত ভোলা।
3: হ্যাঁ
2: ভদ্রলোক কি চুপি চুপি একবার ডেকে আনতে পারি সেখানে? বলিস দয়া করে যদি একবার বাইরে আসেন।
4: আমায় আমায় ডাকছিলেন আপনি?
2: আগে একটা কথা নিবেদন করবার আছে।
4: বলুন।
2: আচ্ছা আপনি তো সম্পর্কে হলেন গিয়ে ছেলে
4: কাকা। আচ্ছা বর হলো আমারই জ্ঞাতি ভাইয়ের ছেলে।
2: দেখুন আপনাকে দেখে একটু যেন ভরসা পেয়েছি স্যার, দেখেই বুঝেছি আপনার মতন মানুষ কখনো অবুঝ হতে পারে না। যদি দয়া করে ছেলের বাপকে একটু বুঝিয়ে সুঝিয়ে
4: ব্যাপারটা একটু খুলে না বললে কিছু বুঝতে পারছি না তো।
2: দেখুন এই চুক্তির 150 টাকা এখন আর দিয়ে উঠতে পারছি
4: না। তা বেশ তো দেবেন না,
2: না দিলে কি বর উঠবে? ওরা জানেন না, আপনিও জানেন না বিয়ের খরচাটা জোগাড় করতে আমাকে কি করতে হয়েছে। একটা গরু বেচেছি, আপিসের দরওয়ানের কাছ থেকে 400 টাকার হ্যান্ডনোট দিয়ে 200 টাকা মাত্র জোগাড় করেছি, গিন্নির হাতে যেটুকু সোনা শেষ পর্যন্ত টিকেছিল তাই দিয়ে মেয়ের জন্যে রুলি গড়িয়েছি। আপনি হলেন শিক্ষিত মানুষ, আচ্ছা আপনি বলুন দেখি এই পাখার মিস্ত্রির কাজ করে যার পেট চলে সে লোককে যদি মেয়ের বিয়েতে 300 টাকা বরপণ দিতে হয় তাহলে?
4: 150 বুঝি আগেই দিয়ে ফেলেছেন?
2: আগে হ্যাঁ। এখন আমায় দয়া করে উদ্ধার করুন মশাই।
4: এত ঘাবড়াচ্ছেন কেন
2: বলুন? এখন কি উপায় হবে?
4: বিয়ে হবে, আবার কি হবে?
2: বর উঠবে তো,
4: পরে 14 পুরুষ উঠবে।
2: আর টাকাটা?
4: টাকাটা সে ভার আমার,
2: ভগবান আপনার ভালো করবেন।
4: আমি ওদের বলে কয়ে সব ঠিক করে দিচ্ছি, আপনার কাছে কেউ

0: টাকা দাবি করবেন, আপনি সুখী হবেন, সত্যিই ভগবান আপনার মঙ্গল করবেন।
1: যান, এইবার বরযাত্রীদের ভালো মন্দ যাহা কিছু খাইয়ে দেওয়ার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি।
0: তোমরা সব তৈরি হয়ে নাও, লগ্নের আর বড় বেশি দেরি নেই।

0: লগ্নে তো দেরি নাই বুঝলাম, কিন্তু টাকাটা যে বাকি আছে।
1: শুনুন, একটু এদিকে শুনুন।
0: কি বলছেন?
1: কত টাকা?
0: আগে 150।
1: কাল পাবেন।
0: কিন্তু কালই যে পাবো এমন ভরসা কি করে করি বলুন, যে একবার কথা ভাঙে সে যে আর একবার।
1: আমি কথা দিচ্ছি।
0: আপনি? আপনি কে তা তো ঠিক।
1: একবার আমার সঙ্গে বাইরে আসুন, চিনিয়ে দিচ্ছি। আসুন আসুন, দয়া করে আসুন, এক মিনিটের জন্য অনুগ্রহ করে বাইরে আসুন, তাহলেই চিনতে পারবেন।
0: চলুন।
1: ওই যে দেখছেন এ পাড়ারই শেষ বাড়িটা, ওই যে ফটকে আলো জ্বলছে
0: আগে, হ্যাঁ,
1: আমার বাড়ি, ভালো করে চিনে রাখুন।
0: চিনলাম তো, কিন্তু
1: কিন্তু টিন্তু কিছু নেই। কাল ছেলে বউ নিয়ে যাবার আগে এক ফাঁকে সময় করে চলে আসবেন আমার কাছে, টাকাটা নিয়ে যাবেন।
0: তা আগে আপনার সঙ্গে দেখা করতে কোনো অসুবিধা হবে না তো স্যার?
1: কিছু না, ধরওয়ানকে বলবেন ছোট বউর সঙ্গে দেখা করতে চান, তাহলেই হবে।
0: দেখুন, আমরা কাল সন্ধে নাগাদ রওনা হব। কিন্তু
1: বেশ তো, কাল তাহলে বিকেল 5টা নাগাদ নিয়ে যাবেন টাকাটা আমার কাছ থেকে। হ্যাঁ, আর একটা কথা, মেয়ের বাপকে এসব কথা কিছুই জানাবেন না, শুনলে বড় লজ্জা পাবেন। শত হোক, একটা প্রতিবেশী ছাড়া আমি তো আর কিছু নই।
0: তা তো বটেই, তা তো বটেই। দেখুন তাহলে কন্যাপক্ষ এবার তৈরি হলেই তো হয়, লগ্নের যে আর বড় বেশি বাকি নেই। দেখুন, মানে ছেলে আমার ওটাকার অযোগ্য নয়, কিন্তু স্যার এই বয়সেই ধরুন গিয়ে মানে কোম্পানির হেড চাবরাশির পোস্টটা পেয়ে গেছে। আপনাদের আশীর্বাদে সাহেবদের সঙ্গে ফুটবলও খেলতে হয় ওকে রোজ বিকেলে, বুঝলেন কি না? এই মানে ওর মনটা ওর খুব শৌখিন স্যার, পাড়ার লাইব্রেরির মেম্বার, রাত জেগে নাটক নভেলও পড়ে আবার করেও স্যার।
2: এই যে আপনি এখানে শুনছেন
1: আমাকে,
2: আপনি একবার দয়া করে ভেতরে আসুন না, নাইলে চলবে না।
1: আচ্ছা চলুন।
2: ওরে ওরে ও মেয়েরা, সরে দাঁড়া সরে দাঁড়া, তিনি আসছেন। ওরে টেপি, ছেলেটাকে তুলে নে না বাবু, মাঝপথে বসিয়ে রেখেছিস কেন? আসুন আসুন আসুন আসুন আসুন। এই যে আমার মেয়ে টুনি, ওরে মুতুলে জামা টুনি, উঠে আয় উঠে আয়, কাকাবাবু এসেছেন, পেলনাম কর, আয় আয় উঠে আয় মা উঠে আয়, পেলনাম কর তোর কাকাবাবুকে, উনি না থাকলে আজ যে কি যে হতো। মেয়েটা এতক্ষণ শুধু হাঁটুতে মুখ বুঝে কেঁদেছে মশারি।
1: কেন, এ কাঁদবার কি হয়েছে?
2: যে বিয়ে হবে না শুনেছে তাই।
1: কে বললে বিয়ে হবে না? কার সাধ্যি বিয়ে আটকায়?
2: ওরে ওরে অটনি, ভালো করে পেন্নাম কর কাকাবাবুকে, তোর পেন্নাম কর রে, পেন্নাম কর, আশীর্বাদ করুন যেন ও সুখী হয়।
3: কে তুমি, কে তুমি প্রণাম নিচ্ছ দাঁড়িয়ে ওই চন্দনের পটাকা বাচ্চা মেয়েটার? কোন অধিকারে কে তুমি? আজ তুমি একই পাগলের মতো যা তা করে চলেছ।
1: লক্ষ্মী লক্ষ্মী, আমি আশীর্বাদ করছি, জন্মেয়তি হও জন্মেয়তি হও।
2: আসল কথা কি জানেন, গরিব বাপের দুঃখ বোঝবার মতন বয়স তো হয়েছে, তাই এসব গন্ডগোলের কথা শুনে কেঁদে ফেলেছে।
1: খবরদার মেয়ে, কাঁদবে না বলে দিচ্ছি, এবার যদি কাঁদো বাছা তুলে আছাড় দেব। নিন নিন সব শাক বাজাতে বলেন।
2: ওগো ওগো, তোরা সব শাক বাজাও শাক বাজাও, সব দাঁড়িয়ে থেকো না, শাক বাজাও। আরে ওগোপলা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি বাবা, পেটড়িগুলো সব রাখো হাতের কাছে।

0: আচ্ছা, আমায় এবার বিদায় দিতে আজ্ঞা করুন কর্তা।
1: আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো না। আপনি যে আজ আমার কি উপকারটা করলেন।
0: আমার কিন্তু এখনই যেতে হবে, বড্ড জরুরি দরকার।
1: সে কি আপনি না খেয়ে যাবেন? না, তা কি কখনো হয়? তাহলে আজ পুনমার এই গরিব বাপ আর রুগ্ন মা কেউ যে এক মুঠো

0: কি তুলতে পারবে না,
1: কিন্তু খেতে আমি পারবো না কর্তা, মাফ করুন আমায়।
0: না না না, তা হয় না তা হয় না, দয়া করে যখন
1: এই ছেড়ে দিন, হাত ছেড়ে দিন, ছেড়ে দিন, যেতে দিন আমাকে, বাড়িতে আমার আপিসের লোক এসে বসে আছে, বড্ড জরুরি কাজ আছে।
0: তাহলে যা তো টুনিমা, ও ঘর থেকে ফোঁয়াই করে দশটা সন্দেশ আর এক গ্লাস ঠান্ডা জল শিগগির নিয়ে আয় তো মা। আজ তুই নিজে দাঁড়িয়ে থেকে খাওয়া মা তোর ওই কাকাবাবুকে, তাতে তোর অনেক পুণ্যি হবে মা, অনেক পুণ্যি হবে, মন্তর পড়াচ্ছে অনেক।

0: কি গো, কাল রাতে তো শেষ মিটিং শেষ করে এলে, তবে আবার আজও আবার সৌরা সাবান নিয়ে কি ছাই করতে বসেছ?
1: তোর শাড়িটা বউ বড্ড ময়লা হয়েছে।
0: মা গো, আমার শাড়ি কাচতে বসেছ তুমি? ইহকালে তো অনেক জ্বালালে, পরকালেও কি শান্তি দেবে না? রাখো কাঁচা, চলো ঘরে।
1: যাচ্ছি বউ, যাচ্ছি।
2: ছোট্ট কচি বেটা, টুনিমার নাম না? চোখে কাজল, কপালে সিঁদুরের টিপ, কান্নার জলে গালের চন্দন মুছে গেছে, বড় করুণ মুখটা, কেমন যেন কান্না কান্না মাখানো। বরের বাপ আর একটু পরেই যাবে সেই গলির মোড়ের তেতালা বাড়ির সামনে, ফিরে যাবে দরোয়ানের তাড়া খেয়ে, তারপর 150 টাকার জন্যে চেঁচিয়ে মেঁচিয়ে একটা গোলমাল বাঁধাবে। অসহায় কনের বাপ ফেল ফেল করে তাকিয়ে থাকবে।
1: তাহলে কি এই টুনিমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না?
2: কে জানে, 150 টাকার শোকে পাগল হয়ে বরের বাপ কনে ফেলে রেখেই হয়তো চলে যাবে, আশ্চর্যের কিছু নেই।
0: কি গো, এমন অবেলায় আবার জামা কাপড় পরছো কি করতে? আজ আবার মিটিং এ যাচ্ছ?
1: ওরে না রে, আজ একটা নতুন কাজে বেরোচ্ছি বউ। যদি আজ রাত্রে না ফিরি তবে কাল সকালে বেল গেছে থানায় কিংবা হাসপাতালে, একবার খোঁজ।
0: থানায় হাসপাতালে? ও গো, না না না, যেও না, যেও না তুমি। ও গো, অমন করে তুমি যেও না। ও গো,
1: এই যে এসে গেছেন, আপনার জন্যই অপেক্ষা করছি।
3: বড়ই লজ্জা দিলেন স্যার, আমার জন্য আপনি বাড়ির সামনে মানে রাস্তায় পায়চারি করছেন স্যার।
1: তার জন্য কিছু না, তবে আমার একটা কথা আপনাকে রাখতে হবে।
3: আগে বলুন।
1: আজ টাকাটা দিতে পারলাম না, কারণ সরকার মশাই আজ আসেননি, কাল পাবেন কিংবা পরশু কিংবা যে কোনো দিন এসে নিয়ে যাবে।
3: আগে তাহলে কিন্তু।
1: তাহলে কি কোনে ফেলে রেখে চলে যাবেন? কোনের বাপের সঙ্গে ঝগড়া বাঁধাবেন? আপনি কি কাজ করেন?
3: কাপড়ের দোকানে কাজ করেন।
1: খাতা লেখেন?
3: আগে না, দারোয়ানের কাজ করেন।
1: আমার ব্যাংকে দারোয়ানের কাজ করবেন, মাইনে 80 টাকা, জল খাওয়া বাবদ আরো 15।
3: আগে
1: ভেবে দেখুন।
3: আগে এত বড় অনুগ্রহ যদি সত্যিই করেন স্যার, তবে কি বলবো স্যার, কি বলবো আপনাকে, মানে আপনার মঙ্গল হোক স্যার, আপনার মঙ্গল হোক।
1: তাহলে কথা দিচ্ছেন?
3: তাহলে মানে কোন কথা?
1: কথা হচ্ছে আসছে মাসেই আমার ব্যাংকে কাজ নেবেন, আর টাকা পয়সার কথা তুলে মেয়ের বাপের সঙ্গে কোনো রকম তক্কাতক্কি করবেন।
3: আরে রাধা মাধব, রাধা মাধব, আপনি স্বয়ং যখন এর মধ্যে রয়েছেন স্যার, তখন আমার আর তক্কাতক্কি করবার কোনো দরকার নেই।
1: যান, এবার বেশ আনন্দ করে বর কনে তুলে নিয়ে বাড়ি চলে যান, আর সাবধান, মেয়ের বাপের কাছে টাকার কথাটা একেবারেই তুলবেন না।
3: যে আগে তাহলে চলি স্যার, ওদিকে আবার
2: সব ব্যবস্থাই তো পুরো হয়ে গেল, তবু এখনো দাঁড়িয়ে কেন রাস্তার মাঝখানে? এবার বাড়ি যাও, লোভ হচ্ছে মেয়ে বিদায়ের কান্নাটুকু চুরি করতে। পৃথিবীর মেয়ের বাপেদের বিষণ্ন মুখের একটু যেন নকল করতে লোভ হচ্ছে না? লোভ হচ্ছে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় একটা চন্দনের ফোঁটা আঁকা কচি মুখের দিকে তাকিয়ে শখের চোখের জল ফেলতে না?
3: আপনি স্যার, আপনি আবার কষ্ট করে এলেন।
1: এই এই এমনি কিছু না।
3: ওরে ওরে ও ভোমলা, ওই টোপরটা টোপরটা ঘোড়ার গাড়ির পিছন দিকে জানলার খাঁজে নামিয়ে রাখ, বুঝলি, খাঁজে নামিয়ে রাখ। আচ্ছা আমরা তাহলে আসি ছোট বাবু, ওদিনকে মনে রাখবেন স্যার।
4: ছোট বাবু? ছোট বাবুকে
3: কেন? এই যে আপনার প্রতিবেশী বিমল কুঠিরের ছোট বাবু।
4: বাহ, উনি তো আপনার জ্ঞাতি ভাই।
3: তার মানে?
4: তার মানে আপনার ছেলের কাকা।
3: কে ছেলের কাকা?

0: কেন উনি
1: হবে আবার
2: শুনছো? চুনের ভাঁড়টা কুলুঙ্গিতে আছে, কপালের কাটা একটু লাগিয়ে নিও। আর তক্তপোশের উপর রেখেছি এক বাটি মুড়ি, লক্ষ্মীয়া দিলে। আমি তো ছুটতে পারবো না, আমার কাঁচা কাপড়।
3: সরায় চাল, ঢেলা গুড় আর বেলপাতা নিয়ে কোথায় যাচ্ছিস বৌ?
2: ভৈরবতলায় পুজো দিতে।
3: কিসের পুজো রে?
2: মানত করেছিলাম।
3: কি মানত?
2: তা শুনে তোমার লাভ কি?
3: সেই মানতটা আর একবার কর না।
2: কোন মানতটা?
3: তোর কোলে একটা অসুখ।
2: আমি চললো।
3: ওরে থাম থাম, কথাটা ভালো করে না শুনেই চলে যাসনি বৌ।
2: শুনলুম তো।
3: আর একটু শুনে নেব।
2: বলো
3: কি ঠিক করেছিস? কিছু কি মানত চাইবি? কি চাইবি, ছেলে না মেয়ে?
2: চাও
3: মেয়ে চাস বউ, একটা মেয়ে চাস, সেই ছোট্ট মেয়েটির মতো, টুনি মানাম, দু চোখে কাজল, কপালে সিন্দুরের টিপ, কান্নার জলে গালের চন্দন মুখে গেছে, বড় করুন মুখটা, ওই টুনিমার মতো একটি মেয়ে। কই রে তুই চলে গেলি? ও বউ, ওরে শুনে যা, শুনে যা, শোন।

অলীক নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ধীরাজ ভট্টাচার্য, গণেশ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ রায়, অসিত মিত্র, লক্ষ্মীজনার্দন মুখোপাধ্যায়, হরেন মুখোপাধ্যায়, প্রদীপ কুমার, লীলাবতী দেবী ও গীতশ্রী দেবী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন,

0: স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে।
1: ভবিষ্যৎ में जब भी हाइड्रोजन ट्रेन का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा ही आएगा। मैं आप सभी को, पूरे देश को, भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
0: পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে।
2: इसका सबसे बड़ा बेनिफिट ये होगा कि इस टेक्नोलॉजी को अब और दूसरे सेक्टर्स में भी यूज़ किया जा सकता है। फॉर एग्जांपल, ट्रक इन कार्स, इन स्मॉल फिशिंग बोट्स, इट कैन बी यूज्ड इन लार्ज माइनिंग ट्रक्स, माइनिंग इक्विपमेंट, इट कैन बी यूज्ड इन डिफेंस आल्सो। सो एक बार ये टेक्नोलॉजी भारत में बन गई, आईपी राइट्स अपने पास, भारत में आईपीआर अपना है, सो नाउ वी कैन बेसिकली यूज़ दिस टेक्नोलॉजी इन मल्टीपल सेक्टर्स विदाउट डिपेंडिंग अपॉन एनीबडी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে এই স্টেশনগুলিকে আধুনিক ও যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের শিবনারায়ণপুর স্টেশনটি আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন দুটিও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় 74টি পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। 20 জুলাই রাষ্ট্রপতি মলডোভায় পৌঁছবেন এবং সেদেশের প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ওই দিনই তিনি মলডোভার আইনসভার প্রধান ইগর গ্রোসুর সঙ্গে বৈঠক করবেন এবং মলডোভা ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হবেন। এছাড়াও তিনি এক বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তব্য রাখবেন এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি সেদেশে যাচ্ছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু 21 তারিখে উত্তর ম্যাসিডোনিয়া সফর করবেন। সেদেশের প্রেসিডেন্ট গোরদানা সেলজানোভস্কা ডাফকোভা ও প্রধানমন্ত্রী রস্টিয়ান মিগজোকসির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেদেশের আইনসভাতেও তিনি ভাষণ দেবেন। এছাড়াও রাষ্ট্রপতি ভারত উত্তর ম্যাসিডোনিয়া বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তৃতা দেবেন। সফরের তৃতীয় পর্যায়ে 23 তারিখে প্রেসিডেন্ট মুর্মু রোমানিয়া সফর করবেন এবং সফরে সেদেশের প্রেসিডেন্ট নিগুজরডান এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইলিয়ে বলুজানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারত রোমানিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। অন্যদিকে ভারত রোমানিয়া বাণিজ্য ফোরামের বৈঠকেও তিনি ভাষণ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিটের নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। আন্তর্জাতিক বিচার দিবস উপলক্ষে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমান সুযোগ, ন্যায্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাসম্পন্ন এক সমাজ

গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান। মেঘওয়াল বলেন, প্রতিটি নাগরিকের কাছে বিচার সহজলভ্য করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফের ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। অস্ট্রেলিয়ায় এক আন্তর্জাতিক বিমান মহড়ায় পিচ ব্ল্যাক 2026 অংশগ্রহণের জন্য ভারতের 4টি রাফাল জঙ্গি বিমান এবং C-17 পরিবহন বিমান সেদেশে পৌঁছেছে। ক্যানবেরায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের জন্য ব্যাপক প্রচার চালিয়েছে এবং তাকে ছোট দেখানোর লক্ষ্যে কোটি কোটি মার্কিন ভোটারের তথ্য চুরি করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরেও তা গোপন রাখতে সক্ষম হয়েছে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা নথি প্রকাশ করার ঘোষণা করেন। এই নথিতে আমেরিকার নির্বাচনী কাঠামোর গুরুতর দুর্বলতা এবং চীনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা উন্মোচিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনী তথ্যের সর্বাধিক অপব্যবহার বলেও প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের সেদেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয়, তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসী ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হবে। পেনসিলভেনিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ ট্রাক চালকদের বদলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের বাণিজ্যিক লাইসেন্স দিয়ে নতুন বৈধ ট্রাক চালক হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই 2 কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। বিশ্ব দাবা নিয়ামক ফিডে সংস্থা ফিডে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত দাবাড়ুদের নামের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর থেকেই পুরস্কার দেওয়া শুরু করেছে ফিডে। পুরুষ দাবাড়ুদের তালিকায় ভারত থেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, দেশের 1 নম্বর দাবাড়ু অর্জুন এরিগেসাই এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ স্থান পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফর শুরু করবেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের বা পপ গানের অনুষ্ঠান। দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা পপ বা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সাধারণত কথা বলে থাকি বিভিন্ন গায়ক গায়িকাদের নিয়ে, বিভিন্ন মানে পপ গায়ক গায়িকা ব্যান্ড এবং তাদের কাজ, তারা কী কীভাবে বাংলা মিউজিকে কন্ট্রিবিউট করেছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি।

তো সেই ক্ষেত্রে আমি ভেবে দেখলাম যে আজকে আমরা তো এতদিন ধরে এত শিল্পীকে নিয়ে কথা বলেছি, কিন্তু সেই শিল্পীর প্রথমগুলোকে নিয়ে যদি কথা বলা যায় তাহলে কেমন হয়? সেই সূত্র ধরেই আমরা বরঞ্চ সরাসরি চলেই যাই সেই 90-এর দশকে, বা 90-এর দশকের একটু আগে, যবে থেকে আপামর বাঙালি

যে এরাতে যে মিউজিকটা পপুলার হয় সেই যুগের বা সেই এরার রেসপেক্টে, সেই এরার বা সেই যুগের নিরিখে সেই মিউজিকটা পপুলার মিউজিক বা পপ কালচারে পরিণত হয়। এবার সেই সূত্র ধরে আমি যদি এগোই আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের বাংলার ক্ষেত্রে, তাহলে আমাদের বাংলায় যে সমস্ত শিল্পীদের পপ গান বা বেসিক অ্যালবাম আমাদের একেবারে নাড়িয়ে দিয়েছিল, আমাদের বাঙালি জীবনে একেবারে কি বলবো আলোড়ন ফেলে দিয়েছিল, সেরকম ক্ষেত্রে যদি আমি কোনো শিল্পীকে খুঁজতে যাই, তাহলে প্রথমেই এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যার কথা বলতেই হয়, তিনি হলেন অঞ্জন দত্ত। ওয়েস্টার্নাইজ বা পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গীত থেকে ইন্সপায়ার্ড হয়ে, সেই সঙ্গীতের অনুপ্রেরণায় তিনি পরপর বিভিন্ন গান বেঁধেছেন। সেই সমস্ত গানগুলোর শুরু কোথা থেকে? শুরু হচ্ছে 1994 সালে, যখন HMV থেকে প্রকাশিত হয় অঞ্জন দত্তের প্রথম বেসিক অ্যালবাম শুনতে কি চাও। এই অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা সঙ্গীতের জগতে একজন আধুনিক ক্যাজুয়াল ঘরানার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। শুধু তাই নয়, আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে সেই গানগুলো বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই শুনতে কি চাও অ্যালবামের বেশ কয়েকটি গান ছিল এবং প্রতিটি গানই বিখ্যাত, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এখনও অত্যন্ত বিখ্যাত। কিন্তু সেই গানগুলোর মধ্যে একটা গান ছিল এমন যেটা দীর্ঘদিন ধরে যে কোনো চার্টবাস্টারের একদম টপে ছিল, এখনও বহু মানুষের ফেভারিট লিস্টে একদম টপে। কোন গানটা জানেন? আমরা বরঞ্চ গানটাই শুনে নিই।

আমাদের বাঙালি জীবনে গান নিয়ে বা পপ গান বা বেসিকে পপ গানে বেসিক অ্যালবাম নিয়ে কথা বললে যেরকম অঞ্জন দত্তের কথা বলতেই হবে, ঠিক সেভাবেই একই সময়ে আরেকজনের কথাও বলতেই হয়, তিনি সুমন চট্টোপাধ্যায়। সুমন চট্টোপাধ্যায়ের প্রথম বেসিক অ্যালবাম রিলিজ করে 1992 সালের 23শে এপ্রিল। সে অ্যালবামের নাম ছিল তোমাকে চাই। এই অ্যালবামটি বাংলা আধুনিক গানের ইতিহাসে একটি, বলা যেতে পারে, একটি যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এবং এখন যে জীবনমুখী গান বা যে ধারার কথা আমরা বলি, সেই জীবনমুখী গানের এই ধারার সূচনা হয়েছিল প্রায় এই অ্যালবামের হাত ধরেই। এই অ্যালবামেও যে কটি গান ছিল, প্রতিটা গানই আমাদের কাছে খুবই বিখ্যাত, খুবই কাছের, খুবই আনন্দের। এবং বোঝাই যাচ্ছে যে এই অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল তোমাকে চাই, এছাড়া ছিল পেটকাটি চাঁদিন, পেটকাটি চাঁদিয়াল, আমায় তুমি কিনতে পারবে না, মানে যদি ভাবো কিনছো আমায় ভুল করছো, 10 ফুট বাই 10 ফুট। এছাড়াও আরও একটা গান ছিল, যে গানটা ঠিক বিলাবসের মতো আমাদের মনে এখনও গেঁথে বসে আছে। কী গান, আমরা বরঞ্চ গানটাই শুনে নিই।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, ভাল ছিল না।

এই টাইমলাইন ধরে যদি চলি তাহলে এরপরে যার কথা বলতেই হয় তিনি হলেন নচিকেতা চক্রবর্তী। নচিকেতা চক্রবর্তীর প্রথম একক বা প্রথম বেসিক অ্যালবাম হলো এই বেশ ভালো আছি। এই অ্যালবামটি রিলিজ করে 1993 সালে। এই অ্যালবামটি প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং নচিকেতাকে বাংলা জীবনমুখী গানের জগতে অন্যতম শীর্ষস্থানীয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে দেয় এই অ্যালবাম। এবং অবশ্যই এই অ্যালবামেও যে গানগুলো আছে সেই গানগুলো আমাদের সবার কাছে খুব প্রিয় গান, দারুণ ভালো লাগার গান। কিন্তু এই অ্যালবাম থেকেও আমি বেছে নিয়েছি এমন একটা গান যে গানটা আশা করি সকলেই একইভাবে আজও এনজয় করে।

চলে আসি আজকের ব্যান্ডের বা পপ গানের এই অনুষ্ঠানের একেবারে শেষ গানের এই শেষ গান যাকে নিয়ে বা যার কথা বলে শেষ করব, তিনি হচ্ছেন রূপম ইসলাম। রূপম ইসলামের প্রথম একক বেসিক অ্যালবাম মুক্তি পায় 1998 সালে এইচএমভি থেকে। সেই গানের বা সেই অ্যালবামের নাম ছিল তোর ভরসাতে। তবে অ্যালবামটি প্রথম প্রকাশের সময় বাণিজ্যিকভাবে খুব যে সফল হয়েছিল তা নয়, কিন্তু পরবর্তীকালে যখন এই অ্যালবামের গানগুলি সামান্য পরিবর্তন করে আবার প্রকাশ করা হয় তখন নাম বদলে করে দেওয়া হয় নীল রং ছিল ভীষণ প্রিয়। এই অ্যালবাম মুক্তির পরে কিন্তু সাড়া পড়ে গিয়েছিল, তখন সবার মুখে মুখে ঘুরত নীল রং ছিল ভীষণ প্রিয়র বিভিন্ন গান, বিশেষ করে এই টাইটেল ট্র্যাকটা। তাই আজকে যেতে যেতে আমি আমার শ্রোতাদের জন্য, আমার বন্ধুদের জন্য রেখে যাচ্ছি রূপম ইসলামের কণ্ঠে তোর ভরসাতে অ্যালবামের সাউন্ড ট্র্যাক থেকে নীল রং ছিল ভীষণ প্রিয়, যা পরে এই অ্যালবামেরও নাম হয়।

শুনছেন অনুরোধের আসর। প্রথম গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছিলেন মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। এখন যার গান শোনাব, সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার, সরসোনা, কলকাতা 61 থেকে। অনুরোধ করেছেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি শোনার জন্য, সারাটি জীবন ধরে। এখন শ্যামল মিত্র।

অনুরোধের আসরে শ্যামল মিত্রের কণ্ঠে গানটি শুনছিলেন। অনুরোধ পাঠিয়েছেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার, সরসোনা, কলকাতা 61 থেকে। এবার যার গানটি শোনাবো, যার গান শোনাবো কিশোর কুমারের কণ্ঠে। অনুরোধ করেছেন ভট্টাচার্য পাড়া, গুপ্তিপাড়া জেলা, হুগলি থেকে অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি। আপনাদের অনুরোধের গানটি এখন আকাশবাণী মৈত্রীর স্টুডিও থেকে আপনাদের জন্য কিশোর কুমারের কণ্ঠে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, কিশোর কুমার।

অনুরোধের আসরে গানটি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে। অনুরোধ করেছেন গানটির ভট্টাচার্যপাড়া গুপ্তিপাড়া জেলা হুগলি থেকে অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি। আপনাদের অনুরোধের গানটি শোনালাম। এবার যার গান অপেক্ষা করছে, যারা অনুরোধ করেছেন, অরুণ বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, ঠিকানা দীঘল গ্রাম, ইন্দাস, বাঁকুড়া থেকে। ছায়াছবির নাম দুটি পাতা, আশা ভোসলের কণ্ঠে। এই মনটা যদি না থাকতো আমার, কিছুই মনে পড়ত না। আশা ভোসলে।

শুনছেন অনুরোধের আসর, সঙ্গে আছি আমি কপিনাথ পাল। অনুরোধের আসরে গানটি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে, ছায়াছবি দুটি পাতা থেকে। অনুরোধ করেছিলেন অরুণ ব্যানার্জি, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, ঠিকানা দিঘল গ্রাম, ইন্দাস, মাকুড়া থেকে। এবার যার গানটি অপেক্ষা করছে শ্যামল মিত্রের কণ্ঠে, অনুরোধে আছেন ভারতী চট্টোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। শ্যামল মিত্রের কণ্ঠে।

অনুরোধের আসরে গানটি শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছেন ভারতী চট্টোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম টিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। পরের গানটিতে চলে যাব, অনুরোধ পাঠিয়েছেন হৈমন্তী শুক্লার কণ্ঠে, গানটি শুনতে চেয়েছেন প্রবীর কুমার, পান্টিবাজার, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে হৈমন্তী শুক্লার কণ্ঠে। ঠিকানা না রেখে ভালোই করেছ এই গানটি। এখন আপনার অনুরোধের গানটি আকাশবাণী মৈত্রী থেকে।

অনুরোধের আশ্রয়ে গানটি শুনছিলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। গানটি অনুরোধ করেছেন প্রবীর কুমার, পান্টিবাজার, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। এবার যার গানটি শুনব, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ছবির নাম দাদা ঠাকুর। অনুরোধ পাঠিয়েছেন সুব্রত কুমার বক্করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা। আপনার অনুরোধের গানটি এখন আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে, কণ্ঠে আমার কাঁটার মালা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

কণ্ঠে আমার কাঁচার মালা ফুলের মালা নয়। গানটি শুনছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম দাদা ঠাকুর। অনুরোধ পাঠিয়েছিলেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনার অনুরোধের গানটি শোনালাম। শুনছেন অনুরোধের আসর, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। অনুরোধের আসরে আরো গান আছে, আপনারা আগামীকাল আরো গান শুনবেন। তারপরে পরপর প্রত্যেক দিন যে সময় অনুরোধের আসর হয়, প্রত্যেক দিন আপনাদের অনুরোধের আসরের গানগুলি শোনানো হয়। আরও গান ছিল বাকি, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদের আজকে অনুরোধের আসর থেকে বিদায় নিতেই হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। আজ অনুরোধের আসর থেকে বিদায় নেব, আর আপনাদের অনুরোধ পাঠাতে থাকুন আকাশবাণী মৈত্রীতে।

5:02 বাংলাদেশ সময়, বিকেল 5:32। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় দুপুর 3:28 এবং বাংলাদেশ সময় বিকেল 3:31।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:13 এবং বাংলাদেশ সময় বিকেল 5:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী আবহাওয়ার খবর। আজ সারাদিন মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, ঝোড়ো হাওয়া যা বেড়ে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং 55 কিলোমিটার প্রতি ঘণ্টায় যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে 17/7/2026 পর্যন্ত বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের

জন্য উদ্দেশ্যে বার্তা তারা যেন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে কোনো রকম মৎস্য অভিযানে না যান। মৎস্যজীবীদের জন্য ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় আমি গোপীনাথ পাল, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় বর্ষাকালীন অরহর চাষ, স্বপন কুমার সাময়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বর্ষার বিপদ, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। আজ রাত 7:00 নাটক অলিক রচনা সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়। 7:45 হাউসফুল, অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত। রাত 8:15 মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তপসুম আরা, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আজ শুনবেন সঙ্গীত শিক্ষার আসর রাগ ভৈরব, শুনবেন দ্বিতীয় পর্ব, প্রশিক্ষক পণ্ডিত আলোক অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল মারুতি মহতা, রাগ মালকোষ, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 আজ শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। শুনলেন আজ দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আজ সন্ধ্যায় অনুষ্ঠান শুরু করার আগে বলবো এই অনুষ্ঠানে কি কি শুনতে পাবেন, অর্থাৎ আজ সন্ধ্যায় এই গোটা অনুষ্ঠানের এক ঝলক। 2024 ফিফা ওয়ার্ল্ড কাপ, টান টান উত্তেজনা, কিন্তু খেলার বিশ্লেষণ নয়, কে হারবে কে জিতবে সে উত্তেজনা তো আছেই। আমি বলবো পুরুষ বিশ্বকাপে মহিলা রেফারির কথা, যিনি নজির গড়েছেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ। অর্থাৎ পুরুষ বিশ্বকাপ ফুটবলে রেফারির ভূমিকায় মাঠে নামেছিলেন ও নজর কেড়েছেন তাঁর কথা। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে বলবো ফুটবল বিশ্বকাপে মা ও ছেলের ইতিহাসের কথা, বলবো ফুটবলার জঁ ফতের কথা, বলবো অর্কিডের আশ্চর্য জগতের কথা, এবং সেই সঙ্গে থাকবে সুন্দর সুন্দর গান। তো চলুন প্রথম অনুষ্ঠান শুরু করি বাপ্পি লাহিড়ী অলকা ইয়াগনিকের কণ্ঠে একটি সুন্দর গান দিয়ে। শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল, আর এখন বাপ্পি লাহিড়ী অলকা ইয়াগনিক আপনাদের জন্য।

শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। প্রথম গানটি শুনলেন বাপ্পি লাহিড়ি এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, ছবির নাম আমার তুমি। এবার পূর্ব ঘোষণা মতো আমি এবার বলবো আপনাদের যে পুরুষ বিশ্বকাপে মহিলা রেফারির কথা, যিনি নজির গড়েছেন ফুটবল বিশ্বকাপে। হ্যাঁ, আজ সন্ধ্যায় অনুষ্ঠানে প্রথমেই বলবো, সালটা ছিল 2022, পুরুষদের কাতার বিশ্বকাপ ফুটবলে জার্মানি বনাম কোস্টারিকার লড়াইয়ে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে নেমে নতুন ইতিহাস গড়েছিলেন ফ্রান্সের স্টেফানি প্রাপাট। এবার বলি, আপনাদের হয়তো মনে থাকবে 2023 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অনুষ্ঠিত মহিলাদের ফিফা বিশ্বকাপে স্পেন বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটি বেশ দক্ষতার সঙ্গে পরিচালনা করে নজর কেড়েছিলেন আমেরিকার মহিলা রেফারি টোরি পেনসো। এবার বলি, এই মহিলা রেফারি টোরি পেনসো নিয়ে কেন এত আলোচনা, কারণ স্টেফানি প্রাফাটের পর তিনি দ্বিতীয় কোনো মহিলা রেফারি যিনি পুরুষ বিশ্বকাপ ফুটবলে রেফারির ভূমিকায় মাঠে নামলেন। হ্যাঁ, চলতি বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টায় গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ পরিচালনা করে নজর কেড়েছেন পেনসো। টোরির সঙ্গে ম্যাচটিতে আমেরিকার আরও দুই রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেন। একই দেশের তিন মহিলা রেফারি একসঙ্গে পুরুষ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করলেন এবং এক নজির করলেন, সত্যি একটা দৃষ্টান্ত হয়ে থাকল। এখন গান, শিল্পী লতা মঙ্গেশকর।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে গানটি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আর এখন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে গানটি শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। এবার আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের বলবো বিশ্বকাপে মা ও ছেলের ইতিহাসের কথা আমরা প্রায় শুনেছি। সাধারণত বাবার পথ অনুসরণ করে বিশ্বকাপে খেলেছেন ছেলে, এমন নজির বিশ্বকাপে একাধিক আছে। কিন্তু মা

ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবল খেলার পর তাঁকে অনুসরণ করে ছেলেও বিশ্বকাপ ফুটবলে খেলতে নেমেছেন, এমন নজির বিশ্ব ফুটবলে আগে ছিল বলে মনে হয় না। এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের বিপক্ষে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে এমনই এক নতুন ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের তরুণ ফুটবলার টাইলার বিন্ডন। মা জেনি নিউজিল্যান্ডের প্রাক্তন মহিলা ফুটবলার। 2004 সালে তাঁর আন্তর্জাতিক ফুটবলে অভিষেক। নিউজিল্যান্ডের হয়ে 77টি ম্যাচে গোল সীমানা সামলেছেন মা জেনি। 2007 ও 2011 পরপর দুটি মেয়েদের ফিফা ওয়ার্ল্ড কাপ খেলেন তিনি। এই মায়ের কৃতিত্ব ছুঁয়ে ফেলা ছেলের খেলা দেখতে গ্যালারিতে মা জেনির পাশে হাজির ছিলেন নিউজিল্যান্ডের জাতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক বাবা গ্র্যান্ট বিন্ডন। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এখন শ্যামল মিত্র।

গানটি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে, ছবি অজানা পথ থেকে। এবার বলি সালটি ছিল 1958। কথা বলছি এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবল আসরে সর্বোচ্চ 13টি গোল করে অবিস্মরণীয় এক কীর্তি গড়ে রেখেছেন ফ্রান্সের সারা জাগানো ফুটবলার জঁ ফতে। হ্যাঁ, সালটা ছিল 1958 সুইডেন বিশ্বকাপে। ফতে এক আসরেই দুটি হ্যাট্রিক সহ 13টি গোল করে নায়ক হয়ে গিয়েছিলেন। ওই বিশ্বকাপ ছিল পেলের প্রথম বিশ্বকাপ। পেলের হ্যাট্রিকে সেমিফাইনালে 5-2 গোলে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল ফ্রান্স। কিন্তু মাত্র 6 ম্যাচে 13 গোল করে সাড়া ফেলেছিলেন জঁ ফতে। শুনছেন আজ সন্ধ্যায় অনুষ্ঠান, এখন গান মান্না দে।

এই আছি বেশ। মানাদের কণ্ঠে গানটি শুনছিলেন। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের এবার বলবো, অর্কিডের সঙ্গে আমরা অনেকেই বেশ পরিচিত, বিশেষ করে এর বিচিত্র সব আকার, রংবাহারি ফুল, নকশার বৈচিত্র্য আমাদের বিস্মিত করে। বিশ্বে অর্কিডের প্রায় 25,000টি প্রজাতি রয়েছে। এদের মধ্যে কোনো কোনো প্রজাতির ফুল আকারে অত্যন্ত ছোট, আবার কোনো প্রজাতির বিশাল বড়। শুধু ফুলের আকার নয়, অর্কিডের আকৃতির বৈচিত্র্যও বিস্ময়কর। মেক্সিকো, পানামা, কোস্টারিকাতে 656 ফুট থেকে 3,280 ফুট উচ্চতায় এগুলোকে দেখতে পাওয়া যায়। আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে উঁচু অর্কিড বা দৈত্য অর্কিড নাকি 25 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মূলত এটি হল ইন্দোনেশিয়ার দেশীয় প্রজাতি। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এখন জুবিন গর্গের কণ্ঠে এই গানটি।

0: গানটি শুনছিলেন জুবিন গর্গের কণ্ঠে। নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: শুনছেন সকালের একটা অনুষ্ঠান, মার্জনা করবেন শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। সোক্রাডিয়া এক্সোরিজা বা ওয়াকিং পাম ট্রি নামের গাছটি নাকি বছরে 20 মিটার পর্যন্ত হেঁটে যেতে পারে। জীব বৈচিত্র্যে সমৃদ্ধ ইউনেস্কো স্বীকৃত ইকুয়েডরের সুমাকো বায়োস্ফিয়ার রিজার্ভে দেখা মেলে ওয়াকিং পাম ট্রি বা হাঁটতে পারা গাছের। এটি প্রধানত ইকুয়েডর এবং দক্ষিণ মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। গাছগুলি 25 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, তবে এরা সত্যি মানুষ বা প্রাণীর মতো এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যায় না। আসলে তারা ধীরে ধীরে তাদের অবস্থান পরিবর্তন করে, কারণ এই লম্বা ও খুঁটির মতো শিকড়গুলো মাটির ভেতরের বদলে মাটির উপরের অংশে বেড়ে ওঠে। গাছের কোনো এক পাশে যদি যথেষ্ট সূর্যালোক না পৌঁছায় অথবা মাটি অতিরিক্ত ভেজা বা কর্দমাক্ত হয়ে পড়ে, তবে আলোর দিকে বা অপেক্ষাকৃত শক্ত মাটির দিকে নতুন শিকড় গজাতে শুরু করে।

যাই হোক, ওয়াকিং পাম ট্রি আসলে হাঁটে কি হাঁটে না তা নিয়ে প্রচুর বিতর্ক চললেও এটি যে প্রকৃতির অন্যতম এক বিষয় সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।

এখান থেকে আজ বিদায় নিতেই হবে। এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।

আজ সন্ধ্যে অনুষ্ঠানে গানটি শুনছিলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে। আরও কথা ছিল বাকি, আরও গান ছিল বাকি, কিন্তু স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে অনুষ্ঠান

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো আজও আমরা এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোর দিকে। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত। কলকাতা লিগে খিদিরপুরের সঙ্গে ড্র করল মোহনবাগান। হকি ইন্ডিয়া আজ আসন্ন FIH মহিলা হকি বিশ্বকাপের জন্য 20 জন সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। মিডফিল্ডার সালিমা তেতে এই দলের নেতৃত্ব দেবেন। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। চলবে 15 থেকে 30 অগস্ট পর্যন্ত। 135তম ডুরান্ট কাপের ট্রফি ট্যুর গতকাল গুয়াহাটিতে পৌঁছেছে। অসমে টুর্নামেন্টটির টানা পঞ্চমবার আসর আয়োজনের প্রাক্কালে শহরের 5 তারা হোটেলে ট্রফি প্রদর্শন, ট্রফি ট্যুর এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 25 জুলাই থেকে 23 অগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। কলকাতা, শিলং, গুয়াহাটি, ইম্ফল এবং রাঁচিতে হবে এবারের প্রতিযোগিতা। এছাড়াও বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির সামনে রয়েছে এক গুচ্ছ রেকর্ডের হাতছানি। তাছাড়াও আজকের অনুষ্ঠানে থাকছে বিশ্বকাপের রঙ্গমঞ্চে আর থাকছে মাঠে ময়দানে অনুষ্ঠান। এই সব কিছু নিয়েই কিন্তু সাজানো আজকের আমাদের ক্রীড়াঙ্গন।

0: বন্ধুরা, এবার আমরা চলে যাব আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়
0: ব্যাটিং দেখে গতকাল মনেই হয়েছিল এই ম্যাচ জেতা ভারতের পক্ষে অসম্ভব। তবু বোলাররা মাঝের কিছুটা সময়ে আশা জাগিয়েছিলেন, সেই আশা পূরণ হলো না জো রুটের সৌজন্যে। লাল বলের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার দেখিয়ে দিলেন, সাদা বলের ক্রিকেটেও তিনি কম যান না। একাই অপরাজিত 99 রান করে কার্যত হারা ম্যাচ জিতিয়ে দিলেন তিনি ইংল্যান্ডকে। দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে 44 ওভারে ভারত 233 রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ড জিতল 4 উইকেটে। বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের অর্ধশতরান কাজে এলো না। টসে জিতে হ্যারি ব্রুকের প্রথম বল করার সিদ্ধান্ত যে ভুল ছিল না। ইংল্যান্ডের পেসারদের সামনে শুভমান গিল সাবলীলভাবে শুরু করলেও নড়বড়ে ছিলেন রোহিত শর্মা। শুভমান বেশ কয়েকটি বাউন্ডারি মেরে ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলার চেষ্টা করেন, কিন্তু রোহিতের কিছুতেই ব্যাটে বলে যেন হচ্ছিল না। ফিল্ডিংয়ের ফাঁক খুঁজেই পাচ্ছিলেন না তিনি। তবে বিরাট কোহলি নিজের স্বাভাবিক ছন্দে আসতে সময় নেননি। শুরুতেই জোফরা আর্চারকে স্ট্রেট ড্রাইভে 4 মারেন তিনি। এরপর ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারিতে ফেলে দেন। সামনের পায়ে তার একটি কভার ড্রাইভও দেখার মতো ছিল।

আদিল রশিদ বোলিংয়ে আসার পর বিরাট কোহলিকে স্লগ সুইপ মারতে দেখা গিয়েছে, যা সচরাচর তার স্বভাব বিরোধী শট বলেই মনে করা হয়। 66 বলে 65 রানের ইনিংসে 8টি দর্শনীয় চার রয়েছে। তবে জোফরা আর্চারকে ব্যাক ড্রাইভে যে চারটি বিরাট কোহলি মেরেছেন সেটি কিন্তু মনে রাখার মতো। রোহিত শর্মা এবং বিরাট কোহলি 10 ওভারে 60 রান যোগ করেন গতকাল। তবে সোফিয়া গার্ডেন্সে যারাই খেলা দেখতে উপস্থিত ছিলেন তারা জানেন ব্যাপারটা মোটেই রো কো জুটির ছিল না। কো অর্থাৎ বিরাট কোহলি একদিকে চালিয়ে খেললেও রো অর্থাৎ রোহিত শর্মা কিছুতেই হাপ ছাড়ার উপায় খুঁজে পাচ্ছিলেন না। প্রতিটি বলে রোহিত শর্মার উপর চাপ বাড়ছিল, শেষ পর্যন্ত উইল জ্যাকস তাকে ফেরান। রোহিতের ল্যাপ সুইপে সহজতম ক্যাচ ধরেন জশ বাটলার, 47 বলে 26 রান করে বিদায় নেন রোহিত। ঈশান কিশান ফিরে যাওয়ার পর কোহলি এবং দুজনে মিলে শ্রেয়াস আয়ারের সঙ্গে জুটি বাঁধেন। ঈশান কিশান ফিরে যাওয়ার পরই হয় এই কাণ্ড, তাদের 67 রানের জুটি শেষ পর্যন্ত ভারতকে ভদ্রস্থ জায়গায় পৌঁছতে সাহায্য করে। শ্রেয়াস 66 রান করেন। শেষ দিকে চালিয়ে খেলে যশপ্রীত বুমরা 13 বলে 20 রানে অপরাজিত থাকেন। জবাবে প্রথম বলেই বেন ডাকেটকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা, কিছুক্ষণ পর ফেরেন জেকব বেথেলো। হ্যারি ব্রুক, স্যাম কারেন, জশ বাটলাররাও রান পাননি। ইংল্যান্ড একসময় 125 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের সামনে তখন বাকি 5 উইকেট ফেলে দেওয়া কিন্তু অসম্ভব মনে হয়নি, কিন্তু তখনই ইংল্যান্ডের পরিত্রাতা হয়ে দাঁড়ান জো রুট। সঙ্গে পেয়ে যান প্রথমে জ্যাকস, পরে অ্যাটকিনসনকে। এদের সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে দেন রুট। দুর্ভাগ্যবশত তিনি 100 রান পাননি, আটকে যান 99 রানেই।

0: চলে যাব এবার বিশ্বকাপের রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: ফিফা বিশ্বকাপ বিচিত্র ঘটনায় সমৃদ্ধ। 1958 সালে মাত্র 17 বছর বয়সে পেলের গোল করা থেকে শুরু করে বর্তমান টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসির নিজের অবস্থান সুদৃঢ় করার মতো ঘটনা কিন্তু এর মধ্যে রয়েছে। এই টুর্নামেন্ট জন্ম দিয়েছে অসংখ্য অবিশ্বাস্য এবং অনন্য গল্পের। তেমনই এক গল্প আজ আপনাদের সামনে তুলে ধরব। যেমন ধরুন, 1990 বিশ্বকাপের জুতো বদল আর বল হাতছাড়া হওয়ার ঘটনা। 1990 সালের বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেনাল্টি পেয়েছিল। দলের তারকা খেলোয়াড় লোথার ম্যাথেউস আশ্চর্যজনকভাবে সেই পেনাল্টি কিকটি নেননি। পরে জানা যায় যে তার বুটের তলা ফেটে গিয়েছিল এবং তিনি এমন একজোড়া বিকল্প বুট পরেছিলেন যা তার পায়ে ঠিক মতন ফিটই হচ্ছিল না। তার ফলে তিনি পেনাল্টি শুট আউটটি মানে পেনাল্টিটি মারেননি। পরে অবশ্য তার সতীর্থ আন্দ্রেয়াস ব্রেমে এগিয়ে আসেন এবং সেই পেনাল্টি থেকেই জয় সূচক গোলটি করেন। তার ফলেই কিন্তু সেবারের মতন বিশ্বকাপ জিতে যায় পশ্চিম জার্মানি। এরপরে চলে যাব 1938 সালের কথায়। ফ্রান্স বিশ্বকাপে খালি পায়ে খেলা। পোল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ব্রাজিলের ফরওয়ার্ড লিওনিদাস দ্য ডিলসিটা সিলভা সাময়িকভাবে তার বুট খুলে হঠাৎ বেয়ার ফুট প্লে বা খালি পায়ে খেলা শুরু করেছিলেন। সেই অবস্থায় একটি গোলও করেছিলেন তিনি, তবে রেফারি তাতে হস্তক্ষেপ করেন এবং তাকে আবার বুট পরতে বাধ্য করেন। সে সময় ম্যাচটি ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গোল সমৃদ্ধ ম্যাচ হিসেবে নথিবদ্ধ হয়েছিল। 6-5 গোলে ব্রাজিল ম্যাচটি জিতেছিল পোল্যান্ডের বিরুদ্ধে, আর লিওনিদাস ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। একটি গোল করেছিলেন খালি পায়ে এবং বাকি দুটি গোল কিন্তু তিনি করেছিলেন জুতো পরেই।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: সময়টা 1930 সাল। বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই সিদ্ধান্ত হয়েছিল যে আর্জেন্টিনা আর উরুগুয়ে দু দলই নিজের নিজের বল নিয়ে সব ম্যাচ খেলবে। কিন্তু এরপর যখন তারা দু দলই ফাইনালে উঠেছিল তখন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বল বেছে নেওয়ার সময় দুই দেশের মধ্যেকার চরম ঝামেলা লেগে যায়। দু দলই নিজেদের বল দিয়ে খেলার দাবি জানিয়েছে। জটিলতা এতটাই বেড়ে যায় যে ফিফা সভাপতি জুলে রিমে হস্তক্ষেপ করতে বাধ্য হন এবং শর্ত দেন যে ম্যাচের প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধে দু দল তাদের নিজস্ব বল ব্যবহার করবে। এই সিদ্ধান্তটি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছিল। স্কটল্যান্ড থেকে আনা বল ব্যবহার করে আর্জেন্টিনা প্রথমার্ধে 2-1 গোলে এগিয়েছিল। এরপর ইংল্যান্ড থেকে আনা বল ব্যবহার করে উরুগুয়ে ঘুরে দাঁড়ায় এবং 4-2 ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে সেবারের বিশ্বকাপও কিন্তু জিতে নিয়েছিল উরুগুয়ে।

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন ছিল সোনালী ট্রফি আর গলায় ঝোলানো পদকে, এবার সেই স্মৃতি জায়গা করে নেবে আঙুলেও। ফুটবলের সবচেয়ে বড় রঙ্গমঞ্চে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। ফিফা জানিয়েছে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করা হলো। যুক্তরাষ্ট্রের NBA, NFL কিংবা MLB মতো জনপ্রিয় লীগগুলোয় চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য দীর্ঘদিনের। সেটি উত্তর আমেরিকা আয়োজিত ফিফার সবচেয়ে বড় আসরের মধ্যে দিয়ে ফুটবলে প্রবেশ করছে। ফিফা ওয়েবসাইটে চ্যাম্পিয়নশিপ রিংয়ের খবর দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট 2026টি রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে মাত্র 30টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য। বাকি 1996টি আংটি অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে। এই আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা আর অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং এবং প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা আলাদা সিরিয়াল নম্বর যুক্ত, যিনি এর মালিক হবেন তার আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে। সঙ্গে থাকবে সার্টিফিকেট অফ অথেন্টিসিটি, অর্থাৎ এই আংটিটি তিনি সত্যি সত্যি অর্জন করেছেন কিনা সেটি দেখার জন্য। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক এবং প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং আংটিটি দেওয়া হবে। পরে খেলোয়াড় এবং স্টাফদের সঠিক মাপ অনুযায়ী 30টি আংটি তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। এবারের ফাইনালে আর্জেন্টিনা বা স্পেন যে দলই জিতুক না কেন, ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল যাদের আঙুলে উঠবে ফিফার নতুন এই চ্যাম্পিয়নশিপ রিং।

আর্জেন্টিনার অধিনায়ক 2022 সালে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন। পরপর দুবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার সুযোগ রয়েছে এবার লিওনেল মেসির সামনে। দলগত এই লক্ষ্যের পাশাপাশি আগামী 19 জুলাই ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে ব্যক্তিগতভাবে একগুচ্ছ নজির গড়ে ফেলতে পারেন কিন্তু LM10। বিশ্বকাপ ফাইনালের দিন মেসির বয়স হবে 29 বছর 25 দিন। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলার নজির কিন্তু সেদিনই গড়ে ফেলবেন লিওনেল মেসি। July 19 মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বের দ্বিতীয় ফুটবল অধিনায়ক হিসেবে 3-3টি বিশ্বকাপ ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করে ফেলবেন মেসি।

2014-2022 এবং এই 2026 এই তিন বছর এই কৃতিত্ব রয়েছে শুধু ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক কাফুর। তার নেতৃত্বে 1994-1998 এবং 2002 বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ব্রাজিল। আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি, টপকে যাবেন দিয়েগো মারাদোনার নজির। মারাদোনার নেতৃত্বে দুবার বিশ্বকাপ ফাইনালে খেলেছে আর্জেন্টিনা, এবার কিন্তু সেই নজির ভাঙতে চলেছে আগামী 19 জুলাই। পরপর দুবার বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ইতালি এবং ব্রাজিলের বেশ কিছু ফুটবলারের, তবে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারলে মেসি প্রথম অধিনায়ক হিসেবে পরপর দুবার বিশ্বজয়ের নজির গড়বেন। বিশ্বকাপে মেসি এখনও পর্যন্ত 8টি গোল করেছেন, ফাইনালে গোল করতে পারলে আরও একটি নজির গড়বেন তিনি। বিশ্বকাপ ফাইনালে বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করার নজির গড়বেন লিওনেল মেসি। এখন এই রেকর্ড রয়েছে সুইডেনের নিলস লিডহোমের দখলে। 1958 সালের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে তিনি 35 বছর 264 দিন বয়সে গোল করেছিলেন। স্পেনের বিরুদ্ধে ফাইনালে গোল করতে পারলে আরও একটি রেকর্ড গড়বেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার নজির গড়বেন। 1930 সালের বিশ্বকাপে গিলেরমো স্ট্যাবিল 8টি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে। 96 বছরের পুরনো সেই নজির টপকে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। আগামী 19 জুলাই গোল করতে পারলে লিওনেল মেসি হবেন বিশ্বের ষষ্ঠ ফুটবলার যিনি 2টি বিশ্বকাপ ফাইনালে গোল করার কৃতিত্ব অর্জন করবেন। 2022 সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে 2টি গোল করেছিলেন মেসি। এমন কৃতিত্ব রয়েছে ব্রাজিলের ভাভা, পেলে আর জার্মানির পল ব্রেটনার, ফ্রান্সের জিনেদিন জিদান এবং ফ্রান্সেরই কিলিয়ান এমবাপের। ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারলে লিওনেল মেসি আরও একটি নজির গড়বেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের ফুটবলার হবেন তিনি যে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়বেন। এই রেকর্ড রয়েছে ব্রাজিলের রোনাল্ডোর দখলে। 2002 সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, সেবার রোনাল্ডো 8 গোল করেছিলেন। গত বিশ্বকাপ ফাইনালে মেসির 2টি গোল রয়েছে, এবারের ফাইনালে আরও 2টি গোল করতে পারলে এমবাপের রেকর্ড ছুঁয়ে ফেলবেন লিও। বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ 4 গোলের মালিক কিলিয়ান এমবাপে। স্পেনের বিরুদ্ধে বার্সেলোনার এই প্রাক্তনই অর্থাৎ LM10 হ্যাট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্ব রেকর্ড। সেক্ষেত্রে বিশ্বকাপ ফাইনালে তার গোলের সংখ্যা হয়ে যাবে 5টি।

বন্ধুরা, এবার আমরা চলে যাব আজকের বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ প্রতিদিনই যেটা আপনাদের জন্য থাকে আজকের দিনে। আজকের দিনে মহিলাদের ফিফা বিশ্বকাপের ফাইনাল হয়েছিল, তবে এই মুহূর্তে নয়, বেশ ক বছর আগে, অর্থাৎ 25 বছর আগে, 2011 সালে আজকের দিনেই কিন্তু হয়েছিল ফিফা বিশ্বকাপ, মহিলাদের বিশ্বকাপ ফাইনাল। এবং সেখানে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে হয়েছিল এই খেলা। সেখানে আমেরিকাকে হারিয়ে জাপান জিতেছিল সেই বিশ্বকাপ, 3-1 গোলে জিতেছিল জাপান। তবে সেটা কিন্তু পেনাল্টি শুট আউটে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে 2-2 গোলে অমীমাংসিত ছিল ম্যাচ। নির্দিষ্ট সময় এবং অতিরিক্ত সময়েও এই ফলাফলই থাকে, কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে 3-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে জাপান সেবার বিশ্বকাপ জিতে নিয়েছিল। আজকেরই দিনে, অর্থাৎ এই ফিফা বিশ্বকাপের মরশুমেই কিন্তু জয় ছিনিয়ে নিয়েছিল মহিলাদের বিশ্বকাপে জাপান। বন্ধুরা, আমরা এবার চলে যাব আজকের মাঠে ময়দানে অনুষ্ঠানে। মাঠে ময়দানে অনুষ্ঠানে

0: আজ আমরা শুনব ভারতের জাতীয় অ্যাথলেটিক নিয়ে কিছু কথা। আজ আসুন শুনি মাঠে ময়দানে।
1: মাঠে ময়দানে
2: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব সম্প্রতি কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গনে সমাপ্ত হওয়া জাতীয় স্তরের অ্যাথলিট সিলেকশন পর্ব থেকে সংগৃহীত একটি বেতার প্রতিবেদন।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গনে, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাথলিট সংস্থার সম্পাদক শ্রী কমল মৈত্র। কমলবাবু, এই যে এত বড় একটা ইভেন্ট চলছে, এই ইভেন্ট সম্পর্কে কি বলবেন?
4: এটা অনেকদিন পরে ন্যাশনাল টাইপের স্পোর্টস আমি কলকাতায় করতে পারছি। এখানে আমাদের বিশেষ করে যার সাহায্য, আমার প্রেসিডেন্ট এবং জ্যোতির্ময় শিকদার, এবং এখন নতুন যে স্পোর্টস মিনিস্টার হয়েছেন তিনিও আমাদের আশ্বস্ত করেছেন আপনারা স্পোর্টস করুন, যে রকম যা সাহায্য লাগে আমি আছি। এখন আর পিছিয়ে থাকার কোনো স্কোপ নেই, এখন এগিয়ে যাওয়ার পথ আছে, আমাদের পরশু দিনও উনি বলেছেন আর কি। সুতরাং সেই ভরসাতে আমরা এই মাঠে করছি এবং ভালো মিট করছি এবং লাইভ স্ট্রিমিং হচ্ছে আর কি, এটা সারা ভারতবর্ষ এই মিটটা দেখছে, যার জন্য আমরা গর্বিত। তবে পার্টিসিপেন্টের সংখ্যাটা একটু বল হলে আমরা খুব আনন্দিত হতাম, কারণ এই একটা সিরিজ চলছে, তো এটা 11 নম্বর সিরিজ আর কি, সেই জন্য একটু সংখ্যাটা কম। আগে অনেকগুলো জায়গায় সবাই পার্টিসিপেট করে ফেলেছে, তো তাও 300 মতো অ্যাথলিট এখানে এসেছে আর কি। এদের এখানে থাকা টাকা সমস্ত ব্যবস্থা করে দিতে হয়েছে আর কি, এটা পশ্চিমবঙ্গ সরকারকে আমাকে ধন্যবাদ দিতে হয়।
3: এর আগেও দেখা গেছে যে পশ্চিমবঙ্গ থেকে একটা অ্যাথলিটদের যোগান সারা ভারতবর্ষ জুড়ে বরাবরই চলেছে, তো এবারেও কিছু ইভেন্টে দেখা গেল যে 100 মিটার দৌড়ে 5 জন নেমেছে, তার মধ্যে 1/4 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরাই ছিল 100 মিটার ইভেন্টে। তো পশ্চিমবঙ্গের একজন অ্যাথলিট কর্মকর্তা হিসেবে কতটা খুশি?
4: আমি গর্বিত হই, কিন্তু আমি এদের কিছু দিতে পারি না, কারণ কি আমি কোনো মাঠ দিতে পারি না, কারণ একটাই যুব ভারতী ক্রীড়াঙ্গন আছে, যেটা আমি মন্ত্রীকে সেদিনও বলেছি। মন্ত্রী বলল আমি সমস্ত ব্যবস্থা করে দেবো, আগে যেগুলো আটকে গেছিলো সেগুলো আপনারা আমাকে নোটিশে আনবেন, আমি কীভাবে সলভ করতে হয় আমি নিশ্চয়ই আপনাদের করে দেবো, এবং আপনাদের পরামর্শটা আমার খুব জরুরি আর কি। এবং আমাদের জ্যোতির্ময় শিকদারকে মন্ত্রী বলেছেন, দিদি আপনি আসবেন, আমাকে ফোন করবেন, কী কী প্রয়োজন, কী কী দরকার বলবেন আমাকে, আমি নিশ্চয়ই এগিয়ে যাবো, আরও সাহায্য করবো আপনার।
2: অর্জুন এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত ভারতের প্রাক্তন কৃতি অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার আমাদের বললেন,
5: হ্যাঁ, এই যে ইভেন্ট চলছে আজকে, আমাদের ফেডারেশনের থেকে ঠিক করা হয়েছে যে সারা ভারতবর্ষে এরকম ইভেন্ট হবে, সেই অনুযায়ী আমাদের ওয়েস্টবেঙ্গলকে আমাদেরকে দায়িত্ব দিয়েছিল এই মিটটা করানোর জন্য, এই মিটটা হচ্ছে। এর থেকে কি আমাদের যারা খেলোয়াড় আছে সারা ভারতবর্ষের, বেশি বেশি করে মিটের ওরা যারা সুযোগ পায় এবং তার থেকে বেরিয়ে আসবে ভালো পারফরমেন্স, ভালো খেলোয়াড়, এই উদ্দেশ্য নিয়েই ফেডারেশন বেশি বেশি করে সারা ভারতবর্ষের কম্পিটিশন নানা স্টেট ছড়িয়ে দিয়েছে। আমাদের এটা মনে হয় 11 নম্বর হচ্ছে, তো আমি তো দেখছি যে আমাদের বাংলার ছেলেমেয়েরাও ভালো করছে, এবং আমি চাইবো বাঙালি হিসাবে বাংলার ছেলেমেয়েরা ভালো করুন, এবং ভালো করে সামনে আমাদের এশিয়ান গেমস আছে, কমনওয়েলথের ডিম ডিক্লেয়ার হয়ে গেছে, যাতে বেশি বেশি করে আমাদের মেডেল আসে ইন্টারন্যাশনালে, এটাই চাই।
3: ম্যাডাম, দীর্ঘদিন এই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে আপনার যোগাযোগ, আপনার সময়ে যেভাবে আপনারা খেলাধুলা করেছেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আধুনিকতার দিক থেকে আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে,
5: বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, বেশি মেডেল আসছে অলিম্পিকে, আগে মেডেল আসতো না, এখন অলিম্পিকে মেডেল আসছে। আমরাও চাইবো, আমরা যারা পুরনো খেলোয়াড়, আমিও কখনো চাইবো না যে আমি যা ফ্যাসিলিটি পাইনি বাচ্চারা না পাক, আমি চাইবো তার থেকে বেশি করে, দিন উন্নত হচ্ছে, দেশ আগে বাড়ছে, কোথায় দুনিয়া চলে যাচ্ছে, তো ফ্যাসিলিটি তো দিতেই হবে। আমরা যেমন আগে ক্যাম্প হতো আমাদের পাটিয়ালা ব্যাঙ্গালোর, এরকম এখন ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে আমাদের ফেডারেশন, নানান জায়গায় ক্যাম্প হচ্ছে, নানান ফাউন্ডেশনও তারা কোচিং ক্যাম্প করছে, তো এর থেকে বাচ্চারা ফ্যাসিলিটি পাচ্ছে, অনেক উন্নত হয়েছে সব কিছু, ট্রেনিং উন্নত হয়েছে, আর হওয়া প্রয়োজন। আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টও, আমাদের অ্যাথলেটিক্সটাতে আমি বলছি যে আমাদের যারা ভালো ভালো খেলোয়াড় আছে তাদেরকে বিদেশে ট্রেনিং করানো হচ্ছে, আমাদের ইন্ডিয়াতেও ফরেন কোচে ট্রেনিং করাচ্ছে, তো ফ্যাসিলিটি পেলে বাচ্চারা তো তবে উন্নত ট্রেনিং পেলেই ভালো পারফরমেন্স করবে, তো ফ্যাসিলিটি পাক এবং ইম্প্রুভ করুক, এটাই আমি চাই।
6: ER Manuel Rimbai from Meghalaya.
3: যারা

0: এখনও মাঠের মুখ দেখেনি, তরুণ প্রজন্ম যারা এখনও সেই পড়াশোনার মধ্যেই শুধুমাত্র নিজেদেরকে নিমজ্জিত রেখেছেন, তাদের এবং তাদের অভিভাবকদের জন্য কী বলবেন?
1: এখনও অনেক অভিভাবক আছে, তারা ভাবে যে খেলাধুলা করলে হয়তো লাইফ নেই, পড়াশোনা করলে একটা চাকরি পেয়ে যাবে, লাইফটা তৈরি হয়ে যাবে। কিন্তু এখন অনেক গার্জেনও চেঞ্জ হয়ে গেছে, তারা অনেক মাঠে নিয়ে আসছে বাচ্চাদেরকে, খেলার মাধ্যমেও মানুষ খেলোয়াড়রা লাইফ বানাতে পারে। মানুষ তো দেখছে নীরজ চোপড়া, পিভি সিন্ধু, সানিয়া মির্জা নানান ডিসিপ্লিনের। তো বাবা মায়েদেরকেও বলবো পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা না করলে তো হবে না, পড়াশোনার সাথে সাথে মাঠে নিয়ে আসুক না, শুধু তো মেডেল পাওয়াটা বড় কথা না। এই যে করোনাকালে অনেকে যারা ইয়ে ছিল মারা গেল, যাদের ইমিউনিটি পাওয়ার ছিল তারা বেঁচে গেছে। এই নয় যে খেলাধুলা করেই যে মেডেল আনতে হবে, মাঠে একটু সময় করে নিয়ে আসুক, শরীর মন সুস্থ থাকলেই সব দিকেই ঠিক হবে।
0: পুরুষদের 100 মিটার দৌড়ে প্রথম হয়ে তৃপন দাস, তৃপন নিজের ইভেন্ট সম্পর্কে কি বলবেন?
2: নিজের ইভেন্ট সম্বন্ধে এই কম্পিটিশনটার জন্য তৈরি ছিলাম না, আর আমার টার্গেট অন্য কিছু, যে এই কম্পিটিশন আগের থেকে তৈরি ছিলাম না, জন্য টাইমও খারাপ হয়েছে আমার ফার্স্ট হওয়া সত্ত্বেও।
0: মানে কতটা আশা করেছিলেন?
2: ভেবেছিলাম যে টাইম আজকের হয়েছে তার থেকে কিছু তো বেটার হতো, কিন্তু অতটা দিতে পারিনি আমি।
0: কিন্তু স্কোর বোর্ড দেখাচ্ছে প্রথমে নাম, অর্থাৎ কিনা প্রথম স্থান, তাহলেও কতটা খুশি?
2: চললে এটা প্রথমের জন্য ফ্যাক্টর নয়, এটা হচ্ছে অনলি টাইমের জন্য, মেন কম্পিটিশন পরে হবে, ন্যাশনাল অন্য কিছু যেগুলো হয়, কিন্তু এইটা সিরিজ তো এটা টাইমটা ফ্যাক্টর।
0: আপনি কোথায় থাকেন?
2: আমি হচ্ছে নদিয়ার ছেলে, রানাঘাটে আমার বাড়ি।
0: নদিয়া থেকে সাইয়ের মাঠেতেই প্র্যাকটিস নিশ্চয়ই করেন?
2: এবং এখান থেকে যে ম্যাম আছে তার কাছে করি, তিনি আমাকে খুব হেল্প করে।
0: এখানকার সাহায্য কতটা পান?
2: সাহায্য আমি যার কাছে প্র্যাকটিস করি, অলিম্পিয়ান সোমা বিশ্বাস, তিনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, উচিত হেল্প করে, যা যা একটা খেলোয়াড়ের জন্য দরকার তিনি আমার জন্য করে।
0: তো এইরকম একজন বিখ্যাত মানুষ অলিম্পিয়ান সোমা বিশ্বাসের কাছে আপনি নিজে প্র্যাকটিস করেন, তার সম্পর্কে কি বলবেন?
2: তিনি এশিয়ায় গোল্ড মেডেলিস্ট এবং সিলভার মেডেলিস্ট অলিম্পিয়ান, তাছাড়া বিভিন্ন ন্যাশনালে তার রেকর্ডও ছিল, আমাদের ওখানটা নদিয়ার থেকেই উঠে এসছে ম্যাম।
0: মহিলাদের 100 মিটার বিভাগে প্রথম হয়ে অর্চিতা বন্দ্যোপাধ্যায়।
3: আমার অনেকদিন পর, আমি প্রায় আগের বছর জুনিয়র ফেডারেশনের পর প্রায় 10 মাস পর মতন, এটা আমার ফার্স্ট কম্পিটিশন ছিল। আর জুনিয়র ন্যাশনালের আগে আমার কোয়াড্রিসেপে ইঞ্জুরি চলে আসে, ইঞ্জুরিটা 3 বার রিপিট করেছে, 9 মাস বসেছিলাম, তারপর আমি 1 মাস ট্রেনিং করে আমার আজকের এই টাইমিংটা এসেছে। আমি খুব খুশি, অনেকদিন পরে আমি দৌড়াতে পেরেছি, মানে আমি যখনই আগে দৌড়াতে আসছিলাম আমার তখনই কোয়াড্রিসেপে ক্র্যাম্প আসছিল। তো আমি অনেক খুশি যে আমি এতদিন পর দৌড়াতে পেরেছি, আবার আমি পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব।
0: সামনের লক্ষ্য কী আছে?
3: সামনের লক্ষ্য আছে জুনিয়র ন্যাশনাল, আছে জুনিয়র ন্যাশনালে ভালো টাইম করার ইচ্ছা আছে।
0: এই ইভেন্টে পাশেই বন্ধু সেকেন্ড পজিশন পেয়েছে, কতটা খুশি?
3: অনেকটা খুশি হয়েছে যে ও আমার বন্ধু, আমরা একসাথে ট্রেনিং করি, একসাথে প্র্যাকটিস করি, আমাদের খুব ভালো বন্ধুত্ব, খুশি হয়েছে একসাথে দুজনে দৌড়েছে, ও সেকেন্ড হয়েছে, আমি ফার্স্ট হয়েছি।
0: আপনারা এখানেই প্র্যাকটিস করেন?
3: আমরা দুজনে একই কোচের কাছে ট্রেনিং করি, আমাদের কোচের নাম সঞ্জয় ঘোষ, আমি 3 বছর ধরে সাইয়ে আছি।
0: নিজের চেনা মাঠ, এখানে কতটা সাহায্য পাচ্ছেন মাঠে?
3: অনেকটাই, নিজেদের হোম গ্রাউন্ড, একটা আলাদা কনফিডেন্স ছিল কি নিজেদের গ্রাউন্ড ভালো টাইম করতে হবে।
0: মহিলাদের 100 মিটার বিভাগে দ্বিতীয় হয়ে অনুষ্কা কর।
4: আমি অ্যাকচুয়ালি 1 সপ্তাহ ইঞ্জুরিতে থাকার পর ডাইরেক্ট কম্পিটিশনে নেমেছি, এটা আমার হোম গ্রাউন্ড, অবশ্যই হোম গ্রাউন্ডে করতে ভালো লেগেছে, আর নেক্সট বার থেকে একটু বেটার করতে হবে, টাইমটা অনেকটাই নিজের মন মতো হয়নি, টাইম আরও বেটার যদি করতে পারি আরও খুশি হব। নেক্সট আমার টার্গেট রাজস্থানে U23 কম্পিটিশন, সেইখানে আমি অনেক ভালো করার চেষ্টা।
0: নিজের কোচ সম্পর্কে কি বলবেন?
4: আমাদের কোচ সম্পর্কে, আমাদের এটা হোম গ্রাউন্ড, আমাদের কোচও এসেছিলেন, তিনিও সকাল থেকেই ছিলেন আমাদের সাথে যথাযথ, তিনি আমাদের সাপোর্ট, মোটিভেশনের তিনিই আমাদের মেন কারণ, তার জন্যই এত দূরে আমরা আসতে পেরেছি, আশা করছি আগেও তার হাত ধরেই আমরা এগোবো।
0: 400 মিটার হার্ডলস এবং 400 মিটার স্প্রিন্টে মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এই মুহূর্তে আমাদের সঙ্গে অদিতি বন্দ্যোপাধ্যায়।
5: আর একটু ভালো হতো, কারণ আমার এই রিসেন্ট 3 মাস ধরে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হচ্ছে, যখন পারফরমেন্সটা উঠেছে তখন থেকেই ইঞ্জুরিটা হয়েছে। তো আমি ভেবেছিলাম এখানে আর একটু বাজেই হবে, কারণ হ্যামস্ট্রিংয়ে প্রচণ্ড বাজে হচ্ছে, মানে ব্যথা প্রচুর, আমার ডেটও আছে MRI-এর কালকে। তো সেই তুলনায় ভালোই দৌড়েছি, যতটা খারাপ ভেবেছিলাম স্টার্টিং আমি করতে পারিনি, স্টার্টিংটা করতে পারলে হয়তো 55 হয়ে যেত, কিন্তু করতে পারলাম না হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য।
0: এই যে চূড়ান্ত পর্বে এশিয়ান গেমসের যে সিলেকশন চলছে এবং তার পাশাপাশি জাতীয় স্তরের এই প্রতিযোগিতা, এই সব কিছু নিয়ে কি মতামত আপনার?
5: হ্যাঁ, FIA ভালোই জিনিস অর্গানাইজ করেছে, আগে যেমন এরকম নিয়মগুলো ছিল না, এতগুলো করে সিরিজ করে, মানে 3টা সিরিজ করে তারপরে আমাদের দেখা হচ্ছে যে ন্যাশনালে কে কে উপযুক্ত আর কি, নইলে সবার যেহেতু অনেকদিন আগেকার পারফরমেন্স দেখিয়ে সবাই

0: প্রফেশনাল করতে পারতো, এখন প্রত্যেকটা সিরিজে দেখছে কার কেমন পারফরমেন্স সেই অনুযায়ী করছে, তো জিনিসটা ভালোই করেছে। এবার আমাদের স্টেট মিটটা একটু লেট হচ্ছে, কিন্তু বাদবাকি সব ঠিকই আছে।
1: জ্যাভলিনে তৃতীয় স্থান অর্জন করে বিহার থেকে অংশগ্রহণকারী প্রতিযোগী মানীশ কুমার সিং,
2: কম্পিটিশন সহি থি স্যার, পর জ্যাভলিন রেঞ্জ ওয়ালি নেই থি তো থ্রো নেই লগি আচ্ছে।
1: ইয়াহা কলকাতা আনে কে বাদ ইয়াহা কা এটমোসফিয়ার, ইয়াহা কা এনভায়রনমেন্ট কে বারে মে কিয়া বোলেঙ্গে?
2: সারা চিজ সহি থা স্যার, ইয়াহা পে সব সারা চিজ মুঝে বহুত আচ্ছা লাগা, বাস থোড়া জ্যাভলিন মে দিক্কত থা স্যার, জ্যাভলিন নেই রেঞ্জ ওয়ালি মিলি।
3: বিজ নাম্বার 216 চিনময় লাভ ফ্রম ওড়িশা।
4: বন্ধুরা, আপনারা শুনছিলেন মাঠে ময়দানে অনুষ্ঠান, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় ছিলেন সঞ্জয় হাজরা। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে একথা জানিয়ে আমাদের ইমেল করতে পারেন aircolkatasports@gmail.com এই আইডিতে। ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। রামভাই বলছি বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধু আপনারা চাষবাস করছেন, বিশেষত যারা ডাল চাষ করছেন, কারণ আমরা সকলেই জানি যে ডাল চাষে আমাদের রাজ্য হচ্ছে একটি ঘাটতি রাজ্য, আমরা অনেকটা পরিমাণ বিভিন্ন রকমের ডাল শস্য কিন্তু আমাদের আমদানি করতে হয় অন্য রাজ্য থেকে। তো সরকারি ক্ষেত্রে এবং বিশেষজ্ঞরা সবসময় কিন্তু বলছেন যে আপনারা ডাল চাষে এগিয়ে আসুন, ডাল চাষের পরিমাণটা আমাদের রাজ্যে অনেকটাই কম। আজকে আমরা কথা বলবো বর্ষাকালীন অরহর চাষ নিয়ে। তো এ বিষয়ে বলার জন্যে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক স্বপন কুমার সাময়ী। স্বপনবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার।
1: যে বিষয়টা বলছিলাম যে আমরা একটা ঘাটতি রাজ্য ডাল চাষের ক্ষেত্রে, কিন্তু বিভিন্ন রকমের ডাল তো আমাদের এখানে হয়ে থাকে। আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখবো অরহর, বর্ষাকালীন অরহর চাষ কিভাবে করতে পারি তা নিয়ে, আপনি যদি একটু শুরু করেন।
2: হ্যাঁ রাম ভাই, আপনি ঠিকই বলেছেন, আমাদের পশ্চিমবাংলায় ডাল শস্য চাষে অনেকটাই ঘাটতি আছে এবং অনেকটাই বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয়। তবে আমাদের পশ্চিমবঙ্গে ডাল শস্য নিরিখে অনেকগুলোই ডাল শস্য চাষ হয় এবং ভালোভাবেই হয়, যেমন মুগ, মুসুর, কড়াই, ছোলা, মটর, খেসারি ইত্যাদি। কিন্তু এর সাথে সাথেও কিন্তু আমাদের অরহর অন্যতম একটি আরেকটি ডাল শস্য। পশ্চিমবঙ্গে প্রধানত আমাদের যে অরহর চাষ হয়, যে জেলাগুলিতে হয়, সব জেলাতে হয় না,
1: ঠিক কোথায় কোথায় হয়,
2: হ্যাঁ কোথায় কোথায় হয় সেটাই বলতে যাচ্ছি, যে কোথায় কোথায় হয় এটা হচ্ছে কিছু কিছু জেলাতে হয়ে থাকে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, নর্থে জলপাইগুড়িতে, মালদা, বাঁকুড়ার কিছু অঞ্চলে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অঞ্চলে অরহর চাষ হয়ে থাকে। তবে এই অরহর চাষটা ব্যাপকভাবে না হলেও তাদের চাষিদের যে যে নিজ নিজ প্রয়োজনীয় যেটুকু লাগে তারা সেখানে তাদের নিজস্ব জমিতে তারা এই অরহর চাষটা করে থাকেন।
1: তো অরহরের ক্ষেত্রে স্বপনবাবু অনেকেই ততটা চাষ করতে আগ্রহী হন না, একটু যদি আমাদের বলেন যে অরহরের পুষ্টি বা খাদ্যগুণ এর কতটা ভূমিকা আছে, এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে।
2: হ্যাঁ ঠিকভাবে বলেছেন, ঠিক বলেছেন রাম ভাই। তো অরহরের খাদ্যগুণ আমাদের, আমরা জানি যে কোনো ডাল শস্যই কিন্তু অনেক কিছু আমাদের মিনারেলস, ভিটামিনস বিভিন্ন থাকে, কিন্তু অরহরের খাদ্যগুণ হিসেবে যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে প্রায় প্রোটিন অনেকটাই থাকে, প্রায় 20-25% প্রোটিন থাকে। এছাড়াও নানা রকম ভিটামিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফসফরাস, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, বিভিন্ন রকমের অনেক উপাদান থাকে। তার মধ্যে আমাদের এই যে ডাল শস্যতে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, সেই জন্য আমাদের এই ডাল শস্যতে আমাদের মানুষের যে শরীরের যে প্রয়োজন অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিড পেতে গেলে আমাদের পাশাপাশি যদি আমরা আমাদের খাদ্য তালিকায় ডাল শস্য এবং তরুণ শস্য একসঙ্গে আমাদের যদি খাদ্য তালিকায় রাখা যায়

0: তাহলে কিন্তু আমাদের এই ডাল শস্যটা আমাদের অনেকটাই উপকারে লাগে। আর একই সঙ্গে আমি বলতে চাই, আমাদের মানবদের শরীরে কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের খাদ্য তালিকাতে ডাল শস্য একান্তই রাখা উচিত। এবং একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক যদি আমাদের চাহিদা বলি, তাহলে দৈনিক প্রায় 30-35 গ্রাম ডাল শস্য আমাদের আমাদের থাকা দরকার। এই এই জন্য আমাদের ডাল শস্যটা আমাদের খুবই কাজে লাগে।
1: আসলে বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, দেখুন আমাদের শরীর গঠনের জন্য কিন্তু ভিটামিন যেমন দরকার, আমরা কথায় কথায় আজকাল বলি, কিন্তু প্রোটিনের যোগানটা ভীষণভাবে দরকার। এবার আমরা মাছ মাংস থেকে প্রোটিন পাই, কিন্তু যদি ভেজিটেটিভ প্রোটিন এর কথা আমরা ভাবি, তাহলে কিন্তু ডালের কোনো জবাব নেই, তাই তো?
0: কোনো বিকল্প নেই।
1: তো ডাল আমাদের যে খাদ্য তালিকা, তার মধ্যে একটা বড় অংশগ্রহণ করে নেয়, কিন্তু আমরা বাঙালিরা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে মসুর ডালের কথা ভাবি, পাশাপাশি ভাবে অন্যান্য ডাল শস্য, মুগ ডাল অবশ্য আমরা খাই, কিন্তু তার বাইরে আমরা যদি অন্য প্রদেশের কথা চিন্তা করি, তাহলে কিন্তু তারা ভিন্ন রাজ্যে তারা যে ডালের বীজগুলো, বিভিন্ন রকমের বীজ ওরা খেয়ে থাকে, মহারাষ্ট্র থেকে শুরু করে আপনি যদি সাউথ, মানে আমরা যদি কি বলবো যে দক্ষিণের রাজ্যগুলোতে যাই, তাহলে কিন্তু ডালের ব্যবহার অনেক বেশি, বীজ হিসাবে ওরা বীজ হিসাবে তরকারিটা করে। তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমরা মসুর আর মুগের মধ্যে সীমাবদ্ধ থাকি, তা নয় বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত রকমের ডালই খাওয়া উচিত, তাই কি?
0: আমি একটা কথা বলছিলাম না, কিভাবে আমরা এই ডাল শস্যের অড়হরটাকে ব্যবহার করতে পারি,
1: ঠিক?
0: তো এইটা যদি আমরা দেখি যে আমাদের মূলত আমরা, আপনি যেটা বলছিলেন যে আমাদের বিভিন্ন ডাল আমরা খেয়ে থাকি, ডাল ডাল শস্যের মধ্যে যেমন মুগ মুসুর আমরা ডাল হিসেবে খেয়ে থাকি, কিন্তু অড়হরটাকেও কিন্তু আমরা ডাল হিসেবে ম্যাক্সিমামটাই ব্যবহার করে থাকি। এছাড়া এই অড়হর থেকে আমরা তৈরি করতে পারি ছাতু, বেসন হিসেবেও আমরা কিন্তু এটাকে ব্যবহার করা যায়। এছাড়া এই অড়হরের নরম কচি পাতা এবং কচি শুঁটি সবজি হিসেবেও আমরা খেতে পারি, খাওয়া যায়। গাছের কচি পাতা, নরম ডগা, কাণ্ড পশুখাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি। শুঁটির খোসা যেগুলো আমরা ফেলে দিই, অর্থাৎ মানে যখন আমরা বীজটাকে বের করে নিই, দানাটাকে, যে শুঁটির খোসাগুলো থাকে বা ডাল তৈরির সময় যে ভাঙা অংশগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা পশুখাদ্য হিসাবে আমরা ব্যবহার করি বাড়িতে। এছাড়া আমাদের আরও কাজে লাগে, আমরা যেসব জমিতে আমরা যেসব সবুজ সার চাষ করে থাকি, যেমন ধৈঞ্চা, সন চাষ করে থাকি, সবুজ সার হিসাবেও কিন্তু আমরা অড়হর গাছ যদি আমরা জমিতে লাগাই এবং সবুজ অবস্থায় যদি আমরা মাটির সাথে মিশে দিই, তাহলেও এখানে সবুজ সার এবং নাইট্রোজেন বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, বিভিন্ন রাজ্যে তো দেখা গেছে যে অড়হর গাছের যে গাছ বা ডাঁটা বা কাণ্ড ঘরের ছাউনি হিসাবে কিন্তু অনেকে এটা ব্যবহার করে থাকে। এছাড়া অড়হর গাছের যে ডাল পালা পাতা, এগুলো কিন্তু আমাদের দেশীয়তে দেখা গেছে, গ্রামের দিকে দেখা গেছে যে তারা জ্বালানি হিসাবেও কিন্তু এরা ব্যবহার করে থাকে। আর একটা মূল কথা আমরা বলতে পারি, অড়হর যেহেতু আমাদের লাগানো হয় বর্ষাকালে বা অন্য অন্য সময় লাগানো হয়ে থাকে, কিন্তু আমাদের পশ্চিমবাংলা মাটিতে সয়েল, অর্থাৎ মাটির ক্ষয় অনেক রকম হয়ে থাকে। এই মাটির ক্ষয় রোধের জন্য কিন্তু আমরা আচ্ছাদন ক্রপ হিসাবে, অর্থাৎ যেটা ক্রভার ক্রপ বলছি, আচ্ছাদন ক্রপ হিসাবে আমরা অড়হরটাকে আমরা লাগিয়ে থাকতে পারি।
1: তাহলে স্বপনবাবু, আপনি যা বললেন যে দেখাই যাচ্ছে যে অড়হর চাষের একটা বেশ বড় ভূমিকা রয়েছে, কিন্তু নানা কাজে ব্যবহার,
0: অনেক কাজে ব্যবহার হয়,
1: ঠিক? তাহলে এবার আমরা একটু চাষের বিষয়টা আসি, যে অড়হর চাষের জন্য কি ধরনের জলবায়ু বা মাটি হওয়া উচিত?
0: অড়হর সাধারণত দেখা গেছে যে শীতেও হয় এবং গ্রীষ্মকালে হয়। মোটামুটি দেখা গেছে যে অড়হরের জন্য আমাদের যে তাপমাত্রা প্রয়োজন 20 ডিগ্রি সেলসিয়াস থেকে খুব কম, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু আমাদের এই চাষটা হয়ে থাকে। তবে যদি তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি থাকে, তাহলে এটা ভালো হয়ে থাকে। এবং অড়হর সব রকম মাটিতে হয়ে থাকে। এই অড়হরটা যদি আমরা যে কোনো মাটিতে হয়, তবে বেলে মাটি থেকে ভারী এঁটেল দোঁয়াশ মাটিতে ভালো চাষ হয়ে থাকে। তো এই জন্য আমাদের বিভিন্ন কারণে আমরা যে কোনো মাটিতে এই অড়হর চাষটা করে থাকতে পারি। আর কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, অড়হর কিন্তু জল দাঁড়ানোর সহ্য করতে না, জমিতে যদি জল দাঁড়িয়ে যায় বর্ষাকালে, তাহলে কিন্তু সেটা গাছ মারা যেতে পারে। আর মাটি সাধারণত

0: নিউট্রাল মাটি, অর্থাৎ যদি মাটির পিএইচ নর্মাল থাকে, অর্থাৎ 6 থেকে 7.5-এর মধ্যে যদি থাকে, তাহলে তাহলে কিন্তু অড়হর চাষটা ভালোভাবেই হয়ে থাকে। তবে মাঝারি লবণাক্ত, যেখানে সমুদ্রকূলবর্তী অঞ্চল আছে, সেখানে যদি সামান্য লবণ থাকে জমিতে, তাহলেও কিন্তু এই চাষটা হয়ে থাকে। আরেকটা কথা দেখতে হবে, দেখা যায় যে অড়হর গাছের শেকড়টা মাটির অনেক গভীরে চলে যায়, সেই জন্য এটা খরা প্রবণ এলাকা যেখানে আছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের কিছু কিছু অঞ্চল, সেখানে কিন্তু এইটা, যেখানে অল্প বৃষ্টিপাত হয়, সেখানে আমাদের অড়হর চাষটা ভালোভাবে হয়ে থাকে।
1: বেশ, তাহলে এবার যদি আমরা আসি বর্ষাকালীন যে অড়হর চাষের কথায়, একটু কি জানাবেন সফলবাবু আমাদের বন্ধুদের যে পশ্চিমবঙ্গে বর্ষাকালে কোন সময়ে, মানে ধরে নিন কোন মাসে অড়হর চাষ ভালো করা যেতে পারে?
0: ঠিক, পশ্চিমবাংলায় বর্ষাকালে আমাদের সাধারণত খারিফ হিসাবেই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি আমরা লাগাই, অর্থাৎ মে জুনতে যদি আমরা অড়হর লাগাই, অর্থাৎ আমাদের যখন প্রি মনসুন, অর্থাৎ প্রাক মৌসুমী বায়ুতে যখন আমাদের বৃষ্টিপাত হয় সেপ্টেম্বর মে জুনের দিকে, প্রথম বৃষ্টির সঙ্গে সঙ্গে যদি আমরা জমি তৈরি করে অড়হর যদি আমরা বুনে দিই, তাহলে কিন্তু আমাদের অড়হরটা বর্ষাকালে আমাদের কিন্তু এটা হতে হয়ে থাকে। বর্ষাকাল ছাড়াও রবি হিসাবে, রবিতেও আমাদের অড়হর হয়ে থাকে, সেটা আমাদের বর্ষা শেষের দিকে, অর্থাৎ আশ্বিন মাসের দিকে যদি লাগানো যায়, অর্থাৎ মিড সেপ্টেম্বর, মিডে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি যদি আমরা লাগাই, তাহলেও কিন্তু বর্ষা এই রবি হিসাবে আমাদের অড়হর চাষটা করে থাকে। শীতকাল ছাড়া দেখা গেছে, শীতকাল ছাড়া প্রায় সারা বছরই আমরা এই অড়হর চাষটা করে থাকি। এই ফুল ফোটা থেকে দানা পুষ্ট হওয়া পর্যন্ত এবং উজ্জ্বল যদি সূর্যালোক থাকে, তাহলে আমাদের অড়হর চাষটা খুব ভালোভাবে হয়ে থাকে।
1: বাহ বন্ধুরা, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম অড়হর চাষের জন্য, কারণ অড়হর চাষ নিয়ে খুব একটা বেশি কিছু আমাদের এই ধরনের যে মাধ্যমে তার মাধ্যমে আগে সেরকমভাবে বলা হয়নি, বা আপনারাও কিন্তু খুব বেশি এলাকা জুড়ে অড়হর চাষ করেন না। একটু অনুরোধ করব আপনাদের একটু চাষের পদ্ধতি জেনে নিয়ে, আপনারা দেখুন সারা বছরই প্রায় মোটামুটি, স্বপনবাবু যেটা বললেন যে শুধু বর্ষাকাল বা খরিফ হিসাবে নয়, রবিতেও ভালো অড়হর চাষ করা যেতে পারে। একটু জেনে নেব স্বপনবাবু আপনার কাছ থেকে অড়হরের উন্নত জাতগুলো সম্পর্কে, এবং সেটা কি মানে সিজন মরশুম অনুযায়ী আলাদা হয়?
0: না, পশ্চিমবঙ্গে যেসব অড়হর যে জাতগুলো আমরা চাষ করে থাকি, তিনটে মেয়াদে এটা হয়ে থাকে। একটা হচ্ছে স্বল্প মেয়াদি, আর একটা হচ্ছে মধ্য মেয়াদি, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি। স্বল্প মেয়াদি বলতে আমরা যেগুলো লাগানো শুরু থেকে কাটা পর্যন্ত, ফসল তোলা পর্যন্ত 120 থেকে 130 দিনের মতো সময় লাগে, অর্থাৎ 4 থেকে 5.5 মাস পর্যন্ত এটার সময় লাগে। এর জন্য কিন্তু আলাদা জাত আছে, তো স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী জাত, দীর্ঘমেয়াদী জাত আছে। আপনি বললেন না যে কি কি জাত আছে, স্বল্পমেয়াদী জাতের মধ্যে উপাস 120, প্রভাত TAT 10, T21, পুষা আগতি ইত্যাদি আরো অনেক জাত আছে। তার মধ্যে পুষা 120 বা প্রভাত এগুলো কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। আর দীর্ঘমেয়াদী জাত যেগুলো আছে, যেমন 150 থেকে 160 দিনের মধ্যে, এর সময় লাগে ধরুন 5 থেকে 5.5 মাস, এর জন্য আলাদা কতগুলো জাত আছে, যেমন শারদা, বাহার, লক্ষ্মী, এই সব যেগুলো জাত আছে এগুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ফসল হিসেবে চাষ হয়ে থাকে। আর দীর্ঘমেয়াদী মানে একটু সময় বেশি লাগে, অর্থাৎ 200 লাগানোর থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত 220 থেকে 240 দিন পর্যন্ত সময় লাগে, প্রায় 7 থেকে 8 মাস সময় লাগে, এটা অনেকদিন একটু বেশি সময় লাগে। তার জন্য যে বিশেষ যেগুলো জাত আছে, সেতা যেমন B7 বা চুনি B517, জাগৃতি, এই সব যে জাতগুলো আছে এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকাতে ভালোভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যেতে পারে।
1: বাহ, তো একটু জেনে নিতে চাইব যে অড়হর চাষের ক্ষেত্রে বিঘা প্রতি মানে কতটা বীজের দরকার হবে, আর বর্ষাকালে কি পদ্ধতিতে বীজটা লাগানো হবে?
0: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের যে ডালশস্য চাষ হয়ে থাকে, বিভিন্ন চাষি বিভিন্ন রকমের লাগিয়ে থাকেন,
1: নানা পদ্ধতিতে
0: লাগিয়ে থাকেন, কেউ কেউ ছিটিয়ে লাগান, কেউ কেউ লাইনে লাগান। যদি আমাদের কোনো চাষি ছিটিয়ে লাগায়, তাহলে আমাদের বিঘা প্রতি 3 থেকে 3.5 কেজি বীজ লাগবে। আর অনেক চাষি লাইনে লাগিয়ে থাকেন, লাইনে যদি লাগানো থাকে, তাহলে আমাদের 3.5 থেকে 4 কেজি বীজের প্রয়োজন হবে।

0: আর যদি লাইনে লাগানো একটা সুবিধা, যে লাইনে লাগালে আমাদের পরিচর্যাগতটা পরিচর্যাগত যে সুবিধা আছে পরিচর্যার দিক থেকে সেইটা আমাদের অনেকটা সুবিধা হয়। কেননা বুনে ছিটিয়ে লাগালে আমাদের সেই সুবিধাটা পাওয়া যায় না যেটা আমরা লাইনে লাগালে সেই সুবিধা পেয়ে থাকি।
1: একটু জেনে নিতে চাইবো স্বপনবাবু, যে সাধারণত আমরা তো বলে থাকি যে কোনো বীজ লাগানোর ক্ষেত্রে শোধন করাটা খুব জরুরি, তো এক্ষেত্রে অরহরের বীজ শোধনের কোনো প্রক্রিয়া আছে কি?
0: হ্যাঁ, আমরা বলে থাকি যে যে কোনো বীজ লাগানোর আগে বীজ শোধনটা অবশ্যই করতে হবে, অর্থাৎ বীজের টিকাকরণ যেটাকে বাংলা বলা হয়। মানুষের যেরকম টিকা নেওয়া হয় সেরকম বীজেরও কিন্তু টিকাকরণ করা হয়। বীজ শোধনের আগে এইভাবে আমরা বীজটা শোধন করতে পারি। তাহলে কি হবে, বীজের মধ্যে যদি কোনো রোগের জীবাণু থাকে তাহলে শোধন করলে সেই সালে আমাদের যে জীবাণুটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কি করা উচিত, যদি আমরা প্রতি কেজি বীজের সাথে লাগানোর আগে 2 গ্রাম কার্বনেজিম বা 3 গ্রাম ম্যানকোজেব মিশিয়ে যদি আমরা অড়হরটাকে লাগাই, লাগানোর আগে যদি এগুলো মিশিয়ে নিই ভালো করে, এইটা তাহলে আমাদের বীজটা শোধন করলে অনেকটাই উপকার পাওয়া যায়। এছাড়াও যদি আমরা আমাদের যে ছত্রাকনাশক আছে, জৈব কিছু জৈব ছত্রাকনাশক আছে যেমন ট্রাইকোডামাফিরিডি, এটি যদি আমরা দিয়ে ব্যবহার করি তাহলে প্রতি কেজি বীজের সাথে 4 গ্রাম ট্রাইকোডামা মিশিয়ে বীজটা শোধন করা যেতে পারে।
1: তাহলে এ তো গেল শোধনের কথা। এবার কথা হচ্ছে যে চাষ যখন আমরা করব, জমি তৈরি করব, তখন সার ছাড়া তো উৎপাদন সম্ভব নয়। সেক্ষেত্রে আজকাল তো জৈব সারের কথা বলা হচ্ছে, আবার জীবাণু সারের কথা বলা হচ্ছে, আর সাধারণত যে ধরনের কেমিক্যাল সার আমরা ব্যবহার করি সেটাও রয়েছে। আপনি যদি একটু চাষ এর ক্ষেত্রে অরহরে সার প্রয়োগের বিষয়টা আলোকপাত করেন।
0: হ্যাঁ, আমাদের যে কোনো ফসল লাগাতে গেলে আমাদের সার প্রয়োগটা খুবই দরকার। কেননা সার না দিলে মানে কোনো ফসলই এখন হচ্ছে
1: ভালোভাবে
0: ভালো হবে না। আমাদের সার দিতে গেলে আমাদের এখানে আমরা সাধারণত সার দিয়ে থাকি, দেওয়া উচিত যে যে কোনো ফসল লাগানোর আগে যদি আমরা মাটিটা পরীক্ষা করে নিই, মাটিটা পরীক্ষা করলে আমাদের সুবিধা হয় যে আমাদের জমিতে কতটা খাদ্য উপাদান আছে, গাছের খাদ্য উপাদান যেগুলো আছে সেই খাদ্য উপাদান কতটা জমিতে থাকে আছে সেটা যদি আমরা জানতে পারি, সেই ভিত্তিতে আমরা কিন্তু সারটা দিয়ে থাকি।
1: সেক্ষেত্রে সুবিধা যেটা হবে যে মাটির জন্য যে ধরনের সার দরকার সেই উপযুক্ত সার আমরা ব্যবহার করতে পারি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে সারের অপচয় তাহলে এখানে হবে না। তৃতীয় হচ্ছে তাহলে কিন্তু চাষের খরচা অনেক কমে যাবে। চতুর্থ হচ্ছে তাতে কিন্তু মাটি ভালো থাকবে।
0: অবশ্যই। তো আপনি যেটা বললেন রামবাবু, যে আমরা যদি সার প্রয়োগের ডিএটা দিই, আমরা সার প্রয়োগ যদি আমরা এটা করে থাকি করব, আমরা সাধারণত যদি মাটি পরীক্ষা নাও করা হয়, অনেক সাথী চাষি মাটি পরীক্ষা করতে পারে না, কারণ তার সুযোগ সুবিধা থাকে না। সেই জন্য জমি যখন তৈরি করা হবে তখন আমরা যদি বিঘাপ্রতি 6 থেকে 8 কুইন্টাল জৈব সার বা কম্পোস্ট সার আমরা মিশিয়ে দিই ঠিক জমি তৈরির মানে লাগানোর 1 সপ্তাহ আগে, এই সারটা যদি মাটিতে মিশিয়ে দিই তাহলে কম্পোস্ট সারটা বা জৈব সারটা আমাদের মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। আর যদি একটু আমরা যদি দেখি যে তরাই অঞ্চল বা যেখানে লাল মাটি অঞ্চল আছে যেমন বাঁকুড়া পুরুলিয়া ওইদিকে, লাগানোর 3 সপ্তাহ আগে যদি আমরা সেখানে যদি মাটি অম্ল থাকে বা অন্য কিছু প্রবলেম থাকে, সেখানে আমরা বিঘাপ্রতি 2 থেকে 2.5 কুইন্টাল ডলোমাইট এই সময় মাটির সাথে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভালো হয়।
1: আচ্ছা,
0: আর অড়হর ডালশস্যতে আমাদের যে সারটা দেওয়া হবে মাটি পরীক্ষা দিলে তো অবশ্যই খুবই সুন্দর হয়, কিন্তু যদি মাটি পরীক্ষা করতে না পারি তাহলে মূল সার হিসাবে বিঘাপ্রতি আমাদের যে আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাস যে সারটা লাগবে সেটা যদি আমরা কনভার্ট করি ইউরিয়া সিঙ্গেল ফর ফসফেট এবং মিউরেট অফ পটাসে, তাহলে দেখা যাচ্ছে বিঘাপ্রতি যদি ইউরিয়া 8 কেজি এবং সিঙ্গেল ফর ফসফেট 45 থেকে 50 কেজি এবং মিউরেট অফ পটাস 10 থেকে 12 কেজি বীজ লাগানোর একদিন আগে বা শেষ চাষের আগে যদি আমরা দিয়ে বীজটা লাগাই তাহলে কিন্তু আমাদের ভালো হবে। কারণ বীজ লাগানোর আগে

0: এটা আমরা মূল স্যার হিসাবে এবং পুরোটাই আমরা মূল স্যার হিসাবে দিই, আমাদের এখানে চাপান স্যার দেওয়ার কোনো রাখছি না। মানে এই সারটা যদি আমরা দিয়ে লাগাই তাহলে মাটিতে যদি সার থেকেও থাকে, আমাদের যেটা বাইরের থেকে সারটা দেওয়া হলো সেটা কিন্তু অগরোর লাগানোর সাথে সাথে গাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই গাছটা খাদ্যটা মাটি থেকে নিতে পারবে, তাতে গাছের বৃদ্ধিটা খুব ভালোভাবে হবে।
1: তো এত গেল সার প্রয়োগের বিষয়ে। এবার ধরুন আমরা অড়হর বীজ শোধন করে যেমন নিলাম, সেটা লাগানো হলো, তো লাগানোর পর থেকেই তো কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে নানা ধরনের পরিচর্যাগত দিক।
0: হ্যাঁ, অবশ্যই।
1: সেগুলো সম্পর্কে কি পরামর্শ দেবেন আপনি?
0: শুধু লাগানোই তো হলো না, সে তার জন্য আমাকে পরিচর্যা করতে হবে। পরিচর্যার দিকটা আমাদের খুবই খেয়াল রাখার দরকার, কেননা জমিতে লাগিয়ে দিলাম তারপরে আর জমিতে গেলাম না, তাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। একে তো বিভিন্ন রকমের অসুবিধা হয়, ফলন ঠিক মতো হবে না। সেই জন্য প্রত্যেক চাষি ভাই উচিত যে কোনো ফসল লাগানোর পরপরই আমাদের কিন্তু দেখভাল করতে হবে, যে আমাদের বীজটা কেমন, কিভাবে গাছটা বেরোচ্ছে, কতটা বেরিয়েছে, বা তারপরে কি পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমাদের করা দরকার। সাধারণত অড়হর বীজ লাগানোর পরে 20-30 দিনের মাথায় বা পরে আমাদের লাগানো হয়েছে, যদি লাইন থেকে লাইনে লাগানো হয় তাহলে সেখানে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আগাছা আমরা তুলে নিতে পারবো, এবং আমাদের যে ঘন যদি গাছ হয়ে থাকে গাছটাও আমরা একটু পাতলা করে নিতে পারবো, কারণ অড়হর গাছ খুব বেশি ঘন হলে তাতে কিন্তু ফলন ভালো হয় না। সেই জন্য এই সময় গাছের যে গোড়াতে যে আগাছা থাকে সে আগাছাগুলো তুলে নিতে হবে প্রথমত। তারপরে আগাছা যেহেতু তুলে নেওয়া হলো, যেহেতু বর্ষাকালীন অড়হর চাষ সম্বন্ধে আমাদের আলোচনা হচ্ছে, সেই জন্য বর্ষাকালে যাতে গাছের গোড়ায় জল না জমে, সেই জন্য গাছের গোড়াতে জো থাকলে গাছের গোড়ায় মাটি আলগা করে যদি আমরা মাটি দিয়ে বেঁধে দিই এবং ভেলি বেঁধ দেওয়া হয় তাহলে আমাদের গাছের গোড়ায় জল জমবে না এবং গাছে পচে যাওয়ারও খুব একটা শেকড় পচা হতে পারে গাছে, সেই জন্য পচা গাছের পচা বা গাছের নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আর একটা কথা হচ্ছে যে প্রথমে তো আমরা লাগানোর 20-30 দিনের মাথায় একবার আগাছা তুলে দিলাম, কিন্তু বর্ষাকালে মাঝে মাঝে বৃষ্টি হয়ে থাকে, সেই জন্য আবার আগাছা আসতে পারে। সেই জন্য আবার যদি আমরা লাগানোর আগাছা তোলার পরে যদি আরো 20-22 দিন পরে যদি আবার আর একবার আগাছা তুলে দিই তাহলে কিন্তু আমাদের আগাছাটাকে তুলে দিলে গাছের বৃদ্ধিটা ভালো হবে এবং গাছ আগাছা যে আমাদের যে খাদ্য উপাদানটা খেয়ে নেয় সেটা খেতে পারবে না, আমাদের গাছটা তখন অড়হর গাছটা আমরা খাদ্যটা পাবে। তো সেই জন্য আগাছাটা তোলা খুবই দরকার। আর যাতে আগাছা প্রবণ যেখানে সব এলাকা বেশি আছে, যখন যে কোনো কোনো জায়গায় আগাছা প্রচুর হয়, সেই জন্য আমরা সেখানে কিন্তু আমরা আগাছানাশক ওষুধ দিতে পারি। যেমন বীজ বোনার একদিনের দুদিনের মধ্যে যদি আমরা বিঘা প্রতি 400-500 মিলিমিটার যে ওষুধটা আছে উইডিসাইড বা আগাছানাশক ওষুধ, যেমন পেন্ডাম মিথালাইন 30% জলে গুলো যদি স্প্রে করে দিই ওই লাগানোর পরে পরই, তাহলে কিন্তু আগাছার
1: উপদ্রবটা
0: অনেক কম হবে। এর সাথে যদি আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের হাত দিয়েও আমরা আগাছাটা তুলে ফেলতে পারি। এইভাবে আমরা যদি আমরা পরিচর্যা করি, এটা আমাদের পরিচর্যার দিক গেল।
1: যেটা বললেন স্বপনবাবু, এবার আসি সমস্ত ফসলের ক্ষেত্রেই আমরা তো দেখি ফসল চক্রে যে ফসল রক্ষা করাটা একটা দারুণ ব্যাপার, কারণ ওই যে আপনি বলছিলেন যে ভেলি তুলে দিলে হয়তো গোড়া পচা রোগ কম হবে, তো রোগ শোকের ব্যাপারটা এবং পোকা,
0: সব ফসলই কিছু না কিছু রোগ পোকার উপদ্রব হয়ে থাকে। তবে অড়হরতে আমরা দেখেছি কয়েকটা মেন মেন পোকা লাগে, যেমন সুটি ছিদ্রকারী পোকা, অর্থাৎ যখন অড়হরটা ফুল থেকে ফল হচ্ছে এই পোকাগুলো আসে এই সময়, ছোট ছোট পোকা। এগুলো ছোট অবস্থায় এগুলো লেদা পোকা বলা হয়। এই লেদা পোকা যখন গাছ থাকে তখন গাছের কচি পাতাগুলো খেয়ে নেয়, পরে বড় অবস্থায় কুঁড়ি ফুল এবং সুটি ফুটো করে ভেতরে ঢুকে যায় এবং বাড়তে থাকে এবং বীজগুলি খেয়ে ফেলে এই সময়। এই সময় দেখা যায় আমরা দেখেছি জমিতে এই সময় কেবলমাত্র পুরোটা কিন্তু তার মুখটা কিন্তু যে সুটিটা হয় তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাকি শরীরটা কিন্তু গাছের বাইরে থাকে, সুটির বাইরে থাকে, এবং গাছ প্রতি যদি 2-3 ডিম বা পূর্ণাঙ্গ গাছে দু থেকে তিনটে লেদা পোকা।

0: দেখা যায় তখনই কিন্তু আমাদের প্রতিকারের ব্যবস্থাটা নিতে হবে, নাহলে কিন্তু তখন অড়হর চাষে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তবে আপনি আমিও বলছিলেন যে কিভাবে এটা আমরা প্রতিকার করতে পারি,
1: ঠিক
0: তো প্রতিকার করতে গেলে আমাদের এটাকে অনেকগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যে আমরা যদি প্রথম থেকেই যখন আমরা চাষ শুরু করব শস্য পর্যায়ে অনুযায়ী যদি আমরা অড়হর চাষটা করি তাহলে কিন্তু এই

0: তাহলেও অনেকটা পোকাগুলো কম হবে। আর একটা হচ্ছে খেয়াল রাখতে হবে আমাদের বীজের বোনা, অর্থাৎ আমরা যদি ঠিক সময় মতো বীজ বুনে থাকি তাহলেও কিন্তু আমাদের পোকাটা অনেকটাই কম লাগবে। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, অড়হরের সাথে যদি আমরা গম, সর্ষে, তিসি বা যেগুলো আমাদের মিশ্র ফসল হিসেবে চাষ করা হয় তার সাথে যদি আমরা অড়হর চাষ করি তাহলেও কিন্তু আমাদের আক্রমণটা অনেকটাই ঠেকানো সম্ভব হবে।
1: আচ্ছা,
0: আর একটা যে এগুলো তো আমরা বললাম অনেকটা এগুলো যদি করা যায় সুবিধা হয়। এছাড়া যদি আক্রমণের প্রথম দিকে আমাদের যে আমাদের জৈব ওষুধ আছে যেগুলো নিম জাতীয় কীটনাশক, যেটা হচ্ছে অ্যাজারাটেরিন 1% প্রতি লিটার জলে 3 মিলিলিটার যদি আমরা স্প্রে করি প্রথম অবস্থাতে তাহলেও কিন্তু পোকার আক্রমণটা কম হতে পারে।
1: বেশ,
0: এছাড়া আরো উপায় আছে, যদি আমরা বন্ধু পোকা আছে, যে আমাদের বন্ধু পোকাও আছে আবার শত্রু পোকাও আছে, বন্ধু পোকা হিসেবে যেগুলো আমাদের আছে যেমন ট্রাইকো গামা চিলোনিস, এর ডিম যদি আমাদের বিঘা প্রতি পাওয়া যায়, যদি আমাদের সময় পাওয়া যায় তাহলে বিঘা প্রতি এর ডিম 2000 থেকে 2500টা যদি আমরা ডিম ছেড়ে দিই আমাদের প্লটে অর্থাৎ আমাদের খেতে, এবং সপ্তাহে যদি 2 বার ছাড়া যায় তাহলে এইগুলো কিন্তু আমাদের ওই পোকাগুলোকে খেয়ে ফেলবে। আর একটা শেষ পর্যায়ে যদি আক্রমণ যদি তাতেও না কমে, আক্রমণ না যদি কমে থাকে তখন আমাদের রাসায়নিক কিছু আমাদের ওষুধ আছে সেই ওষুধের দিকে আমাদের যেতে হবে। যেমন স্পিনোস্যাট 5% যে ওষুধ আছে সেটা যদি আমরা 5 মিলিলিটার প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করি, অথবা আর একটা ওষুধ আছে ইনোক্সাক্রাবকার্ব 5 মিলিলিটার সেটাও 10 লিটার জলে আমরা গুলে যদি স্প্রে করি, বা আর একটা আমাদের ওষুধ আছে বিটি যাকে বলি ব্যাসিলাস
1: থোরিনিয়াসিস,
0: সেটাও যদি আমরা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করি তাহলেও কিন্তু এই পোকাটা আক্রমণটা অনেকটাই কম হবে।
1: বেশ স্বপনবাবু, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে একদম সময় নেই, ছোট্ট করে 1-2 কথায় যদি আপনি বলেন আমাদের কৃষক বন্ধুদের যে অড়হর চাষ তারা কিভাবে নেবেন।
0: হ্যাঁ, আমরা দেখেছি যে অড়হর চাষে আমাদের মোটামুটি বিঘা প্রতি 3-4 কুইন্টালের মতো বিঘা প্রতি ফলন আসে, তবে আমাদের চাষিদের মধ্যে এখনও লক্ষ্য করা গেছে যে চাষিরা মধ্যে অড়হর চাষটা এখনও পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে খুব একটা আসছে না। তার অনেকগুলো কারণ আছে, যে আমাদের যদি আমাদের সেগুলো সম্ভাবে মেটানো যায়, যেমন উন্নত উচ্চ ফলনশীল জাতের যদি বীজ আমরা চাষিদের দিতে পারি তাহলেও কিন্তু আমাদের অড়হর চাষটা অনেকটা বাড়তে পারবে। আর একটা কথা হচ্ছে যে অড়হর চাষে যেহেতু এটা সিম্মজাত উদ্ভিদ গাছ, এখানে যদি আমরা রাইজোবিয়াম লাগানো হয়, যদি রাইজোবিয়াম কালচার করি, সেই কালচারটা চাষিকে একটু সচেতনতা করতে হবে যে রাইজোবিয়াম কালচার করে আমরা অড়হরটা আমরা জমিতে লাগাবো। আর অধিক ফলনের জন্য যদি আমরা এখানে যদি মিশ্র ফসল হিসাবে অড়হর সাথে যদি আমরা ধান সবজি অন্যান্য ফসল যদি চাষ করি তাহলেও কিন্তু আমাদের এখানে অড়হর চাষটা বাড়ানো যেতে পারে। আর একটা কথা হচ্ছে যে আমাদের চাষি ভাইরা অড়হর চাষ করেন বটে, কিন্তু আমাদের তাতে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা সেখানে দেখা যায় যে অড়হর চাষ না করে তারা বিভিন্ন ধরনের সবজি, যেখানে ধান সবজি চাষে যদি বেশি আগ্রহ হয়ে থাকে, সেখানে যদি আমাদের চাষিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আমরা যদি নিজের নিজের প্রয়োজনের জন্য যদি আমরা নিজের নিজের ডাল শস্য যতটা আমার কাজে লাগবে আমাদের লাগবে এতে সংসারেতে সেটা যদি নিজে নিজে করি তাহলে কিন্তু ডাল শস্য চাষটা বাড়বে। আর ডাল শস্যে যদি আমরা সার প্রয়োগ, জলসেচ এবং যদি আমরা কীটনাশক এবং পোকা দমন করি ঠিক সময়ে তাহলেও কিন্তু অড়হর চাষটা বাড়াতে পারবো।
1: তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে অড়হর চাষ সম্পর্কে। যদিও আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে বর্ষাকালীন অড়হর চাষ, কিন্তু সাবেকিভাবে অড়হর চাষ কিন্তু সে আপনি খারিফেই করেন আর রবিতেই করেন, পদ্ধতি কি আছে, মেয়াদ অনুযায়ী আপনাকে জাত নির্বাচন করতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু স্বপনবাবু আপনাদের বুঝিয়ে বললেন যে অড়হর চাষ লাভজনক, অন্তত পক্ষে আমাদের অনুরোধ থাকবে নিজের প্রয়োজন মেটাতে আপনারা কিন্তু এই ধরনের ডাল শস্যগুলোর চাষ করুন, তাতে করে আখেরে লাভ আমাদেরই। বন্ধুরা, অনুষ্ঠান এখানে শেষ করব। আজকে আমরা কথা বলছিলাম অড়হর চাষ নিয়ে, এতক্ষণের বিষয়ে আপনাদের জানালেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক স্বপন কুমার সাময়ী। স্বপনবাবু, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার, ধন্যবাদ।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল আকাশবাণী।

0: মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন তিন পর্বের ধারাবাহিক কথিকা শুনবেন বর্ষার বিপদ। আজ প্রথম পর্ব, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই।
2: আজকের আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হলো বর্ষা এবং বর্ষাকালীন বিভিন্ন সমস্যা। আজকে যদি আমরা দেখি যে এই বর্ষাকালে প্রধানত যে সমস্যাগুলো আমাদের পাই, যেমন জ্বর, সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়ছে, নাক বন্ধ হয়ে থাকছে ইত্যাদি, বর্ষাকালে আসলে আমাদের চারদিকে যে বর্ষার প্রাদুর্ভাব এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই কারণে আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে বা মুখের মধ্যে যে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো থাকে, এগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি শুরু করে দেয়। আর এই ভাইরাস, ব্যাকটেরিয়া যত দ্রুত বংশবিস্তার করবে তত দ্রুত কিন্তু আমাদের শরীর খারাপের শুরু হবে। প্রশ্ন ওঠে যে এই সময় কেন, এই বর্ষাকাল বা শীতকাল এগুলোতেই বা কেন? তার কারণ এই সময়ে যেমন চারিদিকে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে বিভিন্ন জীবাণু তার বংশবিস্তার শুরু করে দেয়, তেমনি আমাদের লোকাল ইমিউনিটি, গলা বা মুখের ভেতরে যে লোকাল ইমিউনিটি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেগুলো কিন্তু একটু বিঘ্নিত হয়, পরিষ্কার কথায় কমে যায়। সেই জন্য কিন্তু আমরা সহজেই এই সমস্ত জীবাণুদের আক্রান্ত হই। এবার আসি কি কি ধরনের সমস্যা আমরা পড়ি। প্রধানত দেখবেন যে একটু আধটু ভিজে ঠান্ডা লাগলো, জামা কাপড় ভিজে থাকলো, তার জন্য হঠাৎ করে যেগুলো হয় সেগুলো হচ্ছে জ্বর, সর্দি, কাশি হলো, একটু গলা ব্যথা হলো, হাঁচি হচ্ছে, নাক চোখ মুখ দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, লাল হয়ে গেছে, গলাটা একটু ভারী, একটু হালকা গা ম্যাচ ম্যাচ করছে জর্জর মতো, এইগুলো কিন্তু আমরা প্রধানত ফ্লু লাইক সিমটমস বলি। ফ্লু লাইক সিমটমস মানে এগুলো প্রধানত ভাইরাস দিয়েই হয়, এবং যে যে ভাইরাসগুলো এর মধ্যে জড়িত তারা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, করোনা ভাইরাস এবং আরো এই ধরনের যে জীবাণুগুলো প্রধানত ভাইরাস। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু যখন দেখা যায় যে সাধারণ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছি এবং তাদের মধ্যে বেশিরভাগই যেহেতু ভাইরাল জ্বর বা ভাইরাল সর্দি কাশি, সেজন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিন্তু করার কোনো প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের লাগে প্রধানত ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আটকানোর জন্য। তাই এখন জ্বর, সর্দি, কাশি হলো এবং মুড়িমুড়কির মতো দোকান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খেলাম, সেই কাজটা কিন্তু দয়া করে করবেন না। তাতে শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং একই সাথে অ্যান্টিবায়োটিকের কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়। এবার আসি তাহলে কি করণীয় আমাদের এই সময়ে। এই সময় প্রধানত আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বর্ষাকালে যে বৃষ্টিতে ভিজলাম, ভিজেই সঙ্গে সঙ্গে এসির মধ্যে না ঢোকা বা গায়ের মধ্যেই জামাটা শুকিয়ে নেওয়া, এই ধরনের অভ্যাসগুলো থেকে বিরত থাকতে হবে। এবং একটু আধটু যখনই এই ধরনের সিমটম শুরু হতে দেখা যাচ্ছে তখন আমাদের চিরাচরিত যে পদ্ধতি, একটু গার্গিল করা, একটু স্টিম নেওয়া, এবং অবশ্যই যে যে ধরনের সিমটোম্যাটিক্যালি আমরা দেখতে পাচ্ছি, মানে যেরম যেরম উপসর্গ আসছে, যদি জ্বর সামান্য হয় তাহলে একটু প্যারাসিটামল খেতে পাওয়া যায়, যদি খুব বেশি হাঁচি কাশি হয় তাহলে অ্যান্টি অ্যালার্জিক যে সমস্ত ওষুধপত্র আছে সেগুলো চিকিৎসকের পরামর্শ মতো খেতে পারা যায়, তো এই জিনিসগুলো করতে হবে। এবং যদি কাশি হয়, দেখা যায় যে এই সময় কাশির প্রবণতাটা একটু বেশির দিকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই গার্গেল করবেন এবং স্টিম নেবেন, ভেপার নেবেন, যেটাকে আমরা গরম বাষ্প নেওয়া বলি সেটা নেবেন, এবং একই সাথে কিন্তু কাপ সিরাপ খাওয়ার দিকে বেশি মন না দিয়ে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র, আদা, মধু, দারচিনি, লবঙ্গ ইত্যাদি যা যা পাওয়া যায় সেগুলো, বাসক পাতা, এগুলো ব্যবহার করতে হবে। আর শেষ বলবো যে সমস্ত অনেক মানুষজন যারা অ্যাজমা, সিওপিডি বা ফুসফুসের রোগে আক্রান্ত হন, তারা কিন্তু এই সময় অতি সহজেই কিন্তু শ্বাসকষ্ট বা হাঁপানির রোগে ভোগেন, তাদের শ্বাসকষ্ট, কাশির সমস্যা বাড়ে এবং কাশির সাথে কফ বেরোয়। এই সমস্ত সমস্যার জন্য তারা যেন অবশ্যই বর্ষার আগে তাদের ভ্যাকসিনেশন, যেগুলো ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার ভ্যাকসিন হয়, সেগুলো যেন নিয়ে রাখেন, এবং চিকিৎসকের পরামর্শ মতো যাদের যেন ইনহেলার যেগুলো তারা নিচ্ছেন সেগুলো যেন নিয়মিত নিতে থাকেন। একটাই কথা বলবো যে এই ধরনের জ্বর, সর্দি, কাশি কিন্তু খুব সহজেই আটকানো যায়, এবং একজনের থেকে আরেকজনের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে সেইটা আপনাদের দেখতে হবে, আপনাদের সতর্ক থাকতে হবে। এবং বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে ভ্যাকসিন সহ যে সমস্ত প্রিকশনাল মেজারমেন্টের কথা আমরা বললাম সেগুলো নিয়ে চললে এই সময় এই ধরনের রোগ থেকে ভালো।

0: দেখা যাবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক অধিকার প্রথম পর্ব বর্ষার বিপদ, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ অনুষ্ঠান পরিচিতি, আজকের দ্বিতীয় অধিবেশনের। সন্ধে 7টায় শুনবেন নাটক অলিক, রচনা সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়। 7:45 হাউসফুল, অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত। 8:15 আজ শুনবেন মহিলাদের আসর সৃষ্টি। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তপসুম আরা, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 9:00 আজ শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভরায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর রাগ ভৈরব। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রশিক্ষক পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 আজ শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আজ খেয়াল মারুতি মোহতা, রাগ মালকোষ, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 আজ শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। হারানো দিনের গানের বিষয়টি একবার আপনাদের বলে দিই, মেঘেরও একটি সুর আছে, বৃষ্টিরও আছে একটি রাগ। সেই সুর কখনো অপেক্ষার, কখনো ভালোবাসার, কখনো হৃদয়ে ভেজা স্মৃতির। বর্ষা সেই অনন্ত রাগরূপ নিয়ে এক মন ভেজা আয়োজন আজ আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। হারানো দিনের গানে শুনুন বর্ষার রাগ, উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। বললাম হারানো দিনের গানের বিষয়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বেতার নাটক, নাটক অলীক।
1: আজকের নাটক অলীক, কাহিনী সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান অলীক।
2: আবার হাত দিয়ে আড়াল করা হচ্ছে।
3: ভদ্রলোক
2: নয় স্যার, ভদ্রলোক নয়, এটা একটা অলি।
3: অলি তার মানে
2: নেমন্তন্ন হয়নি কিছু না, অচেনা অজানা লোক ভাঁওতা দিয়ে সাঁটিয়ে খেয়ে নি সরষে পর্বের তালে ছিল স্যার, অনেকক্ষণ থেকে নজর রেখে।
3: আহা, দুটো খেয়েছে এই তো, তাতে হয়েছেটা কি? যেতে দাও, কিছু বলো না ওকে, শুনলে ছেড়ে দাও।
2: দত্তবাবু যে ছেড়ে দিলেন, নইলে হাতে রাখছে চুপ করেন, ছেড়ে দিতেই লোকটা কেমন পাই পাই করে ছুট দিলে দেখেছিস, বেটা এতক্ষণ একেবারে দেড়ায়।
4: আজ আবার এত দেরি করলে যে?
5: আজকে মিটিং এ ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল বউ, সামলাতে বেশ বেগ পেতে হয়েছে।
4: এমন মিটিং এ না গেলেই নয়।
5: ওরে, না গেলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আর পাঁচজনের ক্ষতি হয় বউ।
4: মিটিং এ মারামারি হয়েছিল বুঝি?
5: হতে আর দিলাম কই, যখন মিষ্টি কথায় কেউ শান্ত হলো না, তখন আচ্ছা করে ধমকে দিয়ে দুদলকে দুদিকে সরিয়ে দিলাম।
4: কি নিয়ে ঝগড়াটা বাঁধলো?
5: ও, ওই যে সেই সেই কন্ট্রোল নিয়ে। একদল বলে কন্ট্রোল চাই, আর এক দল বলে চাই না। শেষ পর্যন্ত আমাকেই মাঝখানে পড়ে একটা আপোষ করিয়ে দিতে হলো।
4: কি আপোষ হলো গা?
5: ওই 15 দিন মাসে কন্ট্রোল থাকবে, আর 15 দিন থাকবে না, এইরকম আর কি, এইরকম। হ্যাঁ, দুদলই খুশি হলো। সমস্ত সোডাটাই তোর কাতার কাজ দিয়ে একেবারে শেষ করে দিয়েছিস বউ, এখন আমি কি করি বলতো?
4: এই মাঝ রাত্রে আবার কাছাকাছি আরম্ভ হলো, মরণ আমার।
5: বেটাটির ধস্তাধস্তির মধ্যে পড়ে জামা কাপড়ে বেশ ময়লা লেগেছে বউ, এক্ষুনি কেচে না রাখলে দাগগুলো আবার পেকে যেতে পারে। কাল আবার মিটিং এ যাওয়ার সময় যাতে।
4: কালও আবার মিটিং আছে?
5: আছে বউ।
4: শুধু এমনি ধারা মিটিং করি যদি কাটিয়ে দাও তো কেলাবে যাবার ফুরসত পাবে কখন? আর পাওনা কমিশনের টাকাগুলি বা আনবে কখন? ঘরে দুকুড়ি ঘুটে পর্যন্ত নেই ছাই যে পোড়া কপালে একটু আগুন দেবো, এ মাসটা যে কি করে চালায়।
5: একটু আস্তে আস্তে কথা বল না বউ, আস্তে বল, অবুঝ হোস নি, এ চালিয়ে নে বউ, এই অঘ্রাণ মাসটা কোনো মতে চালিয়ে নে। শুনেছি পৌষ মাসে কোনো মিটিং এর তারিখ হয় না, এই মাসটা শেষ হলে ক্লাবে যাব আর কমিশনও নিয়ে আসবো।

0: না, আজও জেগে বসে আছিস এত রাত অব্দি? আজও ফেরেনি এখনো শুকলাল?
1: নেহে বাহু,
0: বলছি তোকে কদিন থেকে যে চ আমার সঙ্গে ভৈরব তলার ঠাকুর বাড়িতে। জাগ্রত ঠাকুর, সপাচানার পুজো দিলে শুকলালের নেশা ভাঙ, দুদিনই বন্ধ হয়ে যাবে।
1: যাব। তুহার মরত ফিরেছে বাহু?
0: ফেরেনি এমন দেখেছিস কোনোদিন বলতে পারিস? এই তো একটু আগে ফিরেছে।
1: আজ তুই সাজে দুধ নিলি না তো বাহু তোর মরদের জন্য?
0: তোর কাছে আমার অনেক ধার হয়ে গেছে লাচমিয়া।
1: তা হোক, নিয়ে যা তুই বাহু, ওই লোটায় আছে।
0: জানিস লাচমিয়া, মাঝে মাঝে মানুষটার উপর বড় রাগ হয়। সারা জীবন আমাকে কম কষ্ট দিচ্ছে। আসানসোল থেকে মগরাহাট, সেখান থেকে শ্যামবাজারের বস্তি, কিছুদিন ডিসড়ে, তারপর নইহাটি, সেখান থেকে এসেছি এই ভৈরবতলা লেনে তোদের পাশের ঘরে। তাও তো এক বছর হয়ে গেল, আবার কবে কোথায় যেতে হবে কে জানে। বছর দুই আগে মানুষটা এমন রোগা ছিল না রে লক্ষ্মীয়া, গথর খাটিয়ে টাকা

0: বসন্ত ঘরে, মাঝে মাঝে উধাও হয়ে যেত ঘর থেকে খালি হাতে। আর জানিস, ফিরে আসতো কাপড় চোপড়, বাসনকোসন, টাকা পয়সা, কিছু সোনার উপর টুকরো টাকরাও কখনো কখনো সঙ্গে নিয়ে আসতো। ওই যে রে মাপসালে ওই অর্ডার সাপাই না কিসের কাজ করতো কিনা,
1: সে তো ভালো খাম ছিল বাহু,
0: ছিল ওই তোরে, কিন্তু কোথাও স্থিত হওয়া কি কুষ্ঠিতে লিখেছে মানুষটার। হঠাৎ একদিন রাতারাতি অর্ডার সাপাই না কি এমন কাজটা ছেড়ে দিয়ে চলে এলো শাম বাজারে। হ্যাঁ, ওই যে রে ওই কি একটা নাইট ডিউটির চাকরি পেলে, অবছর রোজ খালি হাতে ঘর থেকে রাতে বেরিয়ে যেত, আর রাত পোয়াবার আগেই ফিরে আসতো টাকা নিয়ে।
1: সে কামবে গেল বাহু,
0: ওই তো বললুম লক্ষ্মীয়া, কোথাও স্থিত হওয়া কি ওর কুষ্ঠিতে লিখেছে, নিজে চলছি আমাকেও চালাচ্ছে। এখানে এসে কি একটা ক্লাবের কাজ করে দু দশটা টাকা কমিশনও আনছিল ঘরে, তা তো ওই মিটিং মিটিং করে সে ক্লাবে যাওয়া বন্ধ হয়ে গেছে।
1: তুই বলিস না কিছু বাহু, না খেয়ে মরে যাবি যে তুই।
0: আমি মরবো কি লক্ষ্মীয়া, ও মানুষটার চেহারাটা তো দেখছিস, হাতির পাঞ্জাবিটা ছাড়লেই দেখায় যেন পালক ছাড়ানো একটা রোগা পাখির মতো। মাঝে মাঝে মনে হয় একটা কুরুক্ষেত্র কাণ্ড করে সব লন্ডু পণ্ড করে দি। কিন্তু আবার ভাবি লক্ষ্মীয়া, এমন মানুষকে গঞ্জনাই বা দিই কী করে, দশজনের উপকার করবার শখে এমনি মেতে আছে যে নিজের হাঁড়ির জন্য দুটো চাল ডালের পয়সা রোজগার করে আনবার সময়ও পাচ্ছে না। সময় মতো ভাত পায় না, পেটও পেট ভরার মতো হয় না, তবু কি মানুষটা কোনোদিন মনের দুঃখে একটু রাগ করলে, ভগবানের জন্য চোখ নেই লক্ষ্মীয়া, নইলে এমন মানুষটা কি কষ্ট পায় রে।
1: লোটার দুধটা তুই নিয়ে যা বাহু, তোর মরদকে দিস, দুধটা আমার মরদের লেগে রেখেছিলাম বাহু, ও আজ আর ফিরবে না ঘরে। বাহু, কাল আমাকে নিয়ে যাবি ঠাকুর বাবার মন্দিরে?
0: সত্যি যাবি লক্ষ্মীয়া? আচ্ছা তাই চ, কালকে দেখবি তোর শুকলাল রোজ রাত্রি বাড়ি ফিরে আসবে। এখনো কাপড় কাচা তোমার শেষ হলো না?
2: এই যে হয়ে এলো বউ, আরে ঘরে নীল আছে তো?
0: আছে, আজ রাত্রিরে কি নীল দেবে নাকি?
2: না, কাল খুব ভোরেই দেব।
0: মিটিং এ কিছু খাওয়া হয়নি তো?
2: না।
0: তাহলে দুটো ফুটো দে দিই।
2: আরে না না না, ও সব কিছু করিস নি, তুই তো জানিস মিটিং এ গেলে আমার খিদে মরে যায়, এখন খেলে অসুখ করবে যে।
0: তাহলে এই দুধটা একটু গরম করে দিই, কাগজ জেলে কেমন?
2: দুধ? দুধ কোথা থেকে এলো রে বউ?
0: গয়লা বউ লক্ষ্মীয়া, সেই তো দিলে গো। হো গো, মানুষের গুণ কি চাপা থাকে, আজ লক্ষ্মীয়া তোমাকে চিনতে পেরেছে, তাই যেতে দিলে এতখানিতে দুধ। যাদের জন্যে তুমি এত করছো নিজের খেতে করে, তারাও একদিন তোমাকে চিনবে গো, চিনবে।
3: আর পুলিশের খাতায় যে কত নামে তোমার পরিচয় লেখা আছে, তার কি আর ইয়ত্তা আছে কিছু? এক একটা ঘটনার পরই নাম ঠিকানা হারিয়ে একেবারে নতুন একটা নামে বারবার পুনর্জন্ম লাভ করে এসেছো তুমি, তাই না? কিন্তু ওই নাইট ডিউটির কাজটা ছেড়ে দিলে কেন?
2: সে বয়স নেই, সেরকম রাত বিরাতে দৌড়দৌড়ি করে খাটবার সামর্থ্য আর নেই, তাই তো ক্লাবে যাই।
3: ক্লাবে অনেক জেলের ভাত খাওয়া, সেই ঘাগি আর দাগি ওস্তাদের আড্ডার নামই তো ক্লাব। এই বেআইনি আড্ডার কিছু কিছু মালপত্র আইনসঙ্গত দোকানে দোকানে বিক্রি করিয়ে দিয়ে কমিশন পাও তুমি, তাই না?
2: এ কাজও আর পাচ্ছি না, শরীর পায় না, আজকাল ভয়ও করে কেউ।
3: তাই বুঝি ওই মিটিং ধরেছ?
2: কেমন যেন নেশার মতন ওই মিটিংয়ে যাওয়া, সময় পেয়ে বসেছি।

0: থেকে বোধ হয় নতুন একটা কারবারও বলতে পারা যায়। কি বলো? মূলধন হলো একটি মাত্র আদির পাঞ্জাবি, একটি ফরাস ডাঙার ধুতি এবং এক জোড়া নাগরা, সবই সাদা। মাত্র একটি নিষ্কলঙ্ক সাদা পোশাকের চলনায় সভ্য ভব্য সব বড় লোক মানুষদের দু চোখে ধাঁধা লাগিয়ে দিয়ে খাঁটি সমাদর আর অভ্যর্থনা চুরি করে নিয়ে সরে পড়ায় বড় আনন্দ, তাই না?
1: হ্যাঁ, বড় আনন্দ, বড় আনন্দ।
0: কিন্তু এত ঘন ঘন মিটিং এ গেলে ক্লাবে যাওয়া হয় না যে, রোজগার হয় না যে, উপসী শরীর নিয়ে ওই এক রত্তি চেহারা রোগা বউটা কতদিন টিকবে? তোমার অদ্ভুত নেশার ছাড়ো, আবার ওই ক্লাবে যাও।

0: শেষ কালে ঘুরতে ঘুরতে চোখ কানা একটা নোংরা গলির এই স্যাঁতসেঁতে ঠান্ডা বিয়ে বাড়িতে এসে উঠলে তুমি না, আজ তোমার কপালটাই মন্দ, নইলে বড় রাস্তার ওপর কার ওই বড় লাল বিয়ে বাড়ির স্বাগতম লেখা সাজানো ফটোকে কাঠ দেখিয়ে ভেতরে যাবার বেয়ারা নিয়ম থাকবে কেন? আর ওই তারই নিমিত্তির রথের হলদে বাড়িটা যার সামনে থেকে এইমাত্র তুমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছো, সেখানেই বা দরজায় সন্ডা গুন্ডা কতক্ষণ লোক ওরকম বিশ্রী ভাবে চারিদিক চোখ রেখে রেখে ঘুরে বেড়াবে কেন? আজ তোমার বরাতটাই খারাপ, দেখতে পাচ্ছ তো স্যাঁতসেঁতে ছোট্ট বালি খসা ঘরে এতটুকু একটা শতরঞ্চি, তারই ওপর ফর্সা ধুতি চাদরের মতো বিছানো, বর বসেছে সেইখানে দুপাশে দুটো রুগ্ন তাকিয়া নিয়ে, কি বা খাওয়াবে এরা, এ মাসে আগুন সার দিনটা এমনি ভাবে নষ্ট করবে? তার চেয়ে উঠে পড়ো, বরযাত্রীর আসর ছেড়ে উঠে পড়ো, খুঁজে নাও এমন বাড়ি যেখানে
1: ওকি উঠছেন যে
2: বড্ড গরম হচ্ছে না? আরে অভোলা, অভোলা শোন শোন শোন, ওই যে ঘরে বরযাত্রীদের সঙ্গে বরের বাপের ঠিক ডান দিকে বসে রয়েছেন, ধবধবে সাদা আদির পাঞ্জাবি পচানো ধুতি, একটা হাত পাখার নিয়ে একটু হাওয়া করকে জানাও কে?
3: কে মামা? উনি
2: বরযাত্রীদের সঙ্গেই এসেছেন, দুঃসম্পর্কে কোনো বড় লোক আত্মীয় হবে নিশ্চয়ই, যা যা যা পাখাটা নিয়ে যা, যা হাওয়া করকে যা।
4: থাক থাক, আমাকে আর বাতাস করতে হবে না,
3: আগে তাকি হয়, কত কষ্ট হচ্ছে আপনার।
4: আরে আরে কিছুই কষ্ট হচ্ছে না আমার, তুমি তুমি বরং এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তো ভাই।
3: এখনই আছি, এখনই আছি।
2: কি রে চলে এলি, বাতাস করলি নি?
3: একে তো তুই করতে দিলেন না।
2: কত বড় মানুষটা দেখলি, হা চেহারাটা দেখলে বোঝা যায়। একবার যা তো ভোলা, হ্যাঁ ভদ্রলোককে চুপি চুপি একবার ডেকে আনতে পারি সেখানে, বলিস দয়া করে যদি একবার বাইরে আসেন।
4: আমায় আমায় ডাকছিলেন আপনি?
2: আগে একটা কথা নিবেদন করবার আছে।
4: বলুন।
2: আচ্ছা আপনি তো সম্পর্কে হলেন গিয়ে ছেলে
4: কাকা, আচ্ছা বর হলো আমারই জ্ঞাতি ভাইয়ের ছেলে।
2: দেখুন আপনাকে দেখে একটু যেন ভরসা পেয়েছি স্যার, দেখেই বুঝেছি আপনার মতন মানুষ কখনো অবুঝ হতে পারে না, যদি দয়া করে ছেলের বাপকে একটু বুঝিয়ে সুঝিয়ে
4: ব্যাপারটা একটু খুলে না বললে কিছু বুঝতে পারছি না তো।
2: দেখুন এই চুক্তির 150

0: টাকা এখন আর দিয়ে উঠতে পাচ্ছি
1: না। বেশ তো, দেবেন না,
0: না দিলে কি বর উঠবে? ওরা জানেন না, আপনিও জানেন না বিয়ের খরচাটা জোগাড় করতে আমাকে কি করতে হয়েছে। একটা গরু বেচেছি, আপিসের দরোয়ানের কাছ থেকে 400 টাকার হ্যান্ড নোট দিয়ে 200 টাকা মাত্র জোগাড় করেছি। গিন্নির হাতে যেটুকু সোনা শেষ পর্যন্ত টিকেছিল তাই দিয়ে মেয়ের জন্যে রুলি গড়িয়েছি। আপনি হলেন শিক্ষিত মানুষ, আচ্ছা আপনি বলুন দেখি, এই পাখার মিস্ত্রির কাজ করে যার পেট চলে সে লোককে যদি মেয়ের বিয়েতে 300 টাকা বরপণ দিতে হয় তাহলে?
1: 150 বুঝি আগেই দিয়ে ফেলেছেন?
0: আগে হ্যাঁ। এখন আমায় দয়া করে উদ্ধার করুন মশাই।
1: এত ঘাবড়াচ্ছেন কেন
0: বলুন, এখন কি উপায় হবে?
1: বিয়ে হবে, আবার কি হবে?
0: বর উঠবে তো,
1: পরে 14 পুরুষ উঠবে।
0: আর টাকাটা?
1: টাকাটা সে ভার আমার।
0: ভগবান আপনার ভালো করবেন,
1: আমি ওদের বলে কয়ে সব ঠিক করে দিচ্ছি, আপনার কাছে কেউ টাকার দাবি করবে না,
0: আপনি সুখী হবেন, সত্যি ভগবান আপনার মঙ্গল করবেন।
1: যান, এইবার বরযাত্রীদের ভালো মন্দ যাহা কিছু খাইয়ে দেওয়ার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি।
0: ওগো, তোমরা সব তৈরি হয়ে নাও, লগ্নের আর বড় বেশি দেরি নেই।

0: লগ্নে তো দেরি নাই বুঝলাম, কিন্তু টাকাটা যে বাকি আছে।
1: শুনুন, একটু এদিকে শুনুন।
0: কি বলছেন?
1: কত টাকা?
0: আগে 150।
1: কাল পাবেন।
0: কিন্তু কালই যে পাবো এমন ভরসা কি করে করি বলুন? যে একবার কথা ভাঙে সে যে আর একবার।
1: আমি কথা দিচ্ছি।
0: আপনি আপনি কে তা তো ঠিক।
1: একবার আমার সঙ্গে বাইরে আসুন, চিনিয়ে দিচ্ছি। আসুন আসুন, দয়া করে আসুন, এক মিনিটের জন্য অনুগ্রহ করে বাইরে আসুন, তাহলেই চিনতে পারবেন।
0: চলুন।
1: ওই যে দেখছেন এ পাড়ারই শেষ বাড়িটা, ওই যে ফটকে আলো জ্বলছে
0: আগে, হ্যাঁ
1: আমার বাড়ি, ভালো করে চিনে রাখুন।
0: চিনলাম তো, কিন্তু
1: কিন্তু টিন্তু কিছু নেই। কাল ছেলে বউ নিয়ে যাবার আগে এক ফাঁকে সময় করে চলে আসবেন আমার কাছে, টাকাটা নিয়ে যাবেন।
0: তা আগে আপনার সঙ্গে দেখা করতে কোনো অসুবিধা হবে না তো স্যার?
1: কিছু না, ধরওয়ানকে বলবেন ছোটবাবুর সঙ্গে দেখা করতে চান, তাহলেই হবে।
0: দেখুন, আমরা কাল সন্ধ্যে নাগাদ রওনা হব। কিন্তু
1: বেশ তো, কাল তাহলে বিকেল 5টা নাগাদ নিয়ে যাবেন টাকাটা আমার কাছ থেকে। হ্যাঁ, আর একটা কথা, মেয়ের বাপকে এসব কথা কিছুই জানাবেন না, শুনলে বড় লজ্জা পাবেন। শত হোক, একটা প্রতিবেশী ছাড়া আমি তো আর কিছু নই।
0: তা তো বটেই, তা তো বটেই। দেখুন তাহলে কন্যাপক্ষ এবার তৈরি হলেই তো হয়, লগ্নের যে আর বড় বেশি বাকি নেই। দেখুন মানে ছেলে আমার ওটাকে অযোগ্য নয়, কিন্তু স্যার এই বয়সেই ধরুন গিয়ে মানে কোম্পানির হেড চাবরাশির পোস্টটা পেয়ে গেছে। আপনাদের আশীর্বাদে সাহেবদের সঙ্গে ফুটবলও খেলতে হয় ওকে রোজ বিকেলে, বুঝলেন কি না? মানে ওর মনটা ওর খুব শৌখিন স্যার। পাড়ার লাইব্রেরির মেম্বার, রাত জেগে নাটক নভেলও পড়ে আবার করেও স্যার।
2: এই যে আপনি এখানে শুনছেন
1: আমাকে,
2: আপনি একবার দয়া করে ভেতরে আসুন না, নাইলে চলবে না।
1: আচ্ছা চলুন।
2: ওরে ওরে ও মেয়েরা, সরে দাঁড়া সরে দাঁড়া, তিনি আসছেন। ওরে টেপি, ছেলেটাকে তুলে নেন না বাবু, মাঝপথে বসিয়ে রেখেছিস কেন? আসুন আসুন আসুন বসে আসুন। এই যে আমার মেয়ে টুনি, ওরে মুখ তুলে জামা টুনি, উঠে আয় উঠে আয়, কাকাবাবু এসেছেন, পেলনাম কর, আয় আয় উঠে আয় মা উঠে আয়, পেলনাম কর তোর কাকাবাবুকে, উনি না থাকলে আজ যে কী যে হতো। মেয়েটা এতক্ষণ শুধু হাঁটুতে মুখ গুঁজে কেঁদেছে মশারি।
1: কেন, এ কাঁদবার কী হয়েছে?
2: যে বিয়ে হবে না শুনেছে তাই।
1: কে বললে বিয়ে হবে না? কার সাথ কি বিয়ে আটকায়?
2: ওরে ওরে অটনি, ভালো করে প্রণাম কর কাকাবাবুকে, তোর প্রণাম কর রে, প্রণাম কর, আশীর্বাদ করুন যেন ও সুখী হয়।
3: কে তুমি, কে তুমি প্রণাম নিচ্ছ দাঁড়িয়ে ওই চন্দনের পটাকা বাচ্চা মেয়েটার? কোন অধিকারে কে তুমি? আজ তুমি একই পাগলের মতো যা তা করে চলেছ।
1: লক্ষ্মী লক্ষ্মী, আমি আশীর্বাদ করছি জন্মেও।

0: জন্ম এওতি হোক। আসল কথা কি জানেন, গরিব বাপের দুঃখ বোঝবার মতন বয়স তো হয়েছে, তাই এসব গন্ডগোলের কথা শুনে কেঁদে ফেলেছে।
1: খবরদার মেয়ে, কাঁদবে না বলে দিচ্ছি, এবার যদি কাঁদো বাছা তুলে আছাড় দেব। নিন নিন, সব শাক বাজাতে বলেন।
0: ওগো ওগো, তোরা সব শাক বাজাও, শাক বাজাও, সব দাঁড়িয়ে থেকো না, শাক বাজাও। আরে ওগোপলা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি বাবা, পেটড়িগুলো সব রাখো হাতের কাছে।

0: আচ্ছা, আমায় এবার বিদায় দিতে আজ্ঞা করুন কর্তা।
1: আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো না। আপনি যে আজ আমার কি উপকারটা করলেন।
2: আমায় কিন্তু এখনই যেতে হবে, বড্ড জরুরি দরকার।
1: আপনি না খেয়ে যাবেন? না, তা কি কখনো হয়? তাহলে আজ টুনুমার এই গরিব বাপ আর রুগ্ন মা কেউ যে এক মুঠো অন্ন মুখে তুলতে পারবেন।
2: কিন্তু খেতে আমি পারবো না কর্তা, মাফ করুন আমায়।
1: না না, তা হয় না, তা হয় না। দয়া করে যখন
2: এই ছেড়ে দিন, হাত ছেড়ে দিন, ছেড়ে দিন, যেতে দিন আমাকে। বাড়িতে আমার আপিসের লোক এসে বসে আছে, বড্ড জরুরি কাজ আছে।
1: তাহলে যা তো টুনিমা, ওখান থেকে ফোঁয়াই করে দশটা সন্দেশ আর এক গ্লাস ঠান্ডা জল শিগগির নিয়ে আয় তো মা। আজ তুই নিজে দাঁড়িয়ে থেকে খাওয়া মা তোর ওই কাকাবাবুকে, তাতে তোর অনেক পুণ্যি হবে মা, অনেক পুণ্যি হবে। মন্ত্র পড়াচ্ছে অনেক বেশি কাজ।

0: গো, কাল রাতে তো শেষ মিটিং শেষ করে এলে, তবে আবার আজও আবার সৌরা সাবান নিয়ে কি ছাই করতে বসেছো?
1: তোর শাড়িটা গো বড্ড ময়লা হয়েছে।
0: মা গো, আমার শাড়ি কাচতে বসেছো তুমি? ইহকালে তো অনেক জ্বালালে, পরকালেও কি শান্তি দেবে না? রাখো কাঁচা, চলো ঘরে।
1: যাচ্ছি বউ, যাচ্ছি।
2: ছোট্ট কচি বেটা, টুনিমার নাম না? চোখে কাজল, কপালে সিঁদুরের টিপ, কান্নার জলে গালের চন্দন মুছে গেছে, বড় করুণ মুখটা, কেমন যেন কান্না কান্না মাখানো। বরের বাপ আর একটু পরেই যাবে সেই গলির মোড়ের তেতালা বাড়ির সামনে, ফিরে যাবে দরোয়ানের তাড়া খেয়ে, তারপর 150 টাকার জন্য চেঁচিয়ে মেঁচিয়ে একটা গোলমাল বাঁধাবে। অসহায় কনের বাপ ফেল ফেল করে তাকিয়ে থাকবে।
1: তাহলে কি টুনিমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না?
2: কে জানে, 150 টাকার শোকে পাগল হয়ে বরের বাপ কোলে ফেলে রেখেই হয়তো চলে যাবে, আশ্চর্যের কিছু নেই।
0: কি গো, এমন অবেলায় আবার জামা কাপড় পরছো কি করতে? আজ আবার মিটিং এ যাচ্ছ?
1: ওরে না রে, আজ একটা নতুন কাজে বেরোচ্ছি বউ। যদি আজ রাত্রে না ফিরি তবে কাল সকালে বেল গেছে থানায় কিংবা হাসপাতালে, একবার খোঁজ।
0: থানায় হাসপাতালে? ও গো না না না, যেও না, যেও না তুমি। ও গো অমন করে তুমি যেও না। ও গো
1: এই যে এসে গেছেন, আপনার জন্যই অপেক্ষা করছি।
3: বড়ই লজ্জা দিলেন স্যার, আমার জন্যে আপনি বাড়ির সামনে মানে রাস্তায় পায়চারি করছেন স্যার।
1: তার জন্যে কিছু না, তবে আমার একটা কথা আপনাকে রাখতে হবে।
3: আগে বলুন।
1: আজ টাকাটা দিতে পারলাম না, কারণ সরকার মশাই আজ আসেননি, কাল পাবেন কিংবা পরশু কিংবা যে কোনো দিন এসে নিয়ে যাবে।
3: আগে তাহলে কিন্তু।
1: তাহলে কি কোনে ফেলে রেখে চলে যাবেন? কোনের বাপের সঙ্গে ঝগড়া বাঁধাবেন? আপনি কি কাজ করেন?
3: কাপড়ের দোকানে কাজ করেন।
1: খাতা লেখেন?
3: আগে না, দারোয়ানের কাজ করেন?
1: হ্যাঁ, আমার ব্যাংকে দারোয়ানের কাজ করবেন, মাইনে 80 টাকা, জল খাওয়া বাবদ আরো 15।
3: আগে
1: ভেবে দেখুন।
3: আগে এত বড় অনুগ্রহ যদি সত্যি করেন স্যার, কি বলবো স্যার, কি বলবো আপনাকে, মানে আপনার মঙ্গল হোক স্যার, আপনার মঙ্গল হোক।
1: তাহলে কথা দিচ্ছেন?
3: তাহলে মানে কোন কথা?
1: কথা হচ্ছে আসছে মাসেই আমার ব্যাংকে কাজ নেবেন, আর টাকা পয়সার কথা তুলে মেয়ের বাপের সঙ্গে কোনো রকম তক্কাতক্কি করবেন।
3: আরে রাধা মাধব, রাধা মাধব, আপনি স্বয়ং যখন এর মধ্যে রয়েছেন স্যার, তখন আমার আর তক্কাতক্কি করবার কোনো দরকার নেই।
1: যান, এবার বেশ আনন্দ করে বর কনে তুলে নিয়ে বাড়ি চলে যান, আর সাবধান, মেয়ের বাপের কাছে টাকার কথাটা একেবারেই তুলবেন না।
3: জি আগে তাহলে চলি স্যার, ওদিকে আবার
2: সব ব্যবস্থাই তো পুরো হয়ে গেল, তবু এখনো দাঁড়িয়ে কেন রাস্তার মাঝখানে? এবার বাড়ি যাও, লোভ হচ্ছে মেয়ে বিদায়ের কান্নাটুকু চুরি করতে। পৃথিবীর মেয়ের বাপেদের বিষণ্ণ মুখের একটু যেন নকল করতে লোভ হচ্ছে না? লোভ হচ্ছে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় একটা চন্দনের ফোঁটা আঁকা কচি মুখের দিকে তাকিয়ে শখের চোখের জল ফেলতে না?
3: আপনি স্যার, আপনি আবার কষ্ট করে এলেন।
1: এই এই এমনি কিছু না।
3: ওরে ওরে ও ভোমলা, ওই টোপরটা টোপরটা ঘোড়ার গাড়ির পিছন দিকে জানলার খাঁজে নামিয়ে রাখ, বুঝলি, খাঁজে নামিয়ে রাখ। আচ্ছা আমরা তাহলে আসি ছোট বাবু, ওদিনকে মনে রাখবেন স্যার।
4: ছোট বাবু? ছোট বাবুকে
3: কেন? এই যে আপনার প্রতিবেশী বিমল কুঠিরের ছোট বাবু।
4: বাহ, উনি তো আপনার জ্ঞাতি ভাই।
3: তার মানে?
4: তার মানে আপনার ছেলের কাকা।
3: কে ছেলের কাকা?
4: কেন উনি?
0: শুনছো, চুনের ভাঁড়টা কুলুঙ্গিতে আছে, কপালের কাটা একটু লাগিয়ে নিও, আর তক্তপোশের উপর রেখেছি এক বাটি মুড়ি, লক্ষ্মীয়া দিলে। আমি তো ছুটতে পারবো না, আমার কাঁচা কাপড়।
1: সরায় চাল, ঢেলা গুড় আর বেলপাতা নিয়ে কোথায় যাচ্ছিস বউ?
0: ভৈরবতলায় পুজো দিতে।
1: কিসের পুজো রে?
0: মানত করেছিলাম।
1: কি মানত?
0: তা শুনে তোমার লাভ কি?
1: সেই মানবটা আর একবার কন্যা।
0: কোন মানবটা?
1: তোর কোলে একটা আসুক।
0: আমি চললো।
1: ওরে থাম থাম, কথাটা ভালো করে না শুনেই চলে যাস নি বউ।
0: শুনলুম তো।
1: আর একটু শুনে নিয়ে বউ
0: বল,
1: কি ঠিক করেছিস? কিছু কি মানব চাইবি? কি চাইবি, ছেলে না মেয়ে?
0: চাও
1: মেয়ে চাস বউ, একটা মেয়ে চাস, সেই ছোট্ট মেয়েটির মতো টুনি মানাম, দু চোখে কাজল, কপালে সিন্দুরের টিপ, কান্নার জলে গালের চন্দন মুখে গেছে, বড় করুণ মুখটা, ওই টুনিমার মতো একটি মেয়ে। কই রে তুই চলে গেলি? ও বউ, ওরে শুনে যা, শুনে যা, শোন।

0: অলীক নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ধীরাজ ভট্টাচার্য, গণেশ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ রায়, অসিত মিত্র, লক্ষ্মীজনার্দন মুখোপাধ্যায়, হরেন মুখোপাধ্যায়, প্রদীপ কুমার, লীলাবতী দেবী ও গীতশ্রী দেবী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের

0: দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ রাত 11টায় হারানো দিনের গানের বিষয়টি একবার আপনাদের বলে দিই। আজ রাতে 11টায় হারানো দিনের গানের বিষয়ে, মেঘেরও একটি সুর আছে, বৃষ্টিরও আছে একটি রাগ। সেই সুর কখনো অপেক্ষার, কখনো ভালোবাসার, কখনো হৃদয় ভেজা স্মৃতির। বর্ষার সেই অনন্ত রাগরূপ নিয়ে এক মন ভেজা আয়োজন। আজ আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে শুনুন বর্ষার রাগ। উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। শুনলেন আজ রাতের হারানো দিনের গানের বিষয়, ঠিক রাত 11টায়।
0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে, ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যু। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা রেলের। সরকার জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। চণ্ডীগড়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 505 কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নত মা ও শিশু সুরক্ষা কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের ফলে চণ্ডীগড়ের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হলেও এ সুফল শহরের গণ্ডি ছাড়িয়ে হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে যাবে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী জানান।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা, সোনিপত কা, হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। मैं आप सभी को, पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত এই ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে।
2: जींद में हाइड्रोजन बनाने का प्लांट लगाया गया है। उस हाइड्रोजन से बिजली बनती है और उस बिजली से ट्रेन चलती है। कोई धुआं नहीं, कोई पेट्रोल या डीजल की रिक्वायरमेंट नहीं, एकदम साफ स्वच्छ और सिर्फ निकलता है पानी की बूंदे। मैं इस बड़ी उपलब्धि के लिए भारत के नेतृत्व को, माननीय प्रधानमंत्री जी को और भारत के इंजीनियर्स की टेक्निकल क्षमता को सल्यूट करता हूं।
0: প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। জলন্ধরে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। অমৃত ভারত প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌড়িগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে

0: সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের তিন শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। সেই জন্য এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বাস্তবায়ন সংক্রান্ত দুদিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভায় মন্ত্রী একথা জানান। শ্রী যাদব উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভবিষ্যতের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল ভিত্তি স্থাপন করেছে এবং এর আওতায় 94 কোটিরও বেশি আভা নম্বর তৈরি করা হয়েছে এবং 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র বা রেকর্ড সংযুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে এটি একটি এককালীন বিরোধ নিষ্পত্তির প্রকল্প যা নিয়োগকর্তাদের স্বচ্ছ, সম্পূর্ণ ডিজিটাল এবং সময়ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মামলাগুলি নিষ্পত্তির সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই কর্মসূচি কার্যকর থাকবে। কর্মীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি স্বেচ্ছায় নিয়ম মেনে চলাকে উৎসাহিত করা, আইনি বিবাদ কমানো এবং জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বাস 2026 আওতায় 14 জুন 2024 আগের সময়কালের বকেয়া বা ত্রুটির জন্য প্রযোজ্য ক্ষতিপূরণ ও জরিমানা উল্লেখযোগ্যভাবে কম হারে পুনরায় গণনা করা হবে। এই হার হবে 2 মাস পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে মাসিক 0.25%, 2 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে 0.50% এবং 4 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে মাসিক 1%। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিঞ্জ রাপ্পু রামমোহন নাইডু এবং কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন বাদল অধিবেশনের জন্য কৌশল নির্ধারণ করেন। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে গিয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে 2 বারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফুয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।

0: তিথি চলচ্চিত্র অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। তার সঙ্গে কথা বলবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ শুনবেন প্রথম পর্ব।
1: শ্রোতা বন্ধু, হাউসফুল অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি, তিনি কলকাতার চেনাগুলি রাজপথে যত না হেঁটেছেন তার থেকে অনেক বেশি ছুটে বেরিয়েছেন আরব সাগরের নোনাবাড়ি তীরে। নিজের নামের সঙ্গে মায়ের নাম জুড়ে নিয়েছেন, বেশ অনেকগুলো বছর ধরে লড়াই করে নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। তিনি চিত্রাঙ্গদা শতরূপা। আজ হাউসফুল অনুষ্ঠানে তিনি আমাদের অতিথি। চিত্রাঙ্গদা, প্রথমেই আপনাকে স্বাগত এবং অভিনন্দন। অভিনন্দন দুটো কারণে, প্রথমে সদ্য আপনি মা হয়েছেন এবং আপনার নতুন ছবি মে একটা নেহি হুম ভীষণ প্রশংসিত হয়েছে দেশে এবং বিদেশে।
2: ধন্যবাদ, এত সুন্দর করে আমার ব্যাপারে বললে লজ্জাই লাগছে, আনন্দ হচ্ছে, ভালো লাগছে। ওই বলে না যে জীবনে যখন অনেক কিছু হয় না তো হয় না, আবার যখন হয় তখন সবকিছু এমন ভাবে একসাথে হয় যে মানে আপনি বুঝে উঠতে পারেন না যে আপনি কিভাবে ওটাকে এক্সপ্রেস করবেন। তো এই সময়টাও সেরকমই ছিল যে আমি মা হলাম আর আমার জীবনের এত বড় একটি ছবি যেখানে আমি নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছি আর সেটা থিয়েট্রিক্যালি রিলিজ হলো। মানে এর আগে আমি ছবি করেছি হিন্দিতে, বাংলায়, বাংলাতে থিয়েট্রিক্যালি রিলিজ হয়েছে, কিন্তু অল ওভার ইন্ডিয়া আমার ফিচার ফিল্ম যেখানে আমি প্রোটাগনিস্টের চরিত্রে সেটা রিলিজ হলো, এটা আমার জীবনে একটা মাইলস্টোন। আর আমার ছোট্ট ছানা জন্মানো সেটা আমার জীবনে আরো বড় মাইলস্টোন। দুটো অনুভূতি খুব আলাদা, কিন্তু দুটো অনুভূতি এমন ভাবে একসাথে এসেছে।
1: এই যে নওয়াজের কথা বললেন, নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে একটা ছবিতে একটুখানি স্ক্রিন শেয়ার করতে পারলেই অনেকে ধন্য মনে করে।
2: অবশ্যই।
1: আর সেখানে এইরকম একজন অভিনেতার সঙ্গে আপনার পুরো ছবি জুড়ে স্ক্রিন শেয়ার, তার সঙ্গে আপনি মূল চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে কি কি শিখলেন?
2: অনেক কিছুই শিখেছি। এরকম বড় মাপের অভিনেতার সঙ্গে আপনি যখন কাজ করছেন, তিনি নিজে থেকে আপনাকে না শেখালেও আপনি তাকে দেখে, তাকে ফলো করে অনেক কিছুই শিখতে পারবেন। সেটা ছাড়াও মানে আমি ছবিটার জন্য অডিশন দিই, আমাকে যখন পরিচালক বলে যে তুই এই পার্টটা করছিস, তা আমার না প্রথমে বিশ্বাস হচ্ছিল না, খুব সারিয়াল একটা ফিলিং হচ্ছিল এটা ভেবে যে আমি যখন বম্বেতে শিফট করি 2013 সালে, আর তার ঠিক এক বছর আগে ওনার ছবি গ্যাংস অফ ওয়াসিপুর পার্ট 1 পার্ট 2 এসেছিল, আর তার ঠিক কিছু মাস আগে কাহানি রিলিজ করেছিল। তো আমি প্রথম কাহানিতে ওনাকে দেখি আর আমি না মানে মুগ্ধ হয়ে যাই ওনার অভিনয় দেখে। আর আমার একজন বন্ধু, সে ওই ছবিটিতে সহকারী পরিচালনায় ছিলেন, তা আমি তাকে বলি যে এই অভিনেতার নাম কি রে, দুর্ধর্ষ অভিনয় করেছে। ও বলে যে এর নাম নওয়াজউদ্দিন সিদ্দিকী, এই যে দুটো ছবি আসছে গ্যাংস অফ ওয়াসিপুর 1 আর 2 অনুরাগ কাশ্যপের, এটা কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, দেখবি হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং। তো তারপর থেকে হয় না যে এটা খুব অর্গ্যানিক ভাবে আমি ওনার বিশাল ফ্যান হয়ে যাই। তবে যখন আমি শিফট করি বম্বেতে, নিজের একটা আস্তানা ভাড়া করে থাকছি, তখন বসে বসে দুপুরবেলা যখন কাজ নেই নানা রকম স্বপ্ন দেখতাম, তো এইটাও স্বপ্ন দেখতাম যে কোনোদিন আমি এই ধরনের শিল্পীদের সাথে কাজ করব, তাদের মধ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকী আমার মাথায় খালি আসতো। তো যখন এত বছর বাদে ওনার সঙ্গে শুটিং করছি আর যেই বাড়িটাতে আমার শুটিং হচ্ছিল, মানে যেই বাড়িটাতে আমার চরিত্রটার বাড়ি দেখাচ্ছিল, সেটা হচ্ছে সেই সেম কমপ্লেক্স যেখানে আমি প্রথম বম্বেতে শিফট করে ভাড়া করে থাকতাম আর কি। তো মানে আমার না মনে হচ্ছিল ছবির মতো, আমি খালি একটা অন্য উইংয়ে শুটিং করছিলাম আর যখন ছিলাম একটা অন্য উইংয়ে ছিলাম, তো আমি যেই উইংটাতে শুটিং করছিলাম ওইখান থেকে আমার বাড়িটা দেখা যাচ্ছিল, প্রথম বাড়ি। আর আমার যেন মনে হচ্ছিল ওই বাড়িটা আমার সঙ্গে কথা বলছে, আমাকে বলছে কি কেমন লাগছে। তারপরে তো ওনার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা এতটাই স্মুথ আর এফোর্টলেস। ওই একটা শব্দ আছে না, ইউ শুড নেভার মিট ইউর হিরোজ, তোমার হয়তো মন খারাপ হয়ে যেতে পারে, তারা হয়তো খুব রুক্ষ হতে পারে, তারা হয়তো ভালো মানুষ না হতে পারে, বা তারা হয়তো অত প্রফেশনাল নয়, স্ক্রিনেই শুধু ফাটাফাটি। কিন্তু সেটা নওয়াজ স্যারের সঙ্গে মানে ওটা পুরোটাই উল্টো। ইনফ্যাক্ট ওনার সঙ্গে যখন গল্প করতাম, আমরা মোটামুটি অভিনয় নিয়েই কথা বলতাম, অভিনয়, ছবি, নানা রকম আর্ট, এই মিউজিয়ামে গেছি, এই জায়গায় ঘুরতে যাওয়া, এইসব নিয়ে কথা বলতাম। আর খুব মানে হেলদি ডিসকাশন হতো, মাঝে মাঝে তর্ক বিতর্কও হয়ে যেত, কিন্তু ভীষণ একটা হেলদি অ্যাটমসফিয়ার ছিল। আর ওনার থেকে আমি যেটা সব থেকে ভালো জিনিস শিখেছি যে তুমি নিজের কাজে কনসেন্ট্রেট করো, তুমি ভীষণই একজন দক্ষ অভিনেতা, একজন খুবই জ্ঞানী গুণী শিল্পী হতে পারো, কিন্তু যখন তুমি ফিল্মের সেটে আছো বা নাটকের রিহার্সালে আছো, তুমি ঠিক করছো না ভুল করছো সেটা কিন্তু পরিচালকের কাজ, সেটা তোমার কাজ।

0: এসে বলে দেওয়া যে তুমি এটা করো ওটা করো বা পরিচালনার মধ্যে নাক গলানো, উনি কিন্তু কখনো সেটা করতেন না, যদিও সবার থেকে উনি সিনিয়র ছিলেন। এই যে সবাইকে কাজটা করতে দেওয়া, তাকে যে স্বাধীনতাটা দেওয়া, এটা একটা খুব বড় লার্নিং। ছবি শুটিং শেষ হয়ে গেল, তারপরে উনি আমাকে বললেন যে তুমি একদম ফাটিয়ে দিয়েছ। এবার হয় তার আগে আমি নানা রকম ভাবনা চিন্তা করছি যে হয়তো ওনার ভালো লাগছে না, উনি কিছুই বলেন না, বা হয়তো ভালো লাগছে, আমি নানা রকম এক্সপেক্ট করছিলাম। কিন্তু উনি ভীষণই মানে কোন রকম স্টেটমেন্ট দেওয়া কারোর পারফরমেন্স নিয়ে, যেটাতে একজন মানুষ কনসিয়াস হয়ে যেতে পারে, সেইগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় উনি সেটাই করেছেন। আর খুবই ডাউন টু আর্থ, আমাদের শুটিং এর সময় উনি কোনো অন্তরাজ নিয়ে আসেননি, মানে নো স্পট বয়, স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, ছাতা ধরার লোক, ম্যানেজার, কিচ্ছু না। উনি জানতেন যে এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি, উনি একা এসেছিলেন জার্মানিতে শুট করতেন, ওনার মধ্যে কোনো ডাউট আসেননি, উনি নিজেকে মিশিয়ে দিয়েছিলেন পুরো ওই এনভায়রনমেন্টের সাথে।
1: সত্যি ওনার সম্পর্কে জানতে পেরে আমাদের তো ভালো লাগছেই। এই ছবির যে গল্পটা, সেখানে আমরা দেখেছি পুরো ছবি জুড়ে আপনি নওয়াজের চরিত্রটাকে গাইড করছেন, যেহেতু উনি বলেই দিয়েছেন আমি একটা নই। এইবার যদি উল্টোটা দেখা যায় যে মানে আপনি যখন আপনার কেরিয়ার শুরু করছেন তখন কি কেউ এরকম পাশে ছিল?
0: অনেকেই পাশে ছিল আমি বলবো। আমি আসলে ভীষণ খুঁতখুঁতে সবকিছু নিয়েই। কলকাতায় আমি অভিনয়ের কাজ করেছি, আমি থিয়েটার করেছি, এখানে রুদ্রসঙ্গীত বলে একটি নাটক হতো, এখনো হয়তো ব্রাত্যজনের, তারপরে আমি একটি টেলিভিশন সিরিয়াল করি, একটি ছবি করি, তারপর তো বোম্বে চলে যাই। কিন্তু এই যে অভিনেতা হিসেবে কাজ করেছি, কিন্তু নিজেকে যে বলা যে আই অ্যাম অ্যান অ্যাক্টর বা আমি অভিনেতা, এটা আমি ঠিক বলতে পারতাম না কনফিডেন্টলি, কারণ আমার মনে হতো যে আমি এতটাও ভালো শক্তিশালী অভিনেত্রী হয়ে উঠতে পারিনি যে আমি এটা বলবো। আমি যখন ওই শহরে যাই, অনেক নতুন নতুন ছেলেমেয়েদের সঙ্গে আলাপ হয়, অডিশনে যখন যেতাম তখন অনেকে বলতো আমি একজন অ্যাক্টর অ্যান্ড আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট অ্যাক্টিং, খুব সহজ সরলভাবেই বলে দিত। আমি খুব অবাক হয়ে যেতাম যে কি কনফিডেন্ট এরা ফ্লুয়েন্টলি বলে দিচ্ছে এই সেন্টেন্সগুলো, যেটা আমার আমার না ঠোঁট থেকে বেরোতো না। আমার মনে হতো যে না, আই উইল হ্যাভ টু আর্ন ইট, আমাকে এটাকে খেটে খুটে সেইভাবে আমাকে এটাকে জিততে হবে। তো আমি তখন থিয়েটার করতে শুরু করলাম, তো আমার প্রথম থিয়েটারের এক্সপিরিয়েন্স ছিল মানব কলের সাথে। আমি তখনও মানে রিহার্সালে যাচ্ছি, আমরা রিসার্চ করছি, আমাদের প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে ছিল, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার লেখা, ওনার চরিত্র, এই সব কিছু মিলিয়ে। তো একদিনকে আমাদের রিহার্সালের পরে আমাকে এমনি কথা হচ্ছিল, তখন আমাকে হঠাৎ করে উনি বলেন যে তুই খুব ভালো অভিনেত্রী। তো এইটা আমাকে প্রথমবার কেউ আমাকে এইভাবে আন্ডারলাইন করে বলে, আমি তখন হঠাৎ থতমত খেয়ে গেছিলাম। তো উনি বলেন যে তোকে বলছি, তোর মধ্যে একটা অদ্ভুত মানে অনেস্টি আছে যেটা কিন্তু খুব রেয়ার, তো তুই কর। তো এই যে প্রথমবার আমার কেউ একটা বললো, এটা আমি প্রথমবার ওইখানে গিয়ে আমি মানবের মুখ থেকে শুনলাম। তো হয় না, আমার আস্তে আস্তে ভেতরে একটা এই বোধ হতে শুরু করলো যে না, অভিনয়টা তাহলে আমার মধ্যে আছে, আমি আরো খাটবো। এমনিতেও খাটতাম, কিন্তু ওটা শোনার পর আরো আমি কনফিডেন্স পেলাম। এবার আস্তে আস্তে আমি ধরো মকরন্দ দেশপাণ্ডের সাথে কাজ করি, তো মকরন্দ স্যার আমাকে মানব কলেরই নাটকে দেখে আমাকে স্পট করেন। তো উনি তারপর অন্য একটা নাটকের জন্য আমাকে অ্যাপ্রোচ করেন। এবার সেইটা করার সময় উনি আমাকে যেভাবে গাইড করেছেন, মানব আমাকে একটু অন্যরকম ভাবে গাইড করেছেন, উনি কারণ আমাকে অভিনয় করে দেখিয়ে দেননি মানব। আমি যেটা করতাম উনি বলতেন হ্যাঁ এটা ঠিক হচ্ছে, এটা তুই এই সুরে কর, কিছু একটু ব্রিফ দিয়ে দিতেন। কিন্তু মকরন্দ স্যার যেমনি আমাদের অনেক কিছু দেখিয়ে দিতেন যে এইভাবে করো, পাটা এইভাবে ফেলো, হ্যাঁ এইরকম ভাবে পশ্চার নাও, কারণ ওনার নাটকের চরিত্রটা সেরকমই ছিল, একটু লার্জার দ্যান লাইফ। তো এইভাবে দেখতে গেলে আমি আমার এই জার্নিতে শুরুর দিকে অনেকেরই গাইডেন্স পেয়েছি। মানবের নাটকে কল্কি যে মেন রোলটা উনি করতেন, কল্কি এখন আমার খুব ভালো বন্ধু, তখন আমি ওকে হাঁ করেই দেখতাম কিভাবে একটি চরিত্রের পেছনে খাটে, কিভাবে রিহার্সাল করে। তো ও নিজে হাতে ধরে আমাকে কখনো দেখিয়ে দেয়নি যে এইভাবে অভিনয় করো, কিন্তু আমি ওকে না বলে ওর অজান্তে আমি ওর থেকে ওর গাইডেন্সটা নিয়ে নিয়েছি আর কি। তো এইভাবে আমার এই অ্যাক্টিং এর এই জার্নিতে বোম্বে যাওয়ার পর আমি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময় সময় গাইডেন্স পেয়েছি, মানে এরকম নয় যে একজন আমার মেন্টর সে থ্রু আউট আমাকে গাইড করে গেছে, এরকম ইনডিরেক্টলি কারোর থেকে গাইডেন্স পেয়েছি, এরকম কল্কি বলো বা তোমার শালিনী ওয়াটস বলে একজন অভিনেত্রী আছে, যিনি এবার হোম বাউন্ডে অসাধারণ কাজ করেছেন, তিনি আমার কো অ্যাক্টর ছিলেন একটি ছবিতে আর একটি নাটকেও, আবার মকরন্দ স্যার যেভাবে আমাকে ডিরেক্টলি আমাকে গাইড করেছেন। তো সেইখানে বলতে গেলে যে ওই পরিবেশটা সেটা আমার গাইডেন্স ছিল, আর আমি যে নিজেকে ভাঙতে পেরেছি সেটা আমার নিজস্ব গাইডেন্স ছিল, যে আমি নিজেই নিজেকে গাইড করেছি যে এবার তোমাকে পুশ করতে হবে। তো এই সবকিছু মিলিয়ে পুরো অভিনয়ের জার্নি
1: এবং আজকে আপনি এই জায়গায়। আদিত্য কৃপালানি, ওনার সঙ্গে আপনার এটা চতুর্থ ছবি, প্রথম ছবি টিকলি অ্যান্ড লক্ষ্মী বোম, এই যে পরপর চারখানা ছবি।

0: ছবিতে একজন ডিরেক্টরের হাত ধরে শুরু হলো কিভাবে, সেটা কি ওই থিয়েটারের যে এক্সপিরিয়েন্স সেটা কাজে লেগেছিল?
1: অবশ্যই অবশ্যই, মানে আমার মনে হয় যে আমি যে টিকলি চরিত্রটা মানে যেইভাবে আমি তুলে ধরতে পেরেছি সেইটার সঙ্গে কোথাও না কোথাও আমি যে মকরন স্যারের সাথে প্লের নাম কস্তুরী, তো এই কস্তুরীর চরিত্রটার সঙ্গে মানে তার হাবভাব, তার ফিজিক্যালিটি, সে যেরকম ভাবে রসিকতা করে, একটু দুষ্টুমি করে, সেটার সঙ্গে টিকলির একটু মিল আছে। এবার অবশ্যই টিকলির জীবনযাপন, তার পেশা, তার ব্যাকগ্রাউন্ড, তার সোশ্যাল সিচুয়েশন একেবারেই আলাদা, এটা ওই টিকলির সাথে ওই কস্তুরীর খুব আমি মিল খুঁজে পেয়েছিলাম। তো অবশ্যই আমার নাটকের এইসব অভিজ্ঞতা আমাকে টিকলি অ্যান্ড লক্ষ্মী মম এর মতো ছবিতে অভিনয় করতে অনেক সাহায্য করেছে, চরিত্রটার প্রতি জাস্টিস করতে সাহায্য করেছে। কারণ যা স্ক্রিপ্টে থাকে শুধুই তো আমরা সেটা অভিনয় করি না, কারণ প্রচুর ইম্প্রোভাইজেশন থাকে। ওই ছবিতে আমার যিনি বিপরীত অভিনয় করছেন বিভাবরী দেশপাণ্ডে, উনিও থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আর উনি ভীষণই একজন গুণী, দক্ষ অ্যান্ড শক্তিশালী অভিনেত্রী। আর উনি পুনেতে রেগুলারলি নাটক করেন, নিজে ডিরেক্ট করেন, এবার উনিও ইম্প্রোভাইজ করছেন, আমিও ইম্প্রোভাইজ করছি, মানে এই ব্যাপারটা এত মজার যে এটা থিয়েটারের এক্সপিরিয়েন্স না থাকলে না মানে অতটা সাবলীল ভাবে হয় না। আর টিকলি অ্যান্ড লক্ষ্মী মম আমি অডিশন দিয়ে পেয়েছিলাম, আদিত্য অনেককে খুঁজছিল টিকলি চরিত্রটার জন্য, আর স্পেসিফিক্যালি ও বাঙালি মেয়ে চাইছিল, তো সেই ক্ষেত্রে আই গট লাকি যে আমি বাঙালি।
0: টিকলি তো বাংলাদেশের,
1: হ্যাঁ মানে টিকলি তোমার গল্পের বইতে বাংলাদেশ ছিল, কিন্তু তোমার যখন ছবিটা বানানো হয় তখন ওকে আর বাংলাদেশ রাখা হয়নি, তখন ওর কলকাতা ওয়েস্ট বেঙ্গলেই দেখানো হয়েছে। আমি বাঙালি বলে ওইটা আমার ফেভারে কাজ করেছে। এবার একটা এজ গ্রুপের ব্যাপার আছে, একটা বডি স্ট্রাকচারের ব্যাপার আছে, এইগুলো অনেক ফ্যাক্টর, কিন্তু মানে শুধুই যে অভিনয় জানো সেটা সবসময় এনাফ হয় না, একটা চরিত্র সঙ্গে অনেক কিছু মিল থাকতে হবে না, তো এইসব অনেক ফ্যাক্টর্স আমার ফেভারে কাজ করে। আর অডিশনটিও ভালো হয়, আমরা 4টে রাউন্ড অফ অডিশন করেছিলাম আর কি, মানে ওরা করেছিল, তো প্রত্যেকটা রাউন্ড আমি ক্লিয়ার করে করে তখন ফাইনাল রাউন্ডে গিয়ে আদিত্য কিছু মনে হলো যে হয়তো আমার মধ্যেই টিকলি দেখতে পেয়েছে, তারপরে আমি টিকলি অ্যান্ড লক্ষ্মী মম ছবিটি করি। ওটাই আমার সব থেকে মজা লাগে যে ওর কোথাও না কোথাও আমি একজন অভিনেত্রী হিসেবে আমার ওপরে এতটাই ভরসা হলো যে আবার পরের ছবিটার জন্য আমার কাছে এলো টোটা পাটাক আইটেম মাল, আমাকে এসে বললো যে আমি এরকম একটা ছবি ভাবছি, তো এই 4টে চরিত্রের মধ্যে আমি তোর কথা ভাবছি। তা আমি তখন মনে হয় ভাবছি যে নিজের কাজ নিয়ে এতটাই প্যাশনেট যে আমার সঙ্গে টুকটাক তর্ক বিতর্ক হওয়া সত্ত্বেও আমার সাথেই কাজ করতে চায়, কারণ ও এতটা আমার কাজে বিশ্বাসী, যেটা আমার খুব ভালো লাগলো। বলে না যে তুমি যখন মানে যে কোনো ফিল্ডেই কাজ করতে যদি যাও, একটা মানুষ লাগে যে তোমার মধ্যে ওই স্ট্যামিনাটা, ওই ক্রেডিবিলিটি যা দেখতে পায়, সবাই সেটা দেখতে পায় না, সে যদি তোমার উপর বিশ্বাস করতে পারে তাহলে কিন্তু তুমি অনেকটা দূরে এগোতে পারবে, একজন লাগে যে হু ক্যান ট্রাস্ট ইউ। তারপরে আদিত্য আমার কাছে তৃতীয় ছবি নিয়ে আসে দেবী আর হিরো। এবার নওয়াজ স্যারের সঙ্গে মা একটা নেই ওর সময় ও আমাকে বলেছিল যে এটার জন্য আমার অডিশন দরকার, আমি জানি তুই আমার সঙ্গে অনেকবার কাজ করেছিস কিন্তু এটা আমরা একটু অন্যভাবে ভাবছি, হয়তো কো প্রডিউসার থাকতে পারে, বা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি কাকে সিলেক্ট করছি, আমার কাছে যেন সলিড রিজন থাকে যে আমি একে এই কারণে চুজ করেছি। তাই অডিশনটা আমি দিলামও, আর ও আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়েও দিয়েছিল পুরোটা, যেটা আদিত্যের খুব বড় গুণ, ও প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীকে অডিশনের আগে পুরো সিনেমা স্ক্রিপ্ট পাঠিয়ে দেয়, যেটা কেউ করে না, যাতে অভিনেতার মাথায় ক্লিয়ার থাকে, পরিষ্কার যে গল্পটা এরকম, চরিত্রটা এরকম। তো আদিত্য ওই হিসেবে খুবই হেল্পফুল। আমি যখন স্ক্রিপ্টটা পড়ি আমি তো পাগল হয়ে গেছি, যে এইরকম চিত্রনাট্য, এরকম চরিত্র যে কোনো অভিনেতা অভিনেত্রী সে তো মানে লুফে নেবে, অভিনয় করার এত সুযোগ, ইম্প্রোভাইজ করার এত সুযোগ, আর চরিত্রটা খুব ভালো লাগার ক্যারেক্টার নয়, একে খুব ইজিলি তুমি অপছন্দ করবে শুরুর দিকে, কিন্তু আস্তে আস্তে তোমার হয়তো ভেতরে ওর প্রতি কিছু কিছু দুর্বলতা হতেও পারে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আবার সে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনয় শেখাচ্ছে, তো পুরো ব্যাপারটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। এবার বাকি যা হলো সেটা তো আমরা সবই জানি, ছবি বেরিয়ে গেছে, আমি এই ছবিটার অংশ হতে পেরেছি, তো
0: একেবারে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, উনিও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন, আপনি পেয়েছেন। যখন আপনি ভাবলেন যে বাংলার ছেড়ে মুম্বাইতে গিয়ে কাজ করবেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা অন্য অনেকের থেকে একেবারেই আলাদা, শতরূপা সান্যাল আপনার মা, যিনি নিজে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র, টেলিফিল্ম, ডকুমেন্টারি, নিজে আবার লিরিসিস্ট হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন, তো এরকম একজন মানুষ, তার মেয়ে আপনি, এইরকম একটা পরিবেশে বড় হওয়া, আপনার তো বাংলাতে কাজ পাওয়ার খুব একটা অসুবিধে থাকার কথা নয়,
1: সেটা এটা খুব ভুল ধারণা জানো।
0: আমার ওইখানেই জানার ইচ্ছে, আপনাকে কেন বাংলা ছেড়ে মুম্বাইতে স্ট্রাগল করতে চলে যেতে হলো?
1: তুমি কোন পরিবার থেকে বিলং করো সেটা তোমার জন্য একটা বড় সাপোর্ট হতে পারে। হ্যাঁ, সাপোর্ট হতে পারে এই হিসেবে যে কেউ আমাকে কোনো রকম খারাপ প্রস্তাব দেবে।

0: না, এটাই একমাত্র সুবিধে। কারণ যেহেতু মাকে সবাই চেনে, আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই খুব সম্মান করে, কিন্তু সেইটার সাথে সাথে আমাকে কেউ কোনো প্রস্তাবই দেবে না কাজের। হ্যাঁ, এরকম হয়ে যায়। কারণ কি বলতো, সবসময় যে তুমি যদি পরিচিত হও ইন্ডাস্ট্রিতে, তার মানেই যে তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোনেরা তারা সুযোগ পাবে, তার কোনো গ্যারেন্টি নেই। তোমার বাকিদের সঙ্গে কিরকম সম্পর্ক আছে, তুমি ইন্ডাস্ট্রির কি ক্যাম্পের কি পার্ট, কার সঙ্গে কিভাবে মিশছো, এইরকম অনেক ফ্যাক্টর ম্যাটার করে আর কি। এবার আমার মাকে সাধারণত এরকম নানা রকম পার্টিতে দেখবে না, আমি বলছি না যে পার্টিতে যাওয়া খারাপ, আমার মা যায়নি। তাই আমার মা সেই রকম কোনো একটা হয় না যে ক্যাম্প বলো বা কোনো গ্রুপ বলো, সেগুলোর কোনো অংশ হয়ে ওঠেনি মা। তো অটোমেটিক্যালি তাই যেই লোকজনগুলো যারা কাজ দিতে পারে তারাও ঠিক মায়ের বন্ধু হয়ে ওঠেনি। তারা যদি বন্ধু হয়নি, তার বন্ধুর বাচ্চাদেরকে আলাদা করে কি করে ফেভার করবে, এবার সেটা তো একটা কথা। আরেকটা কারণে তুমি কাজ পেতে পারো যদি তুমি কোনোরকম ভাবে অনেক পপুলার হয়ে যাও। হ্যাঁ, যেটা যদি তুমি কোনো টেলিভিশন সিরিয়াল করলে বা কোনোভাবে কিছুভাবে যদি তুমি একটা পপুলারিটি অর্জন করো, যেটা আমার ক্ষেত্রে হয়নি। ধরো আমি যে টেলিভিশন সিরিয়ালটা করেছিলাম ওইটা সেই রকমভাবে অত পপুলার হয়নি, আর আমি টেলিভিশন করার জন্য চেষ্টাও করিনি, আমি চলে গেছি বম্বে। আর এমন নয় যে আমি এখানে লোকজনকে যোগাযোগ করিনি, আমি যোগাযোগ করেছি অভিনয় করার জন্য। ইনফ্যাক্ট যেহেতু মাকে অনেকেই সম্মান করে বলে মাও মানে কিছু লোককে মানে যারা এখানে ছবি বানায় তাদেরকে সম্মানের সাথে ফর্মালি যে আমার মেয়ে অভিনয় করতে চায়, তোমাদের যদি কোনো কাজ থাকে তুমি একটু অডিশন করতে পারো বা কিছু একটু ভেবো একটু এরকমই। কারণ এখানে তখন কোনো কাস্টিং ডিরেক্টর বলে কিছু ছিলই না, তো এইভাবেই আর কি ছেলেমেয়েরা স্টুডিওতে ছবি টবি নিয়ে নিয়ে যেত, বা তোমার যদি কোনো কন্ট্যাক্ট থাকতো তুমি তাকে সরাসরি যোগাযোগ করে বলতে যে ও অভিনয় করতে চায়, আর তারা ইমিডিয়েটলি এটাই বলতো যে ইমেল অ্যাড্রেস পাঠাচ্ছি, ছবি পাঠিয়ে দাও, তারপর দেখছি। কিন্তু তারপরে আর কিছুই হতো না। মানে এবার কি করব, কি করণীয়, মানে উপায়টা কি, বসে থাকবো বাড়িতে গালে হাত দিয়ে? তো এই সব কিছু ভেবেই যেটা মনে হলো যে বোম্বেতে আমি জানি যে অডিশন হয়ই হয়, সে তোমার যে কোনো ফরম্যাটেরই কাজ হোক না কেন, টেলিভিশন বলো, অ্যাডভার্টিজমেন্ট বলো, সিনেমা বলো। তো আমি আমার মনে হলো যে অ্যাটলিস্ট অডিশনটা তো দিতে পারবো, ইজ এ প্রসেস। এমন তো নয় যে আমি জানি না কি করব, কোথায় যাব, কারোর বাড়িতে গিয়ে ছবি নিয়ে বসে থাকবো না স্টুডিওতে গিয়ে ছবি নিয়ে বসে থাকবো। এখানে আমি জানি অ্যাটলিস্ট আমি কোনো ক্যামেরার সামনে অভিনয় করে কিছু তো দেখাতে পারবো যে আমি এটা পারি আমি এটা পারি না। তো সেই সব কিছু ভেবে আমি এখান থেকে চলে যাই আর কি, কারণ এইখানে কিছু হয়ে উঠছিল না। মনে যে হারিয়ে গেছি, কোথা থেকে শুরু করব কি না করব, মাও ঠিক আমাকে ওভাবে গাইড করে উঠতে পারছিল না আলাদা করে। মা নিজের তরফ থেকে চেষ্টা করেছিল, করেনি যে তা নয়, কিন্তু যেটা বললাম যে সবসময় যোগাযোগ দিয়ে হয় না, কিরকম যোগাযোগ আছে আপনার ইন্ডাস্ট্রির সাথে সেইটাতে অনেক কিছু ম্যাটার করে।
1: তো একটা অচেনা শহর, তাই তো? তো এইরকম একটা জায়গায় যখন গেলেন সেখানে তো একেবারেই শুরু থেকে শুরু করা, তো সেই স্ট্রাগলটা কেমন ছিল?
0: প্রথমে যখন গেছি কেউ যে আমায় চেনে না, ওটা আমার খুব রিফ্রেশিং লাগছিল, খুব ভালো লাগছিল যে ওই ব্যাগেজটা নেই যে আমি শত্রুপা সান্যালের মেয়ে, রীতা ভরির দিদি, এই ব্যাগেজটা নেই, আমি জিরো থেকে স্টার্ট করছি। কারণ আমার তখন মনে হলো যে কলকাতায় যে আমি যতটুকু কাজ করেছি তখনও, আমি একটু মডেলিং করেছি, একটু থিয়েটার করেছি, একটু অভিনয় করেছি, মানে 3 বছরের মতো কাজ, এমনও কিছু আমি বছরের পর বছর ধরে এখানে খেটে গেছি, তারপরে আমাকে আবার শুরু করতে হচ্ছে। আমার তখন মনে হচ্ছিল এটা তো শুরুই, এটা শুরুর জাস্ট আরেকটা অংশ। ওইটা আমার একটা ধরে না একটা ট্রেনিং ছিল যে কিভাবে ক্যামেরা ফেস করতে হয়, কিভাবে স্টেজে দাঁড়াতে হয়, লাইট নিতে হয়, টেকনিক্যালিটি নানা রকম, আমি ওটাকে আমি ওভাবেই দেখছিলাম। আমি চাইছিলাম যে আরো বেশি সুযোগ আসুক, আর যেহেতু বোম্বেতে ইন্ডাস্ট্রিটা বড় তাই সুযোগ অবশ্যই বেশি। এটা একটা সোজা পথ নয়, কারণ পুরো দেশ থেকে এত এত ছেলে মেয়ে রোজ বোম্বে যাচ্ছে তারা অভিনেতা হবে বলে, মানে ঢিল ছুড়লে তুমি 10 জন হাত তুলবে অভিনেতা এইরকম। কিন্তু এই যে কেউ আমায় চেনে না, এই যে কেউ আমার ওপর নজর রাখছে না যে আমি কি করছি কি না করছি, সেটা আমার খুব মনে হচ্ছিল আমি খুব ফ্রি, তাই আমি থিয়েটার করতে শুরু করলাম। এবার থিয়েটার করতে করতে আমি রিয়েলাইজ করলাম যে আমি টেলিভিশন করতে চাই না, তাহলে আমি অন্য কিছু করতে পারবো না, থিয়েটার করে যে আনন্দটা পাচ্ছি সেটা পারবো না আমি। আমি তখন ফটোগ্রাফি করতে শুরু করলাম প্যারালালি, যাতে আমি বোম্বে তো এক্সপেন্সিভ, তাহলে বাড়ি ভাড়া দেবো কি করে, নিজের খাওয়া দাওয়া, অন্যান্য যাতায়াত, একটা আমার জীবনযাপন, সেগুলো আমি ফটোগ্রাফি করে বিলস পে করতে শুরু করলাম। এইগুলো করতে খুব মজা লাগতো, আমার মনে হতো না যে ওফ আমি কি কষ্টে আছি, আমার মনে হতো যে এটা তার অ্যাডভেঞ্চার, আমি কত কিছু শিখছি এই প্রসেসে। ফটোগ্রাফার হিসেবে বহু অ্যাক্টরদের সঙ্গে আমার আলাপ হয়েছে যারা পরবর্তীকালে বা সেই সময়ও তারা যথেষ্ট নাম করা অভিনেতা অভিনেত্রী। আমি হয়তো অ্যাজ অ্যান অ্যাক্টর তাদের সঙ্গে কখনো ওইভাবে কাজ করে উঠতে পারিনি,

0: কিন্তু ওই আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমাকে রাসিকা দুগ্গল, এত প্রতিভাবান একজন অভিনেত্রী, উনি তখন সবে ওনার কিসসা ছবি রিলিজ করবেন, উনি আমাকে যোগাযোগ করে যে ওর কয়েকটা পোর্ট্রেট তুলে দিতে হবে। তো আমি সেইভাবে রাসিকার সাথে আলাপ হয়। এমনি মানব কলের প্রথম সেট অফ পোর্ট্রেটস আমার তোলা। তো মানবের একটি ছবি ফিল্মফেয়ার ম্যাগাজিনে বেরোয়, আমি খুব এক্সাইটেড হয়ে যাই যে আমার তোলা ছবি ফিল্মফেয়ারে বেরিয়েছিল। কালকি আমাকে বলে তুই আমার কটা ছবি তুলে দে। এরকম আস্তে আস্তে হয় না, আমি অনেকেরই ছবি তুলতে শুরু করি। শায়নী গুপ্তা, ওর যেমনি তখন মার্গারিটা উইথ দ্য স্ট্র বেরোয়নি, বললো যে তুই আমাকে কয়েকটা ছবি তুলে দে। তো আমি এগুলো সবই মানে কমিশন ছিল, আর কিছু কিছু যারা বন্ধু তাদেরকে ভালোবেসে তুলে দিতাম। কিন্তু এইভাবে আমি কতজনের ছবি তুলেছি। আমার মনে হয় যে তুমি যখন অভিনয় করছো বা যে কোনো শিল্পই তুমি যদি প্রফেশন হিসেবে বেছে নাও, তার সাথে সাথে তুমি যদি আরো একটা শিল্পকে এক্সপ্লোর করো, ওটা কিন্তু তোমার সেই আর্টটাকে সাপোর্টই করে, তুমি আরো গ্রো করো। তুমি যত আর্ট ফর্ম এক্সপ্লোর করবে অ্যাজ অ্যান আর্টিস্ট, তুমি তত বড় হবে।
1: খুব ভালো লাগছে যে আজকের যে এই আলাপচারিতা, সেখানে যেমন আপনার কথা আমরা শুনছি, আপনার অভিনয় জীবনের নানান কথা আমরা শুনছি, তার পাশাপাশি আমাদের শ্রোতা বন্ধুদের অনেকের কাছেই একটা খুব ইম্পর্টেন্ট যে মেসেজ সেটা যাচ্ছে যে অভিনেতা চলচ্চিত্রের পর্দায় আমরা দেখি এবং তাদের সম্পর্কে আমাদের একটা অন্যরকম ধারণা থাকে, মানে রূপলি পর্দা, মানে আমরা অনেক বছর ধরে শুনে আসছি, কিন্তু তার পেছনে ছবিটা কেমন, এক একজনের জার্নি অবশ্যই এক এক রকম, কিন্তু এই যে বাস্তবটাকে তুলে আনছেন এবং তার ফলে অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে আসছে। আমাদের এই পর্বের একদম শেষ প্রশ্নে যাব। এই যে আপনি প্রথমে শুরু করেছিলেন সম্ভবত অন্তরে বাহিরে, এবার তারপর এখন মা একটা নেহি হুঁ, এতটা পরিচিতি পেয়েছে, পেশাগত জীবনে কি কি বদল এসেছে বলে আপনার মনে হয়?
0: পেশাগত জীবনে বদলটা না খুব ওভারনাইট আসেনি, তো তাই ওইভাবে আলাদা করে বুঝতে পারিনি, মানে খুব আস্তে আস্তে আস্তে করে বদলটা এসেছে আর কি। যে আমি প্রথম বদল বোধ করি ধরো যখন আমি স্টোরিজ বাই রবীন্দ্রনাথ টেগোর করি এপিক চ্যানেলের জন্য অনুরাগ বাসুর ডিরেকশনে, তো ওইটা আমার প্রথম বোম্বেতে গিয়ে স্ক্রিনের এক্সপিরিয়েন্স, মানে বিজ্ঞাপন নয় একটা প্রপার ফিকশন। তো সেইখানে এবার তুমি যখন সেটে যাও কিভাবে লোকজন তোমাকে ট্রিট করছে সেটা তুমি আস্তে আস্তে বুঝতে পারো যে আচ্ছা একটা প্রফেশনাল শিফট হয়েছে। হ্যাঁ, এবার তারপরে যখন ওটা রিলিজ হলো, টেলিকাস্ট হলো, লোকেদের তোমার প্রতি একটা অ্যাপ্রোচ, তারপরে কাজ যেভাবে আসতে শুরু করে, তো একটা কাজের পর আরেকটা কাজ আসে, একটা অডিশনের পর আরেকটা অডিশন আসে। আমি যখন বোম্বেতে কাজ করছি, অ্যাডের জন্য অডিশন দিচ্ছি, আমি না এরকম অ্যাডসের পার্ট ছিলাম যেগুলো মন্টাজ হতো, অনেকগুলো গল্প একসাথে, তার মধ্যে একটা গল্পতে তুমি। এবার এত বছর বাদে ধরো এখন আমি যে বিজ্ঞাপনগুলো করছি সেগুলোতে শুধু আমিই আছি, এটা যে ওভারনাইট হয়েছে তা না, এটা আস্তে আস্তে আস্তে আস্তে করে হয়েছে। তো ওই যে ওই বোধটা যে ও সব চেঞ্জ হয়ে গেল, ওইটা কিন্তু হঠাৎ করে হয়নি, ওইটা খুব অল্প অল্প করে, যেভাবে একটা বাড়ি তৈরি হয়, যেভাবে হয়তো সমুদ্র তৈরি হয়েছিল আমাদের পৃথিবী ফরমেশনের সময়, ঠিক ওইভাবেই আর কি। আর তাই এক্সপ্রেস করা খুবই ডিফিকাল্ট যে কিরকম ভাবে শিফটটা হয়েছে, কিন্তু একটা শিফট তো হয়েছে আমি বুঝতে পারি। হঠাৎ করে এখন এই প্রশ্নটা করাতে এখন হঠাৎ মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস যেটা আমি এখন উপভোগ করছি অজান্তে, সেগুলো কিন্তু আমি 10-12 বছর আগে চেয়েছিলাম, এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে। আমার এটা মনে হয় না যে এই আজকের বাস্তবটা 10 বছর আগে আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন এটা বাস্তব।
1: আসলে আমরা তো জানি যে সাফল্যের রাস্তা একটু কঠিন হয়, তবে সাফল্যের স্বাদ ওই একটু একটু করেই পেতে হয়। সাফল্যটাও আসলে কোনো ডেস্টিনেশন নয়, আমরা যতদিন বাঁচবো ততদিন শিখবো, কাজ করে যাব, এটাই বোধ হয় প্রত্যেকটা শিল্প মাধ্যম বা যে কোনো কাজের ক্ষেত্রেই একমাত্র মেসেজ হতে পারে।
0: আর সাকসেস তো খুব সাবজেক্টিভ না, সবার জন্য আলাদা আলাদা। যখন প্রথম অভিনয় করা শুরু করি তখন আমার আইডিয়া অফ সাকসেস খুব আলাদা ছিল, আর এখন একেবারেই আলাদা। তুই এখন এই মা একটা নেহিউর জন্য যেরকম আমি প্রশংসা পাচ্ছি, এইটা 5 বছর আগে পেলে আমি হয়তো এত পাগল হয়ে যেতাম, কিন্তু আমি অনেক বেশি গ্রাউন্ডেড এখন।
1: তো এমন একজন অভিনেত্রী যাকে আমাদের হাউসফুল অনুষ্ঠানে আমরা পেয়েছি, তার জীবনের কথা, তার সাফল্যের যে যাত্রা পথ তার কথা আমরা একটু একটু করে শুনছি, তবে সবটা তো একদিনে শুনে ফেললে হবে না, সময়ের হাতে আমরা প্রত্যেকেই বন্দি, তাই আজকের মতো আমাদের এই পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু আরো অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু জানার বাকি চিত্রাঙ্গদার কাছ থেকে, সেসব নিয়ে আসবো আবারও পরের পর্বে। আজকের মতো হাউসফুল অনুষ্ঠান এ পর্যন্তই।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা, তার সঙ্গে কথা বলেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ ছিল প্রথম পর্ব, আকাশবাণী মৈত্রী।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrweebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitrweebandhu maitribondhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ শুক্রবার। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত।

আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আর বন্ধুরা, আপনারা তো জানেনই যে আজকের মহিলাদের আসর সৃষ্টি।

0: সুতরাং সৃষ্টিমূলক কাজ যারা করেন, নতুন নতুন সৃষ্টি আমাদের কাছে মেলে ধরেন, সেই রকম কিছু মানুষকেই আমরা সৃষ্টিতে পাই অতিথি হিসেবে। এবং তাদের কাজ, তাদের ভাবনা, তাদের চিন্তা সমস্ত কিছুতে আমাদের আমরা সমৃদ্ধ হই এবং আমাদের খুব ভালো লাগে, আমরা অনেক কিছু নতুন কিছু জানতে পারি। তো সেরকমই আজকের অতিথি, যার নাম ঈশিতা মাঝি, তার সঙ্গে কথা বলেছেন আমাদেরই এক বন্ধু তবাসসুম আরা। তো আমরা সরাসরি চলে যাই তাদের কথোপকথন শুনতে, কেমন?
1: সৃষ্টি অনুষ্ঠানে আমরা যাদের সঙ্গে কথা বলি তারা প্রত্যেকেই কোনো না কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত। আজও আমরা এরকমই একজন সৃষ্টিশীল মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। তিনি একজন শিল্পী, নাম ঈশিতা মাঝি। বাকি শিল্পীদের মতোই ঈশিতা তার কল্পনা, তার ভাবনা দিয়ে নিত্য নতুন শিল্পকর্ম তৈরি করেন। কিন্তু তার এই কাজের জন্য তিনি ক্যানভাসের পরিবর্তে বেছে নিয়েছেন কাপড়, আর রং তুলির পরিবর্তে বেছে নিয়েছেন রঙিন সুতো। কাপড়ের উপর বিভিন্ন সেলাইয়ের সাহায্যে তিনি যে নিখুঁত দৃশ্যপট তৈরি করেন তা দূর থেকে দেখলে ক্যানভাস বলেই ভ্রম হয়। আজ আমরা সেই ঈশিতার সঙ্গেই কথা বলব। ঈশিতা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। এটা তো আমার প্রথম অনুভূতি, তো খুবই ভালো লাগছে যে আমারও কেউ ইন্টারভিউ নেবে, এই প্রথম, মানে খুব খুশি লাগছে।
1: এই প্রসঙ্গে বলি, ঈশিতা মাত্র 23 বছর বয়স। তো ঈশিতা, প্রথমেই আপনাকে প্রশ্ন যেটা করব সেটা হলো, এই যে ক্যানভাসের বদলে কাপড় আর রং তুলির বদলে সুতো বেছে নিয়েছেন আপনি, এটা কেন? মানে কোনো বিশেষ মুহূর্ত বা কোনো বিশেষ মানুষের অনুপ্রেরণা কোনটা কাজ করেছে?
2: দেখুন, একটা শিল্পীর তো সবসময় ইচ্ছে থাকে মানে কিছু নতুন ধরনের জিনিস তৈরি করা। এবার আমারও তেমন কিছু ইচ্ছে ছিল যে শুধুমাত্র আঁকা আঁকিটাকে না করে একটু নতুন অন্য ধরনের জিনিস তৈরি করা। তাই জন্যই আমি প্রথমে কাপড়টাকে বেছে নিয়েছিলাম। এবার ছোট থেকে আমি মোটামুটি সুতো দিয়ে জামা কাপড় বানানো বা পুতুলের যে জামা কাপড় বানানো হয় সেইগুলো খুব করতাম, এমব্রয়ডারি জিনিসটা ভালো লাগতো। তো তারপর থেকে আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপ হয়।
1: এই প্রশ্নটাই আমি করতে চাইছিলাম, বা এর পরে যেটা করতে চাইছি প্রশ্নটা, এই এমব্রয়ডারির শুরুটা কবে হলো বা কার কাছ থেকে আপনি শিখেছেন?
2: এটা মূলত শুরু হয়েছিল 2022 সালে। 2022 সালে তখন আমি একটা ভোকেশনাল ট্রেনিং করেছিলাম, যেটা সরকার থেকে হয়। এবার সেই ভোকেশনাল ট্রেনিংটা মাত্র 6 মাসের ছিল। এবার সেখানে আপনার সমস্ত ধরনের বেসিক যে এমব্রয়ডারি গুলো, 25 স্টিচ, ওই ধরনের কাজগুলো শেখায়। আর তার সাথে জামা তৈরি, সেলাই, মেশিন সেলাই যেগুলো, ওইগুলো সব শেখাতো। এবার আমি তো সেলাই অত কিছু শিখিনি, জামাটা কাপড় তৈরিও অত কিছু শিখতে পারিনি, কিন্তু এমব্রয়ডারিটা পুরোটা শিখে এসেছিলাম। তারপরে যেহেতু ছবি আঁকা জানতাম ছোট থেকে, একদম ওই 2 বছর বয়স থেকে আমি ছবি আঁকি, তখন থেকে যেহেতু জানি আমার হাত পুরো একদম সেট ছিল। তারপর আস্তে আস্তে ভাবলাম আরো একটু কিছু ডেভেলপ করা যাক, আরো একটু কিছু নতুন ধরনের করা যাক, তারপর থেকে এই রিয়েলিস্টিক জিনিসগুলো এসেছে।
1: আচ্ছা আচ্ছা, তার মানে এটা বুঝছি যে 2022 সালে এমব্রয়ডারি জগতের সঙ্গে পরিচয় ঘটলেও আসলে সেই জার্নিটা ওই শিশুকালই শুরু হয়েছিল।
2: হ্যাঁ।
1: আর এই যে কোর্সটার কথা আপনি বললেন, মানে এই যে ট্রেনিং এর কথা আপনি বললেন, এটা ক মাসের ট্রেনিং ছিল? ক মাস শিখতে হয়েছিল বা কত বছর?
2: 6 মাস।
1: 6 মাস।
2: 6 মাসের মধ্যে প্রথম 1 মাস হচ্ছে এমব্রয়ডারিটা শেখানো হয়,
1: আচ্ছা,
2: বেসিক এমব্রয়ডারি গুলো।
1: আচ্ছা আচ্ছা,
2: এই ধরনের রিয়েলিস্টিক কাজ গুলো তো শেখানো হয় না,
1: বেসিক সেলাই।
2: হ্যাঁ, রং সেলাই, তারপরে ব্যাক স্টিচ,
1: তো আমরা এবারে পরবর্তী প্রশ্নে যাই। আমরা সাধারণত এমব্রয়ডারি বলতে যেটা বুঝি, আমরা সাধারণ মানুষ যেটা বুঝি, আমাদের চোখে প্রথমেই আসে কিছু ফুল, লতা পাতা, নকশা, হ্যাঁ, কাঁথা স্টিচ, যে ধরনের আমরা দেখে থাকি মূলত। কিন্তু আপনার কাজ যখন দেখি

0: তখন আমাদের সামনে একটা নতুন জগৎ খুলে যায়, কারণ আপনার কাজ মানে এই যে সাধারণ যে এমব্রয়ডারি তার চেয়ে বেশ খানিকটা আলাদা। ফুল লতাপাতা নকশার বদলে আপনার কাজে উঠে আসে প্রকৃতি, পশু পাখি, মানুষের মুখাবয়ব, এমনকি জীবনের বিশেষ কিছু মুহূর্ত। তাই আমরা জানতে চাইব যে আপনার কাজের যে সাবজেক্ট সেটা আপনি কিভাবে বেছে নেন।
1: ওটা মূলত নিজের ভালো লাগা থেকে। এবারে ঠাকুর ঠাকুর জিনিসটা তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে করতে, বেশ শ্রদ্ধা নিয়ে কাজটা করা হয়, ওই জন্য মানে খুব সুন্দরও হয়ে যায় কাজটা শেষ হলে, আর সবার বাহবা পেলে তো আরো বেশি কাজ করতে ভালো লাগে।
0: ঠিক ঠিক।
1: আর আর আমার বেশি পছন্দ যেটা পশু পাখিদের কাজগুলো করা, কারণ ওদের নেচারেই তো একটা খুব সুন্দর রঙিন ভাইব থাকে না, নেচার মানেই তো সুন্দর রঙের খেলা, তো কাজেও আমি অনেক রং ইউজ করতে পারি, আর পশু পাখিদেরও অনেক রঙের খেলা থাকে, ওই জন্য করতেও খুব ভালো লাগে। আর পোর্ট্রেট যেটা করি, পোর্ট্রেটটা ওইটা মানে নিজের থেকে একটু নিজের ভালো লেগেছিল যে আরেকটু কার্ভ ডেভেলপ করি, তখন ডেভেলপ করতে গিয়ে একটা পোর্ট্রেট করেছিলাম প্রথম, তারপর থেকে অর্ডার যেমন আসে তেমন অর্ডার অনুযায়ী করি, নিজের যেটা ভালো লাগে।
0: মানে ভাবা যায়, শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, সেলাই দিয়ে, সেলাইয়ের ফোর দিয়ে, সূচ দিয়ে পোর্ট্রেট তৈরি করা, মানুষের মুখের আকৃতি প্রকৃতি এত নিখুঁতভাবে তৈরি করা, এটা তো আমি শ্রোতাদের দেখাতে পারছি না এই মুহূর্তে, কিন্তু ঈশিতাকে আপনারা যখন চিনবেন তখন সোশ্যাল মিডিয়ায় ওর কাজ আপনারা চাইলে দেখতেই পারেন। এবং ঈশিতার কথা শুনে যেটা মনে হচ্ছে যে প্রকৃতির সঙ্গে ঈশিতার খুব ভালো একটা যোগাযোগ আছে, কি তাই তো?
1: হ্যাঁ, কারণ আমি নিজেও গ্রামে থাকি যেহেতু, আমার খুব ভালো লাগে প্রকৃতি।
0: এবং সেই প্রকৃতি বারবার করে ঘুরে ফিরে উঠে এসেছে ঈশিতার বিভিন্ন রকম কাজে। তো এত নিখুঁত কিভাবে কাজ করেন এইটা জানতে চাইবো, এত নিখুঁত কাজ কিভাবে, মানে এই যে আপনি একটা কথা বললেন রিয়ালিস্টিক, আপনার কাজ ভীষণ রিয়ালিস্টিক, একটা হরিণের মুখ মানে একটা হরিণের মুখ, একেবারে তার কোনো রকম অন্যথা নেই, এত সুন্দর এত রিয়ালিস্টিক কাজ কিভাবে করেন আপনি?
1: এবার ওই জিনিসটা হয়তো কিছুটা আমার আঁকা থেকেও এসেছে, কারণ আঁকার ক্ষেত্রেও আমি যেহেতু বললাম অনেক ছোট থেকেই আঁকি, তো আঁকার ক্ষেত্রেও আমি রিয়েলিস্টিক অনেক কাজ করেছি, এটার ক্ষেত্রেও শুধুমাত্র একটা তুলি, সরু তুলি দিয়েই পুরো কাজটা করতে হতো, তেমনই সেম ভাবে এটার ক্ষেত্রেও একটা সরু সুতো দিয়েই পুরো কাজটা করতে হয়, সেটা থেকেই হয়তো এসেছে।
0: যেহেতু আঁকার একটা ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকেই রঙের কনসেপ্টটা চলে আসে নিজের থেকেই। তবু একটা জিনিস জানতে চাইবো যে এই যে কাজগুলো এতটাই জীবন্ত, এতটাই রিয়ালিস্টিক, যেহেতু আমি নিজে দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনার কাজ, তো এই ধরনের রিয়ালিস্টিক কাজ যে আপনি করার জন্য যে সেলাইটা কিভাবে বেছে নেন, মানে কোন ফোর ব্যবহার করব, কোন ধরনের স্টিচ ব্যবহার করব, হ্যাঁ, বা সুতোর রং কেমনভাবে সিলেক্ট করব, সুতোর টেক্সচার কীরকম সিলেক্ট করব, এগুলো আপনি কিভাবে বোঝেন?
1: আচ্ছা, তো মেইন কথা হচ্ছে যেহেতু আমি ছোট থেকে আঁকাটা শিখি, তাই জন্য রঙের কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার একদম। রঙের জিনিসটা আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে, নিজেকে যত প্র্যাকটিস করাবেন তত বেশি রঙের কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হবে। আর সুতো আমি সিম্পল যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় ওই ধরনেরই সুতো ব্যবহার করি, আমি বেশি দামি দামি সুতো ব্যবহার করি না। আর যে সেলাই গুলো, সেলাই হচ্ছে আমার রিয়েলিস্টিক কাজগুলোতে বেশি আমি ফ্রেঞ্চ নট, তারপর ব্যাক স্টিচ আর ভরা, এই তিনটে সেলাই দিয়েই পুরো কাজটা কমপ্লিট করে দিই। এবার যদি অন্য ধরনের যে সেলাইগুলো আছে সেগুলো যদি ইউজ করতে চাই তাহলে সেটা একটু ইউনিক ব্যাপার হবে, ইউনিক টেক্সচার আসবে আঁকাতে বা কাজে, তো সেটা ইউজ করা যেতেই পারে। যেমন আমি একটা কৃষ্ণের কাজ করেছিলাম, সেই কৃষ্ণের কাজে আমি ব্যাকগ্রাউন্ডটাতে যে গোলাপ গুলো করেছিলাম সেগুলো কাস্টম স্টিচের গোলাপ করেছিলাম।
0: কাস্টম স্টিচটা কি রকম যদি একটু বলা যায়?
1: কাস্টম স্টিচটা হচ্ছে 3D টাইপের, মানে ওখানে সেলাইটা একদম উঠে থাকবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: ওটা একটু সুচের মধ্যে দুটো সুচ ইউজ করতে হয় ওটাতে, পাশাপাশি রেখে দুটো সুচ রেখে সেটাই গিট দিয়ে দিয়ে যেতে হয়।
0: আচ্ছা,
1: একটা সুতোর পাড়।
0: আচ্ছা,
1: তো সেটা একটা পাপড়ির শেপে হয়ে যায় আর জিনিসটা বেশ উঠে থাকে,
0: সেজন্য একটা 3D
1: গোলাপ করলে একটা 3D গোলাপের
0: এফেক্ট আসে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল।
1: তো এইরকম ভাবে আমরা যে কোনো ধরনের আলাদা আলাদা স্টিচ ব্যবহার করলে জিনিসটা আরো ইউনিক দেখতে লাগে। এবার জিনিসটা ও টাইপের যত

0: তত বেশি জিঞ্জারও ডেভেলপ হবে। আমিও যেমন প্রথমে তো অনেক ছোট ছোট কাজ করেছি যেগুলো হয়তো অতটা ভালো লাগতো না, কেউ পছন্দও করতো না, বাড়ির লোক শুধু দেখে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো বলে দিত মন রাখার জন্য, বাড়ির লোক তো সবসময় বলবে। তো ওই চাই মানে যত প্র্যাকটিস করবে তত বাজে কাজ থেকে আরো ভালো কাজে ডেভেলপ করতে পারবে। আমিও যেমন প্রথম প্রথম যে কাজগুলো করতাম সেগুলো অতটা ভালো হতো না, তারপর আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছি, আজ এই পর্যায়ে পৌঁছেছি, পরবর্তীকালে আরো ডেভেলপ করব, আরো ভালো জায়গায় পৌঁছাবো।
1: তার মানে কাজ করতে করতে সেই অভিজ্ঞতাই আপনাকে শিখিয়েছে যে আরো ভালো কাজ কিভাবে করা যেতে পারে, তাই তো?
0: অবশ্যই প্র্যাকটিসই হচ্ছে মেন কোনো কিছুতে, সেটা পড়াশোনা হোক কিংবা আঁকা হোক এমব্রয়ডারি হোক, যে কোনো জিনিসের প্র্যাকটিসটাই মেন।
1: একদম সঠিক কথা। এবার ঈশিতা দেখুন একটা কথা, যে কোনো শিল্পকর্মের আমরা শুধু এন্ড রেজাল্টটা দেখি শেষ হওয়ার পর এবং আমরা খুব প্রশংসা করি, কিন্তু একটা শিল্পকর্ম শেষ করতে গিয়ে পুরো এই যে জার্নিটা, পুরো যে এই পথটা, সেটা একজন শিল্পীর পক্ষে কতটা কঠিন, তাকে কি কি বাধার সম্মুখীন হতে হয়, এটা সবসময় আমরা জানতে পারি না। তো আপনাকে জিজ্ঞেস করব যে এরকম একটা যে কোনো শিল্পকর্ম আপনার, মানে যে কোনো একটা এমব্রয়ডারি শেষ করতে আপনার কতখানি সময় লাগে, কিরকম বাধার সম্মুখীন আপনি হন?
0: বাধার সম্মুখীন তো প্রচুর হয়েছি, সেটা কোন লোকজনের কথা থেকে হোক কিংবা নিজের শারীরিক দিক থেকে হোক, অনেকটাই বাধা আছে। যেমন একটা পুরো আমার রিয়েলিস্টিক একটা কাজ করতে, সেটা যদি আমি যদি হুপের সাইজ ধরি তাহলে 6 ইঞ্চের একটা কাজ করতেই হয়তো আমার 1 সপ্তাহের বেশি সময় লেগেছে। এবার পুরো 1 সপ্তাহ ধরে তো আমি কাজ করি না, যে প্রতিদিন আমি একদম 10 ঘন্টা 15 ঘন্টা ধরে কাজ করলাম, ওই রকম তো করি না। তো আমার মোটামুটি অনেকগুলো একে রাখা থাকে কাপড়ের উপরে, আমি প্রতিদিন একটু একটু করে সেগুলোকে সময় দিই। যেমন একটা কাজ আমি ধরুন হয়তো 3-4 ঘন্টা করলাম, আর বাকি 2 কাজ 3-4 ঘন্টা করে করে করলাম। তো ওই রকম ভাবে আমার অনেকগুলো কাজ হয়ে যায়। এবার আঁকা মানেই তো লোক যে একে কি হবে, আবার আমার তো আবার এমব্রয়ডারি আঁকাও নয়, একে তো তাও অনেক কিছু হয়, এমব্রয়ডারি তো আবার কি হবে, সেলাই আবার কি, সেলাইকে তো অনেকেই নিচু চোখেই দেখে। তো সেটা সেই বাধাগুলোকে অতিক্রম করতে হয়েছে, লোকের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়েছে। তারপর এই আমার কাজগুলো করতে অনেকটা বেশি সময় লাগে, আর তার সাথে তো ঘাড় ব্যথা, কোমর ব্যথা, সেগুলো তো আছেই, চোখ ব্যথা।
1: এবং এই নিখুঁত কাজ করতে গিয়ে চোখের কি কিছু কষ্ট হয়?
0: আমার ধারণা বলতে যে ধরনের বাংলা যত সূক্ষ্ম কাজগুলো, যেমন নকশি কাঁথা, তারপরে যে কোনো ধরনের বাঙালির যে কাজগুলো, সেইগুলো করতে আমার মনে হয় বেশি চোখের উপর প্রেশার পড়ে, কারণ ওগুলো খুব সূক্ষ্ম হয় আর 2 কি 1টা সুতো দিয়ে করতে হয়, আর সম্পূর্ণভাবে তাকিয়ে থাকতে হয় জিনিসটার দিকে। এবার আমার কাজগুলো ওই রকম নয়, আমার কাজটা হচ্ছে আমি যে কোনো এদিক ওদিক তাকিয়েও কাজ করে দিতে পারবো, কারণ আমার একটা জায়গা পুরোটা ভরাট করতে হচ্ছে, একটা জায়গা পুরোটা জুড়েই ফ্রেঞ্চ নট করতে হচ্ছে, তো সেটা আমার অতটা দেখার দরকার নেই, আমি জাস্ট হাত চালিয়ে চালিয়ে চলে যাই, ব্যাস জিনিসটা হয়ে যায়। শুধু হ্যাঁ, উপরের একটা লেয়ার চাপানোর পর, পুরোটা ভরাট করার পর তার উপর যে ডিটেলিং গুলো করতে হয় সেইগুলো শুধু আমাকে 1-2 সুতো দিয়ে একটু একটু দেখে দেখে করতে হয়, সেটাতেই যা একটু কষ্ট। আর না হলে আমার মনে হয় না চোখের অত প্রেশার পড়ে, কারণ আমি এমনিতেও আমি সোশ্যাল মিডিয়াতে অনেক মানে বাইরের আর্টিস্টদের কাজ দেখেছি যারা অনেক বড় বড় কাজ করে, অনেক বড় বড় কাজের এমব্রয়ডারিতে করে, কিন্তু তাদের চোখ টোক তো কোথায় খারাপ হয় না, ওইটাই আসল কথা। মানে রিয়েলিস্টিক কাজগুলো করলে আপনার চোখের উপর অতটা প্রেশার পড়ে না যেটা এই সূক্ষ্ম কাজগুলো করতে পারে।
1: আচ্ছা ঈশিতা, এবার আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, জানতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো এটা নিয়ে এগোনো আছে, এমব্রয়ডারি নিয়েই যা কিছু করার। তো আমি এখন মূলত অনেকগুলো হোলসেলারের সাথে কাজ করছি, 5টা হোলসেলার আমার সাথে যুক্ত আছে, তারা আমার থেকে জিনিস নেয়, নিজেরা বিক্রি করে, এবার তাদের কাজগুলো আমি নিজের সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারি না, কারণ অবশ্যই সেগুলো তাদের জন্য বানানো, তাদের ডিজাইনিং আমি কি করে পোস্ট করব। তো আমার নিজের একটা ব্র্যান্ড লঞ্চ করতে আমি চলেছি পরের মাস থেকে, আগস্ট থেকে। তো এই ব্র্যান্ডটাই আমি সম্পূর্ণভাবে শুধুমাত্র এমব্রয়ডারির প্রোডাক্ট রাখবো, মানে একদম জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড়, জুতো, কানের দুল, গলার হার।

0: আর গ্রোথ, তারপরে আর্ট ওয়ার্ক,
1: আচ্ছা মানে
0: মাথায় স্লিভ, বো, যা কিছু হয় সব ধরনের এমব্রয়ডারি চেইন।
1: আচ্ছা আচ্ছা মানে জুয়েলারি আর অন্যান্য সমস্ত জিনিস কিন্তু সেখানে এমব্রয়ডারি ব্যবহার করে করা।
0: হ্যাঁ, যত ধরনের এমব্রয়ডারির কাজ করা যায় সেইগুলো দিয়েই আমার একটা ব্র্যান্ড তৈরি করার পরিকল্পনা আছে, যেটা অনেক বড় করার ইচ্ছে আছে। আর সবাই যেন এক কথায় এমব্রয়ডারি বললেই আমার ব্র্যান্ডকে চিনতে পারে।
1: বাহ, খুব ভালো, এবং আগাম শুভেচ্ছা রইল আপনার জন্য। ঈশিতা মাঝি মাত্র 23 বছর বয়স, খুব সুন্দর কাজও করেন এবং সেই কাজটাকে আরো বড় করার স্বপ্নও দেখেন। যেতে যেতে ঈশিতা আরেকটা কথা আপনাকে বলবো, আমাদের অনুষ্ঠানের বেশিরভাগ শ্রোতা মূলত মহিলা, তাদের অনেকেরই অনেক মেধা আছে, অনেক কাজ করার ইচ্ছে আছে, কিন্তু কোথাও গিয়ে একটা সাহস থাকে না বলে অনেকেই কাজটা শুরু করতে পারেন না। তাদের উদ্দেশ্যে কিছু কথা যদি বলেন।
0: তো আমি এটাই বলবো, যে কাজটা করবে সেই কাজটার উপর পুরো ফোকাস দিয়ে করবে। এমন নয় যে আমি এই কাজটা একবার করছি, ওই কাজটা আমার ভালো লাগলো ওটাও শুরু করে দিই, এটা ভালো লাগলো ওটাও শুরু করে দিই। তো অনেকে আমি এরকম দেখেছি, আর পরবর্তীকালে তারা গিয়ে মূলত কোনোটাই ঠিকভাবে করতে পারেনি। তো যেটা পছন্দ এখন হচ্ছে সেটাতে নিজেকে বেস্ট করার চেষ্টা করো, আর অন্য কিছু যদি ভালো লাগে তাহলে সেটা পরে করবে। একটাই আগে বেস্ট হয়ে যাও, তারপর বাকিগুলো বেস্ট করবে। আর পরিশ্রম তো অবশ্যই করতে হবে, সব জিনিসেই পরিশ্রম করতে হবে। আমি যে এখানে বসে থাকবো, আমি কতগুলো কর্মচারী রেখে দিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেব, নিজে এখানে বসে থাকবো, কোনো কিছুতে হাত লাগাবো না, কোনো কিছু জানবো না, তো সেটা হবে না। নিজেকে প্রথমে প্রতিটা জিনিস জানতে হবে, তারপর যখন তোমার সময় অভাব পড়বে তখন কর্মচারী রাখো। আর কারুর কথায় অত কান দিতে হবে না, সে যাই বলে বলুক, নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত।
1: খুব ভালো লাগলো ঈশিতা আজকে আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার যে ব্র্যান্ড ঈশিতার এমব্রয়ডারি যে ব্র্যান্ড শুরু হতে চলেছে তার জন্য আমাদের আগাম শুভেচ্ছা। আপনি আরও স্বপ্ন দেখুন, আরও বড় হন, ভবিষ্যতে আপনার কাজ নিয়ে, আপনার ব্যবসা নিয়ে আরও কথা হবে অন্য কোনো দিন। আজকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: আপনাদেরও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য।
2: বন্ধুরা, আমরা কিন্তু শুনলাম ঈশিতা মাঝির সঙ্গে কথোপকথন, এবং তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন আমাদেরই এক বন্ধু তাবাসসুম আরা। ঈশিতা আপন মনের মাধুরী মিশিয়ে সুন্দর সুন্দর এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলেন তার কল্পনা, তার ভালো লাগা, তার প্রকৃতি প্রেম, এই সমস্ত কিছু। শুনতে শুনতে খুব অবাক লাগছিল, এমনও তো মানুষ সৃষ্টি করে চলেছেন। এবং বেশ ভালো লাগছিল যে এই রকম মানুষকে আমরা অতিথি হিসেবে পাচ্ছি, এবং সেই কারণে আমরা জানতে পাচ্ছি অনেক কিছু। আমাদের মনে বোধহয় কোথাও একটু বেশ সাহসও হয় এইসব শুনলে, যে আমরা যারা হয়তো অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারি না সাহসের অভাবে, তারা কিন্তু এই রকম মানুষের কথা শুনলে বোধহয় সাহসে ভর করে একবার অন্তত এগিয়ে যেতে চাই। কি বলেন? তাহলে একটা গান শুনি, তারপরে চলে যাব অন্য কথায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে স্মৃতিটুকু থাক এই ছবির এই গানটি।

হ্যাঁ, মনের মাধুরী মিশিয়ে ঈশিতা যেমন সুন্দর সুন্দর সৃষ্টি করেন, তেমনি আমরাও কিন্তু অনেক সময় অনেক কিছু করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো করি সেগুলো হচ্ছে রান্না, কি বলেন? হ্যাঁ, একটু মজাই করলাম। আসলে আমরা অনেকেই চাই যে সুন্দর সুন্দর রান্না করে আমরা আমাদের প্রিয়জনকে খাইয়ে সুখ পাব, ভালো লাগবে, এবং সেই কারণে নানা রকম সুন্দর সুন্দর অভিনব রান্না আমরা চেষ্টা করি করতে, এবং সেই জন্যে যাতে আমরা সবাই সুন্দর সুন্দর রান্না করতে পারি, তার জন্যে মৈত্রীতে যদি রান্নার কথা না হয় তাহলে বোধহয় ভালো হয় না, কি বলেন? আমরা তো সবাই বন্ধু, ফলে একটু আধটু রান্নার কথা না হলে মহিলাদের আসরটা ঠিক যাবে না। তো আজকে আমি একটা ব্রেকফাস্টের কথা বলি। কালকে শনিবার, অনেকেরই কিন্তু ছুটির দিন, কিংবা ছুটির দিন যদি নাও হয় খুব সহজ একটা ব্রেকফাস্ট কিন্তু ভীষণ সুন্দর খেতে। তো আপনারা চটপট কিন্তু খাতা কলম নিয়ে লিখে নিন। নাম হলো ম্যাঙ্গো ফ্রেঞ্চ টোস্ট। ফ্রেঞ্চ টোস্ট কিন্তু আমরা অনেকেই খাই, কিন্তু আমের সময় যদি আম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট হয় তাহলে মন্দ কি? উপকরণ হিসেবে লাগবে হচ্ছে পাউরুটি, আমের পিউরি আর মাখন। আর পাউরুটিটা ডোবানোর জন্য যে ব্যাটার লাগবে, সেই ব্যাটারের জন্য লাগবে ডিম, দুধ, চিনি আর একটু দারচিনি গুঁড়ো, একটু ফ্লেভারের জন্য। আর ওপরে সাজানোর জন্য, টপিংসের জন্য লাগবে ম্যাঙ্গো ক্রিম আর ম্যাপল সিরাপ, যদি না থাকে নাও দিতে পারেন, আর কয়েকটা আমের টুকরো। আমি বলবো ম্যাপল সিরাপের বদলে কিন্তু যদি মধু দেন সেটাও কিন্তু খুব সুন্দর হয়। তো কিভাবে করবেন? খুব সোজা, যেমনভাবে ফ্রেঞ্চ টোস্ট করেন, ডিম, দুধ, চিনি, দারচিনির গুঁড়ো মিশিয়ে ব্যাটার বানান, এবং পাউরুটির স্লাইসগুলো এই মিশ্রণে ডুবিয়ে 30-40 সেকেন্ড মতন রাখুন। কেন জানেন? কারণ হচ্ছে ওই যে ব্যাটারটা তৈরি করেছেন সেটা পাউরুটি একটু অ্যাবজর্ব করে নেবে, মানে শুষে নেবে। দিয়ে এবার ফ্রাইং প্যানে মাখন গরম করে সোনালি করে ভাজুন। কিছুটা ক্রিমে আমের পিউরি মিশিয়ে সেটাকে বেশ ঘন করে ফেটান। তারপরে টোস্টের ওপরে সেই ম্যাঙ্গো ক্রিম, আমের টুকরো আর ম্যাপল সিরাপ কিংবা মধু দিয়ে পরিবেশন করুন। কি, কালকের ব্রেকফাস্টে জমে যাবে তো?

হ্যাঁ আমি জানি নিশ্চয়ই জমে যাবে, কিন্তু ঘড়ির সময় বলছে আস্তে আস্তে মহিলাদের আসর থেকে বিদায় নিতে হবে। তাহলে আপনারা সৃষ্টি যেমন শুনলেন, সৃষ্টির কথা শুনলেন, ঈশিতা মাঝির কথা, নতুন নতুন সৃষ্টির সন্ধান পেলেন, তেমনি আমাদের রান্নাঘরে যে সৃষ্টি আমরা প্রতিনিয়ত প্রতিদিন করে চলেছি সেই রকম একটা সৃষ্টির সন্ধানও কিন্তু চলে এলো, কি বলেন? তাহলে কালকে এই রকম অভিনব সৃষ্টি দিয়েই সকালটা শুরু হোক সেই আশাতেই আমরা বরণ থাকি। আর আপাতত একটা সুন্দর গান শুনতে শুনতে আজকের মতো মহিলাদের আসর থেকে বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা, ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আমরা শুনব পৃথিবী আমারে চায় ছবির গান গীতা দত্তের কণ্ঠে।

লোকগানের জন্মও মানুষের মুখে মুখে। গ্রাম বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, তাদের অনুভূতি, বিশ্বাস, অভিজ্ঞতা, এইসব থেকেই এই গানের সৃষ্টি। বাংলার অধিকাংশ গ্রামই যেহেতু নদীকেন্দ্রিক, তাই মানুষের জীবনযাত্রার অংশ এই নদী। নদীপথে যাতায়াত, মাছ ধরা, কৃষিকাজ, বাণিজ্য, দূর দেশে পাড়ি, সব কিছুর সঙ্গেই যেমন নদী জড়িত, তাই লোকগানের সুরে নদী কখনো আপনজন, কখনো সখী, কখনো আবার বিচ্ছেদের নির্মম সাক্ষী। বাংলার লোকগানে নদী নারীর মনের কথাও বহন করে। স্বামী বা প্রিয়জন যখন নদীপথে দূরে চলে যায়, তখন অপেক্ষমান নারীর হৃদয়ের আকুলতা নদীর জলের সঙ্গে একাকার হয়ে যায়। নদীর স্রোত যেন তার অশ্রুধারারই প্রতিচ্ছবি। এইভাবে কত ভাবে যে আমরা নদীকে দেখতে পাই। বর্ষাকালে নদীর প্লাবন মানুষের জীবনে যেমন দুর্ভোগ আনে, তেমনি নতুন উর্বরতার বার্তা দেয়। অর্থাৎ এই লোকগানে নদীকে ব্যবহার করা হয়েছে কখনো ভয়, কখনো আশীর্বাদের প্রতীক। সেইভাবেই নদী এগিয়ে গেছে তার গতিময়তা দিয়ে। পরের গানটি সহজ মার্কণ্ঠে।

তাহলে বলাই যায় বাংলা লোকগানে নদী কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়, এটি বাংলার মানুষের জীবন দর্শন, আবেগ, শ্রম, প্রেম, বিশ্বাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। নদীর স্রোতের মতোই বাংলা লোকগানের ধারা যুগ যুগ ধরে প্রবাহিত হয়েছে, ভবিষ্যতেও মানুষের হৃদয়ে একইভাবে অনুরণিত হবে। লোকগানকে বুঝতে হলে যেমন নদীকে বুঝতে হয়, আর নদীকে অনুভব করতে গেলে লোকগানের সুরে মনোনিবেশ করতে হয়। আজ বাংলার লোকগানে নদী, এই বিষয় নিয়েই এই ছোট্ট পরিসরে কথায় গানকে সাজানো হয়েছে। চলে যাব শেষ গানে, ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটির মাধ্যমেই আজ কথায় গানে অনুষ্ঠান শেষ করব। শুনুন ইমন চক্রবর্তীর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ হরিয়ানার জয় হিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করেছেন। নবরূপে সজ্জিত পশ্চিমবঙ্গের দুটি সহ মোট 75টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন। পাঞ্জাবের জলন্ধরে 5,470 কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী রবিবার ইউরোপের 3 দেশ সফরে যাচ্ছেন।
0: সংসদের বাদল অধিবেশনের প্রাককালে আজ মন্ত্রীগোষ্ঠীর সভা অনুষ্ঠিত, আগামী রবিবার সর্বদল বৈঠকের ডাক।
1: জম্মু কাশ্মীর এবং লাদাখ পুরোপুরি ভারতেরই অংশ বলে ফের স্পষ্ট করল বিদেশমন্ত্রী।

0: পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেন ও পুলকারের সংঘর্ষে দুই স্কুল পড়ুয়া সহ তিনজনের মৃত্যু। নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা রেলের।
1: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ডি বার্নহাম।
0: সিরিয়া, কুয়েত ও ওমানের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা ইরানের। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি ফের উত্তপ্ত।
1: উগান্ডায় পথ দুর্ঘটনায় 20টি শিশুসহ 21 জনের প্রাণহানি।
0: জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পিভি সিন্ধু।
1: ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স জীবনাবসান।
0: আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের জলন্ধরে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নবনির্মিত বা আধুনিকীকৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড ও হলদিবাড়ি অমৃত স্টেশন। জলন্ধরে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জলন্ধরের জনগণকে রেল পরিষেবা যথাযথভাবে দেওয়ার লক্ষ্যে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: সাথিয়ো, বিকাশ কার্য কো গতি দেতে হুয়ে আব ইহাঁ জলন্ধর সে কই নই সে রেল সেবায়ে শুরু কি গই হ্যায়। আজ অমৃতসর সে কাশী কে বীচ রেল সেবা ভি শুরু হুই হ্যায়। इससे गुरु रविदास जी के भक्तों के लिए पंजाब से काशी जाना और अधिक आसान हो जाएगा।
0: প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের সেবা, তাদের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দেয়। তিনি বলেন, দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যাতে সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেব ভব নীতিরই প্রতিফলন ঘটে।
2: हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है। और नागरिक देवो भव का ये भाव हमारे काम में दिखता है।
1: এর আগে আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতে হাইড্রোজেন চালিত ট্রেনের ইতিহাসের সঙ্গে জিন্দ শনিপথের নাম চিরস্থায়ীভাবে জুড়ে গেল।
2: ভবিষ্যৎ মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। মে আপ সবি কো পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে ইস বড়ে কদম কে লিয়ে বহুত বহুত বধাই দেতা।
1: ভারতীয় রেলের এই প্রকল্পগুলি ছাড়াও তিনি 14,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্প, যা দিল্লি ও কাটরার মধ্যে যাতায়াতের সময় কমিয়ে প্রায় 6 ঘন্টায় নামিয়ে আনবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হওয়াকে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি নিজস্ব প্রযুক্তিতে হাইড্রোজেন শক্তি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ভারতের দৃঢ় সংকল্পের প্রতিফলন।
3: জিন্দ মে হাইড্রোজেন বানানে কা প্লান্ট লাগায়া গয়া হ্যায়। উস হাইড্রোজেন সে বিজলি বনতি হ্যায় অর উস বিজলি সে ট্রেন চলতি হ্যায়। কোই ধোঁয়া নেই, কোই পেট্রোল ইয়া ডিজেল কি রিকোয়ারমেন্ট নেই, একদম সাফ স্বচ্ছ অর সিরফ নিকলতা হ্যায় পানি কি বুন্দে। মে ইস বড়ি উপলব্ধি কে লিয়ে ভারত কে নেতৃত্ব কো মাননীয় প্রধানমন্ত্রী জি কো অর ভারত কে ইঞ্জিনিয়ার্স কি টেকনিক্যাল ক্ষমতা কো সাল্যুট করতা হুঁ।
1: পাশাপাশি প্রধানমন্ত্রী চণ্ডীগড়ে স্বাস্থ্যক্ষেত্র সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সূচনা করেন এবং একটি জনসভায় ভাষণ দেন।
2: আজ চণ্ডীগড় মে কানেক্টিভিটি কো লেকার ভি কাই শুভারম্ভ হুয়ে। আইটি সিটি সে কুরালি তক 6 লেন ওয়ালে গ্রিনফিল্ড হাইওয়ে কা উদ্ঘাটন হুয়া। মোহালি অর খরড় কে লোগো কো জাম সে রাহত মিলে। অম্বালা চণ্ডীগড় গ্রিনফিল্ড হাইওয়ে সে PR7 স্পেস পর ইসকে আধারশিলা ভি রাখি গই হ্যায়। এসে সবি বিকাশ কার্যো উদ্যোগ অর কারোবার কো গতি মিলেগি। হামারে চণ্ডীগড় মে ইজ অফ লিভিং অর বেহতর হোগি, ইসকা লাভ পঞ্জাব কে সাথ।

0: क्षेत्र को होगा। साथ ही आज ही हरियाणा के जिंद से सोनीपत के लिए देश की पहली हाइड्रोजन ट्रेन भी शुरू हुई है।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 19-25 তারিখ পর্যন্ত মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর করবেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানান, মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়ার রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফরগুলি হতে চলেছে। এই সফরগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক বলেও তিনি উল্লেখ করেন।
2: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over three decades.
3: সংসদের বাদল অধিবেশনের আগে আজ নতুন দিল্লিতে মন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিনজরাপু রামমোহন নাইডু এবং কিরণ রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতারা আসন্ন সংসদীয় অধিবেশন নিয়ে আলোচনা করেন। সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এদিকে বাদল অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে।
1: একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। আগামীকাল সকালে তিনি শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরকন্যায় পশ্চিমবঙ্গে নতুন গুন্ডা দমন আইন রূপায়ণ এবং জন্মমৃত্যুর রেজিস্ট্রেশন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় পৌঁছে আলিপুরে সৌজন্য অতিথি আবাসে রাত্রিবাস করবেন। রবিবার 19 জুলাই সকালে শ্রী শাহ সৌজন্য অতিথি আবাসে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন। দুপুরে জাতীয় গ্রন্থাগারের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল বেঙ্গল ডেয়ারির একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
3: বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদের হাইস্পিড রেল প্রকল্প নিয়ে ভারত ও জাপানের মধ্যে আলোচনা সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাপান E20 সিরিজের ট্রেন সরবরাহ করবে ঠিকই, তবে তা 2030-এর দশক শুরুর দিকেই সম্ভব হবে। ট্রেনটি এখনও নির্মাণাধীন। হাইস্পিড রেল প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে শ্রী জয়সওয়াল বলেন, নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রকল্পের প্রথম অংশটি 2027 সালে চালু হবে। তিনি আরও জানান, উভয় পক্ষই ভারতীয় হাইস্পিড ট্রেন দিয়ে পরিষেবা শুরু করার বিষয়ে সম্মত হয়েছে।
4: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
3: চাবাহার বন্দরের বিষয়ে এক প্রশ্নের উত্তরে শ্রী জয়সওয়াল জানান, মার্কিন তরফে দেওয়া ছাড়ের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। এই বিষয়টি অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। চাবাহারে হামলার যে খবর পাওয়া গেছে তাতে টার্মিনালটির কোনো ক্ষতি হয়নি বলে শ্রী জয়সওয়াল আশ্বস্ত করেন। পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই পুরো কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ভারতের অবস্থান অক্ষুণ্ণ রয়েছে।
1: অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার নারাসাওপেটে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আজ যৌথভাবে 1,03,246 জন সুবিধাভোগীর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় 3,216 কোটি টাকার ঋণ প্রদান করেছেন। কৃষি, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র, MSME, আবাসন, শিক্ষা, যানবাহন এবং সৌরশক্তির মতো ক্ষেত্রগুলিতে এই সহায়তা দেওয়া হয়েছে। ভাষণে শ্রীমতী সীতারামন বলেন, 2014 সাল থেকেই প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন, যাতে কৃষক, কৃষি শ্রমিক, তাঁতশিল্পী এবং বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষ প্রাতিষ্ঠানিক ব্যাংকিং পরিষেবার সুবিধা পান।
3: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ যৌথভাবে আগামীকাল পুনেতে মোট 138.1 কিলোমিটার দীর্ঘ 3টি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে 53.3 কিলোমিটার দীর্ঘ পুনে সিরুর 6 লেন বিশিষ্ট সড়ক প্রকল্প, 30.5 কিলোমিটার দীর্ঘ হদপসার ইয়েওয়াত জাতীয় মহাসড়ক প্রকল্প এবং 54.3 কিলোমিটার দীর্ঘ তাল।

0: মালেগাঁও চাকান শিখরাপুর জাতীয় মহাসড়ক প্রকল্প অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহুল, রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ও সুনেত্রা পাওয়ার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
1: চলতি বছরের বিনিয়োগ বান্ধব পরিবেশ সূচক IFIA ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গুজরাত শীর্ষস্থান অধিকার করেছে। এরপরেই শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া ও ওড়িশা। 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত লক্ষ্য অর্জনের পথে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে কোন রাজ্যগুলি সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তা তুলে ধরতে নীতি আয়োগ আজ নতুন দিল্লিতে এই সূচকটি প্রকাশ করেছে। এই সূচকে 8 মানদণ্ডের ভিত্তিতে ভারতের 28 রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চলের মূল্যায়ন করা হয়েছে। নীতি আয়োগের CEO নিধি ছিব্বর বলেছেন, এই সূচক রাজ্যগুলিকে তাদের কর্মদক্ষতা যাচাই বা তুলনা, উন্নয়নের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি চিহ্নিত করার এবং একে অপরের সর্বোত্তম কর্মপদ্ধতি থেকে শেখার সুযোগ করে দেয়। শ্রীমতী ছিব্বর আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলাই এর লক্ষ্য।
2: With the responsibility of developing an investment-friendly charter for states to strengthen their investment ecosystems and attract greater investment. This vision was further reinforced during the Union Budget speech of 25-26 when the announcement of an investment friendliness index as a transparent and evidence-based framework to encourage reform and improve the ease of doing business across the states was announced.
1: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ি বলেছেন, গত কয়েক বছর ধরে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে উঠে আসছে। তিনি উল্লেখ করেন, বিনিয়োগ কোনো নিরর্থক বিষয় নয়, বরং এটি সমসাময়িক আয়েরই একটি রূপ এবং বিনিয়োগ চাহিদাকে বৃদ্ধি করে। তিনি বলেন, এই সূচকটি কেবল ক্রমতালিকা তৈরির প্রক্রিয়া নয়, বরং এটি একটি কার্যকর সংস্কার সহায়ক হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছে।
3: Friendliness index has been devised not only to assess current capabilities but also to encourage future readiness. So whatever has happened in the past has happened. What is important now? What do we do now? What are the actionable points? We'll be extremely happy in Niti Aayog if we find the states acting on it, saying we'll improve on this category.
0: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে পুলকারের সংঘর্ষে 2 স্কুলছাত্রসহ মোট 3 প্রাণ হারিয়েছেন। রেলস্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে নিন্তিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন একটি পুলকার ও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। আহত 5 বর্তমানে বহরমপুর মোটর কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িতে মোট 10 পড়ুয়া ছিল বলে জানা গেছে। খবর পেয়ে হাওড়ার অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার 10 বরিষ্ঠ আধিকারিকের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু 10 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য গৌরীশঙ্কর ঘোষ পরিবার পিছু 5 টাকা করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই ঘটনা তদন্তের জন্য প্রিন্সিপাল চিফ সেফটি অফিসারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিতে থাকবেন অপারেশনস ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে এই ঘটনার জেরে গেটম্যান অনুপ কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং PWI কৌশিক মালকে সাসপেন্ড করা হয়েছে।
1: স্পাইসজেট লিমিটেড তাদের বিমান বুকিং প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর ডিজাইন পদ্ধতি, যা সাধারণত ডার্ক প্যাটার্ন নামে পরিচিত, ব্যবহার করার জন্য সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি CCPA 1 টাকার জরিমানা করেছে। আগে থেকেই টিক দেওয়া একটি চেকবক্সের মাধ্যমে গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে স্পাইস ক্লাব লয়্যাল্টি প্রোগ্রামে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। এমনকি CCPA নোটিশ জারি করার পরেও সংস্থাটি একই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কার্যক্রম গ্রাহকের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং গ্রাহকদের সঙ্গে ন্যায্য ও স্বচ্ছ আচরণের নীতির পরিপন্থী। শুনানিতে স্পাইসজেট জানায়, কারিগরি ত্রুটির কারণে এই সমস্যাটি হয়েছিল।
0: হরিয়ানার গাঙ্গুয়া গ্রামে একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের একটি ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করায় এক শ্রমিকের মৃত্যু এবং আরেকজন আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন NHRC হরিয়ানার মুখ্য সচিব ও হিসারের পুলিশ সুপারকে নোটিশ জারি করেছে। মৃত শ্রমিকের পরিবার, ঠিকাদার ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। এখন বিদেশের খবর।
1: ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নবনির্বাচিত নেতা হিসেবে আজ অ্যান্ডি বার্নহামের নাম নিশ্চিত করা হয়েছে। এর ফলে তিনি সেদেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। লন্ডনে আয়োজিত দলের এক বিশেষ সম্মেলনে লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন সাবানা মাহমুদ একথা জানিয়ে বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে

0: 1979 মনোনয়ন পাওয়া একমাত্র যোগ্য প্রার্থী ছিলেন বার্নহ্যাম। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি বার্নহ্যামকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশে নির্বাচনে হস্তক্ষেপের জন্য চীন ব্যাপক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, চীন তার প্রেসিডেন্সি বা শাসনকালকে দুর্বল করার লক্ষ লক্ষ মার্কিন ভোটারের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরে তা গোপন রাখতেও সক্ষম হয়েছে। পাশাপাশি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনী তথ্যের সর্বাধিক অপব্যবহার বলেও প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন।
0: মার্কিন যুক্তরাষ্ট্রে কট্টর বামপন্থীদের প্রবেশ আটকাতে ট্রাম্প প্রশাসন ভিসার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেন, যেসব বিদেশি নাগরিক কট্টর বামপন্থীদের অর্থ বা উস্কানি দেয় কিংবা তাদের সহায়তা করে তারা আমেরিকার শত্রু, তাই সেদেশে তাদের কোনো স্থান নেই।
1: ব্রিটেনের ব্রাডফোর্ডে পাকিস্তানি কনসুলেটের সামনে কাশ্মীরি প্রবাসীরা পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ডাকে গতকাল এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক দমনপীড়নের বিষয়টি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেন এবং ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। পাকিস্তানে পর্যটন বয়কটের ডাক দেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে তারা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা PIA বিমানে ভ্রমণ এড়িয়ে চলতে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত পাকিস্তানে অর্থ বিনিয়োগ বন্ধ রাখতে প্রবাসী কাশ্মীরিদের প্রতি আহ্বান জানান।
0: রাষ্ট্রসংঘ বাংলাদেশের বরিষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাদের বিশেষ সহায়তা মিশন বা অ্যাসিস্ট্যান্ট মিশনের আফগানিস্তানের প্রধান হিসেবে নিযুক্ত করেছে। এর আগে তিনি রাষ্ট্রসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফাতিমা কিরগিজস্তানের রোজা অতুনবায়েভার স্থলাভিষিক্ত হলেন।
1: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC আজ সিরিয়া, কুয়েত ও ওমানের মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, IRGC এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন নাসের 2-এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, ইরানি বাহিনী সিরিয়ার আলতানাফ অঞ্চলে একটি মার্কিন কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালিয়েছে। পৃথক এক বিবৃতিতে IRGC জনসংযোগ বিভাগ জানিয়েছে, হামলার প্রথম ধাপে কুয়েতে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে থাকা রাডার ব্যবস্থাপনা, বেশ কয়েকটি অস্ত্রাগার এবং দুটি হিমার্স লঞ্চার এবং একাধিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ইরানের এই পদক্ষেপের পর কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। তারা সেদেশের জনগণকে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।
0: ইউক্রেন জুড়ে রাশিয়ার রাতভর হামলায় অন্তত 4 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। ওদেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার জানিয়েছেন, দক্ষিণের বন্দরনগরী ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, জাপোরিজিয়া অঞ্চলে পৃথক আরেকটি হামলায় আরও 2 জন প্রাণ হারিয়েছেন এবং 5 জন আহত। এছাড়া ইউক্রেনের আরও 5টি অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের 243টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। খেরসান অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মস্কো মনোনীত প্রধান ভ্লাদিমির সালদো দাবি করেছেন, গত 24 ঘন্টায় ইউক্রেনীয় ড্রোন হামলায় সে অঞ্চলে 3 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত 7।
1: বাংলাদেশের নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহুল আজিম। আগামী 23 জুলাই ভাইস অ্যাডমিরাল পদে নিযুক্ত হবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ তিনি। প্রথম আলো জানিয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মিসবাহুল আজিম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। মিসবাহুল আজিম ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে MSc এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তার তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
0: উগান্ডায় একটি মর্মান্তিক স্কুল দুর্ঘটনায় 20টি শিশুসহ 21 জন প্রাণ হারিয়েছেন, বেশ কয়েকজন আহত। পুলিশ জানিয়েছে, গতরাতে কাপচোরওয়া জেলায় সিপি জলপ্রপাত থেকে ফেরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরে ধাক্কা খেয়ে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এখন খেলার খবর।
1: ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফেইয়ের মুখোমুখি হবেন। এর আগে জাপানের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারা মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ানোয় সিন্ধু ওয়াকওভার পেয়ে শেষ 4-এ ওঠেন।
0: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড রোবার্টস প্রয়াত, বয়স হয়েছিল 89 বছর। তাঁর ছেলে ড্যানিয়েল খবরটি নিশ্চিত করেছেন। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সোবার্স 1954 সালের মার্চ থেকে 1974 সালের এপ্রিল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট ম্যাচ খেলে 57.78 গড়ে 8032 রান করে।

0: 26টি সেঞ্চুরি ও 30টি হাফ সেঞ্চুরি রেকর্ড রয়েছে তার। টেস্ট ক্রিকেটে 235টি উইকেট নেন তিনি। তিনি মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলে একটি উইকেট নেন। এছাড়া 1968 সালে গ্ল্যামারগনের বিপক্ষে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে 6টি ছয় মারার কৃতিত্ব অর্জন করেন।
1: বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। এদিকে রবিবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:00।
0: 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিক সম্মেলনে জানান, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের জন্য নিউ জার্সিতে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ফিফা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এখন দৃষ্টিকোণ।
1: নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য

0: চার করা হয়ে গেছে,
1: রাত অনেক হয়েছে, যাও আসো গা তুমি।
2: বাংলা রঙ্গমঞ্চের নাট্য ব্যক্তিত্বদের মধ্যে তার নাম প্রথম সারিতে। ১৯৪৩-এর মন্বন্তর নিয়ে তার নাটক নবান্ন সে যুগে ব্যাপক আলোড়ন তোলে। সেখানেই শেষ নয়, আজও সেই নাম সারা জায়গায় মঞ্চে। নাট্যমোদীদের মনে আজও তা একই অনুভূতি জাগিয়ে তোলে। বিজন ভট্টাচার্য, জন্ম ১৯১৫-র আজকের দিনে, অধুনা বাংলাদেশের ফরিদপুরে, যোগ দেন আইপিটিএতে। নাটকের সঙ্গে তার নারীর টান বারবার ধরা পড়েছে তার নির্দেশনায়, অভিনয়ে। তার নাট্যভাবনা ছাপ ফেলে ধরতী কে লাল ছবিতে।
3: নিরঞ্জন কহা রে দিন ভর, সো বার কহা আরাম করো, মগর তুমারে পাঁও মে চক্কর হ্যায়।
4: আপনে ঘর ওয়ালোঁ কো ঢুঁঢনে গয়া থা বাবুজি,
3: তো কুছ পতা চলা?
4: হ্যাঁ,
3: মগর তুম ইতনে পরেশান ক্যুঁ হো?
4: বেঠো বেঠো, মেরা বাপ মর রহা হ্যায়, মেরে ছোটে ভাই কি বিবি আপনি লাজ বেচ চুকি হ্যায়, আপনে একলৌতে বচ্চে কি জান বচানে কে লিয়ে। মা মা কো ভূখ নে ইনসান সে জানবর বনা দিয়া হ্যায়, ইয়ে সব মুঝসে নেহি দেখা জাতা।
2: অভিনেতা বিজন ভট্টাচার্যকে আমরা অনন্য রূপে পাই ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারায়।
5: তুই তোর স্বপ্ন দেখে তুই এদের দাঁড় করাইয়া দিলি মা।
2: বিজন ভট্টাচার্য সম্বন্ধে লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনা।
6: আধুনিক ভারতীয় নাট্যচর্চায় বিজন ভট্টাচার্যের অবদান কতখানি সে কথা ভাবতে বসলে আমাদের গিরিশ ঘোষের কথা মনে হয়। গিরিশ ঘোষ যেমন আমাদের সামন্ততান্ত্রিক রুচির বেড়া ডিঙিয়ে কলকাতা শহরে এক ধরনের জনরুচির পত্তন করেছিলেন, তার জনা, প্রফুল্ল বা সিরাজদৌল্লা যেমন একটা নতুন শহরের নতুন সংস্কৃতিকে ক্রমশই সংজ্ঞায়িত করতে চাইছিল, বিজনবাবু তেমনি ৪০-এর দশকে যখন আমাদের বেঁচে থাকার প্রেক্ষাপট অনেক মলিন হয়ে এসেছে, অনেক সংঘর্ষ মুখর হয়ে এসেছে, রাজনীতিতে একদিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, অন্যদিকে কলকাতা শহরে মন্বন্তরে জমে থাকা শবদেহ, তখন

0: তখন বিজনবাবু যে নবান্ন নাটকটিকে মঞ্চস্থ করিয়েছিলেন, সেই নবান্ন ছিল সত্যিকারের অর্থেই নবান্ন, যে আজকে ভারতীয় নাটক বলতে যা বোঝায় তা যে কোনো প্রান্তে, মহারাষ্ট্রে বা কর্ণাটকে, তামিলনাড়ুতে বা পাঞ্জাবে, সর্বত্রই নবান্ন নাটকের একটা ছায়া পড়ে এবং নবান্ন সত্যিই বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করতে হয় তার একটা পথ দেখায়। বিজনবাবুর যে ডায়ালেক্ট, যে কথা বলার ভঙ্গি, এবং বিজনবাবু যে মনে করতেন এই দুমাইল অন্তর অন্তর বাঙালির সংস্কৃতিতে ভাষার মাহাত্ম্য পাল্টায়, সেটা সারা দেশের পক্ষেও প্রযোজ্য। এইটা পরবর্তীকালে হাবিব তানভীর বা অন্যরা অনুকরণ করেছেন, এবং তিনি যখন বাস্তবের বর্ণনা দিয়ে তখন এই যে দেবীগর্জন বা অন্যান্য নাটকে, তখন তিনি সবসময় আমাদের পুরাণ এবং লোককথা আর আমাদের আধুনিক বেঁচে থাকা তাকে সংযুক্ত করতে চেয়েছেন, ফলে লোকসংস্কৃতি এবং যাকে আমরা ভদ্রলোকের সংস্কৃতি বলি বা শহুরের সংস্কৃতি বলি, তার মধ্যে যে বিরাট ফারাকটা, সেটা বিজন ভট্টাচার্যের নাটকের মধ্য দিয়ে ক্রমশ কমে আসতে চাই। শহুরের সংস্কৃতির সঙ্গে জীবনের বাস্তবতাকে বিজনবাবু আরও বৃহত্তর পরিপ্রেক্ষিতে ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং চাইছিলেন জনজীবনের সংস্কৃতির সঙ্গে যুক্ত করে। তিনি যে রূপকথা এবং আখ্যানগুলোকে যুক্ত করছিলেন, যা সত্যি আমাদের নাটকের সীমাবদ্ধ উপস্থিতিকে এক ধরনের মুক্তি দেয়। তিনি যে চাইছিলেন দেবীগর্জনের মতন নাটক যেখানে জনতার রূপক হিসেবে দেবী পুজো গুরুত্ব পায়, তিনি যে শিক্ষক তৈরি করছেন জবানবন্দি এবং অন্যান্য নাটকে, সেই শিক্ষকরা সত্যি বলতে কি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যে শিক্ষককে দেখছি, তা একদিক দিয়ে বিজনবাবুর নাটকেরই অনুক্রম। বিজনবাবু আমাদের ভগীরথ।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জয় হিন্দ সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করেছেন। নবরূপে সজ্জিত পশ্চিমবঙ্গের 2টি সহ মোট 75টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন। পাঞ্জাবের জলন্ধরে 5,470 কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী রবিবার ইউরোপের 3 দেশ সফরে যাচ্ছেন।
1: সংসদে বাদল অধিবেশনের প্রাককালে আজ মন্ত্রীগোষ্ঠীর সভা অনুষ্ঠিত, আগামী রবিবার সর্বদল বৈঠকের ডাক।
2: জম্মু কাশ্মীর এবং লাদাখ পুরোপুরি ভারতেরই অংশ বলে ফের স্পষ্ট করল বিদেশ মন্ত্রক।
1: পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেন ও পুলকারের সংঘর্ষে 2 স্কুল পড়ুয়া সহ 3 জনের মৃত্যু, নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা রেলের।
2: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ডি বার্নহ্যাম।
1: সিরিয়া, কুয়েত ও ওমানের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা ইরানের। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি ফের উত্তপ্ত।
2: উগান্ডায় পথ দুর্ঘটনায় 20টি শিশু সহ 21 জনের প্রাণহানি।
1: জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পিভি সিন্ধু।
2: ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্সের জীবনাবসান।
1: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। আজ শিখবেন রাগ ভৈরব, প্রশিক্ষক পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
4: আজকে সঙ্গীত শিক্ষার আসরে গতদিনে তোমাদের যে ভৈরব বন্দিশটা আমি শিখিয়েছিলাম, সেই বন্দিশটা শিখিয়েছি এবং তার শেষে আমি 2টো তান দিয়েছিলাম, কিন্তু আজকে এই ভৈরব রাগের বিস্তার এবং কিছু তান সরগম আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এগুলোকে দেখো এবং শোনো এবং শেখো, শেখার চেষ্টা করো, লিখে নাও তানগুলো বললে।

0: আজকের শিক্ষা দর্শন এখানেই শেষ হল।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় পুলকারের 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু, বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। রেলমন্ত্রকের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরপরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের

0: তিনি উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,00,000 টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রার তিনি সূচনা করেন। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালোয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কার্তলি নতুন রেল লাইনের উদ্বোধন এবং কার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চার লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনের গ্রিনফিল্ড সাদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো মিডল ক্লাস হো ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: সরকারের প্রতিটি কাজে নাগরিক দেব ভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার পাঞ্জাবের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10,00,000 টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2,50,000 এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌরিগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইনফুল।
0: মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5,00,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই ঘটনার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেসওয়ে চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি খুলে দেওয়া হয়। পুরুয়া বোঝায় পুলকাটটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুল পড়ুয়াসহ 1 স্থানীয় বাসিন্দার। রেলের তরফে 3 জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকার পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল

0: হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19-25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম বিভাগের সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়া রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। রোমানিয়াও 1994 সালের পর কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর। এই সফর মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত ও জাপানের মধ্যে আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চগতি সম্পন্ন ট্রেন দিয়ে এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
1: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
0: চাবাহার বন্দরের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, মার্কিন পক্ষের দেওয়া ছাড়ের সময়সীমা কিছুদিন আগে পেরিয়ে গেছে। কীভাবে বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিদেশ মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমাচৌকিতে এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন সবিতা ও বিচু দেবী খারিবাম। রক্ষণভাগে রয়েছেন ঈশিকা চৌধুরী, সুশীলা চানু, পুখরাবাম, লালথান লুয়াঙ্গি, জ্যোতি ও শিল্পী দাবাস। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 8,032 রান করেছেন তিনি। এছাড়া নিয়েছেন 235 উইকেট। ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতেও ছিল সমান কার্যকর। স্পিন ও পেস দুই ধরনের বোলিংয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সোবার্স। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 18 জুলাই 2026 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত শুনবেন যোগিয়া কালেগ্রা এবং দেশকার রাগে বাঁশি শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:30 শাশ্বত ভারত শুনবেন বিজয় কৃষ্ণ গোস্বামীর লেখা থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন কথিকা ফল চাষ ও ফল লাভ, এ বিষয়ে বলবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে। 7:05 লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আগামীকালের গন্তব্য তেঁতুলিয়া পঞ্চগড়, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। 8:30 অনুষ্ঠান পথ চলতে, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাহুল আচার্য। 8:45 শুনবেন কীর্তন।

শিল্পী পলাশ সরকার। সকাল 9টায় ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30টায় মনের মতো গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 10:30টায় শুনবেন তরজা গান, শিল্পী সুশীল নস্কর ও সহশিল্পীবৃন্দ। এদিন শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 11:00টায় শিল্প প্রাঙ্গণ, বিষয় হর বোলা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 11:30টায় রম্যগীতি। 12:00টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 12:30টায় বেতার নাটক প্রমিলা বৃদ্ধাবাস, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় 2:30। আগামীকাল আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা, ভারতীয় সময় 3:35। 3:35 অনুরোধের আসর, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 4:05 মহিলাদের আসরে শুনবেন নিরুপমা, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 4:35 আরোগ্য নিকেতন, আগামীকালের বিষয় মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ এবং তার চিকিৎসা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে বিষয় দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী। আলাপচারিতায় থাকবেন ডক্টর প্রদীপ রায়, ব্যোমকেশ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বর্ষার বিপদ, এই বিষয়ে বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 7:00 শুনবেন তরজা গান, শিল্পী সুশীল নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া, এই অনুষ্ঠানে থাকছে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুদীপ্ত মিত্র, সম্পাদনায় সৌরভ গুপ্ত। এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্বের পুনঃপ্রচার, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, এই অনুষ্ঠানে শুনবেন কবি প্রদীপ আচার্য, শেখর বন্দ্যোপাধ্যায় এবং অশোক অধিকারীর কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। শুনবেন অনুষ্ঠানটির পুনঃপ্রচার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, এই অনুষ্ঠানে শুনবেন দৃষ্টি প্রতিবন্ধী প্রকাশকের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করেছেন এবং সম্পাদনা করেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহাগ রাগে সেতার, শিল্পী স্নেহেশ নাগ। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন মালকোষ রাগে খেয়াল, শিল্পী মারুতি মোহতা, তবলা রূপক মিত্র, হারমোনিয়াম দেবাশিস অধিকারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আজ শুনলেন খেয়াল, শিল্পী মারুতি মহাতা। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনা আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জয় হিন্দ সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করেছেন, নবরূপে সজ্জিত পশ্চিমবঙ্গে দুটি সহ মোট 75টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন, পাঞ্জাবের জলন্ধরে 5,470 কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর,
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী রবিবার ইউরোপের 3 দেশ সফরে যাচ্ছেন,
0: পশ্চিমবঙ্গের রাজীবগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেন ও পুলকারের সংঘর্ষে 2 স্কুল পড়ুয়া সহ 3 জনের মৃত্যু, নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা রেলের,
1: আফগানিস্তানে রাষ্ট্রসংঘের বিশেষ সহায়তা মিশনের প্রধান হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা,
0: চীনে ভূমিধসের ঘটনায় 8 জনের প্রাণহানি, নিখোঁজ 34,
1: জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে PV সিন্ধু,
0: ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্সের জীবনাবসান। আসছে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের জলন্ধরে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। প্রধানমন্ত্রী

0: অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নবনির্মিত বা আধুনিকীকৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড ও হলদিবাড়ি অমৃত স্টেশন। জলন্ধরে প্রধানমন্ত্রী বলেন, জলন্ধরের জনগণকে রেল পরিষেবা যথাযথভাবে দেওয়ার লক্ষ্যে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: সাথিয়ো, বিকাশ কার্য কো গতি দেতে হুয়ে আব ইহা জালন্ধর সে

0: पंजाब से काशी जाना और अधिक आसान हो जाएगा।
1: এর আগে আজ হরিয়ানায় জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতে হাইড্রোজেন চালিত ট্রেনের ইতিহাসের সঙ্গে জিন্দ সোনিপথের নাম চিরস্থায়ীভাবে জুড়ে গেল।
0: ভবিষ্যৎ মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপথ কা হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। मैं आप सभी को, पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
1: এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হওয়াকে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি নিজস্ব প্রযুক্তিতে হাইড্রোজেন শক্তি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ভারতের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
2: जींद में हाइड्रोजन बनाने का प्लांट लगाया गया है। उस हाइड्रोजन से बिजली बनती है और उस बिजली से ट्रेन चलती है। कोई धुआं नहीं, कोई पेट्रोल या डीजल की रिक्वायरमेंट नहीं, एकदम साफ स्वच्छ और सिर्फ निकलता है पानी की बूंदे। मैं इस बड़ी उपलब्धि के लिए भारत के नेतृत्व को, माननीय प्रधानमंत्री जी को और भारत के इंजीनियर्स की टेक्निकल क्षमता को सल्यूट करता हूँ।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে দেশের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরে শুভেচ্ছা জানিয়েছেন।
3: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 19-25 পর্যন্ত মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর করবেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ জানান, মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়ার রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফরগুলি হতে চলেছে। সফরগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক বলেও তিনি উল্লেখ করেন।
4: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over three decades.
1: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে পুলকারের সংঘর্ষে দুই স্কুল ছাত্রসহ মোট 3 জন প্রাণ হারিয়েছেন। রেল স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন একটি পুলকার ও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহত 5 জন বর্তমানে বহরমপুর মোটর কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটিতে মোট 10 জন পড়ুয়া ছিল বলে জানা গেছে। খবর পেয়ে হাওড়ার অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার 10 জন বরিষ্ঠ আধিকারিকের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য গৌরীশঙ্কর ঘোষ পরিবার পিছু 5 লক্ষ টাকা করে অর্থ সহায়তার ঘোষণা করেছেন।
3: সংসদের বাদল অধিবেশনের আগে আজ নতুন দিল্লিতে মন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিঞ্জারাপু রামমোহন নাইডু এবং কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। এদিকে বাদল অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে।
1: বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে শ্রী রণধীর জয়সওয়াল চাবাহার বন্দরের বিষয়ে এক প্রশ্নের উত্তরে মার্কিন তরফে দেওয়া ছাড়ের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে, এই বিষয়টির অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। চাবাহারে হামলার যে খবর পাওয়া গেছে তাতে টার্মিনালটির কোনো ক্ষতি হয়নি বলে শ্রী জয়সওয়াল আশ্বস্ত করেন। পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই পুরো কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ।
3: পশ্চিমবঙ্গে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাত 10টা নাগাদ বাগডোগরা এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। আগামীকাল সকালে তিনি শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরকন্যায় পশ্চিমবঙ্গে নতুন গুন্ডা দমন আইন রূপায়ণ এবং জন্মমৃত্যুর রেজিস্ট্রেশন সংক্রান্ত 2টি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সন্ধ্যায় কলকাতার আলিপুর সৌজন্য আবাসে রাত্রিবাস করবেন তিনি। রবিবার 19 জুলাইও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

0: এর গাঙ্গুয়া গ্রামে একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের ট্যাং পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করায় এক শ্রমিকের মৃত্যু এবং আরেকজন আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন NHRC হরিয়ানার মুখ্য সচিব ও হিসারের পুলিশ সুপারকে নোটিশ জারি করেছে। মৃত শ্রমিকের পরিবার, ঠিকাদার ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে।
1: বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ আজ নতুন দিল্লিতে ভারতের রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাবের প্রতিনিধি তাকাউকি হাগিবারাকে বিদায় সম্বর্ধনা জানান। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, শ্রী জর্জ ভারতে ফাবের কর্মকাণ্ডে হাগিবারার কাজের ভূয়সী প্রশংসা করেছেন।
0: চলতি বছরের বিনিয়োগ বান্ধব পরিবেশ সূচক IFIA ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গুজরাট শীর্ষস্থান অধিকার করেছে। এরপরেই শীর্ষস্থান রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া ও ওড়িশা। 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারতের লক্ষ্য অর্জনের পথে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে কোন রাজ্যগুলি সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তা তুলে ধরতে নীতি আয়োগ আজ নতুন দিল্লিতে এই সূচকটি প্রকাশ করেছে। এই সূচকে 8টি মানদণ্ডের ভিত্তিতে ভারতের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মূল্যায়ন করেছে।
1: কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হওয়ার জন্য হরজিৎ সিং গ্রেওয়ালকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া শ্রী রিজিজু এস মুনওয়ারি বেগমকে ভাইস চেয়ারপারসন এবং গ্লেন ই সুজা টিকলোকে কমিশনের সদস্য হিসেবে নিয়োগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাদের নেতৃত্বে কমিশন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও কল্যাণ সুরক্ষায় নিজেদের কর্মসূচি আরও জোরদার করবে বলে শ্রী রিজিজু আশা প্রকাশ করেন।
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কোন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান জুসি হার্লিন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও CFO ইলাক্কা হারার সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে শ্রী গোয়েল জানান, তারা ভারতে কোনের উৎপাদন, গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন প্রযুক্তি উদ্ভাবন কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি ভারত থেকে বিশ্ববাজারে রপ্তানি বৃদ্ধির সুযোগগুলি নিয়ে আলোচনা করেছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: রাষ্ট্রসংঘ বাংলাদেশের বরিষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাদের বিশেষ সহায়তা মিশন বা অ্যাসিস্ট্যান্ট মিশন ইন আফগানিস্তানের প্রধান হিসেবে নিযুক্ত করেছে। এর আগে তিনি রাষ্ট্রসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফাতিমা কিরগিজস্তানের রোজা আতুনবায়েভের স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশের এই বরিষ্ঠ কূটনীতিক গত 30 বছরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির ক্ষেত্রে বহু দায়িত্বপূর্ণ পদ সামলেছেন। তিনি বর্তমানে বিশ্বের উন্নয়নশীল দেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের উদ্যোগে আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
1: বাংলাদেশের নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহুল আজিম। আগামী 23 জুলাই ভাইস অ্যাডমিরাল পদে নিযুক্ত হবেন তিনি এবং নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। মিসবাহুল আজিম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। মিসবাহুল আজিম ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে MSc এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তার তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম আলো এই খবর জানিয়েছে।
0: চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে আজ ভূমিধ্বসের ঘটনায় 8 জন নিহত এবং 34 জন নিখোঁজ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে 10 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পাহাড়ের ঢাল বেয়ে পাথর ও মাটির বিশাল স্রোত নেমে এসে 10টিরও বেশি আবাসিক ভবনকে ধ্বংস করে দেয়। উদ্ধার ও তল্লাশির জন্য ঘটনাস্থলে 800 বেশি উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উজিয়াং নদীর একটি অংশের কাছে ভারী বৃষ্টিপাতের ফলে এই ভূমিধ্বস।
1: ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফেইয়ের মুখোমুখি হবেন। এর আগে জাপানের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারা মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ানোয় সিন্ধু ওয়াকওভার পেয়ে শেষ 4-এ ওঠেন।
0: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স প্রয়াত। বয়স হয়েছিল 89 বছর। তার ছেলে ড্যানিয়েল খবরটি নিশ্চিত করেছেন। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সোবার্স 1954 সালের মার্চ থেকে 1974 সালের এপ্রিল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট ম্যাচ খেলে 57.78 গড়ে 8,032 রান করেন। 26টি সেঞ্চুরি ও 30টি হাফ সেঞ্চুরি রেকর্ড রয়েছে তাঁর। টেস্ট ক্রিকেটের 235টি উইকেট নেন তিনি। এছাড়া 1968 সালে গ্ল্যামারগানের হয়ে বিপক্ষে নটিংহামশায়ারের হয়ে খেলার সময় তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে 1 ওভারে 6টি 6 মারার কৃতিত্ব অর্জন করেন। তার প্রয়াণে ক্রিকেট বিশ্ব এই শতাব্দীর অন্যতম সেরা একজন খেলোয়াড়কে হারালো বলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শোক প্রকাশ করেন।
1: এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আড়াইটে। এদিকে রবিবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি, অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপে জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 এবং 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে।
1: ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন সবিতা ও বিচু দেবী খারিবাম। উল্লেখ্য, FIH মহিলাদের হকি বিশ্বকাপ আগামী 15 আগস্ট শুরু হবে, চলবে 30 আগস্ট পর্যন্ত। এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ বেলজিয়াম ও নেদারল্যান্ডস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জয় হিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করেছেন। নবরূপে সজ্জিত পশ্চিমবঙ্গের 2টি সহ মোট 75টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন। পাঞ্জাবের জলন্ধরে 5,470 কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী রবিবার ইউরোপের 3 দেশ সফরে যাচ্ছেন।
1: পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেন ও পুলকারের সংঘর্ষে 2 স্কুল পড়ুয়া সহ 3 জনের মৃত্যু। নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রেলের।
0: আফগানিস্তানে রাষ্ট্রসংঘের বিশেষ সহায়তা মিশনের প্রধান হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশের রাবাফ ফতিমা।
1: চীনে ভূমিধ্বসের ঘটনায় 8 জনের প্রাণহানি, নিখোঁজ 34।
0: জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পিভি সিন্ধু।
1: ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্সের জীবনাবসান। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকে বর্ষা মুখরিত হারানো দিনের গানের একটি পর্ব। বর্ষা প্রকৃতির এমন এক ঋতু যা মানুষের মনোজগতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে আমাদের মস্তিষ্ক, স্মৃতি, অনুভূতি এবং ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই কালো মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির শব্দ, ভেজা মাটির সুঁতা গন্ধ কিংবা দূরের মেঘের গর্জন, এসব কেবল চোখে দেখা বা কানে শোনা ঘটনা নয়। এগুলি আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা বহু পুরনো স্মৃতি, অপেক্ষা, ভালোবাসা ও বিচ্ছেদের অনুভূতিকে জাগিয়ে তোলে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পূর্বসূরীরা এই মানব মনের সূক্ষ্ম পরিবর্তন বহু শতাব্দী আগেই বুঝতে পেরেছিলেন। তাই তাঁরা প্রকৃতিকে অনুকরণ করার চেষ্টা করেননি, বরং প্রকৃতির মানুষের মনের মধ্যে যে অনুভূতির জন্ম দেয় সেই অনুভূতিকেই সুরে রূপ দিয়েছেন। আজ হারানো দিনের গান সেই বর্ষার সুরেই বাঁধা, এবং তার সঙ্গে যে গানগুলি থাকবে অবশ্যই রাগাশ্রয়ী গান।

এবং বর্ষার গান। সঙ্গে আমি আছি আপনাদের মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়। শুরু করি, কথা তো থাকবেই, কিন্তু সুরের মূর্ছনায় আগে একটু বর্ষা স্নাত রাতি বলি, রাতটি উপভোগ করা শুরু করি। দীপালী নাগের কণ্ঠে এই প্রথম গানটি। আজ আষাঢ়ের শেষ দিন, সেই দিনে আজকের অনুষ্ঠান শুরু হোক এই গানের মাধ্যমে।

সত্যিই তো সেই অভিসারের সময়ের কথাই মনে করে দেয় এই বিভিন্ন রাগে আঁকা সুর সোহাগিরা। এক্ষেত্রে একটা কথা বলা যায় যে বর্ষার যে রাগগুলি তার বিস্তার, সে বিস্তার কখনো মেঘের ছবি আঁকে না কিংবা বৃষ্টির শব্দের অনুকরণ করে না, কিন্তু স্বরের যে ধীর উন্মোচন, দীর্ঘ মেড়, কোমল গতি, গভীর অনুরণন, এসবই আমাদের মনে এক এমন আবহ সৃষ্টি করে যেখানে অজান্তেই ভেসে ওঠে বর্ষার আকাশ, সজল বাতাস, কদম ফুলের গন্ধ আর ভেজা মাটির স্পর্শ। অর্থাৎ বলাই যেতে পারে যে রাগটি প্রকৃতিকে নয়, প্রকৃতিকে ঘিরে মানুষের অনুভূতিকেই প্রকাশ করে। ভারতীয় রাগ সঙ্গীতের অসাধারণ নন্দন তত্ত্ব এটি। বর্ষার রাগগুলির মধ্যে প্রবেশ করব অবশ্যই, কারণ আজ শুধুমাত্রই বর্ষার রাগে আমরা স্নাত হব। কিন্তু সঙ্গে সঙ্গে

বিভিন্ন রকম আঙ্গিকেই আমরা শুনি বর্ষার রাগকে। ভারতীয় সঙ্গীতের আদি সাধকেরা বিশ্বাস করতেন, প্রকৃতি আর মানুষের মন আলাদা নয়, যার ছোঁয়া আমি আমার কথার শুরুতেই জানিয়েছিলাম আপনাদের। এবং প্রতিটি ঋতুরই, আমাদের যে ছয়টি ঋতু আছে, প্রতিটি ঋতুরই নিজস্ব রূপ, নিজস্ব আবেগ, আর সেই আবেগকে সুরে বেঁধেই জন্ম নিয়েছে ঋতুভিত্তিক নানা গান, নানা রাগ। তার মধ্যে বর্ষা যেন সবচেয়ে আবেগময়, কারণ বর্ষা একসঙ্গে নিয়ে আসে আনন্দ, অপেক্ষা, মিলন, বিরহ, স্মৃতি, সব কিছুই। এই কারণেই বর্ষাকে ঘিরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে গড়ে উঠেছে এক বিশাল রাগ পরিবার, যাকে একসঙ্গে যদি বলা যায় মলহার রাগ। সেই পরিবারেরই বিভিন্ন শাখা আছে, মেঘ মেঘ মলহার, মিয়া কি মলহার, গৌড় মলহার, সুর মলহার, রামদাসী মলহার, আরও কত, সবই জানাবো আপনাদের ধীরে ধীরে। এক একটু একটু করে সেই রাগের পরত আমরা একটু বোঝার চেষ্টা করব। না, তত্ত্বকথা নয় এখানে, কোনো রকম রাগ নিয়ে যে গুরুগম্ভীর আলোচনা তা নয়। বর্ষার রাগকে একটু ছোঁয়ার চেষ্টা, তার সঙ্গে সুরের বন্ধন তো আছেই। এখন সেই সুরের বাঁধন হৈমন্তী শুক্লার কণ্ঠে এবারের গানে।

ঘন ঘোর বর্ষাতেই রয়েছে এখন বাংলা, এবং আজ হারানো দিনের গান আমরা রয়েছি সেই বর্ষার রাগের সঙ্গে। এতক্ষণ তো ভূমিকা করা হলো, কিন্তু এবার বর্ষার রাগগুলির সঙ্গে মানুষের যে মনের চরিত্র, মনের পরিবর্তন, তার সঙ্গে একটু পরিচয় করা যাক। যেমন ধরুন, বৃষ্টি ভেজা দুপুরে হঠাৎ পাওয়া এক টুকরো আনন্দ, এই অনুভূতি বা এই অনুভূতির দরজাটি খুলে দেয় রাগ মেঘ। রাগ মেঘের মধ্যে নেই ঝড়ের উন্মাদনা, বিদ্যুতের চমক, বরং রয়েছে বর্ষা আসার আগে এক নিঃশব্দ অপেক্ষা। আকাশ ধীরে ধীরে কালো হচ্ছে, বাতাসে গাছের পাতা কেঁপে উঠছে, কিন্তু বৃষ্টি এখনো নামেনি। এই প্রতীক্ষাই রাগ মেঘের প্রাণ। এই রাগ সাধারণত বর্ষাকালে রাত্রির দ্বিতীয় প্রহরে পরিবেশিত হয়। যদিও এই রাগ পরিবেশিত হওয়ার সময় আমি নির্দেশ করছি বটে, যা টেক্সটে পাওয়া যায়, কিন্তু শেষের দিকে একটি কথা বলবো যে গুণীজনেরা, গুণী সাংগীতিকরা কি বলেন বর্ষার রাগ সম্পর্কে। যাই হোক, যা বলছিলাম যে এই মেঘ রাগ বর্ষাকালে রাত্রির দ্বিতীয় প্রহরে পরিবেশিত হয়। এই যে চলন, সেই চলনের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, যেন প্রকৃতি নিজেই ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে এবং অপেক্ষা করছে। এই রাগ শুনলে মনে হয় অপেক্ষাও এক ধরনের আনন্দ হতে পারে। এরপর বর্ষার আকাশে আরও ঘন হয়ে ওঠে মেঘ, দূরে বাজ পড়ে, বাতাসে নেমে আসে এক অন্যরকম উত্তেজনা। ঠিক এই সময়ে মেঘ রাগ যেন ধীরে ধীরে হাত ধরে নিয়ে যায় আরেক বিস্ময়কর রাগের কাছে, মেঘ মলহার। মেঘের শান্ত অপেক্ষা আর মলহারের প্রাণবন্ত সুর, এই দুইয়ের মিলনেই যেন মেঘ মলহার। এর আগে শুধু মেঘ নয়, আছে বৃষ্টিরও প্রথম উচ্ছ্বাস। এই রাগ যেন দীর্ঘ প্রতীক্ষার শেষে আকাশ খুলে বৃষ্টি নেমেছে। মেঘমাল্লা সাধারণত সন্ধ্যা বা রাত্রি প্রথম ভাগে পরিবেশিত হয়। এর সুরের যে কোমলতা আছে, তেমনই আছে প্রাণের উচ্ছ্বাস। তাই এই রাগে কখনো বিরহ, কখনো মিলন, কখনো আবার প্রকৃতির অপার আনন্দ একসঙ্গে ধরা পড়ে। ঠিক যেমন এই বৃষ্টি নামার পর কৃষকের মুখে হাসি ফোটে, শিশুরা ছুটে বেরিয়ে যায় এক পশলা বৃষ্টিতে সম্পূর্ণ ভিজতে। সেই বর্ষার রাগেই আমরা ভিজছি আজ হারানো দিনের গান অনুষ্ঠানে। পরের গানটি ধনঞ্জয় ভট্ট।

সুরের বাদল তো ঝরছে, আমরা বর্ষার রাগ এই নিয়েই রয়েছে আজ হারানো দিনের গানে। এবার চলুন বর্ষার রাগ পরিবারের সবচেয়ে জনপ্রিয় এবং কিংবদন্তি ঘেরা রাগটির কথা আমরা ভাগ করি। মিয়া কি মালহার, এই রাগের সঙ্গে জড়িয়ে আছে সম্রাট আকবরের নবরত্ন সভার এক মূল্যবান রত্ন মিয়া তানসেনের কথা। ইতিহাস বা লোককথায় বলে যে তানসেন যখন দীপক রাগ গিয়ে চারিদিকে আগুনের উত্তাপ সৃষ্টি করেছিলেন, তখন কোনো কোনো কথায় তার কন্যা, কোনো কোনো গল্পে উঠে আসে তার শিষ্যদের কথা যে তারা গিয়েছিল মালহার। আবার কয়েকটি জনশ্রুতি বলে যে তানসেনের কণ্ঠে মিয়া কি মালহার শুনে আকাশে সত্যি মেঘ জমেছিল এবং নেমে এসেছিল প্রবল বর্ষণ। এরকম বিভিন্ন রকম কাহিনী আছে, কাহিনীর সত্যতা প্রমাণ জানি না, তা নিয়েও আজ হারানো দিনের গান নয়। কিন্তু এই যে রাগ, এই রাগে বর্ষার রূপ শান্ত নয়, অনেক বেশি গম্ভীর, গভীর, কখনো কখনো নাটকীয়। মনে হয় কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বিদ্যুৎ চমকে উঠছে, তারপর হঠাৎ প্রবল বর্ষণ। এই রাগে কোমল গান্ধার ও দুই ধরনের নিষাদের ব্যবহারে এক অনন্য আবেগ সৃষ্টি করে। শিল্পীরা বলে থাকেন এই রাগে বর্ষার শক্তি যেমন আছে, তেমনি আছে মমতাও। তাই মিয়া কি মালহার রাগের মধ্যে কোথাও যেন একটা উন্মাদনা ছুঁয়ে যায় মানুষের মনকে, আবার কখনো কখনো সেই উন্মাদনার ফাঁকে ফাঁকে একটু করে উঁকি মারে বিষাদ বা মমতা। বিষাদ নয়, বরং মমতা শব্দটি এক্ষেত্রে উপযুক্ত। এই রাগটি সাধারণত মধ্যরাতে এই মিয়া কি মালহার রাগটি গাওয়া হয়। রাগের কথা বলতে বলতে আবার নিশ্চয় গান শুনতে ইচ্ছে হচ্ছে, কারণ আমি আগেই বলেছি আজকের অনুষ্ঠান কিন্তু কোনো তত্ত্বকথার অনুষ্ঠান নয়, একটু ছুঁয়ে যাওয়া যে মানুষের মনকে বর্ষার রাগ কেমনভাবে

মেঘ যেমন এসে মানুষের মনকে ছুঁয়ে যায়, বৃষ্টির ধারা পরে মন স্নাত হয়, ঠিক তেমনি সুরের ধারাতেও, বর্ষার রাগের ধারাতে আমাদের মন স্নাত হচ্ছে আজ হারানো দিনের গান অনুষ্ঠানে। কিন্তু এই মুহূর্তে ঘড়ির ঘণ্টা বলছে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আজ তো হলো, আগামীকাল কি? হ্যাঁ, এখন সেটাই জানিয়ে দেওয়ার পালা। সুরের সাগরে কত জোয়ার ভাটা আসে, কত মাধ্যম আর প্রযুক্তির বদল ঘটে, কিন্তু আন্তরিক সেই সুরগুলো কালের নিয়মকে হারিয়ে দেয়। বসন্তের চঞ্চলতা পেরিয়ে জীবনের সৃষ্টিতে এসে বসে শরতের শিউলি ঝরা এক স্নিগ্ধ আভিজাত্য। জানলার বাইরে বয়ে যাওয়া মেঘেদের রঙের মতো করেই তাঁরা ক্যানভাসে এঁকে যান জীবনের সারসংক্ষেপ। সময়ের নিয়মে থমকে যাওয়া কোলাহলের শেষে রেখে যায় সোনালী বালুকণার মতো কিছু অমূল্য রত্ন। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এই সুরযাত্রায় আপনারা শুনবেন সেসব সৃষ্টির কথা, যেগুলো সময়ের সীমা পেরিয়ে আজও আমাদের সকলকে স্পর্শ করে, যেখানে মনে হয় বিদায়ও এক নতুন শুরুর অন্য নাম। আপনাদের সঙ্গে সুরেলা সফরে সঙ্গী হবেন পল্লবী সিনহা ঠিক রাত 11টায়। আগামীকালে তো সুরেলা সফরে থাকবেন, আর আজও আপনারা রয়েছেন সুরের সফরে, আবার বৃষ্টির সুরের সফরে। আমরা বিভিন্ন রাগ নিয়ে কথা বলছি, বর্ষার রাগ নিয়ে। আমরা এর আগে মেঘ, মেঘ মালহার, মিয়াকি মালহার সব রাগের কথা বললাম। এরপরে অবশ্যই আছে গৌড় মালহার, সুর মালহার, রামদাসে মালহারের কথা জানাবো, কিন্তু তার আগে আরেকটি গান শোনাই, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানটি।

বর্ষা যখন মনের মধ্যে ঘনিয়ে এসেছে, তখন চলুন আরও কয়েকটি বর্ষার রাগে আমরা স্নাত হই। এই বর্ষার রাগের আরও একটি অনন্য রূপ গৌড় মালহার। এই নামে গৌড় আছে, সুতরাং আমরা বুঝতেই পারি যে বাংলার ঐতিহাসিক গৌড় অঞ্চলের সংস্কৃতি স্মৃতি জড়িয়ে রয়েছে এই রাগের সঙ্গে। এই রাগে বর্ষা যেন আর কেবল প্রকৃতির নয়, মানুষের জীবনযাত্রার অংশ হয়ে উঠছে। কৃষকের মুখে হাসি, নদীর জলে নৌকার দোলা, গ্রামের পথ, কদম ফুল, ধানের গন্ধ, সব কিছু মিলিয়ে প্রাণবন্ত বর্ষার ছবি ফুটে ওঠে এই রাগের মধ্যে দিয়ে। এই রাগই মনে করিয়ে দেয় যে বর্ষা শুধুমাত্র প্রেমের ঋতু নয়, এটি জীবনেরও ঋতু। এই কৃষি নির্ভর সমাজে এই বর্ষা যে আশা জোগায়, ফসলের আশা, নতুন স্বপ্নের আশা, তারই সুর শোনা যায় এই গৌড় মালহার রাগের মধ্যে দিয়ে। এরপরে আসে সুর মালহার। এই সুর মালহার রাগ, এই রাগে যেন বর্ষার কোলাহল থাকে না, একটু যেন দূরে দাঁড়িয়ে থাকা কোনো একজন সন্ন্যাসী। এখানে কোনো ঝড় নেই, উচ্ছ্বাস নেই, আছে খালি অন্তরের প্রশান্তি। সন্ধ্যের পর মন্দিরের চূড়ায় যদি টুপটুপ করে বৃষ্টির শব্দ পাওয়া যায়, কিংবা নদীর ধারে বসে ভিজে বাতাসের স্পর্শ, সুর মালহার যেন সেই অনুভূতির কথাই বলে। আর এই অনুভূতিগুলোর থেকেই যখন নদীর তীরে বর্ষার দিনে বসে থাকার কথা উঠল, তখন ঠিক এভাবে মনে পড়ে যায়, হয়তো সঙ্গে কেউ নেই, কিন্তু সেই সুরের পরশ স্মৃতি রোমন্থিত করে দেয়। মনে পড়ে যায় যেন এই নদীর তীরে বসেই কত সময়, কত কথা, কত ব্যথা, আবার কত স্মৃতি। যখন মেঘ ঘিরে আসে বাদলের বেশে, এরপরের গানটি পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে।

আকাশে যখন বাদলের মেঘ ঘিরে আসে এই সঘন বর্ষায়, তখন প্রকৃতির তো একটি রূপ তৈরি হয়, কিন্তু মানব মনে যে তার ছাপ পড়ে তা কিন্তু এই সুরগুলিতেই বোঝা যায়। আরও একটি রাগের কথা বলি, রামদাসী মালহার। ভক্তিমূলক আবেগে ভরপুর এই রাগে বর্ষা যেন ঈশ্বরের আশীর্বাদ হয়ে নেমে আসে। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, জীবনের প্রতি আস্থা এবং ভক্তির মাধুর্য, এই তিনটি অনুভূতি একত্রে ধরা দেয় এই সুরে। দিনে সকালের দিকে বা দিনের প্রথম প্রহরে এই রাগ যেন মনকে আরও স্নিগ্ধ শান্ত করে দেয়। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি রাগের কথা ছুঁয়ে যায়। রাগ ধুলিয়া মালহার, ধুলোবালি ধুয়ে দেওয়া মুষলধারে বৃষ্টির অনুভূতি দেয় এই রাগের সুর। রাগ মীরাবাই কি মালহার, সাধিকা মীরাবাইয়ের ভক্তি ও বর্ষার প্রতি এই রাগ প্রকাশ পায়। রাগ নট মালহার, বর্ষার আনন্দের সাথে কিছুটা চঞ্চল মেজাজ ফুটিয়ে তোলে এই রাগ। এছাড়াও বেশ কয়েকটি রাগ আছে যারা হয়তো মূলত মালহার গোষ্ঠীভুক্ত নয়, কিন্তু তবু তারা বর্ষার আনন্দকে মানুষের মনে মিশিয়ে দিতে পারে। বলবো সেই গানগুলিরও কথা, কিন্তু এবারের গানটি আমরা অখিল বন্ধু ঘোষের কণ্ঠে শুনব। এই গানটি সুরদাসী মালহার, এই রাগের উপর আধারিত।

বর্ষার মেঘে আমরা দেখছি এবং বর্ষার বৃষ্টিতে স্নাত হচ্ছে। হ্যাঁ, যদিও প্রকৃত অর্থে তা হচ্ছে না, কিন্তু আমাদের মন তো স্নাত হচ্ছে আজকের অনুষ্ঠানে। চলে আসি বর্ষার প্রায় অনুষ্ঠানও শেষের দিকে। বর্ষার আরও যে কটি রাগের উল্লেখ না করলে অনুষ্ঠানটা পূর্ণতা পাবে না। তার মধ্যে উল্লেখযোগ্য রাগ দেশ রাগ। বর্ষাকালীন এই রাগ ভীষণই জনপ্রিয়। এটি বর্ষার দিনে বা রাতে গাওয়া যায়। এর বৈশিষ্ট্য চঞ্চলতা এবং সুরের মাধুর্য, যেটি জানান দেয় বর্ষার আনন্দের প্রতীক। এছাড়া আরও একটি রাগের কথা বলবো, সেই রাগ রাগ আনন্দ ভৈরব। শাস্ত্রীয় মতে এই রাগটি বর্ষাকালে সকালের দিকে গাওয়া হয়। এও যেন বর্ষার আনন্দকে ছুঁয়ে ছুঁয়ে দেয়। রাগ মধুমত সারাঙ্গ বর্ষার সতেজতা এবং বৃষ্টির সৌন্দর্য বর্ণনায় এই রাগের জুড়ি মেরা ভার। আরও যে কত কত রাগ থেকে এই বর্ষার সৌন্দর্য খুঁজে পেয়েছেন আমাদের সঙ্গীতজ্ঞরা, তা বলতে গেলে বাকি সময়টুকু নিয়ে আর গানই শোনানো যাবে না। তবে একটি কথা বলেছিলাম যে প্রতিটি রাগের 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে বটে, কিন্তু ঐতিহ্যগত সঙ্গীত তত্ত্ব অনুযায়ী দিনের 24 ঘন্টা এবং ঋতু অনুযায়ী রাগ গাওয়ার নিয়ম থাকলেও বর্ষাকালে মালহার গ্রুপের রাগগুলি 24 ঘন্টার যে কোনো সময় গাওয়ার স্বাধীনতা আছে। তাই একটা নির্দিষ্ট সময়ে যে সেই রাগ আমরা শুনছি তা কিন্তু নয়, শুনতে পারি সারা দিন ধরে। আর যে সময় মনের ভাব যেমন থাকে সেই রাগটি যেন সম্পূর্ণ ছুঁয়ে যায়। এ আজকেও এতগুলি রাগাশ্রী গানের মধ্যে কোনো কোনো বিশেষ গান কাউকে কাউকে বেশি ছুঁয়ে যাবে, কারণ সেটাই মনস্তত্ত্ব। মন যে পরিবেশে রয়েছে রাগ সেই পরিবেশকে ছুঁতে পারে। শুনব এবারের গানটি মান্না দের কণ্ঠে।

বর্ষার রাগ শুনতে বসলে আমরা নিজেদের মনের প্রতিধ্বনি শুনি, তাই বর্ষার রাগ শুনলে কেবল আরোহ অবরোহ বাদী সম্বাদী মনে রাখার কোনো প্রয়োজনই পড়ে না। বরং চোখ বন্ধ করে অনুভব করা যায়, হয়তো কোথাও মেঘ জমছে, হয়তো দূরে বৃষ্টি নামছে, হয়তো আমাদের নিজেদের জীবন থেকেই কোনো এক পুরনো স্মৃতি নিঃশব্দে ফিরে আসছে। সেই মুহূর্তেই বোঝা যায় এই রাগ আসলে শুধু সুর নয়, এই রাগ মানুষের মনের ভাষা। আজকের মতো তো বিদায় নেওয়ার পালা, অবশ্যই সুরের মাধ্যমে বিদায় নেব। আর বাইরে যদি বৃষ্টি নামে একবার অন্তত জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে শোনা যদি সম্ভব হয়, তাহলে দেখা যাবে প্রকৃতির এই অনন্ত সঙ্গীতের সঙ্গে কোথাও না কোথাও মিশে আছে আমাদের প্রত্যেকের নিজের মনের এক অদৃশ্য রাগ। সেই রাগের টানে বৃষ্টিমুখর এই বর্ষায় আমাদের সকলের মন স্নাত হোক, ভালো থাকুক, এই আশা নিয়েই অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গানটির মাধ্যমে আজ হারানো দিনের গান থেকে বিদায় নেব। সঙ্গে ছিলাম স্বর্ণাভ রায়।

শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 25 সেকেন্ড, বাংলাদেশের সময় রাত 12:29 হয়ে 57 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান শুভরাত্রি।

স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 16 সেকেন্ড। শুরু হলো ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2টা পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2টা থেকে রাত 3টে পর্যন্ত ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 3টে থেকে ভোর 4টে পর্যন্ত শুনবেন নানা রঙের গান। সঙ্গে আছি সুমন শেঠ। সঙ্গে থাকুন, কান রাখুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানটির গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্ত। গানটি রইল আপনার জন্য।

এবারের শিল্পী সুমন কল্যাণপুর, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন শিপ্রা বসু, গানটি লিখেছেন হীরেন বসু, সুরারোপ করেছেন অনুপম ঘটক।

এবারের গানটি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে, গীতিকার রঞ্জিত দে, সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায়।

এবারে শিল্পী বাসবী গোস্বামী, গীতিকার রমেশ ঘোষ, সুরকার অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়।

মিল্টু ঘোষের কথায় শৈলেন মুখোপাধ্যায় সুরে গানটি শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। এবারে শিল্পী উৎপলা সেন, গীতিকার অনিল ভট্টাচার্য, সুরকার নির্মল ভট্টাচার্য।

এবারের গানটি গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার আনন্দ মুখোপাধ্যায়, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটি শুনবেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ভূপেন হাজারিকা।

0: body.
1: এবারে শিল্পী নির্মলা মিশ্র, গীতিকার ও সুরকার প্রবীর মজুমদার।

কিশোর কুমারের পর এবারে শিল্পী শ্রাবন্তী মজুমদার, গীতিকার মুকুল দত্ত, সুরকার বসু মনোহারী।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ভূপেন হাজারিকা ও রুমা গুহঠাকুরতা। গানটি লিখেছেন ভূপেন হাজারিকা।

0: ও শ্বশুরের মেয়ে গো,
1: কথা বলিস না কেন?
2: মরমে আছি যে মরে,
0: কোন বিধি সৃজিল তোরে, বাহ চাঁদিনীর জোছনা, এই নাম বুঝি তোর অঞ্জনা, অঞ্জনা মোর খঞ্জনা।

0: মমতা লেবু ভুলে নয় ভোলালে মন জানতা
1: এই রূপ থেকে মোর গা ছিন ছিন জান জান ছিন ছিন ছান ছান সুর সুর সার সার পির পির পার পার করে যেন এই রূপ থেকে মোর গা ছিন ছিন জান জান ছিন ছিন ছান ছান করে
2: যদি বলি তো
3: কি বলবি
2: বাছা ফাঁদে পড়েছে পিরিতি সে পিরিতি বুকে দাগা লাগিলে তিলে তিলে মরিবি জাদু
0: তাই নাকি বনের পাখি বনে ছিল তেমন করে ধরি গো যেমন তেমন পাতা ফাঁদে তেমন

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানে শেষ হলো। এরপর কিছুক্ষণ পর শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ সব গান উত্তম কুমারের ছায়াছবি থেকে। প্রথম ছবি দেয়া নেয়া, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি জগাই মাধাই

এবারের গানটি একসাথে গিয়েছেন প্রীতি সাগর, চন্দ্রাণী মুখোপাধ্যায়, সুষমা শেঠ। ছবির নাম ওগো বধূ সুন্দরী।

0: অগবধূ সুন্দরী থেকে আরও একটি গান কিশোর কুমারের কণ্ঠে।
1: নারী চরিত্র বেজায় জটিল।

0: তাই ওদের নাম ললনা।
1: বলছো কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: fact.
1: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে। কিন্তু কিন্তু কিন্তু বেচাল যদি

0: তাহলে
1: ওরা সবকিছু সয়, সয় না কেবল ভালোবাসার ছলনা।
2: এবারে গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও ইলা বসু, ছবির নাম দুই ভাই।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উত্তম কুমার অভিনীত ছায়াছবির গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল, একটু পরেই শুনবেন নানা।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, এখন শুনবেন বাউল, শিল্পী পূর্ণদাস বাউল।

নানা রঙের গানে এতক্ষণ পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন বাউল, এখন শুনবেন অতুল প্রসাদের গান, প্রথমে শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

ঘড়িতে ঠিক 4টে বাজে। এখন শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজকে প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত, তবলা বাদনে ছিলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এবারে শুনবেন সেতার, সেতার বাদন শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত, রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার বাদন, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত, রাগ ভাটিয়ার, তবলা সঙ্গতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। ঘড়িতে এখন 4:58 হয়ে 32 সেকেন্ড। ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর

পাঁচটা থেকে। আজ 18 জুলাই শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। সপ্তাহের শেষ, শুক্র, শনি, রবি, তার মানেই আপনাদের অপেক্ষা। আর ঠিক 5টা বাজে মানে অপেক্ষার অবসান, গল্প শোনা শুরু। কি ঘুম থেকে উঠে পড়েছেন তো গল্প শুনতে? হ্যাঁ, গল্প তো শোনাবো। আর তারই মধ্যে এটা বলাই বাহুল্য, প্রত্যেক গল্পের মধ্যে থাকে বিশেষ কিছু বার্তা নানান কারণে। গল্প কি নিছক গল্প হয়, তার মধ্যে একটা মেসেজ তো থাকেই। আর সে কথাই জানি আমরা পুরো গল্পের মধ্যে দিয়ে, গল্প শুনতে শুনতে। আজ গল্পটা শোনাবো একটা বিশেষ কারণে। ভেবেছিলাম একেবারে গল্পের শেষে বলবো কারণটা কি, কিন্তু না। তাহলে আপনাদের মতামত জানানোর ক্ষেত্রে বোধ হয় একটু কমতি থেকে যাবে। আজকে আসলে বিশ্ব শ্রবণ দিবস, ওয়ার্ল্ড লিসনিং ডে। বলতে তো অনেকেই ভালোবাসি, শুনতে কজন ভালোবাসি, তাই ভালো বক্তা হওয়ার পাশাপাশি ভালো শ্রোতাও তো হওয়া দরকার, তাই না? আর এই নিয়েই আমাদের আজকের গল্প। বক্তা হলেও ভালো শ্রোতা হওয়াও দরকার। অবশ্যই, যদিও আমাদের নিত্য বন্ধু যারা, প্রত্যেক দিনের বন্ধু যারা প্রত্যেকেই জানেন, তবুও বলবো নতুন বন্ধুদের কথা ভেবে গল্প শুনে কি আপনার মনে হচ্ছে, কি আপনার মতামত, আপনার সেই মূল্যবান মতামত জানব সবাই মিলে। খোলা রইল মেসেজ আর হোয়াটসঅ্যাপে আপনার মতামতের জন্য 9903653992 এই নম্বর। চলুন মাঝে মাঝে গান শুনব, যা কিনা গল্পকে এগিয়ে নিয়ে যাবে। আর গল্প তো শুনবই, এই মুহূর্তে সেই শোনার গান, মানে শুনতে থাকার গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় সেই সাপমোচন ছবির বিখ্যাত গান। যাই হোক, আজকে তো একদম গল্পে চলে যাবো। এরপরে গল্প শুনতে বসেই দেখুন আজকে কেমন সুন্দর দিনটার সঙ্গে মিলে গিয়েছে। এখানে আমরা বলি মানে স্টুডিওর এ প্রান্তে, আরও প্রান্তে আপনারা শোনেন, আবার দেখুন আপনারাও বলেন গল্প শেষে, লিখে বলেন। আর তখন আমি তো শুনি, আমার সঙ্গে সঙ্গে আপনার বাকি বন্ধুরাও শোনেন, তাই না? এই বলা আর শোনা দুই নিয়েই চলতে থাকে আমাদের প্রত্যেক দিনের প্রতিটি কমিউনিকেশন। একজন বলে, একজন শোনে, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এই ব্যালেন্সটা থাকে না, নানান কারণে থাকে না। তার কিছু কারণ হয়তো আজকে গল্পে উঠে আসবে। কোনো একজন বক্তা, তার একটা নাম দিলাম, ধরুন তার নাম অরিন্দম, একজন দারুণ বক্তা, জনপ্রিয় বক্তা, শহরের বিভিন্ন বিদ্যালয় কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক সভায় তাকে প্রায়ই আমন্ত্রণ জানানো হতো। তার কথার জাদুতে মানুষ একেবারে মুগ্ধ হয়ে যেত। তিনি আত্মবিশ্বাসী ছিলেন অবশ্যই, এবং মনে করতেন একজন ভালো বক্তার সবথেকে বড় গুণ হল সুন্দরভাবে নিজের বক্তব্য তুলে ধরা, স্বাভাবিক। এবং যিনি বক্তা হিসেবে তার কাজ করে থাকেন, বিভিন্ন জায়গায় তার মতামত প্রকাশ করে থাকেন এবং তার মতামত জানার জন্য বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ করা হয়, ন্যাচারালি কনফিডেন্ট তো হবেনই। ধীরে ধীরে অরিন্দমের মধ্যে একটা অভ্যাস তৈরি হলো। তিনি অন্যের কথা খুব একটা শুনতেন না, কেউ কোনো পরামর্শ দিতে এলে তিনি মাঝপথে তাকে থামিয়ে দিয়ে নিজের মতামত জানাতে শুরু করতেন। কোনো আলোচনা সভায় উপস্থিত থাকলেও তিনি শুধু নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় থাকতেন, অন্য বক্তারা কি বলছেন, অন্য কোন কোন প্রসঙ্গ আসছে ওই বিষয়ে, সেগুলো তার কাছে আর খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তিনি জানতেন বাকি যে যা বলছে বলুক, তিনি যখন বলবেন তখন যেন প্রত্যেকে মন দিয়ে তার কথাটা শোনে, তার অন্যের কথা না শুনলেও চলবে। কি অরিন্দমের সঙ্গে মিলে যাচ্ছে বাস্তবের অনেক চরিত্র, দেখা যাক। আগে আগে যেতে যেতে এই গল্প আমাদের কোন দিকে নিয়ে যায় আপাতত শোনাতে চাই কিছু

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তোমায় গান শোনাবো, শুনছিলাম কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় অসাধারণ এই গানটি। যদিও আজকে গল্প শোনাচ্ছি, আজকে কেন, শুক্র শনি রবি আমরা গল্প শোনাতে আসি, আর আজ গল্প শোনাচ্ছি কারণ আজ শনিবার দিন। সত্যি প্রত্যেকটা দিন কিছু না কিছু কারণে বিশেষভাবে পালন করা হয়, কেন না, শনিবারও তো প্রয়োজন, শুধু বললে হবে? এই নিয়েই তো আজকের গল্প। যাই হোক, সুবক্তা, প্রত্যেকে মুগ্ধ তার বক্তৃতা শুনে, এমন একজন মানুষ অরিন্দম বাবু। তো যাই হোক, তাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়, এবং সেই আমন্ত্রণে গিয়ে তিনি তার বক্তব্য রাখেন, সবাই মুগ্ধ হয়ে শোনে। এমনই একদিন তাকে একটি গ্রামীণ শিক্ষা বিষয়ক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে গ্রামের একজন প্রবীণ শিক্ষক, একজন কিশোরী ছাত্রী আর কয়েকজন অভিভাবকও তাদের অভিজ্ঞতার কথা বলবেন বলে অনুষ্ঠানে ঠিক রয়েছে। যাই হোক, অনুষ্ঠান শুরু হওয়ার পর অরিন্দমবাবু নিজের বক্তব্য রাখছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা করছেন। তিনি বললেন যে শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়াটা খুবই জরুরি, প্রতিটি শিশুর হাতে ডিজিটাল শিক্ষার সুযোগ পৌঁছে যাওয়াটা খুব জরুরি, এইটা তাদের হাতেই সুযোগ পৌঁছে দিতেই হবে। তার বক্তব্য ছিল চমৎকার, সবাই হাততালি দিয়ে উঠল। ঠিক, তিনি যেভাবে দারুণ দক্ষতার সঙ্গে যুক্তি প্রকাশ করে নিজের বক্তব্য রাখলেন, অসাধারণ। কোনো কথাকে অস্বীকার করা যাবে না, একেবারে অনস্বীকার্য সত্য যেন সেই

অরিন্দম বাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো। তারপর কি হলো? কিছু তো নিশ্চয়ই হলো, সবাই তার কথায় খুব মুগ্ধ হলো। তিনি বললেন, এরপর কি হলো? বলছি একটু পরেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শোনো শোনো যেও না চলে, যদিও মোটামুটি রাতের অন্ধকারের গান, তবু একটু একটু করে তো বেশ আলো চারিদিকে নিশ্চয়ই ফুটে উঠেছে। শুনছিলাম অখিল বন্ধু ঘোষের গলায় অসাধারণ এই গানটি, রাগ প্রধান গান। যাই হোক, আমরা একেবারে গল্পের মধ্যে ঢুকে রয়েছি, কি হচ্ছে কি হচ্ছে, এরপর কি কি হতে পারে, এই নিয়ে চলছে আমাদের গল্প শোনা অনুষ্ঠানে। অরিন্দমবাবু তার সুপ্রযুক্ত যুক্তিসহ বক্তব্য পেশ করলেন, সবাই একদম তার বক্তৃতা শেষে হাততালি দিয়ে উঠল সহর্ষে। কিন্তু এরপরে একটা ঘটনা কীরকম ঘটল, তার বক্তব্য শুনল সবাই, হাততালি দিল, কিন্তু তিনি নিজের বক্তব্য শেষ করে মঞ্চের পাশে বসে মোবাইল ফোন দেখতে শুরু করলেন। অন্যদের কথা কিন্তু তিনি মন দিয়ে শোনার প্রয়োজনই মনে করলেন না। কি, এই ছবিটাও তো আপনার চেনা ছবি, বিভিন্ন জায়গায় এটাই দেখেন, নিজের কথা বলা হয়ে গেলেই শুনব, শুধু বলব। যাই হোক, তিনি তখন আর কারো কথা না শুনে, অনুষ্ঠান চলছে, তিনি বসে বসে মোবাইল দেখছেন। এরপর কথা বলতে উঠল গ্রামের নবম শ্রেণী।

ছাত্রী মেঘনা। সে বলল, স্যার আপনার কথাগুলো খুব ভালো, কিন্তু আমাদের গ্রামে এখনো নিয়মিত বিদ্যুৎ থাকে না। অনেক ছাত্রছাত্রীর বাড়িতে স্মার্টফোন নেই। আমরা বই আর শিক্ষকের সঙ্গেই বেশি শিখি। আমাদের প্রথম প্রয়োজন একটা ভালো লাইব্রেরি। একজন অভিভাবক বললেন, আমরা চাই আমাদের সন্তানরা পড়াশুনো করুক, কিন্তু তাদের স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন অনেক দূর হাঁটতে হয়। প্রবীণ শিক্ষকটি শান্ত গলায় বললেন, একজন বক্তার কাজ শুধু কথা বলা নয়, মানুষের কথা শোনা এবং তাদের বাস্তব সমস্যাগুলো সঠিকভাবে বোঝা। এরপরে কিন্তু একটা আলোড়ন ঘটল। কোথায় বলবো তো সে কথা, কিন্তু কথাই হচ্ছে এমন কিছু জিনিস যা আমাদের মনের আমূল পরিবর্তন ঘটাতে পারে। কেন? কারণ শব্দকে বলা হয় ব্রহ্মাস্ত্র, আর সেই শব্দ এমন কিছু ভাব প্রকাশ করে, এমন কিছু সত্যকে প্রকাশ করে, এমন কিছু ভাবনাকে মনের মধ্যে জারিত করে যাতে ভাবতে হয়, নতুন করে ভাবতে হয়, আবার ভাবতে হয়, বারংবার ভাবতে হয়। এবং আমরা কথা শেষে, শব্দ শেষে, বক্তব্য শেষে যখন সব শেষ হয়ে যায়, তারপরে কিন্তু ওই যে ভাবনাটা যা আমাদের মনকে, আমাদের মস্তিষ্ককে আলোড়িত করে, সেই কথাগুলো নিয়ে ভাবি। আর এক্ষেত্রে সেরকম কিছু ঘটল। ঠিক কি ঘটল, কেন ঘটল, বলেছি একটু, আরো বলবো আর একটু পরে। আপাতত এই গানটি যা কিছু শোনায় আরও অনেক কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সাধনা সরগমের গলায় শুনছিলাম, সত্যি তো দূরে মহাদূরে মহালোকে কিছু তো অবশ্যই ধ্বনি বাজে, যে আমাদের কাছে নানান রকমভাবে কি বলবো শ্রুত হয়, শোনা যায়। যাই হোক, গল্পে চলে যাই, কেননা ঘড়িতে 5:28 হয়ে, না একদম 30 হয়ে গেল বলতে বলতেই। যাই হোক, এই যে ব্যাপারটা ঘটলো, একটা বক্তব্য রাখতে গিয়ে সেখানে একটি স্টুডেন্ট সে এইভাবে বলল যে সবই ঠিক আছে, প্রত্যেকেরই ডিজিটাল এডুকেশন দরকার, কিন্তু অনেকের কাছে সেই ডিভাইসটাই নেই, সে ফেসিলিটি নেই, তাহলে সে কী করবে। এবং এই কথা বলার পাশাপাশি প্রবীণ যে শিক্ষক, তিনি খুব শান্ত গলায় তার বক্তব্য রাখলেন এভাবে যে একজন বক্তার কাজ শুধু কথা বলা নয়, মানুষের কথা শোনা এবং তাদের বাস্তব সমস্যাগুলো বাস্তবিকভাবে বোঝা, এটা তার দায়িত্ব। এই কথাগুলো অরিন্দমবাবুর মনে গভীরভাবে দাগ কাটল। তিনি বুঝতে পারলেন যে না, নিজের জ্ঞান প্রকাশ করতে গিয়ে তিনি মানুষের কাছ থেকে শেখার সুযোগটাই হারিয়ে ফেলেছেন। তিনি উপলব্ধি করলেন যে একজন বক্তা যতই দক্ষ হন না কেন, যদি তিনি একজন ভালো শ্রোতা না হন, তবে তার বক্তব্য অনেক সময় বাস্তবতার সঙ্গে সংযোগ একেবারেই হারিয়ে ফেলে। আর অনুষ্ঠান শেষে এই যে কথাটা, এই যে ভাবনাটা তার মাথায় এলো, তিনি বললেন, মেঘনার কাছে গিয়ে বললেন যে আজ আমি বক্তা হয়ে এসেছিলাম, কিন্তু তোমার মতো ছোট্ট একটি শিশুর কাছেও আমি অনেক কিছু শিখে যাচ্ছি, এইভাবে শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে তো ছোট্ট একটা মেয়ে, 9 পড়ে, খুব মানে একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু কোথাও একটা ভেতরে ভেতরে অনুভব করল না, সেও যে কথাগুলো বলেছে সেগুলো সব